এতক্ষণ আপনি রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন অনিন্দ্য নারায়ণ বিশ্বাসের গলায়, আর পরবর্তী শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য, গানে গানে সুদীপ্তা ভট্টাচার্য।

ধ্বনিতে এতক্ষণ আপনি শুনছিলেন অগ্নিভা বন্দ্যোপাধ্যায়ের গলায় রবীন্দ্রসঙ্গীত, আর আজকের শেষ রবীন্দ্রসঙ্গীত ভাস্বতী দত্তর গলায়। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজকে সারাটা দিন আপনার খুব ভালো কাটুক, ভালো থাকবেন সকলে।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:03 হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 6:33 হয়ে 42 সেকেন্ড। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টসে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূলবর্তী সমুদ্র এলাকায় আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের আজ পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলবর্তী সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য সতর্কবার্তা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন স্থানে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখলাম আজকের আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন।

মহানগরী, স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই। মানুষ বলে, মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কাল বৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ, মেঘের বর্ষণে আসে প্রলয়, প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায়, তারই আগুন লাগে। যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে, সেই আগুন লাগে। আগেকার

0: কালে আসত লুণ্ঠনকারী দস্যু দল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে, নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত, এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে, বর্ষা ফলকে মানুষের মুণ্ড গেঁথে, দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে, আগুনে পুড়ে বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না, কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী। কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্তও হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ, কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ, বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী। সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে, সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
1: শুনলেন সুচিন্তন, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো সুবত্ত সঙ্গীত, শুনবেন রুদ্রবীণা, শিল্পী উস্তাদ আসাদ আলী খান, রাগ যোগিয়া ও মিয়াকি টোড়ি।

শুনলেন প্রথম আলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে, মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হো আনে বালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে বালা হ্যাঁ, ইহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: শ্রী মোদী আরো বলেন, ভারতের দ্রুত বিকাশের রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। G7 শিখর সম্মেলনে তাঁর সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প ও বাণিজ্য শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে

সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাঁদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগেট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউটাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবরে গড়ে তোলার প্রস্তাব হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকেও। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ তাঁর দল শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব আয়াক চাউরে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল আজ তা দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্ম বিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুত্তি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাককালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশনের নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করবেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে আছে কৃষকদের ছেলে মেয়ের জন্য নাফেড কল্যাণ স্কলারশিপ, ডাল ও তৈলবীজের জন্য দৃষ্টি পোর্টাল, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল ইত্যাদি। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গে এক বৈঠকে বসবেন। মন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকে নাফেডের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ড, তার অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে শ্রী শাহকে অবহিত করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধি এই ভাবধারাকে সামনে রেখেই এই ডিজিটাল পোর্টালে কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোই। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ 23 জুন। গীতাঞ্জলির প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।

0: হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়েছে। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ দমসাক ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ দমকল আইনের আওতায় আলিগঞ্জ পুলিশ ওই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ধৃত 4 জন হলেন নামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণা জয়সওয়াল এবং সুরেশ কুমার শাহ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসাও চলছে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে তারা ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। দুর্গত পরিবারগুলিকে সবরকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আয়ের ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 1-0 এগিয়ে গেছে। নরওয়ের হয়ে এম এইচ পেডারসন গোলটি করেছেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 হারিয়ে দেয়। ডালা স্টেডিয়ামে 38 মিনিটে প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আবারও একটি গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন। অন্যদিকে গ্রুপ আয়ের অপর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ফ্রান্স 3-0 এগিয়ে রয়েছে। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে 2 এবং দেম্বেলে 1 গোল করেছেন। এছাড়া গতকাল সকালের খেলায় মিশর নিউজিল্যান্ডকে 3-1 হারিয়ে দিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে জর্ডান আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন রজনীকান্ত সেনের জীবন কথা।
2: ঈশ্বর যাকে রিক্ত করেন তাকেই হয়তো গভীরভাবে পূর্ণ করেন, এমনই এক দৃষ্টান্ত রজনীকান্ত সেন। তার জীবন কথা ইতিহাসের এক বিরাট ট্র্যাজেডি। 1865-এর 26 জুলাই পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে জন্ম বাবা গুরুপ্রসাদ সেন, মা মনোমোহিনী দেবী। আশৈশব রজনীকান্ত ছিলেন সঙ্গীতপ্রিয়। সংস্কৃত আর ইংরাজিতে তার ব্যুৎপত্তি ছিল ছোট থেকেই, আর ছিল অসম্ভব রসবোধ। সাহিত্য ছিল রক্তমজ্জায়। বাবা গুরুপ্রসাদ 2 ভক্তি পদাবলী রচনা করে যান যা কাব্যগুণে ছিল অতি সমৃদ্ধ। 1889 সিটি কলেজ থেকে স্নাতক হন রজনীকান্ত। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকালতি পড়তে শুরু করেন সাংসারিক কারণেই। স্কুল জীবন থেকেই রজনীকান্ত কবিতা লিখতেন, প্রকাশ করতে চাইতেন না। তার প্রথম কবিতা আশা আশালতা পত্রিকায় প্রকাশিত হয়। অল্পবিস্তর খ্যাতিও পেতে শুরু করেন। আজীবন বন্ধুর চেয়েও বড় ছিলেন অক্ষয়কুমার মৈত্রেয়। কোনো এক রোববার রাজশাহীর লাইব্রেরিতে সভা হবার কথা, বেলা প্রায় 3, অক্ষয়ের বাড়িতে হাজির রজনীকান্ত। অক্ষয় বললেন, রজনী ভায়া খালি হাতে সভায় যাবে? রজনী কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ একটা কাগজ চেয়ে নিয়ে মুহূর্তের মধ্যে লিখে ফেললেন, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। সুকণ্ঠ রজনীকান্ত পলকের মধ্যে সুর বসালেন, গাইলেন, তৈরি হল নতুন ইতিহাস।

0: যাপনের অনুতাপ, অনুশোচনা আর ঈশ্বরের পাদপদ্মে মহোমুক্ত আত্মসমর্পণ। তুমি নির্মল কর, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তাতেই তার প্রশান্তি। কত লোক হাসপাতালে আসতেন ক্যান্সার আক্রান্ত কবিকে দেখতে। অসম্ভব কষ্ট, তবু অন্যের কষ্টের ভাগিদার হচ্ছেন, অকাল প্রয়াত সন্তানদের জন্য বিলাপ করছেন, অবিরাম লিখছেন, হাসির গল্প শুনিয়ে অন্যকে হাসাচ্ছেন, প্রিয় শিষ্য দেবেন্দ্রকে দিয়ে স্বরচিত গান শুনছেন, শোনাচ্ছেন। হাসপাতাল হয়ে উঠছে নন্দনকানন। রবীন্দ্রনাথ রোগশয্যায় কান্তকবিকে দেখে লিখেছিলেন, সচিত্র বাঁশির ভিতর হইতে পরিপূর্ণ সঙ্গীতের আবির্ভাব যে রূপ, আপনার রোগক্ষত বেদনাপূর্ণ শরীরের অন্তরাল হইতে অপরাজিত আনন্দের প্রকাশও সেই রূপ আশ্চর্য। কান্তকবির পদাবলী শুধুই সঙ্গীত, তার হাসির গানে করুণ রসের নিজস্বতা, আর তার করুণ জীবনের শেষ দুটি মাসে দেহ ও আত্মার চরম প্রতিদ্বন্দ্বিতা। আত্মজয়ী রজনীকান্তের তখনও সহজ অভিব্যক্তি, কেন বঞ্চিত হব চরণে, সেই অভীষ্টকে পেতেই হবে, জীবনে না হয় মরণে। এই যুগোত্তীর্ণ অবিস্মরণীয় গীতি কবি অবশেষে পরম পিপাসার্ত অবস্থায় লোকান্তরিত হলেন, মাত্র 45 বছর বয়সে। তখন কলকাতার বিশাল রাজপথে অনুরণিত হচ্ছে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রজনীকান্ত সেনের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রীর প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। মালয়েশিয়ার কাজের বাজারকে বাংলাদেশি কর্মীদের সামনে আবারও খুলে দেওয়ার জন্য ওই দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেইলি স্টার জানাচ্ছে, বৈধ কাগজপত্র ছাড়াই যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় রয়েছেন তাদের নিয়মানুগ নিবন্ধন ও আটক বাংলাদেশিদের ফেরত পাঠানো নিয়েও মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে তারেক রহমান কথা বলেছেন। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পথ আরও প্রশস্ত হবে বলে ডেইলি অবজারভারের একটি প্রতিবেদনে বলা হয়েছে। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন বলে জানাচ্ছে প্রথম আলো। রবিবার সকালে পিকআপ ভ্যানে চেপে কাজের জায়গায় যাওয়ার সময় তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে এই বিপত্তি। এরা বাংলাদেশের সিলেটের বাসিন্দা, জানা গিয়েছে পারিবারিক সূত্রে। রোহিঙ্গা শরণার্থীদের শিবিরের জন্য আরও জমি বরাদ্দ করতে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছে রাষ্ট্রসংঘ। সম্প্রতি আরও প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যর্পণ কমিশনের প্রধান মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে রাষ্ট্রসংঘের এই অনুরোধের বিষয়ে জানিয়েছেন, তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা, জানাচ্ছে নিউজ এজ। বাংলাদেশের রংপুর ও সিলেট এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। সেখানে আরও বৃষ্টি হলে পরিস্থিতি জটিলতর হবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আশঙ্কা প্রকাশ করেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানি উচ্চস্তরীয় বৈঠক সম্পন্ন হওয়ার খবর প্রকাশিত হয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেসে। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে সহমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। এই বৈঠক শুরু হতে না হতেই ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের হুমকি এবং তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী আবারও বন্ধ

করে দেওয়ার হুঁশিয়ারি ঘিরে বেশ জল্পনা শুরু হয়েছিল। বাংলাদেশ প্রেস রিভিউ এখনকার মতন এটুকুই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলবায়ু সহনশীল সুসংহত মৎস্য চাষ। এ বিষয়ে বলছেন উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ফিশারি অনিন্দ নায়ক।
2: উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনোভেশন অফ ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচারের প্রোগ্রামের অন্তর্ভুক্ততে আমরা একটা মডেল ডেভেলপ করেছি, যেটা হচ্ছে আমাদের কোস্টাল ব্লকগুলো যেগুলো আছে, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে জেলা এবং ব্লকগুলো আছে, সেই ব্লকগুলোর ক্ষেত্রে কতগুলো সমস্যা দেখার পর আমরা এই সুসংহত মৎস্য চাষের একটা মডেল আমরা ডেভেলপ করতে পেরেছি। সেই মডেলটি আমরা তৈরি করেছি দশ কাঠা এরিয়ার জন্য। অর্থাৎ এই অঞ্চলগুলোতে সাধারণভাবে আমরা দেখি যে বিভিন্ন সময়ে অতিবৃষ্টির ফলে জল জমে থাকে, আবার কখনো কোনো সময় আর বলে জল থাকেই না, এবং মাটিতে লবণাক্ততার একটা সমস্যা সবসময়ের জন্য থাকে। এই সমস্ত সমস্যাগুলো মাথায় রেখে এবং চাষী ভাইদের ক্ষেত্রে দেখা যায় যে ধান চাষের ক্ষেত্রে বিভিন্ন সময় ওনাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে খারিফ সিজনে ধান চাষের সময় যে সময়ে বীজ পাতা তৈরি করার সময় হঠাৎ দেখা যায় হঠাৎ বৃষ্টিতে সমস্ত এরিয়াগুলো সমস্ত ধান চাষের জমিগুলো ওয়াটার লকড হয়ে যাওয়ার জন্য তারা বীজ ফেলতে পারেন না, বীজ ফেলে যে বীজ পাতা তৈরি করবেন সেটা সম্ভবপর হয় না, এবং সেটা দেখা যায় যে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে চলে যায়। এবং সেক্ষেত্রে দেখা গেছে তাদের ধান চাষের ক্ষেত্রে যে সময় গিয়ে ওনারা ধান চাষ করছেন বা বাইর থেকে বড় সাইজের বীজ পাতা এনে চাষ করছেন, তাতে দেখা যায় ধানের প্রোডাকশনও কমে গেছে এবং প্রোডাক্টিভিটিও কমে যায় এবং বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ থাকে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় এই বর্ষার জলের প্রাদুর্ভাব বা হচ্ছে বাঁধ ভেঙে যাওয়া এই সমস্যার জন্য দেখা যায় যে পুকুরগুলো কিন্তু আস্তে আস্তে আস্তে করে মজে যায় এবং তাতে জল ধারণ ক্ষমতাও কমে যায়। এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে এবং সুন্দরবন অঞ্চল বা হচ্ছে আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে চাষি ভাইরা কিন্তু বাড়ির ক্ষেত্রে হাঁস রাখেন বা মুরগি রাখেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ওনারা হাঁসটা বেশি প্রেফার করেন। সেই হাঁস রাখার ক্ষেত্রে দেখা যায় হাঁসের ঘর যে জায়গাটা রাখেন বন্যা হয়ে গেলে দেখা যায় সেই হাঁসের ঘরটাও কিন্তু আস্তে করে ওয়াশ আউট হয়ে যায়, অর্থাৎ ভেসে চলে যায়। তাই এই বিষয়বস্তুগুলোর উপর আমরা আলোকপাত করে একটা মডেল দশ কাঠা জায়গার উপর ঠিক করেছি যে যেগুলো হোমস্টেড পণ্য, অর্থাৎ নিজের বাড়ির লাগোয়া যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো যেগুলো মজে গেছে সেই মজে যাওয়া পুকুরগুলোতে আমরা দু ফুট গভীরতায় যদি দু ফুট বেশি গভীর করে দিই, অর্থাৎ যে পলিটা জমে গেছে সেই পলিটাকে তুলে নিয়ে দু ফুট পর্যন্ত গভীরতা আরও বেশি করে নিয়ে সেই মাটিটাকে দিয়ে আমরা পুকুরের পাড় তৈরি করলাম এবং সেই পাড়টা অতি অবশ্যই মাথায় রাখা উচিত যে আমার বন্যা হয়ে গেলে বা হচ্ছে ফ্লাড হয়ে গেলে কতটা পরিমাণ জল দাঁড়িয়ে থেকে যায় সেটাকে মাথায় রেখে যাতে সেই জল আরেকবেলাকে আমরা আটকাতে পারি, ততটা উচ্চতায় চার ফুট এই উচ্চতায় যদি আরেকবেলা আমরা বাঁধটা দিতে পারি এবং সেই বাঁধের ওপরের যে চওড়াটা সেটা যাতে তিন থেকে চার ফুট হয় এইরকম জায়গায় তৈরি করে চারিদিকে পাড় তৈরি করে নেওয়া। সেই পাড় তৈরি করে নেওয়ার ফলে কিন্তু পুকুরের জল ধারণ ক্ষমতা কিন্তু বাড়লো। অর্থাৎ জল ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আমরা এই পুকুরের পাড়ে আমরা সমস্ত কিছু হচ্ছে আর বলে আমরা ওটাকে বলি নোল্যান্ড কালটিভেশন, অর্থাৎ এরিয়াল কালটিভেশন, বাঁশের মাচা তৈরি করে

0: পুকুরের জলের দিকে মাচা তৈরি করব এবং পাড়ের উল্টো দিকে হচ্ছে আর করে যেটা পুকুরের জলের দিকে নয় অন্য দিকে সেই দিকেও কিন্তু একটা মাচা তৈরি করব। সেই বাঁশের মাচা তৈরি করে আমরা চারিদিকে লিফি ভেজিটেবলস চাষ করব, মানে হচ্ছে আর করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুমড়ো, লাউ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আর করে ঝিঙে এবং হচ্ছে আর করে উচ্ছে, যেটা আমাদের প্রেফারেন্সে জায়গা থাকে, এবং গোটা পাড়ের উপরিভাগটা, সেই উপরিভাগটাতে কিন্তু আমরা সবসময়ের জন্য টানেল কালচার করব। অর্থাৎ হচ্ছে আর করে আমরা বাঁশের মাচা তৈরি করব, সেটা হচ্ছে চারকোনা মাচা, যেটা তার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে মনোফিলামেন্ট সুতো লাগিয়ে আমরা চারিদিকে তিন দিক পুরো ঘিরে আমরা টানেলের মতো তৈরি করব, যাতে আমরা কিন্তু উচ্ছের আর করে চাষ করতে পারি এবং সেটা সারা বছর ধরে আমরা করতে পারবো, যেহেতু আমরা পুকুরের জল ধারণ ক্ষমতাটা বাড়িয়েছি, সেটা খারিফ সিজনেও চাষ করতে পারবো, আবার রবি সিজনে চাষ শীতকালের সময়ও চাষ করতে পারবো ওইখান থেকে জল নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে পুকুরে আমরা মাছের চাষ করতে পারবো। আমরা প্রথমে বলেছি যে ডাক ফার্মিং অর্থাৎ হচ্ছে হাঁসের চাষ একটা ওনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, তাই হাঁসের যেহেতু আর করে ভেসে না যায় বন্যার সময় এবং তার সঙ্গে সঙ্গে বাইরের প্রিডেটার যাতে অ্যাটাক না করে, তার জন্য আমরা ফ্লোটিং ডাক হাউস তৈরি করব। এই 10 কাটা জায়গার উপরে 10টা ডাক ওখানে থাকবে, যাতে এটা পুকুরের ম্যানুরিংয়েরও কাজ করবে, অর্থাৎ হচ্ছে বলে খাবার সারেরও হিসেবে কাজ করবে তাদের ড্রপলিংসটা, অর্থাৎ তাদের পায়খানাটা, এবং তার সঙ্গে সঙ্গে জলের স্তর বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আর বলে ভেসে থাকবে, এবং সেক্ষেত্রে এই 10 কাটা জায়গাতে কিন্তু আমরা বছরে নিট লাভ আমরা এক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 হাজার টাকা লাভ করতে পারবো, সমস্ত রকম জিনিসপত্র নিয়ে মাছ চাষ এবং সবজি চাষ, প্রাণী পালন এবং তার সঙ্গে ধানের চারা তৈরি।
1: এতক্ষণ শুনলেন জলবায়ু সহনশীল সুসংহত মৎস্য চাষ, এ বিষয়ে বললেন উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ফিশারি অনিন্দ নায়ক।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হলো প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে।

এখন শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, আজকের অর্থাৎ 23 জুন 2026-এর আমাদের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ঊনকোটি ত্রিপুরা, উপস্থাপনায় দীপান্বিতা দাস, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় দীপান্বিতা দাস, 8:30 ঐতিহাসিক শহরের কথা, শহর বাকু, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনায় দুর্বাদে, 8:45 কথাকার, আমার বাবা নারায়ণ সান্যাল, বলবেন মৌ সান্যাল, সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগ বৈরাগীতে শরৎবাদন, শিল্পী সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুরজিৎ সাহা, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়, 10:30 রামধনু, রামধনুতে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী শ্যামল মুখোপাধ্যায়, এরপরে পুরাতনী, শিল্পী শ্রাবণী মণ্ডল, 11:00 গ্রামীণ মহিলাদের জন্য লোকায়ত কৃষি সংস্কৃতি বিষয়ে ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক।

সকাল 11টা বেজে 30 মিনিটে রমগীতি, দুপুর 12টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। 12টা বেজে 30 মিনিটে বেতার নাটক শিখারোক্তি, রচনা সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 1টা বেজে 40 মিনিটে বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2টা বেজে 30 মিনিটে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টে বেজে 30 মিনিটে। দুপুর 3টে বেজে 35 মিনিটে শুনবেন অনুরোধের আসর, বিকেল 4টে বেজে 5 মিনিটে মহিলাদের আসর, বিষয় মন নিয়ে, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4টে বেজে 35 মিনিটে অন্বেষা, বিজ্ঞানের টুকরো খবর, রিমোট সেন্সিং স্যাটেলাইট বিষয়ে ডক্টর দিব্যেন্দু দত্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 5টা বেজে 5 মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুকন্যা রায়।

5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, উন্নত প্রথায় আমন ধানের চাষ বিষয়ে ডক্টর মাধবচন্দ্র ধারার সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বিকিরণ চিকিৎসা নবদিগন্ত বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। সন্ধ্যে 7:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 7:45 শুনুন কবি কণ্ঠে, কবি অদিতি বসু রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন হৈমন্তী রায়, সম্পাদনা দীপজ্যোতি কর, শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী অমিরুল খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রভাত সাহা, প্রযোজনায় তনয়া বিশ্বাস, শুনবেন দ্বিতীয় পর্ব।

এরপর রাত 9টায় শুনবেন কথায় কানে, উপস্থাপনায় কিয়া মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, কলকাতায় কুস্তির আখাড়া। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগ জয় জয়ন্তীতে শরৎ বাদন শুনবেন শিল্পী সঞ্জয় কবিরাজ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুরজিৎ সাহা। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12টায়। জানিয়ে রাখলাম আজকের অর্থাৎ 23 জুন 2026 আগামী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, প্রথম গান সুকান্ত ঘোষের কণ্ঠে।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজকের স্থান ঊনকোটি ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 180 কিলোমিটার দূরে অবস্থিত রঘুনন্দন পাহাড়, আর এই পাহাড় জুড়েই ছড়িয়ে রয়েছে অজস্র পাথরের মূর্তি। শুধু মূর্তি বললে ভুল হবে, অধিকাংশ ক্ষেত্রেই পাহাড়ের গায়ে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে দেবদেবীর ছবি। কোনটি প্রমাণ আকারের, আবার কোনটির উচ্চতা কমপক্ষে 30 ফুট। ঊনকোটি ত্রিপুরার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত এই আশ্চর্য প্রত্নক্ষেত্র পরিচিত এই নামেই, আর এই নামের মধ্যে লুকিয়ে রয়েছে এই প্রত্নক্ষেত্রের রহস্য। উন কথাটি ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট পরিমাণের থেকে এক কম বোঝাতে, অর্থাৎ ঊনবিংশ বলতে আমরা বোঝাই বিংশ বা কুড়ির থেকে এক কম। ঠিক তেমনই ঊনকোটি শব্দটির অর্থ কোটির থেকে এক কম, অর্থাৎ 99,99,999। পুরাণ ও লোককথা অনুযায়ী সব মিলিয়ে রঘুনন্দন পাহাড়ে ছড়িয়ে রয়েছে সমসংখ্যক দেবদেবীর মূর্তি, আর সেই কারণেই নাকি এই নামের উৎপত্তি। অবশ্য সত্যি এই প্রত্নক্ষেত্রে ঊনকোটি মূর্তি রয়েছে কিনা তা নিশ্চিত নয় আজও, তবে সংখ্যাটা নিশ্চিতভাবেই লক্ষাধিক। কিন্তু কবে তৈরি হয়েছিল এই আশ্চর্য ভাস্কর্যগুলি, কেই বা তৈরি করেছিলেন সেগুলি, সে নিয়ে কিন্তু মতান্তর রয়েছে। হিন্দু পুরাণে এই নামকরণের কাহিনীতে কথিত আছে যে কালু কামার নামে একজন স্থাপত্যকার ছিলেন, তার সঙ্গে তিনি ছিলেন আবার দেবী পার্বতীর ভক্ত। একবার দেবী এবং মহাদেব কৈলাসে যাচ্ছিলেন, তখন কালু কামার বায়না ধরলেন তাকে যেন তাঁদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। তখন মহাদেব ওনার ওপর একটি শর্ত আরোপ করে বললেন উনি যেতে পারেন, তবে তার জন্য তাকে এক রাত্রির মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করে দিতে হবে। কিন্তু কালু কামার 1 কোটির থেকে একটি কম, মানে 9 কোটিটি মূর্তি তৈরি করে দিতে সক্ষম হন। 9 কোটির মূর্তিগুলি নিয়ে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অন্য একটি কাহিনী হল, বিষয়টি বলছি তার আগে এই বিষয়টি জানা দরকার যে সেই কাহিনীটির কেন্দ্রীয় চরিত্র হলেন মহাদেব। দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে নামার পর রাত্রিবাসের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন হলেন।

পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রাভঙ্গ হল না। মহাদেব তাই বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রায় সমাধিস্থ দেবতাদের কাল নিদ্রা আর ভাঙল না এবং তারা অনন্তকালের জন্য পাথর হয়ে রইলেন। এই দেবতাদের সংখ্যা ছিল এক কম কোটি, তাই ঊনকোটি। সেই থেকেই এই রঘুনন্দন পাহাড় হয়ে গেল শিব তীর্থ ঊনকোটি। অবশ্য রঘুনন্দন পাহাড়ে গেলে শিবেরও মূর্তি দেখা যাবে দিব্যি। জটাধারী শিব, কালভৈরব, নটরাজ, পশুপতি সহ মহাদেবের একাধিক রূপের প্রতিকৃতি খোদাই করা রয়েছে ঊনকোটিতে। সেই সঙ্গে রয়েছে গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান, শৈববাহন, নন্দী, লক্ষ্মীনারায়ণের মূর্তিও। অন্যদিকে ঊনকোটির প্রধান আকর্ষণ হল গণেশ কুণ্ড। তিনটে পাহাড়ি ঝর্ণার ধারা এসে মিলিত হয় এই কুণ্ডে। কুণ্ড সংলগ্ন পাথরের দেওয়ালে রয়েছে তিনটি গণেশ মূর্তিও। এদের ডান পাশে রয়েছে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জটাধারী শিব এবং 30 ফুট উঁচু কাল ভৈরব মূর্তি। ঐতিহাসিকদের মতে আনুমানিক 8ম কিংবা 9ম শতাব্দীতে নির্মিত হয়েছিল এই ভাস্কর্যগুলি। অবশ্য সেগুলি কে বা কারা তৈরি করেছিলেন সে ব্যাপারে এখনও অবধি কোনো সুস্পষ্ট তথ্য উঠে আসেনি গবেষণায়। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে ঐতিহাসিক নথিতে এর উল্লেখ নেই। অবশ্য এই মূর্তিগুলির সঙ্গে মিল রয়েছে মঙ্গোলিয়ার শিল্পকর্মের, বিশেষ করে কম্বোডিয়ার অঙ্কোরভাট মন্দিরের ধারা এবং মঙ্গল ধারাকে মিশিয়েই যেন নির্মিত হয়েছিল এই আশ্চর্য ভাস্কর্য। এই বৈশিষ্ট্যের জন্য উত্তর পূর্ব ভারতের অঙ্কোরভাট নামেও পরিচিত ঊনকোটি। স্থানীয়দের বিশ্বাস এখানেই একসময় বসবাস করতেন শিব। এমনকি শিবরাত্রি এবং সংক্রান্তিতে তিনি প্রতি বছর ঘুরে যান এই পবিত্র স্থানে, ফলে বিশেষ বিশেষ তিথি উপলক্ষে মেলাও বসে ঊনকোটির প্রাঙ্গণে। শিবরাত্রি, মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী মেলা ঊনকোটির বিখ্যাত উৎসব। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে ঊনকোটি তীর্থে অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মেলা অনেক আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়। স্থানীয়দের কাছে পরিচিত হলেও 20 শতকের শুরুর দিকে এক ইংরেজ ঐতিহাসিকের হাত ধরেই বিশ্ববাসীর কাছে জনপ্রিয়তা পেয়েছিল ঊনকোটি। তারপর কেটে গেছে প্রায় 100 বছরেরও বেশি সময়। 2022 সালের ডিসেম্বরে ইউনেস্কোর হেরিটেজ তালিকাতেও জায়গা পেয়েছে এই ঐতিহাসিক স্থান। তবে এরপরেও রহস্যের মেঘ কাটেনি ঊনকোটির উপর থেকে। আপনি যদি ঊনকোটি ভ্রমণের কথা ভাবছেন বন্ধু এই মুহূর্তে, তাহলে জানিয়ে রাখি ঊনকোটি ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। আর পাহাড়ের গা বেয়ে মূর্তিগুলি দেখতে কিছুটা হাঁটার প্রয়োজন তো হবেই, তাই আরামদায়ক জুতো এবং পর্যাপ্ত জল সাথে রাখা কিন্তু অবশ্য দরকারি। এছাড়া ট্যুরিস্ট গাইডও আপনি পেয়ে যাবেন অনায়াসে। তাহলে আজকের মতন আসুন বেরিয়ে যান ভারতে এটুকুই। আগামীকাল আবারও একটি নতুন ভ্রমণের স্থানের সন্ধান অপেক্ষা করছে আপনার জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি আমি দীপা।

0: আকাশবাণী মৈত্রী শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, সংবাদ কিছুক্ষণ পরেই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়।

মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটার অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। সংবাদ কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকার বদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
0: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন, এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব

0: সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশের সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 100,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতে রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলীগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে

0: ছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী চারটি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড দুটি ও এম এইচ পেডারসন একটি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন সকালের আড্ডা।

শুরু করছি সকালের আড্ডা। আজকের আড্ডায় কথা হবে ইতিহাস, বিজ্ঞান, বর্ষায় শরীরের যত্ন, খেলা এবং বিনোদন নিয়ে। সঙ্গে রয়েছে আমি দীপান্বিতা। তবে জমজমাট এই আড্ডার আগে বরং একটি গান শুনে নি, কি বলেন? প্রথম গান রত্নেন্দ্র ভাদুড়ীর কণ্ঠে আপনাদের সবার জন্য।

বেশ, এবারে না হয় চায়ে চুমুক দিতে দিতে কিছুটা কথা হোক। বন্ধু, প্রবাদে আছে যে সময় ও স্রোত কারুর জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান আগামীকালের জন্য তাই ইতিহাস। আবার সব ঘটনা ইতিহাসে কিন্তু স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সেজন্যই আমাদের অতীতের উল্লেখযোগ্যতা কিন্তু অনেক বেশি। যেমন ধরুন না, আজ 23 জুন 2026, কিন্তু এই 23 জুন দিনটিতে ইতিহাসে কি কি ঘটনা ঘটেছিল তাকে একবার জানতে ইচ্ছে করছে? তাহলে চলুন চটপট বলে নি সেগুলি। 1757 সালের এই দিনে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়ে যান। এই পরাজয়ের ফলে বলা যেতে পারে ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের সূচনা হয়েছিল।

দিবসটি পালন করা হয়। এছাড়া জনসেবার মূল্য ও অবদানকে স্বীকৃতি দিতে জাতিসংঘ এই দিনটি বিশেষভাবে পালন করেন জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস হিসেবে। আবার বিশ্বব্যাপী বিধবাদের মানবাধিকার ও তাদের চ্যালেঞ্জগুলির প্রতি সমর্থন জানাতে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক বিধবা দিবস হিসেবেও। ইতিহাসের পাতায় 23 জুন শুধু যুদ্ধ নয়, বরং বিভিন্ন আন্তর্জাতিক সচেতনতা ও অবদানের স্মারক হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তাহলে কেমন লাগলো ইতিহাসের গল্প জেনে? বেশ, গল্পের পরে আবার একটু গান হোক। এবারের শিল্পী নীলা মজুমদার, শুনব দ্বিজেন্দ্র গীতি।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: এবারে ভূপেন হাজারিকার কণ্ঠে একটি গান।

0: মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: আজ আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে বেশ কয়েকটি বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাহলে বলেই ফেলি না। আচ্ছা বন্ধু, এলিয়েন কি সত্যি আছে? মানে এ নিয়ে আমাদের উদ্বেগের শেষ নেই তা তো ঠিক। অনুমান থেকে গবেষণা, কল্পনা থেকে বিনোদন, সবকিছুতেই এলিয়েন নিয়ে মানুষের চর্চা দীর্ঘদিনের। কিছু লোক আবার বিশ্বাস করেন যে এলিয়েনরা নাকি দীর্ঘকাল ধরে পৃথিবীতে উপস্থিত রয়েছে এবং কিছু মানুষের সঙ্গে তাদের যোগাযোগও রয়েছে। তবে এলিয়েন বা ভিন গ্রহীদের নিয়ে সাম্প্রতিক খবরাখবরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পেন্টাগনের নতুন ইউএফও বা ইউএপি ফাইল প্রকাশ। মহাকাশে সুপার আর্থ আবিষ্কার এবং বিজ্ঞানীরা কেন এলিয়ানদের নাগাল পাচ্ছেন না তা নিয়ে নতুন গবেষণায় বেশ কিছু তথ্য জানা গিয়েছে। নতুন ইউএফও ভিডিও প্রকাশ এই বিষয়টিকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে। পেন্টাগন ইউএপি সংক্রান্ত নতুন একগুচ্ছ গোপন নথি, ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে আকাশে অদ্ভুত বল আকৃতির বস্তুর উপস্থিতি দেখা গিয়েছে। এছাড়া আমাদের সৌরজগতের মাত্র 20 আলোকবর্ষ দূরে GJ251C নামের একটি পাথুরে সুপার আর্থ আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন ভিন গ্রহীদের জীবন বা প্রাণের লক্ষণ খোঁজার জন্য টেলিস্কোপগুলোর অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে এই গ্রহটি। বিজ্ঞানীদের একদল মনে করছেন আবার যে ভিন গ্রহীরা যদি সত্যিই থেকে থাকে তবে তারা ইচ্ছে করেই মানুষের সাথে যোগাযোগ করছে না, নাকি পৃথিবী তাদের অপছন্দ, তা কিন্তু গবেষণার বিষয়। এছাড়া নাসার গবেষণায় মহাবিশ্বের অন্যান্য চাঁদে প্রাণের উপাদান খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে। মহাজাগতিক প্রাণ বা ইউএফও ইস্যুতে মার্কিন কংগ্রেসের বিশেষজ্ঞরা নিয়মিত সাক্ষ্য দিচ্ছেন, যা বিশ্বজুড়ে এই বিষয়ে গবেষণাকে আরও ত্বরান্বিত করেছে। সত্যি এই পৃথিবীতে কিন্তু সবই সত্যি এবং সবকিছুই হয়তো বিশ্বাসযোগ্য। তাহলে এবার শুনি মান্নাদের কণ্ঠে সেই প্রসঙ্গে একটি গান। না না, ইউএফও নয়, কিন্তু এই দুনিয়ায় সবই সত্যি।

ধরো ধরে নাও এই বুক থেকে আমি ফুল যেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার।

আবার বলছি শোনো, রাম ভোগ ছিল বড় সত্যি, কাশিতে আমি নিয়ে এলুম ধরে বুদ্ধি, কাশে ছোট এক ভুল টুকে শ্যামকেই দিল টুকে শিবাদল কিছু রদ্দি, বুঝলা? রাম ভোগ ছিল বড় সত্যি, কাশিতে আমি নিয়ে এলুম ধরে বুদ্ধি, কাশে ছোট এক ভুল টুকে শ্যামকেই দিল টুকে শিবাদল কিছু রদ্দি, তার ফলম ফলৌ ফলা কি যে হলো, ধড় ধড় করে যদু মারা গেল, তার ফলম ফলৌ ফলা কি যে

0: चार शक्ति
1: तीन शक्ति।
2: जय होक, ইউএফও নিয়ে আমরা না হয় পরে কখনো কথা বলবো, তবে এখন যেটা বাস্তব বা সত্যি সেটা কিন্তু হচ্ছে বর্ষাকাল এসে গিয়েছে, আর বর্ষার আগমনের সাথে সাথে গ্রীষ্মের তাপ থেকে মুক্তি পাওয়া গিয়েছে, এবং আপনি যদি একজন বর্ষাবিলাসী হন তাহলে এটি আপনার জন্য হয়তো বছরের সেরা সময়। তবে এই মরশুম কিছুটা হলেও আমাদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে বৈকি। আর্দ্রতা বৃদ্ধি এবং আবহাওয়ার ওঠানামার ফলে

বিভিন্ন অসুস্থতা এবং সংক্রমণ হতে পারে বন্ধু, তাই সুস্থ থাকতে বিভিন্ন বিষয়ে কিন্তু সতর্ক হওয়া উচিত আমাদের। যেমন বর্ষাকালে আবহাওয়া ঠান্ডা থাকায় জল পান করতে আমরা অনেকেই অনেক সময় ভুলে যাই। যাই হোক, তো এই মরশুমে হাইড্রেট থাকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার শরীর যাতে ঠিকঠাক কাজ করে তার জন্য প্রতিদিন 8-10 গ্লাস ফিল্টার করা বা ফুটানো জল আপনাকে পান করতে হবে। এছাড়াও কলেরা, টাইফয়েডের মতো জলবাহিত অসুস্থতার ঝুঁকি তো রয়েছে, সেগুলি কমাতে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে এবং অজানা উৎস থেকে জল খাওয়া আপনাকে এড়িয়ে চলতে হবে। আবার বর্ষা ঋতুতে উচ্চ আর্দ্রতা এবং দূষণের ঝুঁকির কারণে হজমের সমস্যাও কিন্তু হতে পারে। আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখার জন্য ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সুষম আহার করুন। আপেল, নাশপাতি, ডালিমের মতন মৌসুমি ফল এবং সেই সাথে করলা বা বোতল করলার মতন শাকসবজি আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু এই সময় ভীষণ উপকারী এবং সেটি আপনার হজমের শক্তিকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে। বর্ষা মৌসুমে দাঁড়িয়ে থাকা জল বা জমা জলে মশার বংশবৃদ্ধি হয় এবং সেটা আমরা সকলেই জানি, যার জন্য ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতন রোগের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। তাই মশা নিরোধক জাল বা কয়েল ব্যবহার করতে কিন্তু আপনি ভুলবেন না। নিশ্চিত করুন যে আপনার বাড়ির কাছে কোনো জমা জল দাঁড়িয়ে নেই, যদি থাকে সেটিকে সত্বর পরিষ্কার করুন এবং জানলা স্ক্রিন বা জাল ব্যবহার করুন। যাই হোক, বর্ষাকালে কিন্তু নানা ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বর্ষাকাল থেকে বা বৃষ্টি থেকে উপভোগের পাশাপাশি সতর্কতাও বজায় রাখুন। এবারে শুনব ভূমি বাংলা ব্যান্ড থেকে এই গানটি।

শুনছেন সকালের আড্ডা। এখন শুনবেন দৃষ্টিকোণ, সুরস্রষ্টা ভি ভালসারার স্মরণে আজকের দৃষ্টিকোণ।

0: তিনি ছিলেন আপাদমস্তক সুরের মানুষ। পিয়ানো, মাউথ অর্গান, ইউনিভক্স, মেলোডিকা, যে কোনো ধরনের বাদ্যযন্ত্রে সিদ্ধহস্ত এই মানুষটি জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলার প্রাণের মানুষ, সুরের জাদুকর ভি বালসারা। ভিস্তাস আরদেশের বালসারার জন্ম মুম্বাইয়ের এক গুজরাটি পার্সি পরিবারে। ছোটবেলা থেকেই সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা বালসারার প্রথম শিক্ষক ছিলেন তার মা, তিনিই তাকে হারমোনিয়াম বাজাতে শেখান। মাত্র ৬ বছর বয়সে মায়ের অনুপ্রেরণাতে পাবলিক পারফরমেন্স করেন বালসারা।
1: যখন আমি ৬ বছর বয়সে ছিলাম তখন আমার মা স্টেজে তুলে দিয়েছেন। তার আগে ৪ বছর বয়সে আমাকে কণ্ঠসঙ্গীত শিখিয়েছিলেন, এই ভজন আছে ওই আছে। তো প্রথমে যখন স্টেজে উঠেছি তখন আমাদের ওই হারমোনিয়াম, আমরা এইরকম হারমোনিয়াম বাজাতাম না, আমাদের প্যাডেল হারমোনিয়াম ছিল। প্যাডেল পা দিয়ে আমরা বোম্বেতে ওকে পাউপেটি বলতাম, প্যাডেল হারমোনিয়াম। তো ওইটা দু হাতে বাজানো যেত। এখন ওর প্যাডেল এত মানে এই হয়ে গেছে কি আর ওই ইনস্ট্রুমেন্ট বাজছে না। ও আমারও মানে আমার যদি ৮০ বছর বয়স ও বোধ হয় ১০০ বছর উপরে হয়ে গেছে সেই হারমোনিয়ামে।
0: ১৯৪২ সালে বাদল ছবিতে সঙ্গীত পরিচালক উস্তাদ মোস্তাক হোসেনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু। সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম কাজ ১৯৪৩ সালে সার্কাস গার্ল ছবিতে। স্বাধীনতার বছর ১৯৪৭ অর্কেস্ট্রা ডিরেক্টর হিসেবে যোগ দেন HMV-তে। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধনের অনন্য প্রয়াসের অন্যতম পথিকৃৎ তিনি। ১৯৫৩ সালে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের আমন্ত্রণে কলকাতায় আসা, প্রথম দেখাতেই প্রেম, এই শহরকে ভালোবেসে এখানেই থেকে যাওয়া।

একের পর এক বাংলা ছবিতে অর্কেস্ট্রা কন্ডাক্টর, সঙ্গীত পরিচালক ও আবহ সঙ্গীত নির্মাতা হিসেবে জড়িয়ে থেকেছেন তিনি। সলিল চৌধুরী, সত্যজিৎ রায় ও রুমাগুহ ঠাকুরতার উদ্যোগে গঠিত ক্যালকাটা ইউথ কোয়ারের জন্য সুরারোপ করেন তিনি।

তার অর্কেস্ট্রার অংশবিশেষ প্রায়শই ব্যবহার করা হতো আকাশবাণী ও রেডিও সিলনের ফিলার হিসেবে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল তার নিবিড় সখ্য।

শুনলেন দৃষ্টিকোণ। এবার একটি গান শুনব, যে গানটি লিখেছেন মিল্টু ঘোষ, সুর করেছেন ভিভালসারা এবং শিল্পী মুকেশ।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: বন্ধুরা, আমরা জানতে চেয়েছিলাম খেলা কেমন দেখলেন, আর এই বিষয়ে প্রতিদিন আপনাদের কমেন্ট আসছে এবং সেই কমেন্টগুলি আমরা পড়ছি। আজকের কমেন্ট, যার কমেন্টটি পড়ব, তিনি হচ্ছেন সোহম মণ্ডল। লিখছেন, এবারের বিশ্বকাপ ফুটবল সব দিক থেকেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 48টা দেশ একসাথে ওয়ার্ল্ড কাপে লড়াই করছে। বেশ কিছু ম্যাচ দেখলাম, তার মধ্যে শেষ কিছুদিনে দারুণ কিছু ম্যাচ হল। নেদারল্যান্ডস 5-1 গোলে সুইডেনকে হারিয়ে দিল। খেলার শুরুতেই 2 গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। পুরো একতরফা বল দখলে রাখছিল তারা। সুইডেনও বেশ কিছুটা চেষ্টা করেছে। গোল একটি করলেও আর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে গেল। তাও চেষ্টা করেছিল সুইডেন, কিন্তু তীব্র গতির কাছে পরাজিত হল তারা। সেকেন্ড ম্যাচটি আমার প্রিয় টিম জার্মানির সঙ্গে আইভরি কোস্টের। প্রথমে গোল দিয়ে আইভরি কোস্ট এগিয়ে গেল। জার্মানি খেলল পুরো চ্যাম্পিয়ন টিমের মতো। শেষ অবধি জয় লাভ করল 2-1 গোলে, একেবারে 94 মিনিটে, মানে এক্সট্রা টাইমে গোল করে। আর শেষ যে ম্যাচটি দেখলাম সে হল জাপান ভার্সেস টিউনিসিয়া। এশিয়ার পাওয়ার হাউস জাপান এবার কিন্তু বেশ শক্তিশালী টিম নিয়ে এসেছে। একক আধিপত্য দেখিয়ে 4-0 গোলে জিতে গেল। শেষ গোলটি দেখার মতো, আশ্চর্য রকম একটি হেড গোল হল। বলটি একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর অনেকে মনে করলেন বল মনে হয় বাইরে বেরিয়ে যাবে, কিন্তু না, একেবারে গোলে ঢুকে পড়ল। দারুণ উপভোগ করলাম বেশিরভাগ ম্যাচ। এবার বিশ্বকাপে ছোট টিম বড় টিম এই ধারণা আর নেই যে নিজেদের শ্রেষ্ঠ দিনে যে কোনো টিম অন্য টিমকে হারিয়ে দিতে পারে। সব দলের প্রতি শুভেচ্ছা রইল, কিন্তু আমার প্রিয় টিম জার্মানি জিতলে সবচেয়ে বেশি খুশি হব। লিখেছেন সোহম মণ্ডল। এবারে ফনিক্সের একটি উত্তেজনাপূর্ণ গান দেখুন না, ওয়ার্ল্ড কাপ ঘিরেই সে গান।

এখন জানা অজানা।

স্মরণে বরণে বিজ্ঞানী অ্যালান টুরিং, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। ১৯৪১ সালে এক শীতের রাত, আটলান্টিক মহাসাগরের বুক চিরে ব্রিটিশ জাহাজগুলো এগিয়ে চলেছে। জাহাজে আছে প্রচুর খাদ্য, ওষুধ, যুদ্ধ সরঞ্জাম, যা না পৌঁছলে ব্রিটেন হয়তো কিছুটা সমস্যায় পড়বে। কিন্তু সমুদ্রের গভীরে ওঁত পেতে আছে জার্মান ইউবোট সাবমেরিন। কোথায় আক্রমণ হবে, কোন জাহাজ ডুববে, এসব তথ্য প্রতিদিন গোপন সংকেতে পাঠানো হচ্ছিল। ব্রিটিশ গোয়েন্দারা সেই বার্তা হাতে পেলেও তা ছিল অর্থহীন অক্ষরের জট, দুর্বোধ্য কোড। এই সংকেত তৈরি করত এক আধুনিক যন্ত্র, এনিগমা মেশিন। বাইরে থেকে টাইপরাইটারের মতো দেখতে হলেও ভেতরে ছিল ঘূর্ণায়মান রোটার, বৈদ্যুতিক সংযোগ ও প্রতিদিন বদলে যাওয়া জটিল বিন্যাস। প্রতিবার তৈরি হতো ভিন্ন সংকেত। এনিগমার সম্ভাব্য সেটিংস এত বেশি ছিল যে মানুষের পক্ষে একে ভাঙা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তখনই সামনে এলেন এক অদ্ভুত প্রতিভাবান মানুষ, অ্যালান টুরিং। টুরিং জন্মেছিলেন ১৯১২ সালে ২৩শে জুন লন্ডনে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচলিত ধারার বাইরে। অন্যরা যেখানে মুখস্থবিদ্যায় ব্যস্ত, সেখানে তিনি মগ্ন থাকতেন সংখ্যা, ধাঁধা, যুক্তির খেলায়। শুধু কি এটা জেনে সন্তুষ্ট থাকতেন না, তিনি প্রশ্ন করতেন কেন। ছোটবেলা থেকে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করতেন না টুরিং। একবার ধর্মীয় শিক্ষার ক্লাসে তিনি প্রশ্ন করেছিলেন, এসব কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করব কিভাবে। কৈশোরে তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল তাঁর এক বন্ধু ক্রিস্টোফার মরকমের অকাল মৃত্যু। এই ঘটনা তাকে ভাবতে শেখায় মানুষের চিন্তা ও চেতনা কি কেবল জৈব প্রক্রিয়া, নাকি যুক্তি ও নিয়ম দিয়ে তাকে ব্যাখ্যা করা সম্ভব। অনেকে মনে করেন এখান থেকেই তার মধ্যে যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নের বীজ রোপিত হয়েছিল। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৩৬ সালে তিনি এমন একটি ধারণা দেন যা ভবিষ্যতের কম্পিউটার যুগের ভিত্তি হয়ে দাঁড়ায়। এর নাম দেওয়া হয় টুরিং মেশিন। এটি ছিল এমন একটি গণনা যন্ত্র যা নিয়ম মেনে ধাপে ধাপে সমস্যা

0: সমাধান করতে পারে। আজকে দৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হতে পারে, কিন্তু তখন এটি ছিল এক বৈপ্লবিক চিন্তা। টুরিং দেখিয়েছিলেন একটি সাধারণ উদ্দেশ্য সম্পন্ন যন্ত্র অসংখ্য ধরনের গণনা করতে পারে। আজকের কম্পিউটার, স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার তাত্ত্বিক ভিত্তি তৈরি হয় এখানেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাঁকে ডাকা হয় ব্রিটেনের গোপন কোড ভাঙার কেন্দ্র ব্লেচলি পার্কে। সেখানে তিনি বুঝলেন মানুষের পক্ষে এনিগমা যন্ত্রের সব সম্ভাবনা পরীক্ষা করা অসম্ভব। তাই তিনি তৈরি করলেন বম্বি নামের এক যন্ত্র, যা দ্রুত সম্ভাব্য সেটিং পরীক্ষা করতে পারত। এর সাহায্যে ব্রিটিশরা জার্মান বার্তা পড়তে শুরু করে, জানতে পারে জার্মান কোডের অর্থ, কোথায় সাবমেরিন আছে, কোথায় আক্রমণ হবে, সব তথ্য জানা সম্ভব হয়। অনেক ইতিহাসবিদের মতে এই সাফল্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেয়াদ অন্তত ২ বছর কমিয়ে দিয়েছিল। যুদ্ধের পরে টুরিং আরও বড় প্রশ্ন নিয়ে কাজ করা শুরু করেন। ১৯৫০ সালে তিনি প্রকাশ করেন বিখ্যাত প্রবন্ধ কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। সেখানে তিনি প্রশ্ন তোলেন যন্ত্র কি ভাবতে পারে। এই ভাবনা থেকেই জন্ম নেয় টুরিং টেস্ট। যদি কোনো মানুষ বুঝতেই না পারে যে সে একটি যন্ত্রের সঙ্গে কথা বলছে, তাহলে কি সেই যন্ত্রকে বুদ্ধিমান বলা যায়? আজকের চ্যাটবট, এআই ল্যাঙ্গুয়েজ মডেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সবকিছু শেকড় এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু দুঃখের ব্যাপার, একসময় যে সমাজকে তিনি রক্ষা করেছিলেন সেই সমাজই তাঁর প্রতি নিষ্ঠুর হয়েছিল। তৎকালীন ব্রিটেনে সমকামিতা ছিল অপরাধ। ব্যক্তিগত জীবনে সমকামিতার কারণে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হয় এবং তাঁর নিরাপত্তা সংক্রান্ত অনুমতি বাতিল করা হয়। ১৯৫৪ সালে মাত্র ৪১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে অনেকে আত্মহত্যা বলে মনে করেন, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। আজ আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, স্মার্টফোনে কথা বলি কিংবা কৃত্রিম বুদ্ধিমান রোবটের সঙ্গে আলোচনা করি, তখন অদৃশ্যভাবে টুরিংয়ের চিন্তার মধ্যে দিয়েই চলি। তিনি শুধু শত্রুপক্ষের কোড ভাঙেননি, মানুষের চিন্তা ও যন্ত্রের সম্ভাবনার মাঝে এক অনন্ত সেতু নির্মাণ করেছিলেন। স্মরণে বরণে বিজ্ঞানী অ্যালান টুরিং। শুনলেন জানা অজানায়, এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: এবারে আসি বিনোদনের কথায়। বাংলা থিয়েটারে একটা সময় ছিল যখন পুরুষেরা নারী চরিত্রে অভিনয় করতেন। বেলবাবু বা অমৃতলাল মুখোপাধ্যায় ছিলেন সে সময়ের, অর্থাৎ ১৯ শতকের বাংলা রঙ্গমঞ্চের একজন প্রখ্যাত নট এবং নাট্যকার। তিনি বাংলা থিয়েটারের ইতিহাসের অন্যতম দিকপাল হিসেবে পরিচিত এবং তার পরিচিতি ছিল নারী চরিত্রে অভিনয়ের সুবাদেই। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি প্রমুখদের সমসাময়িক হিসেবে তিনি বাংলা নাট্যজগতে আত্মপ্রকাশ করেছিলেন। ১৮৭২ সালে ন্যাশনাল থিয়েটারের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল। ১৮৭৩ সালে কলকাতার অন্যতম প্রথম থিয়েটার প্রোডাকশন মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকে তিনি দেবযানীর মতন গুরুত্বপূর্ণ নারী চরিত্রে সফল অভিনয় করেছিলেন। সে যুগের প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের সৃষ্ট চরিত্রগুলিতে তাঁর সাবলীল অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছিল। তিনি শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, সে সময়ের অন্যতম জনপ্রিয় নাট্যকারও ছিলেন। পরবর্তীতে নোটে বিনোদিনী দাসীকে মঞ্চে অভিনয়ের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বেলবাবু অন্যতম ছিলেন। আসুন এবার আমরা শুনি কানন দেবীর কণ্ঠে একটি অতি পরিচিত গান।

বন্ধুদের জানিয়ে রাখি আবহাওয়ার পূর্বাভাস। আজ সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ তো থাকবে এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সকালের আড্ডা আজকের মতন এটুকুই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর বাকু, বলেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
1: খ্রিস্টপূর্ব 331 অব্দের কথা। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার ঠিক করলেন ভারত আক্রমণ করবেন। মানচিত্র ধরে এগোতে এগোতে পৌঁছলেন আজারবাইজানে। ছিমছাম শহরে একটু জিরিয়ে নেবেন, এই ছিল পরিকল্পনা। হঠাৎই তাঁর বাহিনীর কয়েকজন শহরটির ভূগর্ভে থাকা এক ধরনের চিটচিটে তরলের সন্ধান পেল এবং অচিরেই বুঝে ফেলল রহস্য। ঠিক করল শত্রুদের ভয় দেখাতে এই তরলকেই ব্যবহার করবে তারা। তৈরি হল আগুনের টর্চ। আসলে সেই টর্চ আর কিছু নয়, তরল সোনার আগুন, যাকে কাজে লাগাল গ্রিক সেনারা। কেননা এই আগুন যে জ্বলত বছরের পর বছর ধরে, সেই থেকে আজও পৃথিবীর একটা বড় অংশের তেলের চাহিদা মিটিয়ে চলেছে এই কালো সোনার দেশ, যাকে একদিন নিজের মুঠোয় বন্দী করতে চেয়েছিলেন স্বয়ং হিটলার। কাস্পিয়ান সাগরের জলে স্নাত শতাব্দী প্রাচীন এই ঐতিহাসিক শহরটি বাকু। আজারবাইজানের রাজধানী এই বাকু কারুর কাছে বাকি, আবার কারু কাছে বাকুর প্রাচীন প্রাচীর ঘেরা শহর নামেও পরিচিত, যেখানে মধ্যযুগে শিরভানি রাজবংশের বসবাস ছিল। বাকু এই নামটি নিয়ে রয়েছে অনেক মতভেদ। যেমন ঐতিহাসিকরা বলেন পার্শিক শব্দ বাদকুবে থেকে নাকি এই নাম এসেছে, যার অর্থ বাতাসের আঘাতে আক্রান্ত শহর। আসলে বাকুতে সারা বছরে ভীষণ জোরে বাতাস বয়, তাই এই ব্যাখ্যাটি বেশ জনপ্রিয়। আবার কেউ কেউ মনে করেন নামটির সঙ্গে আগুন ও প্রাকৃতিক গ্যাসের

সম্পর্ক রয়েছে। তবে নামের কারণ যাই থাক, ইতিহাস বলে প্রস্তর যুগ থেকেই জনকোলাহলে মুখর ছিল এই অঞ্চলটি। এরপর 1191 সাল নাগাদ একটি ভয়ানক ভূমিকম্পে যখন মূল রাজধানী শামাসি ধ্বংস হয়ে যায়, তখন বাকুই হয়ে ওঠে শিরভানির রাজধানী। বাকুতে তারা যে প্রাচীন খেরা শহর নির্মাণ করেছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ক্রমাগত আক্রমণের ফলে এর বেশিরভাগটাই ধ্বংস হয়ে যায়। এরপর 1585 সালে অটোমানদের এবং 1723 সালে রুশদের আক্রমণে শহরটি আগুনে পড়ে যায়। তারও কিছু বছর পর 1783 সালে বাকু রুশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। বাকুর আশপাশে প্রাকৃতিক গ্যাসের নির্গমন এবং মাটির নিচে বিপুল তেলের মজুদ থাকায় অঞ্চলটি প্রাচীনকাল থেকেই বিশেষ নজরে থেকেছে। শোনা যায় অনেক জায়গায় হঠাৎ করেই নাকি আগুন জ্বলে উঠত। তাই প্রাচীনকালের জরাতুষ্ট ধর্মাবলম্বীরা এই অঞ্চলটিকে যেমন পবিত্র বলে মনে করত, তেমনি তাদের উপাসনার অংশ হিসেবে তারা বেছে নিয়েছিল আগুনকে। ইতালীয় বণিক মার্কোপোলোর লেখায় উঠে এসেছে অষ্টম শতাব্দীর বাকু শহরের কথা, যেখানে তিনি বর্ণনা করে গেছেন বাকুর অধিবাসীদের কাস্পিয়ান সাগর থেকে হাতে করে জল ও তেল তুলে ওষুধ ও জ্বালানির কাজে ব্যবহার করার ঘটনা। সেই সময় তৈল শোধনাগার তো ছিল না, তা সত্ত্বেও কোনো এক রহস্যজনক উপায়ে তারা কাঁচা তেল

সংস্কার এখনও পাথরের আড়ালেই। দ্বাদশ শতাব্দীতে বণিক ও ব্যবসায়ীদের কাছে পুরাতন বাকু ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ছিল কাস্পিয়ান সাগরের তীরে এর কৌশলগত অবস্থান। বিখ্যাত সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ বন্দর হওয়ায় মধ্য এশিয়া থেকে আসা পণ্য এখানে এসে এই সাগর পেরিয়ে পৌঁছে যেত ইউরোপে। ফলে শহরটি বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্র তো হয়ে ওঠেই, সেই সঙ্গে বিভিন্ন জাতি, ভাষা ও ধর্মের মানুষের মিলনে এর স্থাপত্যের বিবর্তনও দ্রুত হতে শুরু করে। সরু আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটার সময় আজারবাইজানের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য যেন জীবন্ত হয়ে ধরা দেয়। পুরাতন শহরের কেন্দ্রস্থলে রয়েছে ইচেরি শহর, যেটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বাকুর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক অংশ এই ইচেরি শহর। এটি প্রাচীর বেষ্টিত একটি প্রাচীর নগর এলাকা, যেখানে মধ্যযুগীয় স্থাপত্যের অসংখ্য নিদর্শন রয়েছে। সংকীর্ণ রাস্তা, পাথরের ঘর, প্রাচীন মসজিদ, প্রাসাদ এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে পা দিলে মনে হবে যেন টাইম মেশিনে চড়ে কয়েক শতাব্দী পেছনে পৌঁছে গেছেন, যেখানে প্রাচীন হাওয়া এসে গা থেকে ঝেড়ে দিচ্ছে সমকালীর ধুলো, চোখে পরিয়ে দিয়েছে অ্যান্টিক ফ্রেমের চশমা। জীবনানন্দের মতোই যেন হাজার বছর ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে গেছেন কাস্পিয়ানের তীরে। পুরাতন শহরটি আজারবাইজানের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ধরে রেখেছে দেশের ইতিহাস, শিল্প এবং স্থাপত্য সংক্রান্ত অমূল্য কিছু সম্পদ। পুরাতন শহরের অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা সিরভান শাহদের প্রাসাদ। এর স্থাপত্যশৈলী আজারবাইজানের মধ্যযুগীয় শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ। এই প্রাসাদ শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতীক নয়, বরং সেই সময়কার সংস্কৃতি, ধর্ম, স্থাপত্য ও জ্ঞানের সাক্ষ্য বহন করে চলেছে। এবার এখানেই অবস্থিত সেই বিখ্যাত মেডিন টাওয়ারের কথায় আসি। একসময় যেখানে একটি অগ্নিমন্দির ছিল, একে ঘিরে প্রচলিত রয়েছে বাকুর সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর একটি। কিংবদন্তি অনুসারে এক রাজা নিজের কন্যাকে বিয়ে করতে চেয়েছিলেন। রাজকন্যা বিয়ে এড়ানোর জন্য একটি উঁচু টাওয়ার নির্মাণের শর্ত দেন। টাওয়ার তৈরি হল বহু বছর ধরে। রাজকন্যা ভাবলেন রাজা হয়তো ভুলে গেছেন, কিন্তু রাজা সিদ্ধান্তে অনড়। তখন রাজকন্যা টাওয়ারের চূড়া থেকে সাগরে ঝাঁপ দেন। সেই থেকেই টাওয়ারটির নাম হয় মেডেন টাওয়ার। কেউ মনে করেন প্রতিরক্ষার জন্য নির্মিত এই টাওয়ার, আবার কারো মতে এটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র। যে কারণেই এর নির্মাণ হোক না কেন, বর্তমানে এটি বাকু শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। এবার আসি ঊনবিংশ শতাব্দীর কথায়, যে সময়ে বাকু একটি নতুন অধ্যায়ের মুখোমুখি। শুরু হল ব্যাপক হারে তেল উত্তোলন, আবিষ্কৃত হতে থাকলেও একের পর এক তেলের খনি। এই বিপুল তেলের মজুদ সামনে আসায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করল। দ্রুত শিল্পায়নের ফলে শহরের অর্থনীতি ব্যাপকভাবে উন্নত হতে লাগল। সেই সময় বিশ্বের মোট তেল উৎপাদনের একটা বড় অংশ আসত বাকু অঞ্চল থেকে, ফলে শহরটি আন্তর্জাতিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে ফেলল। আজারবাইজানের পালাবদলের ইতিহাসও কিছু কম বৈচিত্র্যময় নয়। হাজার বছর ধরে বাকু নানান সময় নানান শাসন ব্যবস্থার অধীনস্থ থেকেছে। যেমন ঊনবিংশ শতাব্দীতে সে রুশ সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। রুশ শাসন আমলে শহরে আধুনিক পরিকাঠামো, রাস্তা, রেলপথ এবং শিল্প কারখানা নির্মিত হয়। তেল শিল্পের বিকাশের ফলে ইউরোপীয় ধাঁচের বহু ভবন গড়ে ওঠে। শহরের জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পায়। বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ এখানে বসবাস করতে শুরু করে। এরপর শুরু হয় তার সোভিয়েত অধীনতা। বিংশ শতক তখন সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিল্প নগরী হয়ে উঠল সেই বাকুই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাকুর তেল সোভিয়েত সামরিক শক্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সময় হিটলার বলেছিলেন, বাকুর তেলের উপর নিয়ন্ত্রণ না পেলে আমাদের যুদ্ধ জয়ের স্বপ্নটাই ভেঙে গুড়িয়ে যাবে। স্তালিনের বাহিনী যদি হিটলারের বাহিনীকে সেদিন হারিয়ে না দিত, তাহলে জার্মানদের দখলে চলে আসত এই তৈল প্রদেশ। তারপর হয়তো এই জনপদটাকে ঘিরেই একদিন বেজে উঠত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর পারমাণবিক বোমা হয়তো পুরো জনপদটাকেই ধ্বংস করে দিত। তেমন যে হতো না কে বলতে পারে, না তেমন

0: কিছু সম্ভাবনা তৈরি সত্যি সত্যি হয়নি, বরং সোভিয়েত যুগে শিক্ষা, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের সঙ্গে নতুন আবাসন, কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এইভাবে চলতে চলতে একদিন স্বাধীনতার বাজনা বেজে উঠল আজারবাইজানের অন্দরে। অবশেষে ১৯৯১ সালে আজারবাইজান স্বাধীনতা লাভ করলে বাকু আবার স্বাধীন রাষ্ট্রের রাজধানী হয়ে নবকলেবরে সেজে উঠল। প্রবীণের কাঠামোকে সযত্নে লালনের পাশাপাশি গড়ে উঠল আধুনিক স্থাপত্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক বিমানবন্দর এবং নতুন নতুন ব্যবসায়িক কেন্দ্র। তাই আজ বাকু সেই আধুনিক মহানগরী যেখানে ঐতিহাসিক ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের নিবিড় সমন্বয় আপনি খুঁজে পাবেন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের প্রধান সংস্কৃতি কেন্দ্র এই রাজধানী শহরটি, যেখানে অসংখ্য জাদুঘর, থিয়েটার, গ্রন্থাগার এবং শিল্প চর্চার কেন্দ্র রয়েছে। আর যদি সঙ্গীতের প্রসঙ্গে আসি, সেক্ষেত্রেও আজারবাইজানের ঐতিহ্যবাহী মুগাম সঙ্গীতকে সযত্নে বাঁচিয়ে রেখেছে বাকুর সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া সাহিত্য, চিত্রকলা, নাটক, নৃত্যকলার বিকাশেও শহরটির অবদান উল্লেখযোগ্য। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও পিছিয়ে নেই শহরটি। এখানে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এখানে আসে। প্রযুক্তি, বিজ্ঞান, চিকিৎসা ও মানবিক বিষয়ে গবেষণার কেন্দ্র হিসেবেও বাকু ক্রমশ গুরুত্ব বৃদ্ধি করছে। সত্যিই জেনে অবাক হতে হয়, প্রায় 150 বছর আগে 1875 সালে নোবেল ব্রাদার্স লুডভিক, রবার্ট ও আলফ্রেড আজারবাইজানে এসেছিলেন একটি কোম্পানি খোলার জন্য। ইচ্ছে পূরণও হয়েছিল তাদের। সেই কোম্পানি হয়ে ওঠে পৃথিবীর প্রথম তেল বহনকারী ট্যাঙ্কার নির্মাণ সংস্থা। বর্তমানে বহুজাতিক বহু সংস্থা বাকু ও কাস্পিয়ান সাগরে স্থাপন করেছে অত্যাধুনিক অয়েল প্ল্যাটফর্ম, গড়ে উঠেছে তেল শোধনাগার। এমনি করেই একদিন ইতিহাসকে সে রেখেছিল সাক্ষী করে, আর ধূলিধূসর সময়কে রাঙিয়ে দিয়েছিল আধুনিকতার রঙে। জন্মদাগের মতো আদিকালের আগুনের উপাসনা, মধ্যাহ্নের দুর্গনগরী, তৈলশিল্প, সোভিয়েত আধিপত্য পেরিয়ে নব্য স্বাধীন আজারবাইজানের রূপরেখায় আজ মিলেছে বাকুর ইতিহাস থেকে বর্তমান। তাই তো প্রাচীন গৌরবের আশীর্বাদ এবং বর্তমানের অগ্রগতির শুভেচ্ছায় বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত হয়ে উঠছে বাকু।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর বাকু, বললেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনায় দূরপাতে আকাশবাণী মৈত্রী। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কথাকার। এই অনুষ্ঠানে আজ শুনবেন কথিকা আমার বাবা নারায়ণ সান্যাল, বলছেন মৌ সান্যাল।
2: বাবার কথা বলতে গেলে যে কোথা থেকে শুরু করব, সকাল থেকেই শুরু করি। ইংরেজি ভাষায় তাদের ঘুমের সময় অনুযায়ী দুরকম মানুষ হয় বলে ধরা হয়, আউলস অ্যান্ড লার্কস। রাতের পাখি প্যাঁচা বা আউল স্বভাবতই রাত জাগে আর দিনে ঘুমোয়, আর ভোরের পাখি লার্ক স্বভাবতই ভোরবেলা উঠে তা সুরেলা শীষে চারিদিক ভরিয়ে তুলতে থাকে। বাবা ছিলেন এই ভোরের পাখির দলে। ভালো করে আলো হয়ে গেলেই বাবা উঠে পড়তেন। এই সময় বাবা খুব খোশমেজাজে থাকতেন। মা যদি তখন না উঠতেন, তখন মায়ের চারপাশ থেকে মশারি তুলতে তুলতে বাবা গুনগুন করতেন,

তারপর মাকে জিজ্ঞেস করতেন, কি সবিতা, চা খাবে নাকি? মা যদি না বলতেন, বাবা নিজেই এক কাপ চা করে নিতেন। আমি একটু বড় হওয়ার পর বাবা আমাকে চা করা শিখিয়ে দিলেন, তখন আমি বাবাকে চা করে দিতাম। বাবার শেখানোর মধ্যে কিন্তু আন্দাজ মতো ব্যাপারটা কখনোই থাকতো না। দু কাপ চায়ের জন্য দু কাপ জল নিতে হবে, বাষ্প হয়ে উবে যাবার জন্য আধ কাপ জল, নতুন শিক্ষার্থীকে আন্দাজ মতো জল ইত্যাদি বলে তাকে মাঝ সমুদ্রে দিগ্ভ্রান্ত নাবিকের অবস্থায় ফেলার কোনো প্রশ্নই নেই। শিক্ষক হিসেবে বাবা ছিলেন অসাধারণ। সেই প্রসঙ্গে পরে আসছি, আগে সকালের গল্পগুলো শেষ করি। এরপর জলখাবার তৈরি করে মা সকলকে টেবিলে ডাকতেন। দাদা সেই সময় অনেক সময় রাত জেগে পরীক্ষার পড়া করত, তাই অনেক বেলা অবধি ঘুমত। বাবা অনেক সময় টেবিলের কাছে এসে একটু ঝুঁকে পড়ে হাত কচলাতে কচলাতে চোখের ইশারায় দাদার ঘরের দিকে ইঙ্গিত করে বলতেন, বড়বাবু উঠেছেন। অর্থাৎ দাদা যেন অফিসের বড়বাবু, অফিসে এসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, বাবা যেন নিজের প্রয়োজনে তার দর্শন প্রার্থী হয়ে এসেছেন। এই রকম নানান রকম অভিনয় হাসি ঠাট্টা দিয়ে সকালটা ভরিয়ে রাখতেন বাবা। বলাই বাহুল্য, বাবা ছিলেন খুব উৎসাহী মানুষ, বি কলেজ থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, সারা জীবন সরকারি চাকরি করেছেন, অথচ 142টি বইও রচনা করেছেন। ঘুম থেকে উঠেই লিখতে বসে যেতেন, না বসে যেতেন বললে ভুল বলা হবে, লিখতে শুয়ে পড়তেন, বুকের তলায় বালিশ দিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে লিখতেন বাবা। তারপর সময় মতো উঠে স্নান খাওয়া সেরে তৈরি হয়ে অফিস চলে যেতেন। আবার অফিস থেকে ফিরে জামা কাপড় বদলে চাটা খেয়ে সটাং বুকের তলায় বালিশ দিয়ে উপুর হয়ে শোয়া এবং লেখা। পড়তেনও খুব, ন্যাশনাল লাইব্রেরি থেকে বই এনে নোট নিতেন, ছবি আঁকতেন। রাত 9:30 মা খেতে ডাকতেন, বাবা ধীরে ধীরে উঠে পড়তেন। লেখার সরঞ্জামগুলি রেখে চলে যাবার সময় কিন্তু ভারী সুন্দর একটা যত্ন ছিল। কলমটাকে পরম যত্নে খাপের মধ্যে ঢোকাতেন, যেন পরম মমতায় শুইয়ে ঘুমোতে রেখে গেলেন। পাণ্ডুলিপির খাতাটা বুকের তলার বালিশটা দিয়ে চাপা দিতেন, কোনো রকম এলোপাথারি বাতাস যেন তাকে এলোমেলো করে দিয়ে বিরক্ত না করে। তারপর মায়ের ডাকে সাড়া দিতে এদের সকলকে ছেড়ে পায়ে হাওয়াই চটি জোড়া কোনো মতে গলিয়ে আলো পাখাটি নিবিয়ে কি যেন ভাবতে ভাবতে বাবা টেবিলের দিকে রওনা দিতেন। খাবার টেবিলে বসে বাবা কখনো কখনো যেসব বিষয়ে গবেষণা করে সম্প্রতি অবাক হয়েছেন সেই সব গল্প বলতেন, আবার কখনো নিজের জীবনের বিভিন্ন সময়ের গল্পও বলতেন। বাবা আবার যে ব্যক্তি যে কথাটা বলেছেন তার কথাটা তার মতন করেই, অর্থাৎ তাকে নকল করেই বলতেন। সেই সব বাচনভঙ্গির বৈচিত্র্য দেখে আমি আর মা হেসে কুটিপাটি হতাম। অনেক সময় আমি বায়না করতাম, বাবা আরেকবার দেখাও প্লিজ, বাবা আরেকবার দেখাও। এখন শুধু মা, আমি আর বাবার গল্প বলছি।

0: কারণ এই সময় বাড়িতে আমরা তিনজনই ছিলাম। আমি বাবা মায়ের অনেক বেশি বয়সের সন্তান। দিদির বিয়ে হয়ে গেছে যখন আমি ক্লাস থ্রিতে পড়ি, আর দাদা চাকরি নিয়ে বাইরে চলে গেছে যখন আমি ক্লাস এইটে। দিদি আর দাদা আমার থেকে যথাক্রমে 13 বছর আর 11 বছরের বড়, তাই এই সময় বাড়িতে আমরা তিনজনই। আর একটা ব্যাপার হতো তখন, আমরা তিনজনই একে অপরকে নকল করে, তার কোনো বিশেষত্ব নিয়ে রঙ্গকৌতুক করে নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতাম। আমার মামা বাড়িও অত্যন্ত নাট্যপ্রেমী হওয়ায় মায়েরও এই বিষয়ে পটুত্ব কিছু কম ছিল না। আমি ছোট বলে এগুলো করার যে অনুমতি ছিল না এমন কিন্তু নয়। ইগো বা অহংবোধের থেকে হাস্যরসের স্থান ছিল অনেক উচ্চে। যাকে নিয়ে রসিকতা সে রেগে তো যেতই না, বরং এই রঙ্গরচনার মূল চরিত্র হিসেবে বিশেষ গৌরব বা আনন্দই উপভোগ করত। বাবার পড়ানোর কথা ঘুরে ফিরেই মনে পড়ে। বাবার নিয়ম অনুযায়ী আমাদেরকে রোজ পড়াতে নিয়ে বসানোর কিন্তু কোনো ব্যাপার ছিল না, তবে কোনো কিছু বুঝতে না পারলে যে কোনো সময়ই সাহায্য চাইতে আসতে পারো। অনেকেই বাবার কাছে পড়া বুঝতে আসত। সন্ধ্যাবেলা বাবা যখন লিখছেন তখন বই নিয়ে হয়তো পাশে গিয়ে দাঁড়ালাম, বাবা বুঝলেন, বললেন বস। মেঝেতে বসলাম খাটের পাশে, দু চারটে বাক্য আরো লিখে নিয়ে এবার লেখায় বাবার বিরতি। আবার অতি যত্নে কলম পাণ্ডুলিপি একটু সরে বিশ্রাম নিতে গেল। বাবা আমার বইটা টেনে নিয়ে নিজে পড়ে বুঝলেন, এবার বোঝানো শুরু। যদি না বুঝতে পারি, কখনো ধৈর্য হারা হতেন না, সস্নেহে হেসে বলতেন, বুঝতে পারলি না, আচ্ছা দেখ। আবার অন্যভাবে বোঝাতেন, শিক্ষার্থী বুঝতে পারছে না এটা বাবার কাছে কখনোই শিক্ষার্থীর দোষ নয়, তাকে বোঝাবার পথ বাবা পাচ্ছেন না, এটাই সমস্যা। নানানভাবে চেষ্টা করবেন, যেন ধাঁধার সমাধান বের করার নেশা। অন্য কেউ হলে হয়তো এ সময় তোমার মাথায় কি গোবর পড়া, এমন কত বাজে কথাই বলে ফেলতেন। কিন্তু অজানার অন্ধকার থেকে জানার আলোয় কাউকে পৌঁছে দেবার মধ্যে বাবার একটা ভারী তৃপ্তি ছিল। বাবার পাঠকেরাও বাবার এই তৃপ্তির আভাস পেয়েছেন। যখন বাবা কত কঠিন বিষয়ে কত সহজভাবে বুঝিয়েছেন তার বইয়ে। সবশেষে বলি, ক্লাস টেনে একবার বাবাকে ট্রান্সলেশন করে দেখাতে গেছিলাম। ইংরেজি বাক্যটি যতদূর মনে পড়ে ছিল, ওয়ান ডে বাই দ্য রিভার সাইড আ ডগ ফাউন্ড আ গুড বোন। আমি এর অনুবাদ করেছি, একদিন নদীর ধারে একটি কুকুর একটি ভালো হাড় খুঁজে পেল। বাবা আমার অনুদিত বাক্যটির মধ্যে একটি মাত্র শব্দ বাড়ালেন, শব্দটি হল জাতের। বাক্যটি হয়ে দাঁড়াল, একদিন নদীর ধারে একটি কুকুর একটি ভালো জাতের হাড় খুঁজে পেল। একটি 15 বছরের মেয়ে তার চোখের সামনে অবাক হয়ে দেখল, শুধুমাত্র একটি শব্দের সাজে এক জাদুকর কেমন করে সামান্য একটি তথ্যকে মুহূর্তে একটি গল্প করে তুলে ফেলার ক্ষমতা রাখেন।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা আমার বাবা নারায়ণ সান্যাল, বললেন মৌ সান্যাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গের বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ বৈরাগী রাগে শরৎ পরিবেশন করবেন সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুরজিৎ সাহা। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাদন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এ পর্যন্তই। আজ বৈরাগী রাগে শরত পরিবেশন করলেন সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুরজিৎ সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, ঘড়িতে এখন 9:30, অর্থাৎ কিনা মনির মতো গান শোনার সময়। আপনি বলবেন, এত ব্যস্ততার ফাঁকে আলাদা করে আবার কখন গান শুনবো এই সাত সকালে? তার জন্য তো অনুরোধের আসর আছে, রাতে হারানো দিনের গান আছে, যেখানে গান শুনি আবার গান নিয়ে কত অজানা কথা জানতে পারি। কিন্তু এই সকাল সকাল গান শোনার ব্যাপারটা খানিকটা স্কুলের ব্যাকবেঞ্চারদের মতো। মাস্টার মশাইয়ের কড়া চোখরাঙানি বকুনির ভয়কে ঝেড়ে ফেলে পড়ার ফাঁকে আনমনে আকাশ দেখার সুখ। যদিও স্কুল লাইফে সব থেকে মজা করার দাবিদার কিন্তু ওই লাস্ট বেঞ্চের দুষ্টুরাই। শুক্রবারে স্কুল পালিয়ে হিট সিনেমা দেখা, টিফিন বেলার মারামারিতে বাংলা সিনেমার হিরোর মতো ডায়লগ ঝাড়া, আর অফ পিরিয়ডে ডেস্ক বাজিয়ে চটুল ভালোবাসার গান। এখন দেখুন, আমরাও বড় হয়ে গেলাম, বাংলা সিনেমাও ক্রমশ জোয়ান থেকে বুড়ো হলো, এবং দিন দিন বুড়োদের মতো গম্ভীর, তাত্ত্বিক ও সচেতন হয়ে উঠছে। কিন্তু তার ফাঁকে মনির অ্যালবামে উঁকিঝুঁকি দিয়ে যায় বাংলা সিনেমার কিশোরবেলা, সেই অত্যন্ত প্রেমের গানগুলো, আমাদের স্কুলবেলার কলেজ বেলাকার গান, বন্ধুর সাথে ঝামেলায় বন্ধুকে চ্যালেঞ্জ করার সেই গান, প্রেমপত্রে বানান ভুলের গান, আর দশমীর ভাষণে মাতাল করা নাচের গান। যাই হোক শ্রোতা বন্ধু, আমি তৃষিতা মুখোপাধ্যায় এখন থেকে একটি ঘন্টা শোনাবো কিছু মনির মতো গান। তবে কি গান, কোন সময়কার, এই সব ঠিকুজি কুষ্টির একটা ছোট্ট হিন্ট রইল আমাদের প্রথম গানে, মনির মতো গানের প্রথম গান আপনার জন্য।

বাংলা সিনেমার স্বর্ণযুগ পেরিয়ে অনেকটা সময় শনি রবিবারের ম্যাটিনি শো বাঁধা ছিল পারিবারিক ছবিতে। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, এমন কত বউয়ের গল্প। বাংলা সিরিয়ালের ছোটখাটো সংস্করণ ছিল এই ছবিগুলো। দজ্জাল শাশুড়ি, কুচুটে ননদ, ন্যায়পরায়ণ দাদা আর মায়ের মতো বৌদি, যৌথ পরিবারের খুঁটিনাটি আর দাপুটে সেসব ডায়লগ। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা। চিরঞ্জিৎ, প্রসেনজিৎ একাই টানছিলেন বহু বছর ধরে। তখন বাংলা সিনেমার ভালো ছেলে হয়ে এলেন জিৎ। তার দুষ্ট মিষ্টি হাসি আর একটু একটু ধুমধারাক্কার

মুক্তি পেল শুভদৃষ্টি। সেই ছবিটা ভীষণ রকমভাবে আমাদের সেই আগেকার বিয়েবাড়ির কথা মনে করিয়ে দেয়, তাই না? বরযাত্রীর সঙ্গে কনেযাত্রীর খুনসুটি, ঠান্ডা লড়াই, যদিও এসব অনেক আগেই হাম আপকে হ্যায় কন ছবিতে দেখে ফেলেছিল মানুষ, তবু শুভদৃষ্টির চামটাই কিন্তু আলাদা ছিল। তখন বিয়েবাড়িতে বেছে বেছে বরের ভাই আর বউয়ের বোনের প্রেম হওয়ার পিছনে এই ছবির ভূমিকা ছিল অনস্বীকার্য, কি বলেন? সেই ছবি থেকে একটা গান শুনে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আমার শ্রোতা বন্ধুরা কার ফ্যান ছিলেন, দেবের না জিতের? দেবের প্রথম ছবি রচনা ব্যানার্জির সঙ্গে, তার নাম হয়তো, মানে ছবির নাম হয়তো দেব নিজেই মনে রাখতে চায় না, যাকগে, কিন্তু ম্যাজিক করলো তার আই লাভ ইউ সিনেমা। পরিবারের বিপক্ষে গিয়ে ভালোবাসার জন্য এক প্রেমিক প্রেমিকার বাড়িতে ধান চাষ পর্যন্ত করল। এবার বলুন, এই যে আজকে অ্যারেঞ্জ ম্যারেজগুলো মিথ হয়ে গেল, তার জন্য একটিবার এই সিনেমাগুলোকে ক্রেডিট দেবেন না? বাদ দিন, গান শুনুন।

শ্রোতা বন্ধু, আমাদের এই সব ছবির সঙ্গে জড়িত আছে কত স্মৃতি। ছোটবেলার গানের লড়াই, কোনো মতে ডিভিডি জোগাড় করে সবাই মিলে একসঙ্গে বসে সিনেমা দেখা, তখন জিতের জামানা চলছে এমন সময় টলিউডের ভাগ্যাকাশে নতুন তারকা, আর সে যখন এলো তখন নতুন করে এন্টারটেনমেন্টের জোয়ার এলো। ঠিক ধরেছেন, দেবের কথা বলছি।

শ্রোতা বন্ধু শুনছেন মনির মতো গান। তখন কোথায় সব ভ্যালেন্টাইন ডে, প্রেম তখনও হাতে লেখা চিঠি, তাকে একবার দেখতে পেলে বুকের ভিতর আনচান, রাত জেগে তার কথা ভাবা, তবু সামনে এলে বলতে না পারা, শুধু কল্পনায় অনেকটা পথ একসাথে চলা, মনে মনে বৃষ্টিতে ভেজা। রেডিওতে মনির মানুষের জন্য গানের অনুরোধ, তখনও প্রেমের কাহিনীগুলো ডানপিটে হয়নি, বরং মুখচোরা লাজুক প্রেমিকের মতো মনে চেপে রাখত মনির কথা, যতক্ষণ না উপরালা বাজিমাত করত। আদৌ উপরালার কাছে সে অনুরোধ পৌঁছাত কিনা কে জানে। এসব কথা শুনে কার মনে স্মৃতির কালো মেঘ ভেঙে রিমঝিম বৃষ্টি এলো আমরা জানি না, তবে গানে গানে বৃষ্টিতে ভিজতেই পারে, কি বলেন?

শুনছেন মনির মতো গান। আজকের এই অনুষ্ঠান বলা যায় সেই সব দিনে টাইম ট্রাভেল। জনপ্রিয় বাংলা ছবির এই গানগুলোর সঙ্গে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আবেগ জড়িত। স্কুল থেকে ফিরে খেলতে যাওয়ার আগে কিংবা কোচিনে যাওয়ার আগে গোগ্রাসে গিলতে গিলতে সঙ্গীত বাংলায় এই সমস্ত সিনেমার গানের জন্য বসে থাকতাম। লুকোনো ডায়েরির পাতা ভর্তি করে প্রেমের গান, সেসব দিন কি ভোলার। এমন অবেলায় পুরনো অ্যালবাম নিয়ে বসলাম যে গান শুনিয়ে আনমোনা করে দিলে আমাকে দোষ দেবেন না। কিন্তু যাকে প্রেমের কাহিনী বেরোল 2008 সালে, এই সময় অলরেডি রাজ চক্রবর্তী উঠতি পরিচালক। বাংলা সিনেমায় তখন দুটো নতুন মুখ এলো, রাহুল প্রিয়াঙ্কা। আহা, রিল রিয়েল একাকার করে ফেলে তাদের সরল প্রেম, একরোখা প্রেম, তাদের দিওয়ানার মতো প্রেম আমাদের সকলকে চমকে দিল, ভরিয়ে দিল মন। এই এত ডেটিং অ্যাপের যুগে এখনো জানতে ইচ্ছে করে ওদের মতো কোনো জেদি ছেলে মেয়ে সেই রকম করে একে অপরের প্রেমে পড়ে কিনা, সেই পাগলের মতো করে।

হলো শপিং মল, গঙ্গার ধারে হাত ধরে সূর্য ডোবা দেখতে দেখতে মনের কথা বলা, এখন ChatGPT-র কম্পোজ করা ভালোবাসার গদগদ টেক্সট। এখন কারুর উপর রাগ হলে আমরা ব্লক করে দিই। একটা সময় ছিল যখন বাবা দাদারা হুমকি দিত বেচারা প্রেমিকের ঠ্যাং ভেঙে দেওয়ার। অঞ্জন দত্তর গানও আছে সেই নিয়ে, আপনারা জানেন। সিনেমা তো এসব তো দেখানো হতোই। মনে পড়ে একটা সিনেমার কথা, কলেজ পড়ুয়া কাপেলের প্রেম ভাঙার জন্য নায়িকার বাবা গুন্ডা ফিট করছিলেন। তখন থেকে দেব শুভশ্রী জুটি। তখন হঠাৎ করে কেউ কলেজে গেলে দেবের মতো সাইড ব্যাগ নেয়ার চল ছিল মাস্ট। আবার সেই মনে পড়ে পরাঞ্জার জলিয়ার জ্যাকেট। বাঙালি আবিষ্কার করলো হঠাৎ একদিন যে দেব ছেলেটা কি ভালো নাচে। ওদের হাত ধরেই আমাদের কলেজ বেলাকার লাজুক প্রেম কেমন ডানপিটে ও রেবেল হয়ে গেল, তাই না? সঙ্গে সঙ্গে কিছু জুটির কথাও বলতে হয় গানের ক্ষেত্রে, যেমন শান এবং শ্রেয়া ঘোষালের। জুবিন গার্গ উঠে এলেন একটা খুব আপন কণ্ঠ হিসেবে। নাচে বাবা যাদব, তার শিল্প সকলকে মুগ্ধ করছিল। এখন পরের গান চ্যালেঞ্জ ছা ছবি থেকে।

0: কোটি কোটি চাঁদের হার
1: আর বাপরে চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

শুনছেন মনের মতো গান। আর আজ গানে গানে আমাদের সময় সফর টলিউডের জনপ্রিয় বক্স অফিসে হিট বাংলা ছবির যুগে। 2009 সালে চ্যালেঞ্জ বেরোলো, একই বছরে জিৎ কোয়েলের সাত পাকে বাঁধা। তখন হিন্দি সহ দক্ষিণের ছবিগুলোর রিমেক তৈরি হচ্ছিল বাংলায়। শ্রোতা বন্ধু, এই ছবিগুলোর গান একটা গোটা জেনারেশনের প্রেমের ধারণাকে আকার দিয়েছিল, শহর মফস্বল অচপাড়াগা নির্বিশেষে। এখন অফিস, অ্যাসাইনমেন্ট, ঘর, সংসারের দায়িত্বের মধ্যে এখনো কোথাও বাক্সবন্দি হয়ে আছে ছোটবেলাকার প্রেম, প্রেমের গানগুলো। মনের মতো গানই না হয় একবার রোদ্দুর পড়ুক সেই সব মন খারাপের গায়ে।

শুনলেন সাত পাখি বাঁধা ছায়াছবি থেকে কুনাল গাঞ্জাওয়ালা ও মহালক্ষ্মী আয়ারের গাওয়া গান ইমনের মতো গানে। দেবজিতের যুগে বক্স অফিসে তো রমরমা, এরই মাঝে নতুন নায়ক নায়িকা, নতুন জুটি, নতুন প্রেমের গল্প। তবে খুব অদ্ভুতভাবে তখন প্রায় সব ছবিতেই নায়কের কিছু বেকার বন্ধু থাকবেই। সেখান থেকেই আপনার চোখের সামনে ভেসে উঠবে কয়েকটা মুখ, এই যেমন নীল, কাঞ্চন, রুদ্রনীল, এদিকে পার্থসারথী, রাজু, মন্টু, প্রসূন, সব ছবিতে তারা একেবারে বাঁধা। নায়ক হিসেবে তখন সবে এসেছে সোহম, বেশিরভাগ ছবিতেই সে গরিব ঘরের ছেলে, নায়িকা বড়লোকের মেয়ে, তেলে জলে তবুও মিশ খেত, সুপারহিট কিছু গানে তো খেতই। এখন আপনাদের শোনাবো প্রেম আমার ছায়াছবি থেকে জুবিন গার্গের কণ্ঠে একটি বিখ্যাত গান।

শুনছেন মনির মতো গান। তখন টলিউডে একদিকে রমরমিয়ে চলছে দেব শুভশ্রী, জিৎ কোয়েলের জুটি, সোহম পায়েলের জুটি। ইতিমধ্যেই নজর কাড়ছিল নায়িকা হিসেবে শ্রাবন্তী, সায়ন্তিকা ও নুসরত। রিমেকের গণ্ডি পেরিয়ে কমার্শিয়াল ছবি চাইছিল তার নতুন গল্প। 2010 সাল, একই বছরে দেব ও জিৎ এই দুই সুপারহিট স্টারকে নিয়ে দুই পৃথিবী রিলিজ করল। আর সেই বছরেই সম্পূর্ণ নতুন গল্প নিয়ে এলো দেবের লে ছক্কা। একদিকে শহর কলকাতার সঙ্গে জুটি বাঁধল বাংলার জেলা, অপরদিকে উত্তর কলকাতার সঙ্গে টেক্কা দিল দক্ষিণ কলকাতা। সব ক্ষেত্রেই একটা কমন বিষয় জানেন, পার্শ্ব চরিত্র। কে না অভিনয় করল সেই ছবিগুলোতে! হরাজ মুখার্জি দেখিয়ে দিলেন কিভাবে 5 মিনিটের দৃশ্যে অভিনয় করে অমর হয়ে ওঠা যায়। দেখুন, এইসব কমার্শিয়াল ছবি যতই রংচঙে ধুমধারাক্কা যাই থাকুক, এগুলোতে অভিনয়ে নীলকণ্ঠ ছিল কিন্তু এই পার্শ্ব চরিত্ররাই, তা সে কমেডি হোক কিংবা ভিলেন। আপাতত ঘ্যান ঘ্যানে কথা থাক, বরং একটু গুনগুন গান শুনুক চুপি চুপি। প্রেমের গান এখন আমার শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন মনের মতো গান। তা এখন যতই ভারী ভারী গান শুনুন, বিষাদ বিরহের ইজমে মনটাকে বাঁধতে চান, এখনও যদি এই গানগুলো আপনার প্রেম বিরহের আলটিমেট ডেস্টিনেশন হয়, তাহলে বন্ধু আপনি আমার দলে। একদিকে দেব বক্স অফিসে রাজা হয়ে উঠছিল একটু একটু করে, অপরদিকে জিত নিজেকে মেলে ধরছিল অ্যাকশন হিরো হিসেবে। জিতের সঙ্গে তখন কত নতুন নায়িকারা জুটি বাঁধল, কেউ টিকে গেল, কেউ আবার এই আলোয় হারিয়ে গেল। রয়ে গেল আমাদের কিছু নস্টালজিয়া, রয়ে গেল কিছু গান, পরে রইল দেব আর জিতের ভক্তদের অমীমাংসিত ঝগড়া। তারপরেও কমার্শিয়াল ছবি এলো, কিন্তু নেপথ্যে বাজতে লাগল সে একঘেয়ে সুর, যতদিন না বাংলা মেইনস্ট্রিম সিনেমার আবার সাজ বদল করল অটোগ্রাফ বা চাঁদের পাহাড়ের মতো ছবিগুলো। ক্রমশ দেব চেষ্টা করল নিজেকে আরও নতুনভাবে খুঁজে পাওয়ার, আর জিত গোটা বাংলার হৃদয়ে অ্যাকশনের সুপারস্টার হয়ে একই রয়ে গেলেন। 2010 এই সালে দুই পৃথিবী ছবি মিলিয়ে দিয়েছিল এই দুই তারকাকে, অন্য ধারার গল্পে, অন্য উপলব্ধিতে। সেই ছবিতেই গ্রাম আর শহর মিলেমিশে গিয়েছিল, পপুলার আর আর্ট ফিল্মের মনন যেভাবে মিলে যায়, সব মিলিয়ে এখন দুই পৃথিবীর একটা জমজমাট গান না শোনালে পাপ দেবে আমার গোটা বাংলার সিনেমা প্রেমী শ্রোতা বন্ধুরা। রইল আপনাদের জন্য আপনাদের মনের মতো গান।

শোনালাম রানা মজুমদার ও তিমিরের কণ্ঠে দুই পৃথিবী সিনেমার গান। শ্রোতাবন্ধু, মনের মতো গানে আজ ফিরে দেখলাম বাংলা সিনেমার জনপ্রিয় ও বক্স অফিসে হিট ছবির যুগটাকে। এ আলোচনা, এ গল্প আরও অনেকক্ষণ চলতে পারে, মনের মধ্যে উসখুস করতে পারে আরও অনেক গানের কথা, যা আপনার আজকের এই অনুষ্ঠান শুনে মনে পড়ে গেল। তবু কোথাও একটা শেষ করতেই হয়, তাই না? শেষ না হলে নতুন করে শুরু হবে কি করে? আর যা কিছু শেষ হয়, ওই যে বললাম মনের গোপন দেরাজে থেকে যায় সযত্নে ছোটবেলার রূপকথার থুরি, সহজ প্রেমের জীবনের গল্পগুলোর মতো। যেসব দিন চলে গেছে তাও রয়ে গেছে কোথাও। কত সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কিন্তু জানতে চাই এখনও আপনি এই সিরিয়াস অভিনয়ের যুগে এইসব পপুলার ছবিকে মিস করেন কি না? তাহলে যেতে যেতে একটা সুখবরও দিয়ে যাই। এইবার পুজোতে বা শীতের ছুটিতে শুনলাম একই সঙ্গে দেব ও জিতের ছবি মুক্তি পাবে, মানে ওই হাড্ডাহাড্ডি

অক্কর 100% এন্টারটেইনমেন্ট। আপাতত মনের মতো গান থেকে বিদায় নিই। এতক্ষণ সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের মেইল করার ঠিকানা maitribondhu23@gmail.com। এছাড়াও আমাদের চিঠি লিখতে পারেন আকাশবাণী মৈত্রী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আর সবচেয়ে সহজ হল এক্ষুনি মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে গিয়ে কমেন্ট করা। আকাশবাণী মৈত্রী আমাদের পেজের নাম, যে বানানে কিন্তু ভি নেই, আছে বি। ভালো থাকবেন শ্রোতা বন্ধু, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। আর যেতে যেতে রেখে যাই আমাদের আপনাদের মনের মতো গান।

মনের মতো গান অনুষ্ঠানটি এ পর্যন্তই। উপস্থাপনায় ছিলেন তৃষিতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়, এরপরে পুরাতনী গানে শিল্পী শ্রাবণী মণ্ডল। শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু, প্রথমে নজরুল গীতি।

0: শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। প্রথমে আজ শুনলেন নজরুল গীতি শ্যামল মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর পুরাতনী গানে ছিলেন শিল্পী শ্রাবণী মণ্ডল, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলব লোকায়ত কৃষি সংস্কৃতি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: বন্ধুরা, এই যে আমাদের কৃষি সংস্কৃতি, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে কৃষির কিন্তু একটি সংস্কৃতি আছে বলেই আমার বিশ্বাস। আমি মনে হয় এটা

0: সকলেরই বিশ্বাস। লাঙল, জোয়াল, বলদ, মই এবং কোদালের মতন সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করেই তো মূলত আমাদের যে প্রথাগত চাষাবাদ সেটি হয়। কিন্তু তার সঙ্গে আবার কোথাও কোথাও মিশে থাকছে নানান লৌকিক বিশ্বাস ও আচার। চাষ শুরুর আগে পুজো, ফসলের উর্বরতা ও মঙ্গল কামনায় বিভিন্ন লৌকিক দেবদেবীর পুজো এবং ব্রত, এসব কিছু রয়েছে। তার সঙ্গে কি কোথাও বিজ্ঞান মিশে রয়েছে? কি এই লোকায়ত কৃষি সংস্কৃতি? কিভাবেই বা তা আমাদের দৈনন্দিন দিনযাপনের সঙ্গে মিলে রয়েছে, কিভাবে তা আমাদের দিক সূচিত করে, এই সব কিছু নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অত্যন্ত গুণী একজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই জানতে চাইব যে লোকায়ত, এই লোকায়ত কথাটি বলতে আমরা কি বুঝছি?
1: লোকায়ত হলো লোক সম্বন্ধীয়, লিঙ্গ, ভাষা, ধর্ম, জীবিকা, ভৌগোলিক সীমা, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি যে কোনো একটি বিষয়ের স্বার্থে ঐক্যবদ্ধ একদল মানুষকে আমরা বলি থাকি লোক। এবার এই লোক শব্দটি মূলত লোকসংস্কৃতি নামক বিদ্যা শৃঙ্খলার সাথে জড়িত। এই একটি লোকের যে সামগ্রিক সংহত জীবনচর্যা এবং মানুষচর্যা তাকেই আমরা লোকসংস্কৃতি বলি। সহজ কথায় বলতে গেলে আদিমকাল থেকে গোষ্ঠীবদ্ধ মানুষ তার যে সামগ্রিক কৃতি যা জীবনযাপনের পরতে পরতে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছিল তাকেই আমরা লোকসংস্কৃতি বলবো। কিন্তু সেই কৃতি এবং কৃষ্টি কিন্তু ওই গোষ্ঠীর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গৃহীত, লালিত এবং পরিবাহিত হতে হবে, তবেই সেটা ঐতিহ্যে পরিণত হবে এবং লোকসংস্কৃতির অঙ্গীভূত হবে।
0: বেশ, তার মানে এই লোকায়ত সংস্কৃতি যেটি একটি প্রজন্মের পর থেকে আরেকটি প্রজন্ম সেটিকে বয়ে নিয়ে চলেছে, মানে একটি গোষ্ঠীর লোক যদি আমরা ধরে নিই তারা এটিকে ধারণ করে চলেছে, তাই তো? তাহলে এই লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি?
1: দেখুন, জীবনের কৃতি ও কৃষ্টিকে তো একটি শৃঙ্খলার মধ্যে বাঁধা খুব কঠিন কাজ, কিন্তু আমরা লোকসংস্কৃতির স্বরূপ বিশ্লেষণ করার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা একটা শ্রেণীবিভাগ করে থাকি। কিন্তু এটা মনে রাখতে হবে, এই শ্রেণীবিভাগটি কিন্তু খুব শক্ত বা কঠিন কিছু নয়, মানে একের সাথে আরেকটা মাঝে মাঝে মিলেমিশে একাকার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে লোকসংস্কৃতি সাধারণত দু রকমের হয়, বস্তুধর্মী এবং ভাবধর্মী। খুব সহজ ব্যাপার, বস্তুধর্মী লোকসংস্কৃতি হলো যে উপাদানগুলিকে আমরা স্পর্শ করতে পারি, সেগুলি হলো বস্তুধর্মী লোকসংস্কৃতি। যেমন ধরুন লোকশিল্প, লোকস্থাপত্য, লোকতৈজস, লোকযন্ত্র, লোকায়ুধ, লোকবাদ্য, মুখোশ, এগুলো হলো সমস্ত বস্তুধর্মী। আবার কিছু কিছু লোকসংস্কৃতি আছে যেগুলো শুধুই অনুভব করা যায়, যেগুলোকে কিন্তু স্পর্শ করা যায় না, সেগুলোকে আমরা বলি ভাবধর্মী লোকসংস্কৃতি। যেমন ধরুন লোকাচার, লোকসংস্কার, লোকসাহিত্য, অঙ্গভাষা, লোকজ্ঞান, লোকমনস্তত্ব, এইগুলোকে আমরা বলে থাকি ভাবধর্মী লোকসংস্কৃতি। কিন্তু খুব আধুনিক কালে যেটা হচ্ছে সেটা হলো লোকসংস্কৃতির কয়েকটি শাখায় আলোচিত হচ্ছে। যেমন ধরুন বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি, অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি, এইরকম কতগুলো ভাগে শাখায় বিভক্ত করে লোকসংস্কৃতি আলোচিত হচ্ছে। খুব সহজে যদি বলা যায়, লোকায়ত সমাজ তার নিজস্ব লোকভাষায় মৌখিক প্রবাহে যে সমস্ত ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, গীতিকা, গান, নাটক এসব তৈরি করে, সেগুলো যখন শ্রুতি ও স্মৃতি বাহিত হয়ে ঐতিহ্যের অনুবর্তনে আরেকটা প্রজন্মে প্রবাহিত হয়, তখন আমরা তাকে বলি বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতি। ঠিক এইভাবেই কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি চলেছে এগিয়ে। যেমন ধরুন আমাদের তো ভাষার আগে অঙ্গভঙ্গি ছিল মূল সম্পদ, সেই সময় আমাদের নানা রকম অঙ্গভঙ্গিগুলো তৈরি হয়েছিল। আজও কিন্তু লোকায়ত সমাজে বিভিন্ন অঙ্গভঙ্গি রয়েছে, বিভিন্ন ইশারা, নৃত্য বা লোকনৃত্য বা লোকনাট্যের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, শ্রম লাঘব করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি, এইগুলো

0: কিন্তু থেকে যাচ্ছে। তো সেগুলোকেই আমরা বলি অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি। অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতি বহু প্রাচীনকাল থেকে আসছে, কিন্তু আজও থেকে গেছে লোকায়ত সমাজে। আবার যখন লোকশিল্প নিয়ে আলোচিত হচ্ছে, তখন সেটা লোকশিল্প কেন্দ্রিক লোকসংস্কৃতি। আবার লোকায়ত সমাজে বিভিন্ন আচার উৎসব রয়েছে, আচার পালিত হচ্ছে, আচারকে কেন্দ্র করে রীতিনীতি চালু হচ্ছে, সেই রীতিনীতিগুলোর উপরে চলে আসছে নানা রকম লোক উৎসব। সেই লোক উৎসবগুলোকে আমরা বলে থাকি যে লোক আচার ও লোক উৎসব কেন্দ্রিক লোক সংস্কৃতি। এইভাবে কিন্তু খুব আধুনিক কালে লোক সংস্কৃতির শ্রেণীবিভাজন করা হচ্ছে।
1: আচ্ছা, আপনি এই উৎসব পার্বণ এই সমস্ত কথা বললেন, তো এই উৎসব পার্বণ দু একটি সম্পর্কে যদি একটু বলেন। আমাদের বাংলায় যেগুলো খুবই প্রচলিত, তার কৃষি তাৎপর্য এবং পাশাপাশি তার বৈজ্ঞানিক তাৎপর্য দুটোই যদি একটু শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরেন।
0: দেখুন, সারা বাংলাতেই নবান্ন এই উৎসবটি ভীষণভাবে জনপ্রিয়। এই যে নবান্ন উৎসব, এটি আসলে আমরা কৃষির ভাষায় বলতে পারি এটি হচ্ছে একটি পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল। যখন কবি বলছেন না, নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভুবনে ভুবনে, ঠিক এইভাবেই যখন নতুন ধান উঠছে কৃষকের গৃহে, তখন সেই নতুন ধান, নতুন ফসল, নতুন গুড় দিয়ে হচ্ছে নবান্ন উৎসব। এইভাবে নবান্ন উৎসবের একটা বৈজ্ঞানিক ভূমিকা কিন্তু রয়েছে। নতুন উৎপাদিত ফসল সেই সময়ের অ্যাগ্রোক্লাইমেটিক নেচারে কিভাবে মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত করছে, সেটা লোকায়ত সমাজ অতি প্রাচীনকাল থেকেই কিন্তু জানতো, এবং সেই জন্য তারা ওই নবান্নের মধ্যে দিয়ে সেটা ঘোষণা করছে যে এই ফসলগুলি এখন খাওয়া প্রয়োজন।
1: ঠিক, এবং আমরা বলে থাকি যেই মরশুমে যে সবজিটি পাওয়া যায় সেটি খেলে ভালো।
0: একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল।
1: ঠিক ঠিক,
0: একটি বৈজ্ঞানিক প্রবাদ আমি বলবো, কেননা সময়ের ফল, সময়ের সবজি, সময়ের চাল যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা অনেক কঠিন রোগ থেকে নিজেদের বাঁচাতে পারি।
1: আচ্ছা, এ তো নবান্নের কথা হলো, এরকম যদি আরো দু একটি পার্বণের কথা বলেন।
0: পশ্চিম সীমান্ত বঙ্গে যেমন একটি রয়েছে বাঁধনা পরব। বাঁধনা পরবকে আমরা বলতে পারি একটি থ্যাংকস গিভিং ফেস্টিভ্যাল। সারা বছর ধরে গরু কৃষকের প্রয়োজনে লাগে, সেই গরুকে এই উৎসবের মধ্যে দিয়ে যেন একটি প্রতীকী ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই উৎসবে গরুকে স্বাস্থ্য চর্চা করা হয়, তাকে যত্ন করা হয়, এবং এই যত্নের মধ্যে দিয়ে বৈজ্ঞানিকভাবে দেখুন, গরুর তো নানা রকম রোগ সারা বছর হয়, নানা রকম ফুট অ্যান্ড মাউথ ডিজিজ তার মধ্যে হতে পারে, বা অন্যান্য রোগও হয়, সেই সমস্ত কিছু থেকে সারা বছর যত্ন তাকে করা হয় না, হয়তো করলে খুবই ভালো, কিন্তু যদি আমরা নাও করতে পারি, লোকায়ত সমাজ কিন্তু একটা প্রতীকী উৎসবের প্রচলন করে দিয়েছে,
1: মানে মনে করিয়ে দেওয়া,
0: মনে করিয়ে দেওয়া যে আমাদের কৃষকের বন্ধু হচ্ছে গরু, সে তোমার পরিবারেরই সামগ্রী, তুমি যেভাবে তোমার শিশুকে, তোমার পরিবারকে যত্ন করছো, সেভাবেই তোমার গবাদি পশুকে, তোমার গরুকে লালন করো, যত্ন করো, এবং তার থাকার জায়গাটি, গোয়াল ঘর, সেটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠিক করে গোবর দিয়ে লেপন করা, ধূপ ধুনো জ্বালানো, এইগুলো করে বাঁধনা উৎসবের মধ্যে দিয়ে সেটাকে যেন লোকায়ত সমাজ প্রকাশ করছে সমস্ত জনজাতির কাছে।
1: হ্যাঁ, ডক্টর বন্দ্যোপাধ্যায়, আরও একটি পার্বণ নল পার্বণ সম্ভবত, সেইটি সম্পর্কে যদি একটু আমাদের বলেন।
0: দেখুন, এই এই উৎসব মূলত কৃষি উৎসব লোকায়ত সমাজে বেশ কয়েক ধরনের আছে। হ্যাঁ, এখন এই এই নল সংক্রান্তির যে উৎসবটি, এটি হচ্ছে মূলত ফসলকালীন উৎসব। লোকায়ত সমাজ কৃষি ভূমিকে, কৃষি জমিকে তার মা বলে মনে করে, এবং ধান যখন মায়ের থেকে উৎপন্ন হয়, তখন সে তার তার আত্মীয়ের মতনই, ধান যেন তার পরিবারের আত্মীয়ের মতনই,
1: সন্তানের মতো,
0: সন্তানের মতন। এই যে সময়টা নল সংক্রান্তির যে উৎসবটি হয়, এই নল সংক্রান্তির উৎসবে এই সময় আশ্বিন মাসে মাঠে ফসল রয়েছে, এবং এই মাঠের ফসলের, এগ্রিকালচারের ভাষায় তাকে বলা হয়, ধানের এই সময় চলে বুটিং স্টেজ বা মিল্কিং স্টেজ, অর্থাৎ ধানের, ধান গর্ভবতী হয়েছে এবং তার বুকে দুধ জমেছে। এই সময় ধান গাছকে স্বাদ ভক্ষণ করানো হয়, এবং এই এই উৎসবটিতে

0: মকর সংক্রান্তির উৎসবটির আরেকটি নামই হচ্ছে ধানের সাত ভক্ষণ উৎসব।
1: ঠিক কিভাবে করা হয়?
0: মানুষকে যেমন সাত ভক্ষণ করানো হয় সেইভাবেই করানো হয়। আমি একটু একটু প্রক্রিয়াটি বলি। এই সময় কি করা হয়, চাষি পরিবার আশ্বিন সংক্রান্তির আগের দিন একটি নল গাছ কেটে আনেন, নিম কালমেঘ তুলসী সহ আরো দশটি ভেষজ ছোট ছোট করে কেটে মেশানো হয় আতপ চাল এবং শুকনো চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, একটু মনে রাখুন, নিম কালমেঘ তুলসী এগুলো প্রত্যেকটি কিন্তু অ্যান্টিসেপ্টিক। এই মিশ্রণটিকে একটি বড় পাতায় মুড়িয়ে নল গাছে পাট দিয়ে বাঁধা হয়। এখানে পুরো যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে প্রতিটি কিন্তু খুব সহজলভ্য লোকায়ত সমাজে এবং বায়ো ফ্রেন্ডলি। আমি এগুলো মনে করে দিচ্ছি এই কারণে, কারণ পরে আমি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেব। যিনি বাঁধেন তিনি কিন্তু কোনো কথা বলেন না। আপনারা মনে রাখুন, আমাদের যখন সার্জারি হয়, ধরুন একটা সিজারিয়ান বেবি হচ্ছে, সেই সময় কিন্তু মুখে ডাক্তার কিন্তু কথা বলেন না, তার মুখটা ঢাকা থাকে। সারা রাত এই এই বাঁধার কাজটি চলতে থাকে এবং ভোরে সূর্য ওঠার আগে এই বাঁধার কাজটা শেষ হয়ে যায়। তখন এই যে মিশ্রণটা যেটা তৈরি করা হলো, সেই নল গাছটিকে কী করা হয়, ঈশান কোণে পুঁথে দেওয়া হয়। ঈশান কোণ মানে, সেটা মনে রাখুন, ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। এবার বাংলায় কিন্তু মূলত দক্ষিণ পশ্চিম কোণ থেকে বায়ু উত্তর পূর্ব কোণে যাচ্ছে, ঠিক আছে? এইটি যখন কোণে ঈশান কোণে পোতা হয় তখন একটি কথা বলা হয়, বলা হয় নল পড়ল ভুয়ে যা শুনি তুই উত্তর দুয়ে, অর্থাৎ উত্তর দুয়ারে চলে যাও। শনি শব্দটি লোকায়ত সমাজে ব্যবহৃত হয় নেগেটিভিটির অর্থে, অর্থাৎ যা কিছু রোগ পোকা শত্রু সব কিছু এই অ্যান্টিসেপ্টিকগুলোর মধ্যে দিয়ে ওই দিকে হাওয়া যাবে, সেই দিকে এই স্বাস্থ্যকর বায়ুর সাথে উড়ে চলে যাবে। এই প্রচেষ্টার মধ্য দিয়েই এই এটি ফসলকালীন উৎসব, ফসলকে রক্ষা করার জন্য এই নল সংক্রান্তিতে সাত ভক্ষণের মতন একটা উৎসব পালন করা হয়। এই আচারগুলো কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক, আমরা যদি বিশ্লেষণ করে দেখতে পারি।
1: বাহ, আর এরকম আরো একটি দুটি যদি আমাদেরকে বলেন।
0: আরেকটি বলি, সেটি হচ্ছে ফসলোত্তর উৎসব। আমি বলেছিলাম না যে অনেকগুলো অনেক ধরনের উৎসব হয়। ফসলোত্তর উৎসব একটি আছে, সেটি হলো আউনি বাউনি উৎসব।
1: হ্যাঁ, আউনি বাউনি,
0: এটি হয় মকর সংক্রান্তির দিন,
1: মানে যে সময়টা আমরা পিঠে পুলি উৎসব করি।
0: একদম একদম ঠিক। এবার দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার যে লোকায়ত মানুষ, তারা কি করে, গৃহলক্ষ্মীকে এই সময় তাদের নতুন উৎপন্ন ধান, মানে ধান গাছ শুধু তুলে এনে সেই ধান গাছের অলংকার বানিয়ে গৃহলক্ষ্মীকে সেই অলংকার দিয়ে অলঙ্কৃত করে, যার অর্থ হলো আউনি, মা এসেছেন, তাকে অলঙ্কৃত করে সাজিয়ে পূজা করা হচ্ছে,
1: আবাহন করা হচ্ছে।
0: এই যে আমার গৃহলক্ষ্মী আসলে ধান্য লক্ষ্মী, ধান আমার কাছে লক্ষ্মী, এইটা তাকে পূজার্চনার মধ্যে দিয়ে আমরা একটি ফোক টার্ম ব্যবহার করি যে ইমিটেটিভ ম্যাজিক, অনুকরণাত্মক জাদুর মধ্যে দিয়ে তার পূজা করা হয়, তাকে বন্দনা করা হয়। অর্থাৎ ধান আমার গৃহে আসুক, আমি এটা চাইছি। এই যে আশান্বিত হয়ে এই যে থ্যাংকস গিভিং অনুষ্ঠান, এটা ফসলোত্তর অনুষ্ঠানই একমাত্র করতে পারে এই ধরনের থ্যাংকস গিভিং। মানে কৃষকের প্রতি বছরই এরকম ধান হোক। এবার যখন ধান দিয়ে তাকে আনা হচ্ছে, তিনি আউনি কিন্তু লক্ষিত চঞ্চল, তিনি চলে যান, সেই জন্য তাকে ওই ধান গাছের অলংকার দিয়ে ঘরে আমি সারা বছর বেঁধে রাখবো, যেন আমার ফসলের সমৃদ্ধি এরকম চলতে থাকে, সেই জন্য তাকে বলা হয় বাউনি, অর্থাৎ তাকে আমি বন্ধনে আবৃত করে।
1: মানে আমরা যে এখন এই ম্যানিফেস্টেশনের কথা বলছি, কোথাও যেন এটাও এখানে নিহিত রয়েছে।
0: একদম একদম একদম ঠিক বলেছেন। মানে কৃষকের যে আকাঙ্ক্ষা, সেইটা যেন এই উৎসবের মধ্যে দিয়ে ফুটে উঠছে, সারা বছর আমার গৃহে এইরকমই সমৃদ্ধ থাক।
1: তো আপনি যে পার্বণগুলির কথা বললেন, তার মধ্যে গরুর কথা এলো, তার মধ্যে ফসলের কথা এলো, এবং কৃষি সংস্কৃতির সঙ্গে যে সমস্ত বিষয়গুলি জড়িত রয়েছে, যেমন পশুপালন, পোলট্রি, মৎস্য চাষ, এই সমস্ত বিষয়গুলো তো জড়িয়ে রয়েছে। তাহলে এই যে লোকায়ত কৃষি সংস্কৃতি, তার কি মূল বিষয়বস্তু এগুলোই?
0: একদম, কৃষি সংস্কৃতি বলতে আমরা বৃহত্তর কৃষিকেও নেব, অর্থাৎ পশুপালন, মুরগি পালন, শুকর পালন, এইগুলো কিন্তু, মৎস্য চাষ, এগুলো সমস্তই কৃষি।

0: সংস্কৃতির অঙ্গীভূত এবং এগুলোর সঙ্গে যে অনুষ্ঠান উৎসব যে লোর যে কৃতিগুলো গড়ে উঠেছে সেই কৃতি ও কৃষ্টি সেগুলোও কিন্তু আমাদের কৃষকের কৃষি জীবনের পরতে পরতে জড়িত।
1: বেশ, আর আমরা তো কুটির শিল্প আমাদের একটি অন্যতম উজ্জ্বল দিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো অবশ্যই, ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন রকমের কুটির শিল্প রয়েছে, হস্তশিল্প রয়েছে, সেইগুলো কি আমাদের লোকসংস্কৃতিকে বা লোকশিল্পকে কোথাও এগিয়ে নিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম?
0: আমি একটু সহজভাবে ব্যাপারটাকে বলি। শিল্প শব্দটি দুটি অর্থেই ব্যবহৃত হয়, কিন্তু কুটির শিল্প বলতে আমরা বোঝাই কটেজ ইন্ডাস্ট্রি, আর লোকশিল্প বলতে আমরা বোঝাই ফোক আর্ট। আর্ট আর ইন্ডাস্ট্রি কিন্তু আলাদা। সেই জন্য আর্ট বলতে আমি কবির ভাষায় বলি, আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই। তো একটি সৃজনশীলতা কিন্তু থাকবে, আর্টের মধ্যে একটা সৃজনশীলতা থাকবে। যেমন ইট শিল্প বিড়ি শিল্পকে আপনি ইন্ডাস্ট্রি বলতে পারেন, কিন্তু এটা ফোক আর্ট নয়। ফোক আর্ট কিন্তু সবসময় শিল্পীর সৃজনশীলতায় থাকবে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতেই পারে।
1: কুটির শিল্প কোনো কোনো ক্ষেত্রে সেটা লোকশিল্পের অঙ্গ হয়ে উঠতে পারে, কিন্তু সব সময় নয়।
0: একদম,
1: খুব সুন্দর করে বললেন আপনি। এবারে যদি আমরা এই বিষয়ের দিকে আর একটু প্রবেশ করতে চাই, যে আমাদের আজকের বিষয় হচ্ছে লোকায়ত কৃষি সংস্কৃতি, কিন্তু লোকায়ত কি সেটা মোটামুটি আমরা জানলাম, কৃষি সংস্কৃতি এই পুরো বিষয়টির সম্পর্কে যদি আরো বিস্তারিত আলোকপাত করেন।
0: দেখুন, বাংলার অধিকাংশ মানুষই কিন্তু কৃষিজীবী, প্রায় 70% মানুষ কৃষিজীবী। এখন বাংলার কৃষি সংস্কৃতি বলতে আমি যেটাকে ধরি সেটা হচ্ছে মানুষের কৃষিকে কেন্দ্র করে যে কৃতি ও কৃষ্টি, তার যে লোর, তার জীবনের যে প্রতিদিনের পারিপাট্য, সেইটাকেই আমরা কৃষি সংস্কৃতি বলি। ঠিক একইভাবে মানে কৃষি সংস্কৃতিকে লোকসংস্কৃতির মতো করেই আমরা দুটি ভাগে বিভক্ত করে থাকি, বস্তুধর্মী কৃষি সংস্কৃতি
1: এবং
0: ভাবধর্মী কৃষি সংস্কৃতি। সেক্ষেত্রে ভাবধর্মী কৃষি সংস্কৃতির ক্ষেত্রে আসছে যেগুলো, যেমন কৃষি জ্ঞান। দেখুন, খনার বচন প্রচলিত আছে বাংলার সমাজে, খনার বচনের প্রায় 60% হচ্ছে কৃষি বচন। সেই কৃষি বচন কিন্তু মূলত আমরা জানি যে খনা হচ্ছেন দ্বাদশ শতকের একজন বিদুষী নারী, তার কৃষি বচনগুলো আজও কিন্তু
1: ভীষণভাবে সত্যি, এবং প্রত্যেকটি বচনের সঙ্গে বৈজ্ঞানিক একটি লিংক বা একটি যোগাযোগ রয়েছে।
0: হ্যাঁ, যেমন ধরুন, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্যদেশ। হ্যাঁ, তো ধন্য রাজার পুণ্যদেশ মানে কি, রাজ্য সুফসলা হলো।
1: ঠিক,
0: এবার মাঘের শেষে যদি হালকা করে বৃষ্টি হয় তাহলে তো অবশ্যই ধান জমি গোড়া একটু জল জমে থাকবে এবং কৃষককে কষ্ট করতে হবে না, সেচ দিতে হবে না, এবং অপূর্ব ধান উৎপাদন হবে, প্রচুর পরিমাণে ধান কৃষকের ঘরে উঠবে। এই যে কথাগুলো, একটা জিনিস দেখুন, তখনকার দিনে তো কোনো ল্যাবরেটরি ছিল না, কৃষকরা যে ল্যাবরেটরিতে গবেষণা করত সেটাকে আমরা বলতে পারি ওপেন এয়ার মিডো।
1: ঠিক,
0: অর্থাৎ মাঠে দাঁড়িয়ে তারা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, অর্থাৎ একবার ভুল হলো আবার সেটা
1: পরের বার অন্যরকম কিছু চেষ্টা করে,
0: এইভাবে তারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তারা এত সঠিক বৈজ্ঞানিক বচন নির্ণয় করতে পেরেছে, যেটা খনা করতে পেরেছেন। এইগুলোকেই কিন্তু আমরা কৃষি লোকজ্ঞান বলে থাকি। এছাড়া ভাবধর্মের মধ্যে রয়েছে কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকবিশ্বাস, যেমন ধরুন আমাদের একটি প্রবাদ আছে, পূর্ণিমা আমায় যে ধরে হাল তার দুঃখ চিরটাকা। অর্থাৎ কৃষক কিন্তু, এখনো কৃষকরা পূর্ণিমা এবং অমাবস্যায় কখনো হাল ধরে না, তার কারণ একটাই আমার মনে হয়, এটাও একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, অক্লান্ত পরিশ্রম 15 দিন করার পর 15 দিন অন্তর অন্তর অমাবস্যা এবং পূর্ণিমা আসছে, কৃষকের তো একটু
1: রেস্ট দরকার।
0: সেই যে রেস্ট, সেই যে রিলিফ, সেইটাকেও কিন্তু একটা বচন দিয়ে, একটা ট্যাবু দিয়ে, একটা নিষেধ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে,
1: একটি দিনকে নির্দিষ্ট করে দিয়ে,
0: একদম 15 দিন অন্তর অন্তর সে একটু রেস্টে যাবে। এবং এ প্রসঙ্গে একটা খুব মজার প্রবাদ আছে, কুড়ে চাষা অমাবস্যা খোঁজে, কারণ চাষা যে চাষা কুড়ে হবে সে তো অমাবস্যাই খুঁজবে, সেদিন কাজ করতে হবে না।
1: এবং আমরা যারা দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি, আমরা একটি দিন নির্দিষ্ট

0: নির্দিষ্ট করি রবিবারটিকে ছুটির দিন হিসেবে নির্দিষ্ট করিনি, কিন্তু মাঠে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তো এরকম কোনো নির্দিষ্ট দিন হয় না, তাই বোধহয় এরকম একটি বচনের মধ্যে দিয়ে একটি দিন নির্দিষ্ট করে দেয়া হলো যাতে কৃষকও বিশ্রাম পায় এবং সেই সঙ্গে সঙ্গে মাঠের যাবতীয় পরিবেশও যেন সেই দিনকে বিশ্রাম পায়।
1: এইগুলোকে আমরা বলতে পারি যে কৃষি সংক্রান্ত বিভিন্ন লোকবিশ্বাস।
0: হ্যাঁ,
1: এবার কিছু লোকাচারও রয়েছে কৃষি সংক্রান্ত, বিভিন্ন লোকাচার রয়েছে, যেমন গৃহ দেবতাকে আগে নিবেদন করে তবে ফসল খাওয়া হয়। যেমন আম উৎপাদন হয়েছে, কাঁচা আম আগে গৃহ দেবতাকে নিবেদন করা হলো, এই ধরনের আচারকে বলা হয় আম বারুনি।
0: ঠিক, এবং এই যে নীল পূজোর সময়ে অনেকেই আছেন আগে আমটা দেন, শিবের মাথায় দেন, তারপরে কিন্তু আম খাওয়া শুরু করেন, তার আগে কিন্তু খান না।
1: হ্যাঁ, সেটাকেই আমরা বলে থাকি আম বারুনি।
0: হুম,
1: হ্যাঁ, এবার এই এই ধরনের কিছু আচার উৎসব আছে। উৎসবের কথা তো আমি আগেই অনেকগুলো বললাম, কৃষি উৎসবগুলো রয়েছে। একটা খুব মজার ব্যাপার আছে, কৃষি ভাষা, কৃষি ভাষা কিরকম, কৃষক মনে করেন যে মাঘ মাসে হচ্ছে নতুন কৃষি বর্ষ শুরু হয়।
0: আচ্ছা,
1: এবার সেই জন্য কৃষি বর্ষের শুরুতে জমির মালিক এবং যে ভূমিহীন কৃষক তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, কতটা পরিমাণ ফসল পাবে সেটাকে লোক ভাষায় বলা হয়, কৃষি ভাষায় বলা হয় মাঘ মাস করা।
0: আচ্ছা,
1: এবার এখন বর্তমানে বৈজ্ঞানিক নানা রকম প্রথা চালু হওয়ার ফলে হয়তো মাঘ মাসে নতুন বর্ষ শুরু হয় না, কিন্তু তবুও যখনই চুক্তি করা হয় তখনই দেখা যায় পশ্চিম সীমান্ত বাংলায় বলা হয় মাঘ মাস করা হচ্ছে।
0: মানে ওটা
1: মাঘ মাস করা একটা সিম্বলিক লোকভাষা,
0: টার্ম হয়ে গেছে,
1: ভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে।
0: বেশ, আজকের এই অনুষ্ঠানটি একেবারে একটি অন্যরকম অনুষ্ঠান হলো। কৃষি নিয়ে তো নানান রকম কথা আমরা নানান সময়ে শুনি, কিন্তু গ্রাম বাংলায় যে নানান রকম লোকায়ত রীতিনীতি রয়েছে, উৎসব রয়েছে, পার্বণ রয়েছে, কখনো কখনো আমরা সেগুলো শুনেছি, কিছুটা আবার শুনিওনি, কিন্তু তার পেছনেও যে বিশদ কারণ রয়েছে, বৈজ্ঞানিক ভিত্তি কিছুটা রয়েছে, আমাদের ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেটা হয়তো সেভাবে সবসময় আমরা বুঝে উঠতে পারি না বা ভেবে উঠতে পারি না। আজকের এই অনুষ্ঠান এই লোকায়ত কৃষি সংস্কৃতি এই বিষয়ে যখন আমরা কথা বললাম, আমি তো অনেক কিছু আজকে শুনলাম এবং জানলাম, আমার বন্ধুরাও নিশ্চয়ই জানা অজানা অনেক তথ্য আজকের এই অনুষ্ঠানে পেলেন। আমাদের সঙ্গে আজকে এতক্ষণ ধরে স্টুডিওতে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে এসে এত সুন্দর করে পুরো বিষয়টি তুলে ধরবার জন্য,
1: ধন্যবাদ।
0: আর শ্রোতা বন্ধুরা, সেই সঙ্গে বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

শুনছেন রোমুগীতি। পরের গানটি শুনবেন শ্যামল গুপ্তের কথায়, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, শিল্পীর গাওয়া গান।

রোমগীতি অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন আশানন্দন চট্টোপাধ্যায়ের কথায় ও সত্যজিৎ মজুমদারের সুরে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও পূরবী দত্তের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আপনার সঙ্গে স্টুডিওর এপারে প্রিয়াশা চক্রবর্তী।

স্টুডিওর ঘড়ির কাজায় সময় বলছে 12টা বেজে গেছে, মানে আমাদের এবারের সময় অনুযায়ী 12টা বেজে গেছে এবং আমাদের ওপারের সময় অনুযায়ী 12:30। এই সময়টা যুববাণীর অল্প অল্প গল্প কথার, অর্থাৎ এই সময় আমরা তোমার সঙ্গে অল্প অল্প নয়, অনেক অনেক গল্প করতে আসি। আজও তার ব্যতিক্রম নয়, আজ তোমার সঙ্গে অল্প অল্প গল্প কথায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আচ্ছা, একটা ব্যাপার ভাবো তো, এই যে আমি আসার পর অনুষ্ঠানে প্রথমেই বললাম যে এখন এই সময় আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি, আমি তোমার সঙ্গে কে রয়েছি ইত্যাদি ইত্যাদি, এবার এই যে এতগুলো কথা বললাম, এই যে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন এত এত কথা বলি, তার মূলে কি রয়েছে? বর্ণ। আর সেই বর্ণগুলোকে মিলিয়ে শব্দ, যে শব্দগুলোকে দিয়েই আমরা এক একটা বাক্য গঠন করি এবং সেই বাক্যগুলোই প্রত্যেক দিন আওড়াই, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আমরা যে কথাগুলো বলি সেগুলোর মূলে তো এই শব্দই। এই শব্দ যদি আমরা না

বোঝাতে পারতাম তাহলে আমরা কথা বলতাম কিভাবে? এই শব্দের অর্থগুলো যদি আমাদের কাছে মানে ভীষণ অস্পষ্ট হতো তাহলেই বা আমরা আমাদের মনের ভাব কিভাবে প্রকাশ করতাম? যে সময় আমাদের দুঃখ হয়েছে, যে সময় আমাদের মন খারাপ, সে সময় আমরা মন খারাপের কথাগুলো কিভাবে শেয়ার করতাম? কখনো ভেবে দেখেছি কি আমরা? একটু ভেবে দেখলে মোটামুটি দেখা যায় যে প্রত্যেকটা মানুষের একটা গোটা জীবন কম পড়ে যায় এই শব্দ, এই অর্থ, এই শব্দের মানে কোন শব্দের কী অর্থ বিভিন্ন ভাষা বিভিন্ন কিছু শিখতে বা জানতে, আমাদের ক্ষেত্রেও তাই। আর এই যে আমরা বাংলায় কথা বলছি, বাংলায় তেমনই অজস্র শব্দ রয়েছে, এক একটা শব্দের এক এক রকম অর্থ রয়েছে, সবটুকু আমরা এখনও জানি না। এবার ব্যাপার হলো এই যে এত শব্দ, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ, এই সমস্তটা যদি একটা বইতে করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, আমার তোমার শুনে মনে হচ্ছে যে বিষয়টা ভীষণ কঠিন এবং এটা কি করে সম্ভব, মানে প্রত্যেকটা শব্দ তো আমিই জানি না, তাহলে আমি কিভাবে বইতে লিখব? কিন্তু আমাদের সারা বাংলা জুড়ে এমন অজস্র মানুষ ছড়িয়ে আছেন যারা এক কথায় শ্রেষ্ঠ, এবং তারা বিভিন্ন সময়ে এমন এমন কিছু মানে কাজ করেছেন, কিছু কিছু জিনিস আমাদের উপহার দিয়েছেন যা আমাদের কাছে চিরস্মরণীয়। ঠিক তেমনই এই যে শব্দ এবং শব্দের অর্থ, এই সমস্তটা একটা বইতে সমগ্র মানে একটা বইতে সমস্তটা লিখে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই সুযোগটা করে দিয়েছিলেন স্বয়ং হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বঙ্গীয় শব্দকোষের প্রণেতা। আজ স্বয়ং স্রষ্টার জন্মদিন, আর জন্মদিনে তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকে আমাদের অল্প অল্প গল্প কথা, অর্থাৎ বাংলা অভিধানের কথা বললেই যাকে মনে পড়ে আমাদের আজকের অল্প অল্প গল্প কথা জুড়ে তিনি থাকুক। ফিরে যাই 1867 সালে, 23 জুন, অর্থাৎ আজকেরই দিন, বসিরহাটের জসাইকাঠি গ্রাম, এক সাধারণ মধ্যবিত্ত পরিবার, সেখানেই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বেড়ে ওঠা। বেড়ে ওঠা বললে বলা ভুল হয়, মানে একদম ছেলেবেলাটা অর্থাৎ 7-8 বছর বয়স পর্যন্ত তার সেখানে কেটেছে, অর্থাৎ বসিরহাটে। এরপর তার যখন 8-9 বছর বয়স, সেই সময় তিনি মামা বাড়ি চলে আসেন এবং সেখান থেকেই তার শিক্ষা শুরু। শুধু শিক্ষা শুরু বলা ভুল হবে, মানে তার বিভিন্ন জিনিসের প্রতি, বাংলা ভাষার বিভিন্ন বিষয়ের প্রতি তার আগ্রহ। তো বিভিন্ন সময়ে মানে সে মানে যেহেতু তিনি মামা বাড়ি চলে আসেন এবং সেখানে সেই আর্থিক টানাটানি ভীষণভাবে পরবর্তীতে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, কিন্তু কখনো তিনি পড়াশোনা বন্ধ করেননি। তার মেধা, তার লক্ষ্য কোথাও না কোথাও তাকে চলার পথে সবসময় উৎসাহ জুগিয়েছে, এবং যতবারই খারাপ কোনো মুহূর্ত তৈরি হয়েছে, কোনো কঠিন মুহূর্ত এসেছে, ততবারই তিনি কিন্তু মানে সেটা পার করে গেছেন। এবং সেই সময় শিক্ষাবৃত্তি পাওয়া যেত 2-3 টাকা, তিনি সেই 2 টাকা শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনাও করেছেন, লড়াই করেছেন। আর এই যে সুখ, স্বাচ্ছন্দ্য, ভালো থাকা, ভীষণ ভালো থাকতে হবে, এই ব্যাপারগুলো না তার জীবনে কখনো ছিল না, বলা ভালো তার ব্যক্তিগত অভিধানে কখনো ছিল না। আর এই যে আজকে তার পরিচিতি, মানে আজ যে কারণে আমরা তাকে নিয়ে তার বিভিন্ন জীবনের ওঠা পড়ার গল্প নিয়ে কথা বলছি, সেই সমস্তটার মূলে আরও একজন মানুষ ছিলেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে বঙ্গীয় শব্দকোষ প্রণেতা হরিচরণ, মানে যার কথা আমরা বললাম, যার পরিচয় আমরা দিলাম, এই পরিচয়ের পেছনে মানে এই শব্দকোষ প্রণেতা, এই পরিচয়টার পেছনে ঠাকুরবাড়ি এবং রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জুড়ে ছিলেন, সে গল্পটা অবশ্যই আমরা জানব। কিন্তু আজ যার জন্মদিন, তার জন্মদিনে আমাদের প্রথম গানটা তাকে নিয়ে থাকবে না, তা তো হতে পারে না, মানে তার জন্য থাকবে না, সেটাও তো হতে পারে না। তাই আমরা একটা গান শুনি, শুনে আবারও আজকের অল্প অল্প গল্প কথায় ফিরে আসছি।

হ্যাঁ, তোমারই জন্মদিনে এই গান, অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলেই আজকের আমাদের প্রথম গানটা ছিল তুষার দেবনাথের কণ্ঠে। ফিরে আসি আমাদের গল্পে। আজ অল্প অল্প গল্প কথায় তোমার সঙ্গে গল্প করছি আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা, আর আমরা কথা বলছি অভিধান প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কারণ আজ তার জন্মদিন। যে কথায় ছিলাম যে তার পড়াশোনা বা তার এই অভিধান প্রণেতা হয়ে ওঠা এই সমস্তটার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর বাড়ির একটা যোগসূত্র ছিল, বা কোথাও না কোথাও গিয়ে সেটাই মূল আর কি কারণ ছিল যে তিনি অভিধান লিখেছেন কেন, সেই কারণটা। তো তিনি যখন বিএ পড়ছেন তখন বাবার অসুস্থতার জন্য তখন তাকে পড়াশোনা ছাড়তে হয় এবং কিছুদিনের মধ্যে তার বাবার মৃত্যুও হয়। তো খুব স্বাভাবিক, মানে সংসারের যে টানাটানি সে কারণে তাকে কোথাও না কোথাও গিয়ে কাজের মানে খোঁজ করতে হয় আর কি, পড়াশোনাটা সেখানে তিনি স্থগিত করেন এবং এই সময় থেকে শুরু হয় একটা নতুন অধ্যায়ের, মানে পড়াশোনা ছেড়ে কর্মজীবনে যে প্রবেশ করা সেই টার্নটা। তখন কলকাতা টাউন স্কুল সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায় সেই সময়ে ওই স্কুলের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। এক বছর শিক্ষকতাও করলেন এবং তারপর তা ছেড়েও দেন। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির অন্তর্গত পতিসরের যে কাছারি ছিল সেখানে তিনি চেয়েছিলেন আর কি সুপারিনটেনডেন্টের পথে যোগদান করতে, আর সেই জন্য তার ওই স্কুলের চাকরি ছেড়ে দেওয়া। তবে এই যে তিনি যোগদান করতে চাইলেন, এটা কিন্তু তার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে যোগসূত্র তৈরি হলো বা ঠাকুর বাড়ির সঙ্গে যোগসূত্র তৈরি হলো, মানে এটাই একমাত্র কারণ, এটা বলা যায় না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের যে যোগসূত্রটা সেটা অন্য একটা সূত্রে বাঁধা ছিল এবং এর মূলে আরও একজন ব্যক্তি ছিলেন যার নাম যদুনাথ চট্টোপাধ্যায়। ঠাকুর বাড়ির সঙ্গে যদুনাথ চট্টোপাধ্যায়ের ভীষণ রকম ভালো যোগাযোগ ছিল। একবার যখন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বয়স ধরো 15 কি 16, তো সেই সময় যদুনাথ বাবু খবর আনেন যে বাবুদের বাড়িতে নাটক হবে। এবার এই বাবুটা কারা, মানে অর্থাৎ ঠাকুর বাড়িতে, তো নাটকের নাম বাল্মীকি প্রতিভা, আর সেই বাল্মীকি প্রতিভাতে অভিনয় করবেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। খুব স্বাভাবিক, মানে যাকে আমরা প্রত্যেকেই হয়তো কোথাও না কোথাও গুরুদেব মানি, তো হরিচরণও তার ব্যতিক্রম ছিলেন না এবং তিনি শুনে খুব স্বাভাবিক ওই ছোট্ট মানে ওই কিশোর বেলাটায় আর কি তিনি মানে এই পালা তাকে দেখতেই হবে এরকম একটা মোটামুটি সেট করে তিনি যান এবং দেখেনও শেষ পর্যন্ত। আর তোমরা যদি কখনও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী পড়ে থাকো, দেখবে সেখানেও লেখা আছে যে বৃদ্ধ বয়স পর্যন্ত হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে জল জল করে বেঁচেছিল ওই দস্যুবেশী রবীন্দ্রনাথের সেই ছবিটা আর কি। এরপর যত তিনি বড় হয়েছেন, একের পর এক জীবনে বাধা এসেছে, তত বেশি করে তিনি কবি সান্নিধ্য পেয়েছেন এবং সেটা প্রবলভাবে, এবং সেটা কোথাও না কোথাও গিয়ে তাকে উৎসাহ দিয়েছে, তাকে সাহস জুগিয়েছে। আর এই যে ব্যাপারটা, এই যে কবির সঙ্গে তার যে সান্নিধ্যটা, এটা দাদা যদুনাথ অর্থাৎ যদুনাথ চট্টোপাধ্যায় অনেক আগেই টের পেয়েছিলেন। আর এই যে বলছিলাম যে পতিসরের কাছারিতে তিনি সুপারিনটেনডেন্টের পদে যোগ দেবেন ভেবেছিলেন, এই চাকরির যে সূত্রটা।

এটাও কিন্তু ওই যতুনা চট্টোপাধ্যায়েরই এনে দেওয়া। তো শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকটাতে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে যারা বিদ্যালয়ের কাজে এসে যোগ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, যদি আমরা উল্লেখযোগ্য নামগুলো দেখি তার মধ্যে অবশ্যই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, তার সঙ্গে বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন, ইনাদের নামও কোথাও না কোথাও গিয়ে বলতে হয়। প্রাবন্ধিক ক্ষীরেন্দ্রনাথ দত্তের একটা বই আছে, বইটার নাম শান্তিনিকেতনের এক যুগ। সেই বইটাতে তিনি লিখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের আগ্রহেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আসেন এবং তাঁরই নির্দেশে তিনি এই বঙ্গীয় শব্দকোষ এই গ্রন্থ রচনায় হাত দেন। ওই যে আমি বললাম এই পরিচয়ের পেছনে যে কারণটা সেটা কোথাও না কোথাও কি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে তাকে যখন নির্দেশ দেন আর কি রবীন্দ্রনাথ ঠাকুর যে তোমাকে এরকম একটা কিছু লিখতে হবে বা তুমি লেখা শুরু করতে পারো, তখন কিন্তু গুরুদেবের কথা মানে মাথা পেতে নিয়ে তিনি কাজ শুরু করেন 1312 থেকে 1330। এতগুলো বছর, এতগুলো বঙ্গাব্দ তিনি এক নাগাড়ে কাজ করেছেন। এবং আরও একটা ব্যাপার, এক নাগাড়ে কাজ করেছেন, শব্দ খুঁজে চলেছেন, অর্থ খুঁজে চলেছেন, তারপরে কিন্তু খুব স্বাভাবিকভাবেই মানে যেই লেখা হয়ে গেল সেই ছাপা হয়ে গেল, এরকম স্মুথলি ব্যাপারটা এগোয়নি। রচনা শেষ হওয়ার পরেও সেটা গ্রন্থাগারে মুদ্রিত হতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে 10 বছর অপেক্ষা করতে হয়। এবার একটা প্রশ্ন যেটা এটা পড়ার পর আমার মাথাতে এসেছিল, আমার মনে হয় তোমাদেরও মনে হচ্ছে, যে মানে খুব স্বাভাবিকভাবেই হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসাহটা দিলেন কিভাবে? মানে শুধুই কি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি গুরুদেব মানতেন বলে বলেছিলেন আর নির্দেশ পালন করেছিলেন, ব্যাপারটা এরকম? সেটা নয়। তো এখানেও আর একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে শান্তিনিকেতনে তখন প্রায় বছর তিনেক হরিচরণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা করছেন। তো এমন সময় একদিন রবীন্দ্রনাথ ঠাকুর হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ইচ্ছে প্রকাশ করেন এবং বলেন যে মানে আসলে আমাদের বাংলা ভাষায় এমন কোনো অভিধান নেই যেখানে সমস্ত শব্দ সমস্ত অর্থ আছে, তো সেই রকম একটা অভিধান যদি তুমি লেখো। সেই সময় এটা তার নির্দেশ বলেই মনে হয়েছিল এবং তিনি অমান্য করতে পারেননি। পরে বিভিন্ন সময় যখন এগিয়েছে তখন তার মধ্যে না একটা জেদ, একটা ভালো লাগা কাজ করেছে যে সমগ্র বাঙালিকে, মানে যারা শুধু বাঙালি নয়, যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করতে চাইবেন পরবর্তীতে, যে কোনো ভাষার মানুষ হতে পারেন তারা, তাদেরকে এই যে একটা উপহার দেওয়া, এই লোভটা, আমি আবার বলছি এই লোভটা তিনি কোথাও না কোথাও গিয়ে সামলাতে পারেননি। এবং এ কথা তিনি তার আত্মজীবনীতে নিজেই লিখেছেন যে এমন একটা উপহার দেওয়ার যে জায়গা, যে অবকাশ, সেইটা কোথাও না কোথাও গিয়ে তিনি খুঁজে পেয়েছিলেন। এবং এরপর তিনি জোড়াসাঁকোয় থাকতে থাকতে তার আরও বিভিন্ন জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে আলাপ হন, মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর সঙ্গে আলাপ হন। তখন মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী তাকে মাসিক 60 টাকা করে বৃত্তির ব্যবস্থা করেন। তার কারণ এই যে তিনি এতদিন ধরে লিখছেন, লেখার পরে মাঝখানে একবার এরকম লেখা থেমে যায় আর কি, তার কারণ ওই আর্থিক অনটন। মানে সেবার তিনি শান্তিনিকেতন থেকে মানে কাজ আর কি, শিক্ষকতা ছেড়ে তিনি চাইছিলেন যে পুরোপুরি আর কি অভিধানের কাজে মন দেবেন। তো সেই সময় এরপরে এই যে মুদ্রণ, এই যে ছাপানো এবং বাকি যে গল্পটা, সেই গল্পটাতেও আসবো। তার আগে আরও একটা গান শুনি। এই যে এত শব্দের কথা বলছিলাম, এত বাক্যের কথা বলছিলাম, এই গানটা সেই সবটা মিলিয়েই

শব্দের গায়ে ইচ্ছেরা মিশে গিয়েছিল বলেই তো এমন একটা বঙ্গীয় শব্দকোষ আজ আমাদের সামনে রয়েছে। আজ অল্প অল্প গল্প কথায় তোমার সঙ্গে কথা বলছি বঙ্গীয় শব্দকোষ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কারণ আজ তার জন্মদিন। যে কথা বলছিলাম, এই যে অভিধান, এই শব্দটা নিয়ে যদি আমরা একটুখানি নাড়াচাড়া করি। আচ্ছা, অভিধান বলতে আমরা কি বুঝি? এমন একটা বই যেখানে আমরা, একদম যদি সহজ করে বলতে চাই তাহলে এমন একটা বই যে বইতে আমরা বিভিন্ন ভাষার অর্থ, সঠিক উচ্চারণ, প্রয়োগ, গুরুত্ব এগুলো তো পাই, এবং তার সঙ্গে যে ভাষায় ওই অভিধানটা লেখা হচ্ছে সেই ভাষার ব্যবহারকারী মানুষজন যারা, তাদের যেন সুবিধা হয়। এবং আরও একটা ব্যাপার রয়েছে যে ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি শব্দ থেকে বাংলা শব্দ, বাংলা শব্দ থেকে ইংরেজি শব্দ, এদের ট্রান্সলেশন করে করে যে অভিধান বা ডিকশনারি আমরা দেখি সেটা। কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছিলেন সেটা কিন্তু শুধুমাত্র বাংলা শব্দ এবং বাংলা শব্দের বাংলা অর্থ। সে কারণে মানে অর্থাৎ আমরা বলতে পারি যে এটা কিন্তু পুরোপুরি শব্দকোষ, কোনোভাবেই দ্বিভাষিক অভিধান ছিল না যে বাংলা ভাষা থেকে অন্য কোনো ভাষায় তিনি অর্থ লিখেছিলেন, এমনটা কিন্তু নয়। এবার এই বঙ্গীয় শব্দকোষের মুদ্রণের কথায়, অর্থাৎ আমি বলছিলাম গানে যাওয়ার আগে যে কিভাবে ছাপা হলো, কিভাবে মুদ্রিত হলো, সেই গল্পটা জানতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে ছিল প্রথম থেকে যে বিশ্বভারতী থেকে প্রকাশ করার আর কি, এই তিনি এত বছর ধরে কষ্ট করে লিখছেন। তো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বিধুশেখর শাস্ত্রী এবং ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেন। এবার এখানে একটা গণ্ডগোল হয়,

সেটা হচ্ছে ছাপতে তো টাকা লাগবে, তো সেই আবার আর্থিক একটা অনটন কোথাও না কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়ায়। তো দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান, কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা তো করতেই হবে। কিন্তু সরাসরি তারা জানিয়ে দেন যে ছাপার জন্য অন্তত 1,050 মানে টাকা লাগবে আর কি। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন মানুষজন, মানে তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে এটা প্রকাশ পাক, কিন্তু প্রত্যেকেরই ওই একই ব্যাপার হলো যে কোথাও না কোথাও গিয়ে টাকার যে এত পরিমাণ একটা টাকা সেটা তারা কোথাও না কোথাও জোগাড় করতে পারছিলেন না। তো এ সময় ওই বলছিলাম না, টানা প্রায় 10 বছর পাণ্ডুলিপিটা পড়েছিল এবং তারপর প্রকাশ পায়। তো এই মাঝের 10টা বছরে হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটা ভালো কাজ করেছিলেন, সেটা হচ্ছে পুরো যে পাণ্ডুলিপিটা সেটা সংশোধন সেরে ফেলেছিলেন। এবং তারপর একে একে মানে হরিচরণের নিজের যা যা সঞ্চয় ছিল সমস্তটা দিয়ে তিনি বই প্রকাশের কাজে দেন এবং বলেন যে এটা হচ্ছে আমার যা যা সঞ্চয় ছিল পুরোটা দিয়ে দিলাম এবার প্রকাশ করার জন্য। তো সেই সময় এই পুরো পাণ্ডুলিপি পাওয়ার পর বিশ্বভারতী থেকেই কিন্তু এই মানে প্রকাশ পায় এবং তারা বিক্রির ব্যবস্থাও করে দেন। অর্থ সাহায্য সে সময় তার সঙ্গে সঙ্গে রথীন ঠাকুর সহ আরও অনেকে টুকটাক অর্থ সাহায্য করেন। এবং তারপর 1966 ও 1967 সালে দুটো খণ্ডে আমরা এই গোটা অভিধানটাকে পাই আর কি। এবার এত গল্প তো বললাম অভিধান নিয়ে, শব্দকোষ নিয়ে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের একদম ব্যক্তিগত জীবন, মানে তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন এটা একটু ছোট্ট করে তোমায় বলি, সেটা হচ্ছে তিনি ভীষণ পার্টিকুলার ছিলেন। সকাল সন্ধ্যায় হাঁটতে যেতেন, একদম সময়ে মানে ব্রেকফাস্ট করতেন, প্রার্থনা করতেন, আর তার সঙ্গে যখন যে কাজটা করতে হবে তখন সেই কাজটা করতেন, কখনো কাজে ডিলে করতেন না এবং একদম মন দিয়ে নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা কাজ করতেন। সেজন্যই তো মানে সুরঞ্জন ঘোষের একটা লেখার কথা মনে পড়ে যে, প্রতিদিন সান্ধ্যান্নিক সেরে লণ্ঠনের আলোয় কুয়ার ধারে খড়ের চালা ঘরে পশ্চিম জানলার কাছে হরিবাবু কাজ করতেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিতেও কিন্তু এই ক্ষীণপ্রায় ব্রাহ্মণের ছবিটা প্রায় একই রকম। আর আজ আমাদের সময় বলছে যে মানে আজকে আমাদের অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানটাও শেষ করতে হবে, আবার তোমার সঙ্গে অন্য কোনো দিন কথা হবে। একজন মানুষ যিনি আমাদের এত কিছু উজাড় করে দিয়েছেন তার সমস্ত গল্প এত অল্প সময়ে বলা ভীষণ কঠিন, তবু চেষ্টা করলাম যতটা বলা সম্ভব। আরও একবার তার জন্মদিনে তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের অল্প অল্প গল্প কথা এ পর্যন্তই। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা, আর যেতে যেতে তোমার জন্য এই গানটা রইল।

0: প্রিয়াশা চক্রবর্তীর উপস্থাপনায় শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রীপ্রচার তরঙ্গে এখন শুনবেন বেতার নাটক স্বীকারোক্তি, রচনা সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। শুরু হচ্ছে নাটক স্বীকারোক্তি।
1: এখন শুরু হচ্ছে নাটক স্বীকারোক্তি।

0: আসামি অমূল্য সেন, এই আদালত আপনাকে খুনের অপরাধে অভিযুক্ত করেছে। আপনার সপক্ষে যদি কিছু বলার থাকে বলুন।
1: Your Honor.

0: 哎，又就是这
1: 个，哎哎，我这里，哎
0: 哈 ，order order order，
1: stay stay stay。
0: আসামি অমূল্য সেন, এই আদালত আপনাকে খুনের অপরাধে অভিযুক্ত করেছে। আপনার স্বপক্ষে যদি কিছু বলার থাকে বলুন।
2: ইওর অনার, আমি তো বার বার বলছি আমি আমি খুন করেছি। ইয়েস, আই অ্যাম গিলটি।

0: সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ দেবু বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস, স্বীকারোক্তি।
1: বাবুজি, বাবুজি,
2: কে ও কে কি ব্যাপার সেপাই জি?
1: ওই ভাকিল সাহেব আসি আছেন।
2: ভাকিল মিস্টার মিস্টার দত্ত, আপনি এখানে?
3: উপায় ছিল না, তাই জেলেই চলে এলাম প্রফেসর সেন।
4: প্রফেসর, এখনো সময় আছে, আপনি আপনি একটু হেল্প করলে এখনো আপনাকে বাঁচানো যায়।
2: কিন্তু আমি তো বাঁচতে চাই না মিস্টার দত্ত।
3: আইনজীবী হিসেবে আপনাকে বাঁচানো আমার কর্তব্য প্রফেসর।
4: কি হবে কি হবে, এই স্বার্থপর পৃথিবীর প্রত্যেকটা ধুলিকণাতে ব্যর্থতার প্রবঞ্চনার ইতিহাস লেখা রয়েছে। এখানে এখানে মানুষের মূল্যায়ন হয় না মিস্টার দত্ত, বিশ্বাসের অমর্যাদা হয়। এখানে এখানে আর যে বাঁচতে চায় বাঁচুক, আমি আমি চাই না, আমি চাই না।
5: তাই বলে তাই বলে একটা মিথ্যের আবরণ আপনি খুলে দেবেন না? কি ঘটনায় কেমন করে সব ঘটলো সবাইকে জানাবেন না?
2: আমি আমি তো হেরেই গেছি জীবন যুদ্ধে। একজন পরাস্ত পরাভূত সৈনিকের মতো আমি মৃত্যুকে বরণ করতে চাই
3: প্রফেসর।
5: প্রফেসর, আমি আপনাকে কথা দিচ্ছি, এই কেস আমি আবার রিওপেন করব। শুধু শুধু আপনি আপনি আমাকে একটু হেল্প করুন।
2: না না মিস্টার দত্ত, না, আইনকে তার পথেই চলতে দিন, আমার শাস্তি আমাকে ভোগ করতে দিন। আমার মতো একজন সামান্য মানুষ যদি ভিড়ে হারিয়েও যায়, তাহলেও এই চমৎকার সমাজের বিন্দু মাত্রও ক্ষতি হবে না।
3: তাহলে তাহলে আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরবেন না?
2: আমার কথা আমি আদালতে বলেছি, কালকে রায় বেরোবে। মাননীয় বিচারপতির সেই অমোঘ বাণী শোনবার জন্য আমি প্রস্তুত হয়ে আছি।
5: প্রফেসর প্রফেসর, আর একবার ভেবে দেখুন।
2: সব ভাবনার শেষ হয়ে গেছে, এখন আমি চরম মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি।
3: ওকে, গুড নাইট। গুড নাইট প্রফেসর।
2: গুড নাইট।
6: এই মামলায় সরকার পক্ষ সন্দেহাতীতভাবে আসামি অমূল্য সেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পেরেছে। উপরন্তু আসামি আদালতে স্বীকারোক্তিও দিয়েছে। সমস্ত রকমের সাক্ষ্য প্রমাণাদি বিচার করার পর এই মামলার আসামি অমূল্য সেনকে তারই অভিন্ন হৃদয় বাল্যবন্ধু শৈলেন বিশ্বাসকে হত্যার অপরাধে

0: बाबूजी।
1: कंडेम्ड सेल।
0: हाँ बाबूजी।
1: फांसी आसामी बोधाय एखानी राखार नियम।
0: सही बात बोलिए छेन।
1: जानी ना कौन आमार शुभ मुहूर्त आसबे।
0: अच्छा बाबूजी आपना डर लगछे ना?
1: डर भय आमार सेई दिनई चले गिएछिलो जेदिन যেদিন পিস্তলটা আমি নিজের হাতে তুলে নিয়েছিলাম।
2: কটা কটা বাজলো সিপাহীজি?
0: দু বাজকেয়া।
1: দু এই অন্ধকার রাত যেন আর কাটতেই চায় না।
0: ঠিক হ্যাঁ বাবুজি, আপ সো যাইয়ে, মে চলতা হুঁ।
1: হ্যাঁ ঠিক আছে, এখন তো আমার শুধু অপেক্ষা আর অপেক্ষা আর অপেক্ষা।
3: চিনতে পারছো না
1: বাবা? বাবা তুমি
3: কে? খুব আশ্চর্য হচ্ছে না?
1: চার বছর আগে আমাকে ছেড়ে তো তুমি চলে গেছো,
3: কিন্তু আমার আত্মা এখনো তোমার পাশে পাশে থাকে, তাই এই অবস্থায় তোমার কাছে আমাকে আসতে হলো। তোমার ভয় করছে না অমূল্য?
1: জানো বাবা, আজকে কেন জানি না আমার মনটা খুব পরিতৃপ্ত। আমি তো মৃত্যুই কামনা করেছিলাম, তাই আমার অপরাধও আমি অকপটে স্বীকার করে নিয়েছি।
3: কেন কেন তুমি শৈলেনকে খুন করলে?
1: প্রশ্নটা আমার কাছে এখন অর্থহীন। আচ্ছা বাবা, তুমি বলতে পারো কোন মানসিক অবস্থায় পৌঁছলে বাল্যবন্ধুকে দ্বিধাহীনভাবে খুন করা যায়?
3: কিন্তু তুমি তো চিরকাল ঠান্ডা বিনয়ী ছিলে, তোমার মধ্যে দয়া মায়া মমতা সবই ছিল, তবু কেন কেন তুমি এ কাজ করলে?
1: বাধ্য হয়েছিলাম, বাধ্য। হ্যাঁ, বিশ্বাসঘাতকতা আর প্রিয়জনকে অকালে হারাবার একটা একটা প্রচণ্ড কষ্ট আমাকে বাধ্য করেছিল বাবা। আমার বিচারে বেইমানির শাস্তি মৃত্যু, আর তাই পিস্তলের ট্রিগার টিপতে আমার আমার হাত বিন্দু মাত্র কাঁপেনি।
3: কিন্তু শৈলেন কি এমন অপরাধ করেছিল? কেন কেন সে বিশ্বাসঘাতক তোমার কাছে?
1: কেন আজও মনে পড়ে সেই দিনটার কথা। সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমি ব্যস্ত ছিলাম পরীক্ষার খাতা দেখতে, আর মনীষা ব্যস্ত ছিল রান্নাঘরে। হঠাৎ

0: যা, লোডশেডিং হয়ে গেল, একই অন্ধকার, তারপর আকাশটাও যেন ভেঙে পড়েছে। মোমবাতিটা জ্বালানো যাক দেখি। আদর কি? হ্যাঁ হ্যাঁ চলেছে। এই মনীষা, এক কাপ চা হবে?
1: জানতুম এই সময় তোমার চায়ের দরকার হবে, তবে চা নয়, কফি।
0: ও দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, তুমি কি করে আমার মনের খবর টের পাও বলো তো?
1: আমি ছাড়া কে আর তোমার মনের খবর রাখবে বলো?
0: সত্যি মনীষা, তোমাকে পেয়ে আমার জীবন যাকে বলে একেবারে কানায় কানায় ভরে উঠেছে।
1: কি যে বলো, আমি যে তোমার উপযুক্ত হতে পেরেছি, এটাই কি আমার কম সৌভাগ্য?
0: হুম।

0: দুঃখ একটাই, জানো, বাবা তার একমাত্র পুত্রবধূকে আশীর্বাদ করে যেতে পারলেন না।
1: আমার কপালটাই খারাপ, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এখানে এসেও বাবা মা স্নেহ পেলাম না।
0: তোমার ভালোবাসা দিয়ে আমাকে তুমি ভরিয়ে তুলেছ, তোমাকে না পেলে একদিন কোথায় ভেসে যেতাম। কিন্তু 3 বছর আমাদের বিয়ে হয়েছে, একটা কথা আমি সবসময় ভাবি, জানো, তোমাকে আমি কি দিতে পেরেছি বলো।
1: কেন গো, তুমি তো আমাকে সব দিয়েছো, একটা বাপ মাহারা অনাথাকে তুমি পাশে জায়গা দিয়েছো।
0: কিন্তু কিন্তু মাতৃত্ব
1: সব সুখ তো আর পাওয়া যায় না।
0: মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী মনে হয়, জানো, মা না হলে তো কোনো নারী পূর্ণ হয় না, অথচ দেখো সেইটুকু সুখ থেকেও তো তুমি বঞ্চিত।
1: ও নিয়ে তুমি ভেবো না তো, ভগবান চাইলে আমাদের আশা পূর্ণও তো হতে পারে।
0: কিন্তু তোমার এই কষ্টটা আমাকে যে সর্বক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায়, মাঝে মাঝে মনে হয় আমি হয়তো ভুলই করে ফেলেছি, অন্য কোথাও বিয়ে হলে তুমি হয়তো সব পেতে।
1: কিন্তু তোমার মতো মানুষ কি পেতাম?
0: আমি সব সহ্য করতে পারি, কিন্তু কিন্তু মনীষা, তোমার কষ্ট দেখলে নিজেকে বড় অপরাধী মনে হয়।
1: আজ তোমার কি হলো বলো তো? শোনো, আমার কথা না ভেবে পরীক্ষার খাতায় মন দাও। দেখো তোমার মনের যা অবস্থা, তার ছাপ যেন খাতায় না পড়ে, তাহলে কিন্তু পরীক্ষার্থীরা নির্ঘাত মারা পড়বে। এই তালো এসে গেছে, দাঁড়াও মোমবাতিটা নিভিয়ে দিই।
0: এই বৃষ্টির মধ্যে আবার কে এলো
1: দেখি।
0: না না, তুমি দাঁড়া, তুমি দাঁড়া, আমি দেখছি দেখছি, দাঁড়া। আরে এ কি রে, শৈলেন তুই? ইস, একেবারে ভিজে গেছিস রে, ভেতরে ভেতরে।
2: যা, চিনতে পেরেছিস তাও?
0: কি যে বলিস না। আরে মনীষা, এ হচ্ছে আমার বাল্য বন্ধু শৈলেন। আর শৈল, এর পরিচয় আশা করি তোকে আর দিতে হবে না।
2: মিসেস সেন কি, তাই তো?
0: করেক্ট। এই বিয়ের সময় তোর অনেক খোঁজ করেছিলাম।
2: দুর্ভাগ্য আমার। তা হ্যারে অমু, এই অমূল্য রতনটি কোথায় ফেলি?
0: আরে অমূল্য যাদের নাম হয় তাদের রতন তো অমূল্য রতনই হবে।
1: আমাদের পরিচয় তো 5 মিনিটও হয়নি, কি করে নির্ধারণ করলেন ওই বিশেষ বিশেষণটি?
2: ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, Face is the index of mind.
0: আরে আমিও তো ওই মুখ দেখেই মজেছিলাম, মুখ দেখে
2: মজেছিলাম। ব্যাপারটার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি ভাইয়া।
0: সত্যি তো স্বভাবটা না এখনো গেল না, স্কুল কলেজ সব জায়গায় রহস্যের সন্ধানে মেতে উঠতিস। এই তোর কল্পনার কথা মনে আছে?
2: মনে থাকবে না ভাই।
1: কল্পনা কে?
0: দেখেছিস তো শৈলেন, দেখেছিস মনীষা কিরকম কৌতূহলী হয়ে পড়েছে?
2: এটা তো মেয়েদের সহজাত প্রবৃত্তি বন্ধু, বিশেষত বিবাহিতা মহিলা।
1: উফ, আপনারা মানে পুরুষরা সব ব্যাপারটা ব্যাঙ্কা করে দেখেন কেন বলুন তো?
0: সোজা নই বলে।
2: আচ্ছা ম্যাডাম, ছেলেদের নাম করলে কি এতটা কৌতূহলী হতে?
0: যাকে যাকে, ওকে আর টেনশনে রেখে লাভ নেই, সত্যি কথাটা ওকে বলেই দে।
2: ওয়েল, আমাদের কলেজের এক প্রফেসরের সঙ্গে মেয়েটার একটা সম্পর্ক গড়ে উঠেছিল,
0: আর সেই রহস্য ভেদ করেছিল শৈলেন। And there ends the Kalpona chapter.
1: আপনারা গল্প করুন, আমি একটু চা নিয়ে আসি।
0: আরে শুনলেন, এই মাসিমা মেসমশাই
2: বাবাকে হারিয়েছে গত বছর, অর্থাৎ ঠিক 6 মাস বাদে মাকে।
0: স্যাড, ভেরি স্যাড।
2: বাগেজ বোনটন কেউ ছিল না, থাকলে ঘাড়ে পড়তো।
0: তারপর কি করলে?
2: মুক্ত পুরুষ হয়ে বেরিয়ে পড়লাম।
0: তা এখন কি করছিস রে?
2: এখন ওই একটা
1: কি নিন,
2: আরে বাপরে বাপ, একেবারে পাঁপড় ভাজার সঙ্গে,
0: বর্ষাতে চায়ের সঙ্গে পাঁপড়টা জমে ভালো।
2: ঠিক বলেছিস,
1: রাতটা খেয়ে যেতে হবে। কিন্তু
0: ও এনি স্পেশাল মেনু মনীষা?
1: ওনলি খিচুড়ি।
2: ফাইন ফাইন ফাইন, কতদিন যে ওসব খাইনি আমি।
0: মানে
2: আরে বাবা, মেসে কি ওসব পাওয়া যায়?
1: মেসে থাকেন আপনি?
2: কে করবো বলুন, যার বাড়ি ঘর ধর আত্মীয় স্বজন কেউ নেই, তার মেস ছাড়া উপায় কি? মেসে থাকি আর সরকারি দপ্তরে কনিষ্ঠ কেরানি, 10টা 5টা কলম পেশে, মানে রবীন্দ্রনাথের হরিপদ কেরানি।
0: তা আমার ঠিকানা পেলি কোথায়?
2: শো এক যোগাযোগ, বুঝলি? আচ্ছা ওই সনদ।
0: হ্যাঁ হ্যাঁ, সনদ সনদ তো আমার, আমাদের কলেজে পড়ায়।
2: রাইট রাইট, ওর সঙ্গে একদিন দেখা। তো বলে তুই নাকি ওদের কলেজে প্রফেসরি করিস, ব্যাস কলেজ থেকে ঠিকানা জোগাড় করে সহজে এখানে।
0: ও সত্যি, তুই রহস্য ভেদি বটে।
1: আচ্ছা খাওয়া দাওয়া কি মেসেই করেন?
2: উপায় কি বলুন?
0: তোর অসুবিধা হচ্ছে না কিছু?
2: হচ্ছে না আবার, প্রায় পেটের কমপ্লেনে ভুগি।
0: এভাবে চালাচ্ছিস কি করে?
2: ঠেকায় পড়ে আর ওষুধ খেয়ে।
0: না না না শৈলেন, এভাবে চললে তুই নির্ঘাত মারা পড়বি।
2: এছাড়া উপায় কি আছে বল?
0: উপায় একটা বার করতে হবে। আচ্ছা আরে কুকার কিনে নে না।
2: আরে দূর, কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে খাইনি, রান্না করে খাবো কি রে?
0: আরে বাবা, কুকারে রান্না করা খুব সোজা, ভাত ডাল তরকারি একসঙ্গে বসিয়ে দাও, ব্যাস।
2: আর ডাল চালের জোগাড় কে করবে?
0: কেন, বাজার করবি?
2: দূর ওমু, সব আমার দ্বারা হবে না।
1: তাই বলে এভাবে শরীরটাকে নষ্ট করবেন?
2: তিন কুলে যার কেউ নেই, তার শরীর থাকলো কি গেল তাতে কারোর কিচ্ছু যাবে আসবে না।
0: ক্যাপিটাল, ক্যাপিটাল পেয়ে গেছি।
1: কি পেয়েছ?
0: আরে সমাধান সূত্র।
2: সমাধান?
0: হ্যাঁ, দারুণ দারুণ সমাধান।
1: আরে বাবা কি ভেবেছো বলো না, তখন তো দারুণ দারুণ বলছে।
0: আরে হচ্ছে কম্পিউটার ব্রেন, বুঝেছো?
2: আরে বাবা হেয়ালি না করে কি বলতে চাইছিস বল না।
0: এই শৈলেন, তুই তুই
2: আমি কি কি
0: তুই একটা বিয়ে করে ফেল, সব সমস্যার সমাধান হয়ে যাবে।
1: এটা কিন্তু তুমি দারুণ বলেছো।
0: তবে এ মাথার দাম আছে।
1: আপনি রাজি হয়ে যান?
2: অরাজি আমি মোটেও নই, আর চেষ্টা যে করি নি তাও নয়। তবে ফুল এখনো ফোটেনি, তাছাড়া নিজের বিয়ের ঘটকালে নিজে কত করা যায় বল।
0: আচ্ছা মনীষা, আমরা তো ওর জন্য চেষ্টা করতে পারি।
1: হ্যাঁ তা পারা যায়, তবে হুট করে তো এসব জিনিস হয় না, সময়ের দরকার। পাঁচটা দেখে শুনে পছন্দ হলে তবেই না।
0: তদিনে বেচারির অবস্থা তো কাহিল হয়ে যাবে।
2: ও তোরা অযথা একটা সামান্য ব্যাপার নিয়ে এত ভাবছিস কেন বলতো? আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে, কারুর তাড়াতাড়ি হয়, কারুর আবার সময় লাগে, ও সব ঠিক সহ্য হয়ে যাবে।
1: আচ্ছা আর কিছু ব্যবস্থা করা যায় না?
0: একটা ব্যবস্থা করা যায়।
1: কি বলতো?
0: অবশ্য আমার প্রস্তাবে শৈল সাড়া দেবে কিনা সেটা আমি জানি না।
1: প্রস্তাবটা শুনি না।
0: তুই তুই তোর মেসটা ছেড়ে দিয়ে এখানে, মানে আমার এখানে চলে আয়।
2: তো তোর এখানে
1: কেন, আপত্তি আছে?
2: আপনাদের সংসারে
0: ঠিক আছে, অত সংকোচ থাকলে না হয় মাসে মাসে কিছু দিয়ে সাহায্য করবি।
2: ওরে বাবা অমুক, টাকাটা বড় কথা নয়, তোদের দুজনের সংসার, এর মাঝখানে আমি এসে আবার কেন?
0: শৈল, ওই ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিলে আমি খুশি হব। আমার প্রস্তাবে রাজি হয়ে যা।
1: আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি।
0: হয়তো হয়ে গেল, তবে আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মনীষার হাতের রান্না খেলে আর সেবা যত্ন পেলে তোর চেহারা পাল্টে যাবে রাস্কেল।
2: কি জানিস অমু, মাকে হারাবার পর যা যাবরের মতো এখানে সেখানে ঘুরেছি, কখনো খাওয়া হয়েছে কখনো হয়নি, আবার যে একটা নিয়মিত জীবনে ফিরে আসব, কেউ যে আমার খাওয়া দাওয়ার ব্যাপারে লক্ষ্য রাখবে এতটা আশাই করিনি।
0: কিন্তু তোমাকে নিয়মিত জীবনে বেঁধে ফেলতেই হবে, তাই না মনীষা?
1: নিশ্চয়ই, আর আমিও কথা দিচ্ছি দু মাসের মধ্যে আপনার পছন্দসই জীবনসঙ্গিনী খুঁজে বার করবই।
2: কথা দিচ্ছেন?

0: ওমো, আয় ওমো। আরে এই ওমো, কি ব্যাপারে অসময় শুয়ে আছিস?
1: দেখুন না, কদিন ধরে জ্বর আমাকে পর্যন্ত বলেনি, আজ হঠাৎ শুয়ে আছে দেখে সন্দেহ হলো, গায়ে হাত দিয়ে দেখি টেম্পারেচার।
0: কই, দেখি দেখি, এই রে জ্বরের সঙ্গে কাশি, নিশ্চয় ঠান্ডা লেগেছে তোর। দাঁড়া আমি ডাক্তার আনি।
2: দাঁড়া দাঁড়া শৈলেন, দাঁড়া দাঁড়া, ডাক্তার আনতে হবে না। আরে ও ঠিক ঠিক সেরে যাবে।
0: তা বলে
1: আমার ভালো লাগছে না, ঘুষঘুষে জ্বর সঙ্গে কাশি,
2: কি মুশকিল। আরে জ্বর কি আর কারোর হয়,
1: একটা কিছু হলে।
2: আরে ও এখন তো তুমি একলা নও মনীষা, শৈলেন তো আছে।
0: তা বলে তুই বিছানায় পড়ে থাকবি, ডাক্তার দেখাবি না, চিকিৎসা করাবি না?
2: আচ্ছা তোরা তোরা এমন করছিস কেন বলতো?
1: তুমি অসুস্থ হয়ে পড়বে আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো?
2: আরে বাবা, দু একটা দিন যেতে দাও না, তারপরে দেখ।
1: রক্ত?
2: মনীষা মনীষা, আর বোধহয় তোমাদের কাছে লুকোনো গেল না জানো, আজকাল আজকাল প্রায় আমার কাশির সঙ্গে।
0: তবে এইসব ব্যাপার তোর আগেই জানানো উচিত ছিল। আমার বুঝিয়ে দিন ম্যাডাম, যা ব্যবস্থা করার আমি করব।
1: ওর কিছু হলে আমি,
0: আপনি এত আপসেট হচ্ছেন কেন ম্যাডাম? আপনি ভেঙে পড়লে ওর মনোবল ফেরাবো কি করে? আপনাকে সত্য হতে হবে।
1: আমি আর কিছু ভাবতে পারছি।
0: ভাবনাটা আমার উপর ছেড়ে দিন ম্যাডাম, আমি তো আছি। ভুলে যাবে না, ওমু যেমন আপনার প্রিয় ঠিক তেমনি আমারও প্রিয়। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার, তা সে যেমন করি হোক, যে কোন মূল্যেই হোক।

0: না না শৈলেন বাবু, ভয়ের কোনো কারণ নেই। তাছাড়া টিবি আজকাল কোনো ব্যাপারই নয়, আর্লি স্টেজে ধরা পড়েছে, সেরে যাবে।
1: ওকে সারিয়ে তুলতেই হবে ডাক্তারবাবু, নইলে
0: কি মুশকিল। আমি তো বলছি এই তিন মাসে উনি অনেকটা সেরে উঠেছেন, আর দিন পনেরো রেখে আমরা ওকে ডিসচার্জ করে দেবো, উনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন।
1: আপনাকে কি বলো যে ধন্যবাদ দেবো ডাক্তারবাবু?
0: নো নো, ইটস মাই ডিউটি। আপনি আসুন আমার সঙ্গে, একটা প্রেসক্রিপশন আছে, নিয়ে যাবেন।
1: হ্যাঁ চলুন, আপনি যান, আমি আসছি। কিরে ওমু, কেমন আছিস?
2: ভালো রে। আর তুই আমার জন্য যা করলি
1: তা ওসব কথা পরে হবে, শোন আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি।
2: আচ্ছা।

0: মনীষা,
1: হ্যাঁ
0: কি হয়েছে তোমার? শরীরটা খারাপ? তখন থেকে চুপচাপ রয়েছ?
1: না কিছু না।
0: যা, হাসপাতালে যখন দিলে এত খরচা করে আমাকে ক্যাবিনে দিলে কেন?
1: এখানে তোমার দেখাশোনা ভালো হবে বলে।
0: যখন হাসপাতালে আসি তখন ভেবেছিলাম জানো, যে হয়তো আর বাড়ি ফিরতেই পারবো না।
1: আবার ওইসব অলক্ষণে কথা।
0: এই বদ্ধ ঘরে এই গত কয়েকটা মাস যে আমার কিভাবে কেটেছে।
1: তুমি নেই, আমিও বাড়িতে হাঁপিয়ে উঠছি জানো।
0: আরে তোমার সঙ্গে তবু তো শৈলেন আছে। সত্যি ও না থাকলে এই যাত্রায় আমি বেঁচে বাড়িই ফিরতে পারতাম না।
1: ঠাকুরের কাছে কত কেঁদেছি, বলেছি ঠাকুর ও ছাড়া আমার আর কেউ নেই, ওকে ভালো করে দাও।
0: তোমার ঠাকুর তোমার কথা রেখেছেন।
1: জানো জানো আজকাল আমার না কিরকম ভয় ভয় করে।
0: ভয়? কিসের ভয়?
1: জানি না, তবে মনে হয় কি যেন কি যেন আমাদের জীবনটাকে।
0: একলা আছো তাই ও সমস্ত আবল তাবল ভাবনা তোমার মাথায় ঢুকেছে।
1: হবে বাবা।
0: তাছাড়া শৈলেন তো আছে, তোমার ভয় কি?
1: উনি বোধ হয় অফিসের কাজে বাইরে যাবেন।
0: বাইরে? আমায় কিছু বলে গেল না তো। যাক গিয়ে, আর তো মাত্র কটা দিন, 15 তারিখ তো বাড়িই ফিরছি।
1: ঠিক আছে আমি চলি। হ্যাঁ
0: এসো। এই সাবধানে যেও। কি এমন ঘটলো যাতে মনীষা একেবারে এত ভয় পা? আসলে কোনোদিন তো একলা থাকেনি, তাই বোধহয় একটু ভয় ভয় লাগছে ওর। ও ও শৈল ওকে ঠিক আগলে রাখবে। হ্যাঁ

0: কে?
1: ভেতরে আসতে পারি?
0: ও, আপনি আসুন আসুন, বসুন। কবে ফিরলেন?
1: এই তো আজই। কি ব্যাপার, ঘরের আলো জ্বালাননি, একা একা বসে আছেন?
0: না, এমনি মনটা মনটা ঠিক ভালো লাগছিল না, তাই।
1: বুঝতে পারছি, চলুন বাইরে থেকে ঘুরে আসি একটু। অমূল্য সেদিন বলছিল মাঝে মাঝে আপনাকে একটু বেরিয়ে আনতে, যাতে আপনি বোর ফিল না করেন। চলুন ম্যাডাম, রেডি হয়ে নিন, আমি বাইরে অপেক্ষা করছি।
0: না না, তার দরকার হবে না, ও বাড়ি ফিরলেই সব ঠিক হয়ে যাবে।
1: আরে বাবা, সে তো হবে। আপাতত চলুন একটু ঘুরে আসা যাক, দেখবেন বাইরে গেলে মনটা কত ভালো লাগবে। চলুন প্লিজ।
0: ঠিক আছে, চলুন।

0: আমরা কোথায় যাচ্ছি শৈলেনবাবু?
1: আমরা ইস্টার্ন বাইপাস ধরে সল্ট লেকের দিকে যাচ্ছি। দেখো না কি সুন্দর ফাঁকা রাস্তা, কলকাতার ঘুমট জ্যাম, এখানে কিছু ভাবাই যায় না বলুন।
0: হ্যাঁ, রাস্তাটা খুব ভালো, কি ফাঁকা না, আর চারধারে কেমন সবুজ আর সবুজ।
1: তবে আসতে চাইছিলেন না তো, এখন দেখছেন তো এসে ঠকে যাননি।
0: ও সেরে বাড়ি ফিরলে একদিন ওকে নিয়ে এই রাস্তা ধরে বেড়াতে আসবো, আপনার বন্ধু খুব এনজয় করবে।
1: চলুন
0: এবার ফেরা যাক।
1: সে কি

0: এত তাড়াতাড়ি? বরং গাড়ি থেকে নেমে চলো না, একটু পায়ে হেঁটে বেড়াই।
1: না না শৈলেন বাবু, আজ থাক, আপনার বন্ধু ফিরলে আসবো আবার, রাত হয়ে যাচ্ছে, চলুন চলুন ফেরা যাক। তাছাড়া রাস্তাটাও তো খুব ফাঁকা, এখানে না নামাই ভালো।
0: ভয় পাচ্ছেন? আমি তো সঙ্গে রয়েছি।
1: না ভয় আর কি, চলুন আজকে ফেরা যাক।
0: অগত্যা

0: আরে শৈলেন, হায় হায়! হ্যাঁ রে, তুই মনীষাকে একা রেখে কোথায় গিয়েছিলি?
1: বারে আমার অফিসের একটা জরুরি কাজে একটু বাইরে যেতে হয়েছিল কদিন।
2: জানো তো, শৈলেন বাবু আমাকে ইস্টার্ন বাইপাস দেখিয়ে এনেছেন।
1: ও হ্যাঁ, ভাই ফিরে দেখলাম জানলে ম্যাডাম বাতায়ন পথে চেয়ে বসে আছেন নীরবে একাকি, ঘরে দীপও জ্বালাননি, তাই একটু ঘুরি আলাম আর কি।
0: ঠিক করেছিস, তুই একদম ঠিক করেছিস শৈলেন। দেখ, তোকে তো আমার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়াই আছে, আমার অনুপস্থিতিতে তুই মনীষাকে একটু খুশিতে রাখবি, আমি নেই ও একা ফিল করবে।
1: আরে তাই তো নিয়ে গেলাম, প্রথমে তো যাবই না বলেছিলেন, তারপর বেরিয়ে সে কি খুশি, তোকে কি বলবো।
2: তুমি বাড়ি ফিরলে তোমাকে নিয়ে বেরিয়ে আসবো ওখান থেকে একদিন।
3: আসতে পারি?
1: আরে আসুন আসুন আসুন, বসুন।
3: গুড ইভিনিং ম্যাডাম।
2: গুড ইভিনিং।
3: আপনার হাজবেন্ড তো দিব্যি সেরে উঠেছেন, খুব ভালো রেসপন্স পাওয়া গেছে ট্রিটমেন্টে। কি অমূল্যবাবু এখন কেমন আছেন বলুন।
0: ভালো ভালো,
2: আপনার হাত যা শঙ্কে সুস্থ করে তুলেছে ডাক্তারবাবু।
3: না না, শুধু কি তাই, সেই সঙ্গে আপনার শুভকামনা আছে ম্যাডাম। দেখি অমূল্যবাবু, দেখি, ভেরি গুড। এই তো, এমন ভাবে যদি সব ঠিকঠাক চলে তাহলে দিন সাতেকের মধ্যেই ওকে রিলিজ করে দেবো।
1: কিন্তু ডক্টর, আমার মনে হয় হসপিটালে আপনার কেয়ারে অমূল্য যেভাবে ইম্প্রুভ করছে, বাড়িতে গেলে এখনই তা ঠিক মতো হবে না, কারণ ম্যাডাম একা কত সামলাবে বলুন। তাই বলছি আরো কিছুদিন ও থাক আপনার ট্রিটমেন্টে। অফ কোর্স দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ ডক্টর।
2: না না ডাক্তার বাবু, আপনি ওকে ছেড়ে দিন, আমি বাড়িতেও নার্সিং করব, আপনি যেভাবে অ্যাডভাইস করবেন।
1: কিন্তু ম্যাডাম, আমি আপনার ভালোর জন্যই বলছি, বাড়ি ফিরে এলেও অমূল্য উইল নিড ইন্টেনসিভ কেয়ার ফর অ্যাট লিস্ট ওয়ান মোর মান্থ, আপনি একা। তাই বলছিলাম যে
0: মনীষা মনীষা, দেখো শৈলেন তো তোমার দিক ভেবেই বলছে, এই অবস্থায় আমি বাড়ি গেলে তোমার উপরে সত্যি খুব চাপ পড়বে।
2: না, তুমি বাড়ি যাবে, ডাক্তারবাবু যখন বলছেন শিগগিরই তোমায় ছেড়ে দেবেন, তখন আর এই হাসপাতালে কেন শুয়ে থাকবে বলো তো।
0: অগত্যা, তুমি যা বলবে তা তো করতেই হবে, তোমার ওপরে তো আর কথা নেই। হ্যাঁ কি রে শৈলেন, তাই না?
1: আমার যা বলার আমি বলেছি, এখন অল আপ টু ইউ, আমি আর মধ্যে নেই বাবা, যা ভালো বোঝো তোমরা করো।

0: কে?
1: আমি, ম্যাডাম।
0: ও, আপনি কিছু বলবেন?
1: বলছিলাম যে অমূল্য তো পরশু ছাড়া পেয়ে যাবে।
0: হ্যাঁ, তাই তো, ওর জন্য সব গুছিয়ে গেছি রাখতে হবে না? অধ্যাপক ভাবুক মানুষ।
1: হ্যাঁ, সে তো হবে, পরশু থেকে তো আপনি নিজের দিকে তাকাবার সময়ই পাবেন না। চলুন ম্যাডাম, আজকে একটু ঘুরে আসা যাক, সারাদিন আপনি ঘরে বন্দি।
0: না না, আমার বাড়িতে এখন অনেক কাজ জানেন, অগোছালো থাকলে আপনার বন্ধু এসে ভীষণ রাগ করবে।
1: ও ঠিক আছে, সেসব হবে খুন, চলুন তো ঘুরে আসি একটু।
0: আচ্ছা চলুন, ছোটখাটো কয়েকটা শপিং করে আসি, জানেন ওর জন্য কিছু জিনিসপত্র কেনা দরকার।
1: বেশ তো, তাই চলুন।
0: কোথায় নিয়ে যাচ্ছেন? এদিকে দোকানপাট কোথায়?
1: সেসব ফেরার সময় হবে, আপাতত একটু বেড়াবো। এই রোক রোক, বাস বাস বাস। এই যে এই এই ভাড়া, চলুন একটু হাঁটা যাক, তারপর ট্যাক্সি নিয়ে ফেরে যাবে।
0: কিন্তু কটা বাজে বলুন তো?
1: কটা? 7টা, সন্ধ্যে 7টা। চলুন ওদিকটা চলুন, ওদিকটা বেশ ফাঁকা সুন্দর রাস্তা, চলুন।
0: আমার ভালো লাগছে না শৈলেন বাবু, চলুন ফেরা যাক। এরপর আবার দোকান পাশা সব বন্ধ হয়ে গেলে যা কেনার ছিল কিছুই কেনা হবে না।
1: ও, সেসব হবে বললাম তো। আসুন আসুন, একটু বসি খোলা আকাশের নিচে। সারাদিনের ব্যবসা, গরমের পর এই ফাঁকা মাঠে বসতে আপনার ভালো লাগছে না?

0: বলছেন না যে?
1: না কিছু না।
0: আরে বসুন বসুন, এইখানে বসুন, দেখুন একবার চারদিকটা তাকিয়ে কি সুন্দর জায়গাটা।
1: আচ্ছা শৈলেন বাবু, পরশু আপনার বন্ধু যখন বাড়িতে আসবে আপনি কিভাবে তাকে ওয়েলকাম করবেন? নিশ্চয়ই উষ্ণ অভিনন্দন, তাই না?
0: আমি ভাবছি অন্য কথা।
1: ওমা, কি ভাবছেন আবার?
0: আমি ভাবছি আপনার কথা মনীষা।
1: আমার কথা মানে?
0: আপনার মতো সুন্দরী শিক্ষিতা একজন মেয়ে, ইজ ইট এট অল আ ম্যাচ ফর অমূল্য? ইয়েস, আই মিন ইট মনীষা।
1: না বলতা বল বকছেন আপনি, আমি বরং আপনার বন্ধুর অযোগ্য, সব দিক থেকে ও আমার সুপিরিয়র।
0: আপনি বা কম কিসে, আপনাকে আপনার বাড়িতে এসে একদিন দেখে বুঝেছিলাম যে আপনি সুখী নন। সুখী হতে পারেন
1: না। আপনার সব ভুল ধারণা, এসব আপনার কল্পনা।
0: না না মনীষা, না মনীষা, মনীষা তাকাও আমার দিকে, দেখো দেখো জীবন কিভাবে নষ্ট করো না, এখনো অনেক সময় পড়ে আছে সামনে, এই সুন্দর চাঁদের আলোয় নতুন করে জীবনটাকে ভাবতে শুরু করো মনীষা, মনীষা, মনীষা প্লিজ।
1: হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আমাকে কি এই জন্যই এখানে নিয়ে এসেছেন এসব প্রলাপ বকবেন বলে?
0: মাথা ঠান্ডা করো মনীষা, মনীষা মনীষা চলো আমরা কোথাও চলে যাই, এখান থেকে দূরে, বহু দূরে।
1: এসব কথা আমাকে বলার সাহস আপনার আসে কোথা থেকে?
0: কত চুপছ কেন ম্যাডাম, আমি তো তোমার ভালোর জন্যই বলছি।
1: আমার ভালো দেখবার জন্য একজনই যথেষ্ট, আই নিড নোবডি এলস।
0: বাট আই নিড ইউ মনীষা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না।
1: জি আপনি এসব ভাবতে পারলেন কি করে? আপনি না ওর বন্ধু।
0: সো হোয়াট মনীষা, মনীষা এখনো ভেবে দেখো, একটা দিন সময় আছে হাতে,
1: আর এক মুহূর্ত আপনার সঙ্গে থাকতে আমার রুচিতে বাজছে। আমি চললুম, আমি একাই ফিরে যেতে পারবো।
0: ওয়েল চলো।
1: না আমি একা যাব, আপনি যেখানে খুশি যেতে পারেন, শুধু আমার সঙ্গে নয়।
0: তা হয় না মনীষা, ডোন্ট মেক আ সিন হিয়ার। চলো তোমাকে বাড়ি পৌঁছে দে।
2: Taxi!

0: নিশা।
1: একি আপনি এই অসময় আমার ঘরে?
0: এখন আমার কোনো সংকোচ নেই।
1: কি বলতে চাইছেন?
0: এই কমাসে তুমি আমার মনের অনেকখানি জুড়ে বসে আছো। মনীষা মনীষা চলো আমরা কোথাও চলে যাই, সেখানে আমরা দুজনে নতুন ভাবে জীবন শুরু করব।
1: কথাটা বলতে মুখে আটকালো না আপনার? একটা মানুষ হাসপাতালে পড়ে আছে আর আপনি তারই সুযোগে?
0: একটা ড্যামেজ লোক যার হয়তো বাঁচার আশাও কম, তাকে নিয়ে কেন এত ভাবছো মনীষা? মনীষা মনীষা তোমার সামনে সারাটা জীবন পড়ে আছে, কেন তাকে মরুভূমি করতে চাইছো?
1: আপনি আপনার অধিকারের বাইরে যাচ্ছেন। মনে রাখবেন আমি একজন স্ত্রী।
0: স্ত্রী?
1: আপনি কি মানুষ যে আপনাকে আপন ভেবে নিজের কাছে আশ্রয় দিয়েছেন তার সঙ্গে বেইমানি করতে আপনার এতটুকু বাধল না?
0: প্রেমে আর যুদ্ধে কোনো আপোষ হয় না মনীষা।
1: একি একি আর আরে গোবেন না বলছি।
0: আমি তোমাকে চাই। কি আছে অমূল্যের? একটা রুগ্ন লোককে নিয়ে জীবনটা শেষ করে দিও না। আমি তোমায় অনেক সুখ দেব, অনেক অনেক।
1: সাবধান সাবধান, আর এক পা এগুলো আমি কিন্তু চিৎকার করব।
0: কেউ আসবে না মনীষা, এখন শুধু তুমি আর আমি। আমি যে সর্বনাশের খেলায় মেতেছি যে আগুন তুমি জ্বালিয়েছো আজ তোমাকে।

0: এই যে ভাই ধরো ভাড়াটা নাও। মনিকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দিতে হবে, কিন্তু গত এক সপ্তাহ ধরে ওদের দুজনের কেউ হাসপাতালে এলো না কেন? তাহলে কি বাড়িতে কোনো অসুখ বিসুখ? শৈলেনটা হয়তো অফিসের কাজে বাইরে গেছে, কিন্তু মনি কেন? অবশ্য দুদিন আগে যে আমাকে ছেড়ে দেবে ওরাই বা সেটা জানবে কেমন করে? ও বাবা, দরজাতেও তো তালা দেখছি, তাহলে কি মনি কোথাও বেরিয়েছে? হয়তো বা, তাহলে এখানে সিঁড়িটা একটু বসা যাক।
1: অমূল্যবাবু
0: কে? আরে প্রশান্তবাবু, যে এমশে মনীষা আপনাকে চাবি দিয়ে গেছে, কি হলো, হাঁ করে কি দেখছেন? কি
1: কোথায় গিয়েছিলেন আপনি?
0: কেন, মনীষা আপনাকে কিছু বলেনি?
1: না তো।
0: প্রতিবেশী হিসেবে আপনাকে তো বলা উচিত ছিল। তাহলে বোধ হয় আমার এই হাসপাতালে ভর্তি হওয়ার খবরটা ও কাউকে জানতে দিতে চায়নি।
1: হাসপাতাল?
0: হ্যাঁ, আরে গত 3.5 মাস তো হাসপাতালে ছিলাম, আজকে রিলিজ করে দিল। তা ভাবছি মনীষা গেল না কেন? অবশ্য সেটা ও ফিরলেই পরিষ্কার হয়ে যাবে।
1: আপনার স্ত্রী আর কোনোদিনই ফিরবে না।
0: কি কি বলছেন কি আপনি?
1: ঠিকই বলছি। আপনি আপনি ভেতরে আসুন আমার সঙ্গে।
0: প্রশান্তবাবু, প্রশান্তবাবু কি হয়েছে আমাকে একটু খুলে বলুন।
1: আপনার বন্ধুর কোনো খবর জানেন?
0: কেন, কি হয়েছে শৈলেনের? কোনো কোনো খারাপ কিছু নাকি?
1: খারাপ? আপনার বন্ধু আপনারই চরম সর্বনাশ করেছে। আপনার স্ত্রীকে জোর করে বলতে আমার কষ্ট হচ্ছে, তবু বলতে বাধ্য হচ্ছে। শৈলেনবাবুর কাছ থেকে চরম অপমানিত হয়ে নিজেকে ঠিক রাখতে পারেনি আপনার স্ত্রী। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে উনি গত রাতে আত্মহত্যা করেছেন।
0: আত্মহত্যা? না না, এটা হতে পারে না।
1: গতকাল আমার ছেলের হাতে উনি এই চিঠিটা দিয়ে গেছেন, চিঠিটা রইল। আমি আমি চলি অমূল্যবাবু।
0: চিঠি দেখি তো, দেখি তো কি লিখেছে। জানি না, জানি না আমার এই শেষ চিঠিটা তুমি
2: তুমি পাবে কিনা। চূড়ান্ত অপমানের দুঃসহ জ্বালা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলাম। আমার এই অপবিত্র দেহ নিয়ে তোমার সামনে দাঁড়াবার সাহস বা প্রবৃত্তি কোনোটাই আমার ছিল না। কিন্তু বিশ্বাস করো, এসবের জন্য আমি দায়ী নই। আমি বাঁচতে চেয়েছিলাম এই সুন্দর পৃথিবীতে। তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ কিরকম যেন সব উলট পালট হয়ে গেল। এক দুঃসহ জ্বালা, এক দুঃসহ জ্বালা নিয়ে চলে গেলাম। পারো তো ক্ষমা করো। পরজন্ম বলে যদি কিছু থাকে সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করব।
0: ইতি তোমার মনি।
3: অমু তুই কি রে, চোখ লাল অমন করে তাকিয়ে আছিস কেন?
0: কেন কেন সে কথা তুই কিছু বুঝতে পারছিস না?
3: আসলে অফিসের কাজে বাইরে গিয়েছিলাম বুঝলি তো। তো তো 15 তারিখ রিলিজ হওয়ার কথা, তো আজ হাসপাতালে গিয়ে শুনলাম তো ছুটি হয়ে গেছে, তাই
0: বাইরে থেকে

0: কবে ফিরলে?
1: আজ আজ।
0: আর আমি যদি বলি কাল রাত্রিরে তুই এখানেই ছিলি?
1: হ্যাঁ, মানে না, মানে
0: শৈলেন তুই কি সত্যি জানিস না গত 24 ঘন্টায় এখানে কি ঘটে গেছে?
1: কি হয়েছে এখানে?
0: মনীষা আত্মহত্যা করেছে।
1: কি বলছিস তুই? কিন্তু কিন্তু এই কাজ করতে যাবে কেন?
0: সেটা তুই আমার থেকে অনেক ভালো জানিস শৈলেন।
1: বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি এর বিন্দু বিষয়েও জানি না।
0: আর আমি যদি বলি মনীষা শেষ হওয়ার কারণ তুই, অস্বীকার করতে পারিস?
1: তুই খামোকা, আমাকে দোষারোপ করছিস। আমি কিন্তু
0: মনীষার মনীষার এই এই এই চিঠিটা তুই পড়ে দেখ, দেখ
1: চিঠি
0: চিঠি মনীষার জবানবন্দি থেকে কি প্রমাণিত হয়? এটাই কি প্রমাণ হয় না যে তার মৃত্যুর জন্য তুই দায়ী? তুই
1: প্লিজ প্লিজ ওমা, আমাকে ক্ষমা করে দে ভাই।
0: পাছার পাছার পাছার তুই এত বড় বেঈমানি তুই করতে পারলি? তোকে বিশ্বাস করলাম আর তুই তার মর্যাদা দিলি এইরকম করে, এমন নির্মম ভাবে?
1: আমার ক্ষমা কত?
0: কিসের ক্ষমা? কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই আমার কাছে। বলতে পারিস শৈলেন, বলতে পারিস কোন অপমানে জ্বালা সহ্য করতে না পেরে মনি অকালে চলে গেল? বল বল রাস্কেল বল। তোকে তোকে এই পাপের শাস্তি পেতেই হবে, যে ক্ষতি তুই আমার করলে তার প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে।
1: শোন শোন, ভুল করে যদি আমি কিছু
0: ভুল ভুল তোর ভুলের মাশুল গুনতে ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ে শেষ হয়ে গেল। না না না, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তোর পাপের পাওনা কড়ায় গন্ডায় তোকে বুঝে নিতে হবে। ড্রয়ারটা খুলছে না কেন? এই তো এই তো এই তো এটা এটা দেখতে পাচ্ছিস আমার হাতে?
1: প্লিজ পিস্তলটা নাও তুই।
0: না, এটা বাবার কেনা, জানিস তো বাবার কেনা ওয়েবলি স্কট, এটা রিভলভার।
1: আমাকে মাফ করে দে ভাই।
0: মাফ করবো তোকে? আর শৈলেন ইতিহাসে কোনো দিন কোনো বিশ্বাসঘাতকের মাফ হয়নি আর তোরও হবে না।
1: প্লিজ,
0: বেঈমানির শাস্তি তোকে পেতেই হবে। এই এই এই ছোট্ট পিস্তলটার একটা ছোট্ট গুলি তোর বেঈমানির শাস্তির পক্ষে যথেষ্ট শৈলেন।

স্বীকারোক্তি নাটকটি শেষ হল। কাহিনী সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ দেবু বসু। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ডাক্তার বিমল দেব, জজ পরিমল সেন, সিপাই মনু দত্ত, প্রশান্ত ও জেলারের ভূমিকায় সুনন্দ ঘোষ, ব্যারিস্টার দত্ত ও বাবার কণ্ঠস্বর অমিত রায়, শৈলেন শুভাশিস মুখোপাধ্যায়, মনীষা বৈশাখী মার্জিত এবং অমূল্যর ভূমিকায় অশোক মুখোপাধ্যায়। সম্পাদনা ও প্রযোজনা বিশ্বনাথ দাশ।

শুনলেন বেতার নাটক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গান পরিবেশনায় বৈতানিক।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। পরের গানটি শুনবেন বৈতানিকের পরিবেশনায় সমবেত কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা

0: উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির উপরই আলোচনা করা হবে।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত ১২ বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী ১০০০ বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
2: পিছলে ১২ বর্ষোঁ কে জো ভি সিদ্ধিয়াঁ দেশ কি রহি হ্যায় উনকে মূল মে আগর আপ তরাজু সে তোলোগে হর নির্ণয় হর কদম হর প্রয়াস উনকে মূল মে রাষ্ট্র প্রথম কি ভাবনা হি কেন্দ্র মে হ্যায় স্বচ্ছ ভারত অভিযান সে লেকর মেক ইন ইন্ডিয়া স্থানীয় বস্তুয়ে খরিদনে পর জোর ইয়ে সারে ইনিশিয়েটিভ ইসলিয়ে সফল হুয়ে ক্যোঁকি দেশ কি জনতা নে দেশ কো সবসে উপর রাখতে হুয়ে আপনা কর্তব্য নিভায়া।
0: কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এলনিনোর পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লী, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট ১৮টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, ২০১৭ সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ ২০২১ সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে ৩০ জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব।

কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সপোর্ট স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, কেমন আছেন? মৈত্রীপ্রচার তরঙ্গে রোজ দুপুরবেলা এই বাংলা ব্যান্ডের গানে আমরা সেই এক নস্টালজিয়া পুরনো গান নিয়ে হাজির হই। আজকে স্টুডিওর এপারে আপনার সঙ্গে আছি মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। গান মানে স্বর্ণযুগের গান, হেমন্ত, মান্না, আরতির আমি যে মজে ছিল বাঙালির মন, তাদের কাছে গান মানে স্বস্তির অপর নাম। কার্যতই বিদেশি জ্যাজ, রক, পপ গান এসবের হাতছানি কতজনকেই বা ডাক পাঠিয়েছিল আর কতজনই বা সাড়া দিয়েছিল। বিশ শতকের বাংলায় যেমন একজন তরুণ কবি রবি কিরণের দাবদাহ থেকে ছায়া খুঁজে নেওয়ার জন্য অন্য পথে হাঁটার চেষ্টা করছিলেন, তেমনি যে সময়ের কথা আজ বলছি তখন বাংলার বারুদ জমা বুকে আগুন দাউ দাউ করে চলছে। এমন সময় বাংলা গানের জগতে হঠাৎ করে ধূমকেতুর মতো অবতীর্ণ হল বাংলা ব্যান্ড। একদল জেদি তরুণ ছোকরা গিটার হাতে ময়দানে নামলেন গান গাইবেন বলে। সময়ের গান, ভালোবাসার গান, হাওয়ায় ভেসে আসলো একটা নাম, জীবনমুখী গান। কেমন গান সেগুলো? জীবনমুখী গান মানে জীবনকে ভালোবেসে গান, নাকি শুধু ভালোবাসার গান, ভালো লাগার গান? বাংলা ব্যান্ডের গানে এই সমস্তই গান আর কিছু কথা, আপনার সঙ্গে থাকবো এই কিছুক্ষণ। প্রথম গান মোহিনীর ঘোরাঘুরি থেকে।

নকশাল আন্দোলনের চাপে রীতিমতো ঘর ছাড়া গৌতম চট্টোপাধ্যায়। শুধুমাত্র কয়েকটা গান ছিল গৌতমের এই শহরে ফিরে আসার শেষ পাড়ানির করি। ভাই বুলা, বন্ধু রঞ্জন, আব্রাহাম ও বাপিকে নিয়ে শুরু হল সেই একগুঁয়ে ছেলেটার গানের দল মহিনের ঘোড়াগুলি। দক্ষিণ কলকাতার গৌতমের বাড়িতে রাত বিরেতে বসত মহড়া। এক প্রতিবেশী নাকি বাড়ির দেয়ালে লিখে দিয়েছিলেন আস্তাবল। সেই থেকেই বাংলা ব্যান্ড তথা বাংলা গানের রানওয়েতে মহিনের ঘোড়াগুলির দৌড় অবিরত। কথা হচ্ছে বাংলা ব্যান্ড নিয়ে, ব্যান্ড শুধু নয়, আমাদের বেড়ে ওঠার বাংলা ব্যান্ডের নিয়ে। মহিনের যুগের পর বাংলা ব্যান্ডের গানে খরা চলেছে এমনটা নয়। সুমন চাটুজ্জে, অঞ্জন দত্ত।

হয়তো এরা যেন একাই 100, তবে তারা ব্যান্ড ছিলেন না। সেই সময়ও পেরিয়ে আসে বাঙালি, তবে নতুন গান কোথায়? সময় চাইছিল সময়কে, বাংলা খুঁজছিল নতুন গান।

ওই যে বলছিলাম বাংলা ব্যান্ডের গানের যুগে সময় যাইছিল সময়কে, বাঙালি খুঁজছিল নতুন গান, এমন সময় হাঁক দিল চন্দ্রবিন্দু। সে একটা কবিতা আছে না, সে ছিল একদিন আমাদের যৌবনী কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, দেখতে দেখতে শহরের মাথা কিনে নিল এই চন্দ্রবিন্দু। যখন এমন এক সময় এলো যখন বাঁধ ভেঙে বাংলা গানকে বানভাসি করল এক চেটিয়া ব্যান্ডের গান। উত্তর কলকাতার হেদুয়ায় একটা কথা প্রচলিত আছে, স্কটিশের দাদা। আমাদের অতি পরিচিত উপল অনিন্দ চন্দ্রিল সেই উঠতি স্কটিশের দাদা। কলেজ ফেস্টে তারাই গাইছে নিজেদের গাওয়া ও সুর করা গান। সে গান যে একদিন অ্যালবাম বন্দি হবে বা ছড়িয়ে যাবে দেশ বিদেশের বাঙালি শ্রোতার কাছে তখনও বিশ্বাসই করেননি তারা। চন্দ্রবিন্দুর অনিন্দের কথায় প্রথম অ্যালবামের নাম দিয়েছিলাম আর জানি না, কারণ এরপর আর কিছু হবে কি না, আদৌ আমরা গান গাইব কি না জানতাম না। শুধু তাদের গান ব্যান্ডের শ্রোতারা নিল না, গিলল। একের পর এক অ্যালবাম বেরোতে শুরু করলো।

চন্দ্রবিন্দুর। আর দেখুন, দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে আসলাম আমরা। অন্যদিকে আর এক অনিন্দ, অনিন্দ বোসের কলমে তখন পরশ পাথর। তার লেখা গানের ডালি নিয়ে মঞ্চ দাপাতে শুরু করল পরশ পাথরের বাকি সদস্যরা। অনিন্দ অবশ্য একেবারে প্রথম পর্বে এই পরশ পাথর ছেড়ে বেরিয়ে এসেছিলেন। অনেক পরে তার কলম আবার শোনা যাবে শহর ব্যান্ডের মাধ্যমে। এদিকে অভিলাষা শোনাচ্ছে তখন রাস্তার গান। ক্যাকটাসের সিধু পটা জুটি স্টেজ ছেড়ে ছবিতেও নেমে পড়েছে। নীল নির্জনে গানের জন্য হিট হয়ে গেল তারা। পাড়ায় পাড়ায় প্রতিদিন তখন ব্যান্ডের শো। পার্ক স্ট্রিটের সাম প্লেস এলস পাবের ইংরেজি ধারা থেকে বেরিয়ে এসে ভূমি তৈরি করছে সুরজিৎ টুকি সৌমিত্ররা, গাইছে লুকু গান। গানের তালে তালে হেডব্যাং হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফেস্টে। গিটার কাঁধে কলকাতা রাস্তা দাপাচ্ছে কলেজ পড়ুয়া তরুণীরা। গানে গানে বলছিলেন তাদের কচি বয়সের প্রেমের কথা, প্রেমে লেঙ্গি খাওয়ার কথা, এই শহরের কথা, বেকার জীবনের জ্বালা পোড়ার কথা। সেই কথাই তো শোনাচ্ছি আজ আপনাদের। খামুখাকি এই বারান্দায় এমনি এমনি রোদ্দুর পড়েছে, বাইরে রোদ্দুর না বৃষ্টি, আমি স্টুডিওতে বসে কি করেই বা জানবো, বরং গান শোনাই আপনাদের।

শোনাচ্ছিলাম ভূমির সেই বিখ্যাত গান, বলছিলাম আমাদের বেড়ে ওঠার বাংলা ব্যান্ডের কথা। বাংলার গায়নরা তখন দেখা পেয়েছিলেন পাড়াপড়শিদের, অর্থাৎ বাংলাদেশের ব্যান্ড, পাকিস্তানের ব্যান্ড বিপুলভাবে প্রভাব ফেলছিল ভারতীয় সঙ্গীতে। বাংলাদেশের ফিডব্যাক, আউবাচ্চু, জেমস কিংবা পাকিস্তানের জুনুন, স্ট্রিংস, দিল্লির ইউফোরিয়ার কথা বিশেষ করে বলতে হয়। আসলে উপমহাদেশেও তখন পুরোদস্তুর চলছিল ব্যান্ডের যুগ। ফসিলস ও শহরের উদ্যমী গানগুলোর কথা এ সময় না বললেই নয়। এ সময় আরও কিছু গান, আরও কিছু ব্যান্ড নিজেদের মতো করে গান গাইছিল, যেমন দোহার মাদল, তারা বাংলা ঢোল বাজিয়ে গাইছিল মাটির গান। সেসব কথা হবে আরেকদিন। এখন ক্যাসেটের ছড়ানো রিল ঘুরিয়ে

সামলে নিচ্ছে আবেগকে, আমাদের বেড়ে ওঠার দিনের, আমাদের কৈশোরের, যৌবনের এই বাংলা ব্যান্ডগুলো আমাদের কাছে এভারগ্রিন। কিন্তু এখন সময় আমাকে রেড সিগন্যাল দিচ্ছে। যাওয়ার আগে বলে যাই, এখন কিন্তু আরও নতুন ব্যান্ড এসেছে, তালপাতা সেপাই, ফকিরা, হোলিগানিজম, তারা দারুণ গান গাইছে, তারা রচনা করছে এই ব্যান্ডের গানের নতুন ইতিহাস, নতুন সংজ্ঞা। তাদের গানও নিশ্চিত কোনোদিনও মৈত্রীতে শোনাবো আপনাদের। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি আপনাদের মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। ভালো থাকুন, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:35 সেকেন্ড।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 51 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 8 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বাধিক তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 96% এবং সর্বনিম্ন 87% রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ 22 জুন সকাল 11:30 থেকে 23 জুন সকাল 11:30 পর্যন্ত শহরে 0.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হল ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। উপস্থাপনায় থাকব আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। বিকেল 4:05 মহিলাদের আসর, আজকের বিষয় মন নিয়ে, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:35 শুনবেন অন্বেষা, বিজ্ঞানের টুকরো খবর এবং রিমোট সেন্সিং স্যাটেলাইট বিষয়ে ডক্টর দিব্যেন্দু দত্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকব আমি সুকন্যা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন গৌরব মুখোপাধ্যায়। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, উন্নত প্রথায় আমন ধানের চাষ বিষয়ে ডক্টর মাধব চন্দ্র ধারার সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয় বিকিরণ চিকিৎসার নব দিগন্ত, বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী। আজকে শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সন্ধ্যা 7:00 যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া, উপস্থাপনায় থাকবেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে কবি অদিতি বসু রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন হৈমন্তী রায়, সম্পাদনায় দীপজ্যোতি কর। আজকে শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 8:15 একমাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রভাত সাহা, প্রযোজনা করেছেন অনুষ্ঠানটির তনয়া বিশ্বাস। আজকে শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান। কলকাতায় কুস্তির আকড়া অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনায় ডক্টর মানস

প্রতিম দাস আজকে শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরোদ সঞ্জয় কবিরাজ, রাগ জয় জয়ন্তী, তবলায় সঙ্গত করবেন সুরজিৎ সাহা। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00।

নমস্কার শ্রোতা বন্ধুরা, বিকেলের এই সময়টুকু যেন দিনের ব্যস্ততার ফাঁকে একটু নিজের মতো করে থাকার সময়। কাজের ফাঁকে, পড়াশোনার অবসরে কিংবা এক কাপ চায়ের সঙ্গে যদি জুড়ে যায় কিছু প্রিয় গান, কিছু শুভেচ্ছা আর আপনজনের পাঠানো ভালোবাসার বার্তা, তাহলে মুহূর্তগুলো কিন্তু সত্যি হয়ে ওঠে আরও সুন্দর। আর সেই ভালো লাগার সঙ্গী হয়ে প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। আপনাদের পাঠানো চিঠি, শুভেচ্ছা, ভালোবাসা আর প্রিয় গানের অনুরোধ নিয়েই সাজানো আজকের এই আয়োজন। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের হৃদয়ের সেতুবন্ধন হয়ে উঠছে এই অনুষ্ঠান। আমি সুকন্যা রায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন তবে শুরু করি আজকের অনুরোধের আসর। আজকের প্রথম অনুরোধটি এসেছে হাওড়ার শিবপুর থেকে। প্রশান্ত চট্টোপাধ্যায় এবং কণিকা চট্টোপাধ্যায় আমাদের শ্রোতা বন্ধু, তাঁরা শুনতে চেয়েছেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এর পরের অনুরোধটি এসেছে দিগনগর পূর্ব বর্ধমান থেকে। আমাদের শ্রোতা বন্ধু শ্রীমন্ত নাথ, অনিমা নাথ এবং হেমা নাথ তারা শুনতে চেয়েছেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি।

এর পরের শিল্পী সুধীরলাল চক্রবর্তী, তার কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন আমাদের শ্রোতাবন্ধু কুসুম মণ্ডল এবং বিকাশ মণ্ডল, বাদপুর জৌগ্রাম জামালপুর পূর্ব বর্ধমান থেকে।

এর পরের অনুরোধটি এসেছে গোলাহাট বর্ধমান থেকে আমাদের শ্রোতাবন্ধু সত্যদর্শন দত্ত। তিনি শুনতে চেয়েছেন শিল্পী ইলা বসুর কণ্ঠে এই গানটি।

এর পরের শিল্পী আশা ভোসলে, তার কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন শ্রোতাবন্ধু সুব্রত কুমার করুণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

শুনছেন অনুরোধের আসর। এর পরের অনুরোধটি করেছেন অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব ভৌমিক, স্বপন চক্রবর্তী, মীর ছোবা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। তারা শুনতে চেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুরোধের আসরের একেবারে শেষ কিনারে আমরা এসে পৌঁছেছি। আপনাদের পাঠানো চিঠি, আপনাদের পাঠানো বার্তা, আর এই যে প্রতিদিন নিয়ম করে আপনারা প্রিয় গানের অনুরোধ পাঠান আমাদের কাছে, আমাদের এই আয়োজনকে না এই জন্যই প্রত্যেক দিন আপনারা নতুন নতুন করে প্রাণ দিতে পারেন, প্রাণ সঞ্চার করতে পারেন।

আজকে হয়তো সবার অনুরোধ একসঙ্গে রাখা সম্ভব হলো না, কিন্তু যাদের অনুরোধ রাখতে পারলাম না তাদের কাছে আমার অনুরোধ, সঙ্গে থাকুন। আগামী অনুষ্ঠানে আবারও হয়তো আপনাদের অনুরোধ রাখা হবে। আর এরকমভাবেই আপনারা কিন্তু আপনাদের অনুরোধ, ভালোবাসা, আপনাদের বার্তা আমাদের কাছে পাঠাতে থাকুন। আকাশবাণী মৈত্রীর এই সুরের বন্ধনে দুই বাংলার শ্রোতারা এইভাবেই যুক্ত থাকুন ভালোবাসা আর সুরের মাধ্যমে। কারণ প্রত্যেক দিন আপনারা যেভাবে আমাদের শুভেচ্ছা ভালোবাসা পাঠিয়ে চলেছেন, তাতেই প্রমাণ হয় যে আপনারা এই অনুষ্ঠানকে কতখানি আপন করে নিয়েছেন। আর আপন ভাবেন বলেই দুই বাংলার এই সুরের বন্ধনে প্রত্যেক দিন আপনাদের উপস্থিতি আমরা ঠিক টের পাই, আর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদের দরবারে হাজির হয়ে যাই, কথা বলে কিছুটা সময় কাটানোর জন্য, গান শুনিয়ে, আপনাদের পাঠানো চিঠি বার্তা আর গানের অনুরোধ নিয়ে এই ডালি সাজিয়ে আপনাদের অপেক্ষায় বসে থাকব বলে। আমাদের আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ফেসবুকে আমাদের যে সংশ্লিষ্ট পেজটি রয়েছে আকাশবাণী মৈত্রীর, সেখানে আপনারা আপনাদের মতামত জানান, অনুষ্ঠান কেমন লাগছে সেই বিষয়ে মতামত জানাবেন, এবং ডাকযোগেও জানাতে পারেন, একই সঙ্গে আমাদের মেলও করতে পারেন। আপনাদের অনুষ্ঠান সম্পর্কে যে বার্তা, সেটা কিন্তু আমাদের পথ চলতে আরও অনেক সুবিধা করে দেবে, কারণ আপনাদের সেই ভালোবাসার বন্ধনেই আমরা এগিয়ে চলতে পারব। এইভাবেই অনুরোধের আসর নিয়ে প্রত্যেক দিন আপনাদের দরবারে যে হাজির হই আপনাদের পাঠানো অনুরোধের জন্যই। এভাবেই পাঠাতে থাকুন চিঠি বার্তা, আর অনেক প্রিয় গানের অনুরোধ আসুক আপনাদের তরফ থেকে। আপনাদের সঙ্গে অনুরোধের আসর নিয়ে আমি সুকন্যা রায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধুর।

আজকের অনুরোধের আসর থেকে বিদায় নিচ্ছি এখন আমি সুকন্যা রায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গানকে সর্বদা সঙ্গী করে রাখবেন। কথা হবে আবার অন্য কোনো দিনে। এখন শুনবেন মহিলাদের আসর। উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক।

0: দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। মহিলাদের আসরে আজকে মন নিয়ে।
1: এ মাসের 15 তারিখে আমরা ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব প্রবীণ নাগরিক নির্যাতন সচেতনতা দিবস পার করে এসেছি। আমরা চারপাশে তাকালে দেখি এই মহানগর ছেড়ে যৌবন চলেছে বহির্বিশ্বে কাজের খোঁজে। প্রথম বিশ্বের দেশ বা এদেশের গতিময় নগরীতে তাদের বাস, পিছনে পড়ে থাকেন বৃদ্ধ বৃদ্ধারা। কেমন আছেন তারা? আর শুধু শহরেই বা কেন, গ্রামের জীবনেও সফল সন্তানেরা শহরমুখী। আর যদি একাকী নাও হন, বয়স

0: তাঁদের শিথিল করেছে, তাঁদের স্বাভাবিক চলাফেরার অপারগতার কারণে নির্যাতনের শিকার হচ্ছেন তারা। কি ধরনের নির্যাতন তাদের হয় বা কেনই বা তারা নির্যাতনের শিকার হবেন, আজ এ বিষয়ে কথা বলবো মনোবিদ পারমিতা মিত্র ভৌমিকের সঙ্গে, মহিলাদের আসরের মন নিয়ে অনুষ্ঠানে। নমস্কার পারমিতা, স্বাগত মহিলাদের আসরে।
1: নমস্কার। নমস্কার।
0: পরিবারে প্রবীণরাই তো প্রধান, আমরা তো সেভাবেই দেখে এসেছি, কিন্তু বর্তমানে প্রবীণদের নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় উঠে আসছে সংবাদে, এটা কি বর্তমানে বেড়েছে?
1: প্রবীণরা চিরকালই আমাদের কাঠামো ছিলেন এবং এখনো তাই আছেন, কিন্তু যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে আমরা দেখতে পারি যখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট পরিবারের দিকে ছুটলাম, প্রথমেই কিন্তু এই ছোট পরিবার বলতে আমরা যা বুঝেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রবীণের থেকে দূরে থাকবো, প্রবীণদের থেকে দূরে থাকবো বা আমার শুধু বাবা মাকে নিয়ে সংসার করব, এই ছিল নিউক্লিয়ার ফ্যামিলি ছোট পরিবার। তারপরে দেখা গেল যে বাবা মাকেও আমরা সহ্য করতে পারছি না, কারণ আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি এবং আমাদের কৃতজ্ঞতা বোধ এতই কমছে, আমরা নিজেদের জীবন দৌড়ে এত ক্লান্ত থাকি কখনো বা কখনো এত বেশি ফোকাসড আমাদের প্রাপ্তির ওপরে, পয়সা করি গাড়ি বাড়ি করতে হবে, এমন একটা সামাজিক দিকে প্রবীণরা যেন অবাঞ্ছিত। এইখান থেকে কিন্তু ভারতে প্রবীণ নির্যাতন বেড়েছে। যত আমাদের এলডারলি পপুলেশন বাড়ছে ততই কিন্তু প্রবীণ নির্যাতন বেড়েছে, এবং যে যে শহরে ছেলেমেয়েরা শহর ছেড়ে দূরে চলে যাচ্ছে, যেমন কলকাতায় একটা এক্সাম্পল, সেখানে কিন্তু আমরা দেখি যে প্রবীণরা অবহেলিত। তাই জন্য প্রবীণ নির্যাতন বলতে শুধু যে কোন রকম মানসিক বা শারীরিক নির্যাতন এমন নয়, প্রবীণ নির্যাতন বলতে আমরা এটাও বুঝি যে যারা পরিত্যাগ তাদেরকে খবর নেওয়া হয়, একজন বয়স্ক মানুষ শারীরিক মানসিক আর্থিক বা সামাজিক ক্ষতির কারণ হয়, একটি পরিবার পরিচর্যা কেন্দ্র বা সমাজের যে কোনো স্তরে এই প্রবীণ নির্যাতন ঘটতে পারে।
0: এক্ষেত্রে আপনি বললেন নিউক্লিয়ার ফ্যামিলি সূচনাটাই হয়েছে যে প্রবীণদের থেকে দূরে থাকবো, এই মানসিকতাটা কেন? প্রবীণরা কি এই নতুনদের নতুন ভাবে জীবনকে এক্সপ্লোর করা সেই জায়গাটাই কি কোথাও বাধা হয়ে দাঁড়ান?
1: আমরা না যেহেতু আত্মকেন্দ্রিক বেশি হয়ে গেছি আস্তে আস্তে, সেই জন্য আমাদের যে কোনো অন্য জেনারেশনের মতামত নিতে আমরা একদমই চাই না, মানে আমরা আগের জেনারেশনের মতামত তো নিতে চাই না, কারণ আমরা মনে করি ওনারা কিছুই বোঝেন না বা ওনারা জানেন না বা আমরা এইভাবেই ভালো আছি। এবং পরের জেনারেশন, দেখুন জেনারেশন জেন জি নিয়ে আমাদের কত কথা, কোনোদিকেই কিন্তু আমরা আপোষ করতে চাই না। যারা আর্থিকভাবে এখন ইন্ডিপেন্ডেন্ট মানে কারেন্ট জেনারেশন, তারা আপোষ করতে চায় না। তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি সেট আপই হয়েছিল আমি তুমি সংসার হবে এবং আমরা কিছু মা বাবাকেও হয়তো দেব, এবং অনেককেই আমরা বলতে শুনেছি, ক্লিনিকেও বলতে শুনেছি যে ওনারা ভালো আছেন, আমাদের এক সঙ্গে থাকলে কষ্ট হবে, এটা যেন সেই একটা র্যাশনালাইজেশন, আসলে জানেন তো আমার সঙ্গে থাকলে ওনার আমাদের কষ্ট হবে, একা লাগবে, তাই উনি গ্রামের বাড়িতেই থাকেন। কিন্তু উনি কেমন আছেন সেটার কিন্তু খবর বোধহয় যিনি বলছেন যে আমরা গ্রামের বাড়িতে রেখে এসেছি বা অন্য বাড়িতে রেখেছি, সেটা কিন্তু তিনি দাঁড়িয়ে আর খবর নিচ্ছেন না, বেঁচে আছে ব্যাস এইটুকু, অসুখ করলে আমরা দেখবো, আবার কিছু জন আছে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তো এই ধরনের জিনিস কিন্তু আমাদের সমাজে বাড়ছে।
0: এবং এই বৃদ্ধাশ্রমের বিষয়েও যেটা বলা হয় যে সেখানে গেলে নিজের জেনারেশন মানুষকে পাবেন, তার একাকিত্ব বোধ হবে না, এরকম একটা যুক্তিও তো দেখানো হয়।
1: হ্যাঁ, নিজের জেনারেশনের সঙ্গে আমাদের সব সময় মেশা ভালো, কিন্তু যখন আমরা ফ্যামিলির কথা বলি, ফ্যামিলি বা পরিবার কিন্তু ইন্টার জেনারেশনাল, এবং সেই জন্যই এটি এত সুন্দর একটি ইনস্টিটিউশন। একটা পরিবারে আপনি থাকবেন, আপনার পরের জেনারেশনে ভাই বোন ছেলে মেয়ে থাকবে, আপনার আগের জেনারেশনও থাকবে, এবং ফ্যামিলি বা পরিবার কিন্তু এই দুটো জেনারেশনের ওপর মানে আপনার আগে এবং আপনার পরের জেনারেশন তার উপর নির্ভরশীল। একটা সুন্দর সুস্থ পরিবার কিন্তু এই জেনারেশনাল রিলেশনের ওপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে, আর তা না হলে যদি কোনো জেনারেশন শুধু তার জেনারেশন নিয়ে থাকে তাহলে সেই জেনারেশন কিন্তু সুস্থ থাকতে পারে না, সেই জেনারেশন কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, ফ্রাস্ট্রেশন তাদের অনেক বেশি হয়, কারণ তাদের কাছে আর কোনো উদাহরণ থাকে না যে আগে জেনারেশনের লোকেরা মানুষরা কিভাবে আপোষ করেছে, আমরা কিছু শিখতে পারি না। আমরা বলি এক একটি প্রবীণ এক একটা লাইব্রেরি সম, তারপরে তার যে এক্সপিরিয়েন্স সেগুলো পাই না, উইজডম পাই না, অন্য লোককে পরিচর্যা করে যে আমাদের গ্র্যাটিটিউড, ফিলিং অফ গ্র্যাটিটিউড যেটা ডিপ্রেশনকে দূরে রাখে, সেইগুলো কিন্তু আমাদের আসেন মা বাবার কাছ থেকে তো কিছু পাবার নেই, সে অর্থে যখন আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি সেটা শুধু একটা ভালো লাগা বোধ, তাহলে আমরা যদি সেটুকু না করি তাহলে আমাদের কিন্তু সেই যে ভালো লাগা বোধটাকে আমরা স্পর্শ করতে পারি না, এবং সেই কারণে ডিপ্রেশন আমাদের বাড়তেই চলে, কারণ আমরা ছুটে চলেছি শুধু নিজের আশা আকাঙ্ক্ষার পেছনে। কাজে সেখানে যে ইন্টার জেনারেশনাল কানেকশন, যে কানেকশনটা অনেকটা অবসাদকে বা অ্যাংজাইটিকে পার্টিকুলারলি দূরে রাখতে পারে,

0: এখান থেকে যে ভালো অ্যাডভাইস বা সাজেশন সিনিয়র জেনারেশনের কাছ থেকে সেখান থেকে কিন্তু আমরা বিচ্ছিত হবেন। ডে টু ডে লাইফে যদি আমাদের প্রবীণ ঘরে থাকে, তাহলে আমার শাশুড়ি বলতেন একজন প্রবীণ ঘরে থাকা কিন্তু আশীর্বাদ, সেটা কিন্তু তখন আমরা বুঝতাম না, এখন বুঝি যখন পরের জেনারেশন এসছে কতটা আশীর্বাদ। এমনি খালি বাড়ি বা যিনি ঘরের পরিচালিকা যাকে আমি পয়সা দিয়ে রেখেছি, তার থেকে বাড়িতে একজন প্রবীণ মাসি পিসি মা বাবা থাকা কিন্তু সত্যিই আশীর্বাদ।
1: এই প্রবীণদের নিগৃহীত হতে হয় নিজেদের পরিবারের কনিষ্ঠদের কাছে। এই যে নিগ্রহের কথা বললেন, কি কি ধরনের নিগ্রহ হতে পারে যেগুলোকে আমরা নির্যাতন হিসেবে ধরতে পারি?
0: প্রথমে প্রবীণদের জানতে হবে যে নিগ্রহ মানে শুধু শারীরিক নির্যাতন নয়, যেমন ধরুন মারধর করা, ধাক্কা দেয়া, আঘাত করা, শারীরিক ভাবে ক্ষতি করা, এগুলো যে হয় না তা নয়, হয়তো কোনো কোনো পরিবারে হয়, তবে এর যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুব কম। কারণ মিডল ক্লাসের যে মেন্টালিটি, বেশিরভাগ লোকেরই কিন্তু এই শারীরিক নির্যাতন হলে অন্যরা এসে বলে যে দা মারধর করো না বা এটা ঠিক করছো না, বা এর জন্য আইন ডিরেক্টলি ইনভলভ আছে। ধরুন পাশের বাড়িতে কেউ তার মা বা বাবাকে মারধর করছে, সেখানে তো আপনি হয়তো তাকে প্রথমবার একবার দুবার বলবেন, তারপরে কি করবেন, আপনি থানায় জানিয়ে দেবেন। আমরা বেশিরভাগ লোকই তাই করব যদি আমরা দেখি সিনিয়র সিটিজেনকে ফিজিক্যালি হার্ম করা হচ্ছে। কিন্তু যেটা আমরা দেখতে পাই না, মানসিক বা আবেগগত নির্যাতন, যেটাকে সাইকোলজিক্যাল বা ইমোশনাল অ্যাবিউজ বলা যায়, যেমন ধরুন অপমান করা, হুমকি দেওয়া, ভয় দেখানো, এক ঘরে করে রাখা, মানসিক চাপ সৃষ্টি করা যে তুমি আমার বাড়ি লিখে দাও না হলে আমি পরের বার তোমাকে দেখতে আসবো না, এটা হচ্ছে মানসিক চাপ। তুমি বাড়ি না লিখে দিলে আমি আমার কাজে এগোতে পারছি না, তোমার প্রপার্টি টুকুর যে ভাগ সেটুকু রেখে দাও, দুটো ঘর রেখে দাও, বাকি বেঁচে দাও, এরকম আমরা দেখেছি। আমি আপনাকে বলছিলাম আমি এক বান্ধবীর বাড়িতে গেছিলাম, যেখানে ঢুকলেই তার যে বৃদ্ধা মা, তিনি কিছু জিজ্ঞেস যাতে না করেন আমাকে, সেই জন্য তিনি বলেন যে মা তুমি ওই ঘরে যাও, আমরা এখন একটু কথা বলবো। তো এই ধরনের যে জিনিসগুলো সেটা আমরা দেখতে পারি যে ইমোশনাল অ্যাবিউজ বা সাইকোলজিক্যাল, সেখানে তো অবভিয়াসলি আপনার অপমান লাগবে। ওই ঘরে যাওয়ার যে কথাটা বলা, তার মানে তোমাকে এখানে দরকার নেই, তোমাকে আমাদের মধ্যে দরকার নেই, বা তুমি সামনে থাকলে আমার অসুবিধা হবে, বা তুমি আমার একটা লজ্জার কারণ, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় না বুঝে করে থাকি। এছাড়া তো আর্থিক নির্যাতন বা ফিনান্সিয়াল অ্যাবিউজ একটা খুব বড় কথা, যেখানে ফিনান্সিয়ালি প্রবীণের ব্যক্তির অর্থ, পেনশন, সম্পত্তি, সঞ্চয়ের অপব্যবহার করা বা জোর করে তা দখল করে নেওয়া। অনেক সময় আমরা দেখি পেনশনের টাকা বাবা পাচ্ছেন, সেখান থেকে পরের জেনারেশন নিচ্ছে, অনেক অনেক এরকম উদাহরণ আছে, যেটা আবার আমরা রেশনালাইজ করি, আচ্ছা বাবার টাকা বাবা তো দিতেই পারেন, আমার এখন চাকরি নেই কাজে আমি পেনশনের টাকাটা নেব, বা আমার পরিবার এখন বাড়ছে, আমার সন্তান আসছে, বাবার অত টাকা নিয়ে কি হবে, পেনশনটা বাবা দেবেন, ওটাকে আমরা আশীর্বাদ ভালোবাসা বলে নিয়ে নিই, কিন্তু আদৌ কি সেই টাকার উপর আমাদের কোন অধিকার রয়েছে যদি তিনি স্বেচ্ছায় না দেন? আর যদি তিনি না স্বেচ্ছায় দেন, তার যদি মনে হয় যে আমি প্রবীণ বয়সে কোন গ্রুপের সঙ্গে বেড়াতে যাব, আমার টাকাটা দরকার, তখন কিন্তু আমরা দেখি আমরা উল্টে তাকে বলতে থাকি যে হ্যাঁ তুমি মেয়েকে দেখো না, বা তুমি ছেলেকে দেখো না, বা তুমি ভালো বাবা মা নয়। এইগুলো তো গেল নির্যাতন সরাসরি যেটা দেখা যায় এবং শোনা যায়। এছাড়া যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে নেগলেক্ট বা অবহেলা। প্রয়োজনীয় খাদ্য, জিনিসপত্র, ওষুধের নিরাপত্তা, যত্ন প্রদান করা, এগুলি নেই। অনেক প্রবীণ মানুষ আছেন যারা, যেখানে হয়তো তারা বছর বছর ফরেন ট্রিপে যাচ্ছেন, কিন্তু মার জন্য একটা পরিচারিকা নেই, মা রাত্রে বেলা উঠে একলা একলা বাথরুম যেতে গিয়ে পড়ে গেছে, তো সেখানে কিন্তু সবসময় বলা হয় ও মা সামলে নেবে বা বাবা সামলে নেবে, কিন্তু আদৌ কি তারা সামলাতে পারছে সেটা দাঁড়িয়ে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমাদের সেটা প্রয়োজন মনে করি না। এছাড়া পরিত্যাগ তো আছেই, অ্যাবান্ডনমেন্ট যেটা বলে, বাইরে যখন আমরা চাকরি করতে যাই তখন প্রবীণ ব্যক্তিকে একা ফেলে দেওয়া বা তার দায়িত্ব নিতে অস্বীকার করা আমরা প্রায়শই দেখে থাকি। আমার এক বান্ধবীর মা অ্যালজাইমার ডিজিজে ভুগতেন, তারা আমেরিকায় থাকেন, বারবার আমাকে ফোন করে বলা হয়েছে মাকে একবার দেখে আয় প্লিজ। এই যে অন্য লোকের উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া, ভাই বোন বন্ধু বান্ধব যারা আছেন কাছাকাছি তাদের উপর নির্ভরশীল করা, এবং এইটাতে কোনো খারাপ লাগা তাদের নেই, এমন করে এনারা কথা বলেন যেন দায়িত্বটা আমাদেরই, আমরা অন্য লোকের ভালোর জন্য নিজের বিবেকের কারণে হয়তো আমরা দেখতে গেলাম, কিন্তু আমাদের দেখা এবং নিজের ছেলে মেয়ের সেখানে যে কানেকশন, নিজের ছেলে মেয়ে ফোন করেও যদি জিজ্ঞেস করে, ভিডিও কল করেও যদি জিজ্ঞেস করে, সেটা অনেক অনেক তফাত হয়ে যায়।
1: এক্ষেত্রে তো এই যে বলছেন বিদেশে বাস করেন যারা, এক্ষেত্রে তো এরকম জিনিসও অনেক সময় দেখি যে যখন তাদের সন্তান আসবে সেই সময় বাবা মাকে প্রয়োজন পড়ে বিদেশে নিয়ে যাওয়ার, এটাও তো এক ধরনের নিগ্রহ।
0: এরকম আমি দেখেছি তারা নার্সদের মতো নিয়ে যাওয়া হয় তাদের, এবং আগের যে জেনারেশন সেই জেনারেশনের মধ্যে অল্টারিজম বা অন্যের ভালো করা অনেক বেশি ছিল, এগুলোকে ওভার ফাংশনিং

0: করা হতো, এবং এর জন্যই কিন্তু নিগ্রহ আরো বেড়ে গেছে, কারণ সেই জেনারেশন নিজেকে ভুলে ছেলে মেয়ের জন্য করে গেছেন। এবং আমাদের ওটা প্যারেন্টাল ইনস্টিংক্ট থেকে আমরা যে জেনারেশনে দাঁড়িয়ে থাকি দেখবেন আমরা সবসময় বাউন্ডারি পার করে ছেলে মেয়ের জন্য করার চেষ্টা করি, কারণ আমাদের এটা একটা ইনস্টিংক্ট যে আমরা যা পাইনি বা আমাদের যা আছে ওদের যেন কোনো কষ্ট না হয়। এবং এইটা পেতে পেতে এমন হয়ে গেছে যে জেনারেশনকে আপনি ওদের যেন কোনো কষ্ট না হয় বলে নিজেকে নিঃশেষ করে দিয়ে দিচ্ছেন, সেই জেনারেশনকে কিন্তু আর আপনি ফেরত দিতে শেখাচ্ছেন না। আমার মনে হয় প্যারেন্টিং এর সবচেয়ে বড় ফেলিয়র এখানে। প্যারেন্টিং যখন আমরা করছি শুধুই যে পরের জেনারেশন বা আমাদের ছেলে মেয়ে বা তাদের বন্ধু বান্ধবকে আমরা দিয়ে যাব তা নয়, তাদের ফেরত দিতে শেখানো। আমরা যখন কাউন্সেলিং করি তখন আমরা অনেক সময় বলি যাই রোজগার করুন 1% বাড়িতে দিতে বলুন, আপনার হয়তো টাকা দরকার নেই। সেক্ষেত্রে কটা পরিবার যেটাকে সচ্ছল বলি, প্রবীণ যারা সচ্ছল আছে, তারা ছেলেমেয়ের কাছ থেকে টাকা নেয়, কেউ নেয় না। প্রবীণ যখন হাত পাতে তখন কিন্তু তার টাকা সত্যি দরকার, সে কিন্তু বন্ধু বান্ধব নয় যে আমার বাইরে ট্রিপে বা আমার একটা ব্যবসায় ক্ষতি হয়ে গেল আমাকে একটু টাকা ধার দিবি। প্রবীণ যখন হাত পাতে তখন তার কাছে সত্যি টাকা নেই, কিন্তু কেন এই সময় কেন আমার হাত পাততে হবে? আমার যে ছেলে মেয়ে যখন রোজগার করবে যাই রোজগার করুক, তার 1% মা বাবার হাতে তুলে দেবে না কেন? আমি যা পারি আমি সেটাই দেব, কিন্তু আমাকে দিতে হবে মার যত টাকাই থাকুক বা বাবা যত টাকাই থাকুক। এইরকম ভাবে যদি ছেলে মেয়েকে বড় করা হয়,
1: মানে পারিবারিক কাঠামোর মধ্যে যদি এই বিষয়টাকে যদি আনা হয় তাহলে জায়গাটা অনেকটা সুস্থির হয়ে উঠতে পারে।
0: অ্যাবসলুটলি। এবং এই ঝুঁকির কারণ অনেক থাকে, যে এই যে ঝুঁকির কারণ প্রথম হচ্ছে কাঠামোর মধ্যে ভুল, আমরা শেখাতে পারি না যে তুমি শুধু নেবে না তোমাকে দিতেও হবে। ঠিক আছে, আমার ছোটবেলায় ব্যক্তিগতভাবে আমার যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন আমি যদি ওদের জন্য কোন ক্যাডবেরি বা কিছু আনতাম আমি তখন ওখান থেকে একটু ভেঙে নিয়ে বলতাম এটা মাদার ট্যাক্স, তো সবাই খুব হাসাহাসি করতেন। আমার মা বলতো কি তুই ওদের ক্যাডবেরিও খাবি? তো আমি তখন মার দিকে তাকাতাম, মানে ওনারা যে জেনারেশন থেকে আসছে সেই জেনারেশনে আপনি বাচ্চা থেকে ক্যাডবেরি নিচ্ছেন সেটা একটু লজ্জাজনক, সেইভাবে উনি আমাকে বকতেন। কিন্তু আমার মনে হতো মনোবিদ হিসেবে যে এটা বোধ হয় আমার করা উচিত, সবটা তোমার নয়, সবকিছু তোমার জন্য আনা মানেই তোমার নয়। এই আত্মকেন্দ্রিকতা যেটা ছেলে মেয়েদের বা পরের জেনারেশনের মধ্যে উপস্থিত আজকে, তার জন্য কে দায়ী ম্যাডাম? তার জন্য তো আমরাই দায়ী যারা বড় করেছি। কাজে ওদেরকে দোষ দেবার আগে যারা বড় করেছেন তাদের দেখুন, তারা কিভাবে বড় করেছেন। তারা দিতে শেখাননি, তারা শুধু নিতেই শিখিয়েছেন, তারা সাপোর্ট করে গেছেন, গাড়ি বাড়ি গয়না বেচে বাইরে পাঠিয়েছেন, কিন্তু একবারও বলেননি ফিরে এসে কিন্তু তুমি আমাকে কিছু টাকা দিও। ঝুঁকির কারণ শারীরিক ও মানসিক দুর্বলতা, যখন আমরা প্রবীণ হয়ে যাই তখন আমাদের শরীর কাঠামো ভেঙে যায়, শরীর খারাপ হতে পারে, মানসিক ভাবে আমরা সুখ বিসুখের মধ্যে যেতে পারি। কিন্তু আমরা কখনো ছেলে মেয়েকে বলি না যে এইগুলো আসবে, আমাদের এই অ্যান্টিসিপেট করার যে ক্ষমতার অভাব, মানে এর পরে কি হবে সেইটার যেটা অভাব, সেটা কিন্তু আমরা প্রচুর পরিবারে দেখি। যেমন ধরুন এখন আমি যেটা দেখি, কেউ একটা তিনতলা বাড়ি করেছিলেন তার ছেলে মেয়ে থাকার জন্য, এবং এইখানে যে আর্থসামাজিক যে অবস্থা, আমি কলকাতার কথাই বলছি যেহেতু আমি কলকাতা বাসী, আপনি সল্টলেকে দেখতে পারেন, আপনি কলকাতার ভেতরে অনেক বাড়ি দেখতে পারেন যেখানে প্রবীণরা একা আছে, এবং আপনি যদি তাদের সাথে কথা বলেন তাদের এখন বাড়িটা বেচে ফ্ল্যাটে যাবার মতো ক্ষমতাই নেই, তারা ওই রিস্কটাই নিতে চাইছে না, এবং বাইরে যারা আছে তাদের সময় নেই এটা নেগোসিয়েট করা, এবং এই যারা বাইরে চলে গেল তখনই কিন্তু খোলামেলা কথা বলা উঠার সময়, এই যে দুজন আমরা রয়েছি বা তিনজন আমরা রয়েছি, একজন চলে গেলে, বাবা যদি আগে চলে যায়, মা যদি আগে চলে যান, তিনি তো এই বাড়িতে থাকতে পারবেন না, তুমি আগে থেকে কি ব্যবস্থা নিচ্ছ, সেই যে জিনিসটা আমরা ভাবতেই পারি না। কারণ তারা যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন আমরা ভাবি এরকমই চলবে, কিন্তু এরকম চলে না, শরীর খারাপ হয়, মানসিক ভাবে দুর্বল হয়ে যায়, অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে যায়, আর কিছু যদি নাও হয় আমাদের একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা বোধ কিন্তু আমাদের গিলে খায়। পারিবারিক দ্বন্দ্ব থাকে, অনেক সময় দেখি যে লিগাল কেসেস চলে, সেটাও বাবা মা সামলাচ্ছেন, পয়সা হয়তো অনেক বাচ্চারাই দিয়ে থাকেন, কিন্তু সেটা ডে টু ডে দৈনন্দিন জীবনের যে কষ্টগুলো সেগুলো কিন্তু সে বাবা মাই কিন্তু সামলে চলছে, আর্থিক সমস্যা তো থেকেই থাকে। এবং যারা প্রবীণদের সঙ্গে থাকে তাদেরও কিন্তু সবাই যে চলে যায় বলেই প্রবীণ নির্যাতন হচ্ছে তা না, থাকা অবস্থাতেও কিন্তু প্রবীণ নির্যাতনের পার্সেন্টেজ অনেক বেশি। স্পাউস যারা আসছে তারা ঠিক মতো দেখে না, রাখতে হয় তাই রাখি, মার হাতে মার নামে প্রপার্টি আমাদের থাকতে হচ্ছে, বাবার নামে প্রপার্টি আমাদের থাকতে হচ্ছে, কিন্তু নির্যাতন আমরা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা এটা বুঝেনি যে তাদের আমাদের দরকার, আমাদের ছাড়া চলবে না, কাজে আমরা যা বলবো তাদের তাই শুনতে হবে, এবং তাদের কথা শোনার তো কোনো মানেই হয় না, কারণ তারা তো আর্থিক ভাবে আমাদের কোনো হেল্প করতে পারছেন না।

0: সবটাই তো আমরা করছি, কাজে এই ধরনের ভাব কিন্তু আমরা প্রায় দেখি।
1: এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে, এই যে রবীন্দ্রের নির্যাতন, এই বিষয়টা কি অনেক ক্ষেত্রেই আর্থিক অবস্থা সংক্রান্ত?
0: বেশিরভাগ সময় আর্থিক অবস্থা সংক্রান্ত, কিন্তু তার থেকেও বেশি একটা কৃতজ্ঞতা বোধের অভাব। আমি ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের এখানে শপিং মল গুলো অনেকটা ক্লাবের মতো হয়ে গেছে, মানে কিছু কিনি না কিনি চল আমরা একটু কফি খেয়ে আসি বা চল একটু ঘুরে আসি। কিন্তু আপনি কি দেখেছেন যে শপিং মলে 65+ কজন মানুষ আসছেন? তার মানে আমাদের বাড়িতে যে প্রমিত নেই তা নয়, কিন্তু আমরা নিয়ে বেরোতে ভালোবাসি না। এবং আপনি যদি সিনিয়র সিটিজেন কাউকে নিয়ে যান, দেখবেন আমি কয়েকজনই কিন্তু ঘুরে ঘুরে আপনাকে দেখছি। এবং যদি আপনি বলেন যে না আমরা সিনিয়র সিটিজেন নিয়ে যাই, খুব ভালো কথা, সেখানে আপনার মল যদি এত লোকই সিনিয়র সিটিজেন নিয়ে মলে বা পার্কে বা কোথাও ঘুরত, আমাদের কি অ্যাডিকুয়েট সাপোর্ট রয়েছে? কটা মলে হুইলচেয়ার আছে সামনে, কটা মলে নিয়ে যাবার ব্যবস্থা আছে, কটা মলে এল্ডার ডেস্ক আছে? তার মানে খুব বেশি লোক প্রবীণদের নিয়ে ঘোরাঘুরি করছেন না। এই জিনিসটা যখন আমাদের বেশি শতাংশ মানুষ, যদি 50% কাছাকাছি তো প্রবীণদেরকে সেই জায়গাটা দেন, তাহলে কিন্তু কাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হতে বাধ্য। তাদের কোনো ক্লাব নেই যেখানে তারা যেতে পারেন, কিছু সেলফ হেল্প গ্রুপ আমাদের হচ্ছে যেখানে তারা মিট করেন, কিন্তু যে সেলফ হেল্প গ্রুপ গুলো আমরা দেখি সেগুলো বেশিরভাগই কিন্তু অনলাইন। আমাদের অনুভব থেকে আমরা করব ভেবেছিলাম যে সপ্তাহে একদিন সব প্রবীণরা মিট করবেন, তাদের জীবনের কথা বলবেন, তারা গল্প টল্প করবেন সমবয়সীদের সাথে। আমরা দেখি না যে কত একা তারা হয়ে যাচ্ছেন, এবং তাদেরও যে সমবয়সীর সাথে কথা বলা দরকার সেটার থেকেও তারা বিচ্ছিন্ন। সেই জন্যই বিষণ্ণতা বোধ আজকে বোধহয় প্রবীণ জেনারেশনকে ঘিরে ঘিরে খাচ্ছে। কিন্তু আর একটা জিনিস আমি বলি, যে ব্যবহারটা আমরা প্রবীণদের সাথে করছি, আর একটা জেনারেশন কিন্তু চোখ মেলে সেটা দেখছে, কাজে আমরাও কিন্তু সেম সিচুয়েশন দিয়ে যাব।
1: এই জায়গাটায় আমার প্রশ্ন, নিগ্রহ যারা করছেন, মানসিক নির্যাতন হোক বা শারীরিক নির্যাতন হোক, তারা কি বুঝছেন যে তারা অত্যাচার করছেন এবং সেটা তার নিজের সন্তানের সামনে?
0: তারা ভাবছে যে তাদের সন্তানের সঙ্গে যে সম্পর্ক সেটা অন্যরকম হবে, আশা করছেন, ভাবছেন। কারণ তাদের মতে যে আমি তো যা শিক্ষা দিচ্ছি, আমাকে ছেড়ে তো আমার ছেলে থাকে না, আমাকে ছেড়ে আমার মেয়ে থাকে না, কিন্তু আমরা যা শেখাই তার থেকে অনেক বড় শিক্ষা যা আমরা দেখি। এক্সাম্পল, তো যে এক্সাম্পলটা আমরা দেখছি এক্সক্লুড করা সিনিয়র সিটিজেনকে, সেটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে আনকনসিয়াসলি, অবচেতন মনে। অবচেতন মনে মাকে একা রাখা যায়, অবচেতন মনে বাবাকে কাজের লোকের কাছে ছেড়ে, দেশ ছেড়ে চলে যাওয়া যায়। যে পরিবারে আপনি দেখছেন যে আপনি স্যাক্রিফাইস করছেন আপনার মা বাবার জন্য, ছেলে মেয়ের অবচেতন মনে সেটা গেঁথে যায়। এবং আমাদের একটা সিচুয়েশন আছে যেটাকে আমরা বলি অ্যাটিটিউডে কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স মানে আপনার যখন ভ্যালু সিস্টেম তৈরি হয়ে যায়, মূল্যবোধ, সেই মূল্যবোধের উল্টো দিকে যদি আপনাকে কেউ কাজ করতে বলে, তখন আপনার কিন্তু একটা অস্বস্তি বোধ হবে মনে। ধরুন আপনি দেখছেন যে রাস্তায় বেরিয়ে একটা প্রবীণকে কেউ মারধর করছে, এখানে কিন্তু বেশিরভাগ লোক আমরা দাঁড়িয়ে যাব, আমরা জিজ্ঞেস করব কি ভাই কি হচ্ছে। এই যে দাঁড়িয়ে যাওয়া বা জিজ্ঞেস করা, এটা কিন্তু আপনার মূল্যবোধের জন্য। এবং এই মূল্যবোধটা আপনি যদি দাঁড়িয়ে না যান, আপনি যদি বাড়ি চলে যান, তাহলে আপনার কি হবে, আপনার একটা অস্বস্তি হতে থাকবে যে আমি তো কিছু করতে পারতাম, আমি তো কিছু বলতে পারতাম, আমরা যতই তারা ছিল। এই মূল্যবোধটা কিন্তু আমাদের খোঁচা দেয় যখন আমাদের মূল্যবোধের এগেনস্ট আমরা কিছু করি। সেটা আমাদের ঘুষ নেওয়া হতে পারে, কোথাও প্রতিবাদ না করা হতে পারে, আমরা কমফোর্টেবল ফিল করি না। তাই জন্য অবচেতন মনে যদি আমরা দেখি যে প্রবীণ যারা আছেন তাদেরকে আমার বাবা মা সাপোর্ট করে এসছেন, দেখে এসছেন, সেই ছেলে মেয়ে সবসময় কিন্তু বলবে যে আমারও কিছু কর্তব্য। ওই ভাবে না হলেও পুরো ছেড়ে দেবে না, পুরো তখনই ছেড়ে দেবে যখন তারা দেখবেন যে আমার বাবা মাও তো ছেড়ে দিয়েছিল, তারাও তো জীবন কাটিয়েছেন, আমিও এদের ছেড়ে দিই। কাজে সেখানে কিন্তু অসুবিধাটা আসে। স্পাউসকে আমরা অনেক সময় দোষ দিই, আমার স্ত্রী চায় না মাকে নিয়ে আসি, বা আমার স্বামী চায় না মাকে নিয়ে আসি। স্পাউস কিন্তু আসলে দায়ী হতে পারে না। আপনি যদি বলেন যে আপনার বাবা মাকে আপনি দেখবেন, সেটা একসঙ্গে রেখে হোক বা অন্য বাড়িতে রেখে হোক, সেখানে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। আপনার দৃঢ়তা কাছে কিন্তু স্পাউস একদিন হেরে যাবে, এবং এইটা আপনার মূল্যবোধ থেকেই এই দৃঢ়তা আসে যে না আমি মাকে এই টাকাটা দেব, তোমাদের যতই কষ্ট হোক বা আমাদের যতই কষ্ট, বা মাকে আমি আমার কাছে রাখবো কারণ আর কোথাও যাবার জায়গা নেই। তো সেইটাও তো শিক্ষা, এবং সেই শিক্ষাটা কে দিচ্ছে? আগের জেনারেশন। কাজে আমরা যেটা করে এসেছি সেটাই কিন্তু আমাদের কাছে ফেরত আসে, এর থেকে বড় কিন্তু কিছু নেই। আজকে প্রবীণরা কান্নাকাটি করছে, আমরা এটা নিয়ে কথা বলছি, কিন্তু যে প্রবীণ ছেলে মেয়ে বড় করেছে, আমার মনে হয় যে এই ফেরত দিতে না শেখানোটা কিন্তু তাদেরই হাতে গড়া। তারা তখন বোঝেনি আমাদের ছেলে মেয়েকে।

0: এটা না শেখালে আমি কিন্তু পরে বিপদে পড়বো, বা তার মূল্যবোধের কোথাও একটা ত্রুটি থেকে যাচ্ছে। আমি এখানে মেন্টেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2017 এর কথা একটু বলবো। আমরা জানি যে এখানে ছেলে মেয়ে যদি টাকা রোজগার করে সেখানে কিন্তু প্যারেন্টকে না দেখলে কেস করা যায়, কিন্তু আবার বলি এই অনুযায়ী প্রবীণ নাগরিকদের তাদের সন্তান বা তাদের যে উত্তরাধিকার আছে তাদের কাছ থেকে ভরণ পোষণ দাবি করতে তারা পারেন, এবং এই আইন প্রবীণদের জীবনে সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা প্রদান করে। কিন্তু মুশকিল হচ্ছে এটা তো আইন যার কথা বললাম 2007 এর, কিন্তু কজন এটা নিয়ে এগোবেন? আমরা মানুষ আশায় বাঁচে, অনেকেই বলেন ছেড়ে দে না কি হবে, দিতে চাইছে না, আমি কষ্ট করে কাটিয়ে দেবো, বা না না না আমি আমার ছেলে মেয়ের এগেনস্টে তো থানায় যেতে পারবো না, আইনগত কিছু করতে পারবো না। এবং তিনি যদি আইনগত কিছু করতে যান তাকে আশেপাশের লোকেরা বলে এ কি আপনি ছেলের এগেনস্টে কেস করলেন, আপনি মেয়ের এগেনস্টে কেস করলেন, এটা যেন করা উচিত নয়। মানে আমি মরে গেলেও মুখ খুলবো না,
1: মানে সামাজিক চাপ,
0: সামাজিক চাপ। এটা আপনি অনেক জায়গায় দেখবেন যে এত কষ্ট পাচ্ছে, ছেলে মেয়ে খুব ভালো আছে, একটা থেকে ফোন হয়ে গেল বাড়িতে, দেখতে এলো না। এটাকে কজন ছেলে মেয়েকে আমরা বলি যে আপনার দেখা দরকার ছিল? এইটা কিন্তু আপনাকে প্রবীণদের ওরিয়েন্টেশন নিতে হবে, প্রবীণদের ওয়ার্কশপ করতে হবে, কারণ আমাদের বেশিরভাগ সময় কিন্তু প্রবীণদের ছেলে মেয়ে তারা বাইরে থাকে।
1: আপনি যে বললেন জেনারেশন ওয়াইজ আমি কি শেখাচ্ছি সেটাই সামনে প্রতিফলিত হয়, এক্ষেত্রে আমার মনে পড়ছে আজকের কথা নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে আমরা ইন্দির ঠাকরুন এবং সর্বজয়ার সম্পর্ক দেখি, যেখানে ইন্দির ঠাকরুন ভীষণভাবে অত্যাচারিত। ঠিক একটা জেনারেশন পরে অপু সর্বজয়াকে একা রেখে চলে যান, এই যে প্রতিফলন আজও হয়ে চলেছে। পরিবারের কথা হচ্ছিল, এবার জিজ্ঞাসা করি, শুধু তো পরিবারের মধ্যে নয় বিভিন্ন ক্ষেত্রেই তারা নিগৃহীত হন, এই যে সমাজ, সমাজও কি কোথাও প্রবীণকে বোঝা মনে করছে?
0: সমাজ প্রবীণকে বোঝা মনে করে, তার অনেকগুলো উদাহরণ আপনি পাবেন। ধরুন আপনি কিছু ইনভেস্ট করতে চাইছেন, আপনি লোন চাইছেন, খুব স্বাভাবিক ভাবে তারা ধরেই নেয় যে আপনি 65 এর পরে বাঁচবেন না। অথচ আপনি দেখুন আমাদের এখন ওষুধপত্র, আমাদের লংজিভিটি কিন্তু প্রায় 77.8,
1: অনেক বেড়ে গেছে,
0: অনেক বেড়ে গেছে সবার। কিন্তু গড়ায়ু যদি ওটা হয় তাহলে আমি 65 অব্দি লোন নেব কেন? আর তাছাড়া প্রবীণদের লোন দিতে গেলে কোল্যাটারাল লাগে, মানে আপনি জমি বাড়ি কিছুটা দেখান, এটা একটা। আপনি চারদিকে দেখুন সবকিছু কিন্তু ইয়াং জেনারেশনের জন্য, আপনি হোর্ডিং দেখুন, আপনি অ্যাডভার্টিসমেন্ট দেখুন, কটা অ্যাডভার্টিসমেন্ট আপনি প্রবীণকে দেখেন? শুধু ইন্স্যুরেন্স অ্যাডভার্টিসমেন্ট, অন্য কিছু প্রবীণরা ইউজ করেন না, প্রবীণকে দেখা যায় না, তারা আস্তে আস্তে বিলীন হয়ে যায়। আপনি সোশ্যাল নেটওয়ার্ক দেখুন, প্রবীণরা জানেই না কি করে ইউজ করতে হয়, কেন তাদের গ্রুপ থাকতে পারে না, তাদের পেজ থাকতে পারে না, তাদের যদি পেজ থাকে লোকে সেটা আদিখ্যাতা বলে। আজকে সোশ্যাল মিডিয়াতে কজন প্রবীণ অ্যাক্টিভ, যে কারণে আমরা সোশ্যাল মিডিয়া করছি, ব্যবসাপাতি কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, বন্ধু বান্ধবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের কারণে হোক, সেগুলো তো প্রবীণরাও করতে পারেন। আমি এমনও দেখেছি পরিবারে তার হয়তো মনে হচ্ছে স্কুলের বন্ধুদের সঙ্গে একটু কথা বলুক বা কিছু, তোমার তো দরকার নেই বাড়িতে যাওয়া, আজকে গাড়ি পাওয়া যাবে না, আজকে বেরোনো যাবে না। তো তার জীবনে তাহলে কি আছে? যাদের কাছে অর্থ রয়েছে, ক্ষমতা রয়েছে, তাদেরও একটা ফিজিক্যাল হেল্পলেসনেস আসে, এবং অর্থ ক্ষমতার ওপরে কিন্তু ফিজিক্যাল হেল্পলেসনেস, যে কোনো মানুষের ফিজিক্যালি ক্রিপল হয়ে যাওয়া যে কতটা কষ্টের, সেটা যে হচ্ছে সেই জানে। হাতে পায়ে ব্যথা, উঠতে পারে না, পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কারণ ক্যালসিয়াম লস এর জন্য। তো সেইগুলোতে যে সাহায্য, সেই সাহায্যটা কে করবে? এটা তো অর্থ সাহায্য করতে পারে না। এবং আপনি যদি বাইরের লোকের উপর বেশি ডিপেন্ড করেন সেখানে আপনার রিস্ক অফ গেটিং ইউজড, মানে ইভেন গেটিং কিল্ড, মানে যেখানে আপনাকে মেরে ফেলা যেতে পারে, সেগুলো অনেক বেশি। কাজে তাকে নবীনের সঙ্গে হাতে হাত দিয়ে নবীনের কথা শুনেই চলতে হবে। এবার নবীনের মূল্যবোধ এবং নবীনের কৃতজ্ঞতাবোধ, নবীনের ভালোবাসাই প্রবীণ বাঁচে। তো সেখানে যদি এই তিনটের কোনোটাই না থাকে, কোনোটাই আমি না শিখিয়ে থাকতে পারি আমার সন্তানদের, তাহলে আমি কিসের বাবা মা হলাম? সেটা তো আমাদের ফেলিওর। খালি তো আমরা ছুটতে শিখিয়েছি ঘোড়ার মতো, আমরা বলেছি ফার্স্ট হতে, আমরা বলেছি আমেরিকান ড্রিমস, আমরা বলেছি দেশের কিছু হবে না, কে বলেছে? এগুলো তো আমরাই বলেছি। পাশের বাড়ির ছেলেটা বাইরে পড়তে গেলে আমরাই বলেছি তোমাকেও যেতে হবে। তখন তো আমাদের অনেক শক্তি ছিল, শারীরিক শক্তি ছিল সবচেয়ে বেশি, এবং আমাদের যা কিছু আমরা তাকে স্বপ্নের দিকে ঠেলে দিয়েছি, এটা মনে করে যে সেটাই তার করা উচিত অ্যাজ আ প্যারেন্ট। কিন্তু যেটা প্যারেন্টসরা প্যারেন্টিং এর ভুল করেন সেটা হচ্ছে যে তারা কখনো শেখায় না যে কি করে হারতে হয়, কি করে দিতে হয়, নিতে গেলে যে দিতেও হবে সেটা আমরা শেখাই না। আপব্রিংইং এর ফেলিয়ার। আমরা বড় করতে পারিনি সেটাই কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। পুরো সমাজে সবাই কিন্তু সেটাই মনে করেন, ও প্রবীণ, ওনার কাছে কিছু এক্সপেক্ট করো না। ওদের জন্য আবার কি বাড়িতে রেখে দিয়ে চলে এসো না, ওকে নিয়ে গেলে স্লো ওয়াক করতে হবে, ধরুন পারিবারিক কোনো অনুষ্ঠান হচ্ছে ওঠা আপনাকে নিয়ে যেতে হবে কোনো রেস্টুরেন্টে কারোর বাড়িতে, ও ওনাকে নিয়ে গেলে অনেক অসুবিধে, ওনার আয়াকে নিয়ে যেতে হবে।

0: এরকম তো আমরা শুনেই থাকতে পারি, উনি বাড়িতেই থাকে, তার মানে আমাদের অসুবিধে যেন না হয় প্রবীণদের জন্য, এবং প্রবীণকে নিয়ে গেলে যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার সেটা আমরা করতে রাজি নই।
1: একদম শেষে আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি আমাদের মহিলাদের আসরের মাধ্যমে কি বার্তা দিয়ে যেতে পারেন প্রবীণদের ভালো রাখার জন্য।
0: আমার সবচেয়ে বেশি যেটা মনে হয়, প্রবীণদের একসাথে থাকা খুব দরকার, প্রবীণ নাচে কানেকশনে। আমাদের একটা রিসার্চ বলছে যে আমাদের ভালো থাকাটা কিন্তু পয়সা করি উপর নির্ভর করে না, আমাদের জীবনের সাকসেসের উপর নির্ভর করে না। রিসার্চ বলছে আমাদের ভালো থাকাটা নির্ভর করে আমাদের সম্পর্কের উপরে। যাদের সম্পর্ক ছেলে মেয়েদের সঙ্গে বজায় রয়েছে, যারা সন্তুষ্ট তারা তো রয়েছেন, যাদের নেই তাদের কিন্তু বেঁধে বেঁধে থাকার কথা, অন্য প্রবীণদের সাথে যোগাযোগ রাখা, ফোনে হোক সোশ্যাল মিডিয়াতে হোক, এবং অন্য কারো সেইটা ফ্যাসিলিটেট করা, তারা যাতে যাতায়াত করতে পারেন। আমাদের থানার একটা প্রণাম বলে গ্রুপ আছে যারা ঠাকুর দেখতে নিয়ে যান, আমি একদম সমর্থন করি একসাথে তারা যান, একসাথে পিকনিক যাওয়া, এরকম কিছু সমাজের কিছু মানুষের করার দরকার। এর জন্য প্রচুর এল্ডার এনজিওস এর দরকার আছে। টাকা যাদের নেই তাদের জন্য এনজিও এগিয়ে আসুন। যারা এখন নতুন মা বাবা তাদেরকে মনে রাখতে হবে দেওয়া নেওয়ার পালাটা যেন তারা ছেলে মেয়েকে খুব ভালো করে বোঝান, এবং ব্যক্তিগতভাবে প্রতিটি প্রবীণকে সুরক্ষার জন্য সরকার থেকে কিছু সাহায্যের ব্যবস্থা করার দরকার। এবং সবচেয়ে শেষে বলবো, আমাদের সম্পর্ক যেখানে আমরা সুস্থভাবে থাকতে পারি সেই সম্পর্কটাকে বজায় রাখা, আশা করা যেখানে আশা নেই সেটা ছেড়ে নিজের জন্য বাঁচা। 60 বছরের পরে আপনি নিজের জন্য বাঁচুন, নিজের যেখানে ইচ্ছে করছে না কিছু দিতে বা কিছু বলতে সেখানে আপনি না বলতে শিখুন, ভয়তে হ্যাঁ বলার কোনো জায়গা নেই। আপনি ভাবুন যে আপনি নিজে কিভাবে ভালো থাকবেন, যতটা সম্ভব সেটা মনোবিদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, এবং ভালো থাকার চেষ্টা করতে হবে। নতুন হবিস থাকলে আপনি হবিস তৈরি করার চেষ্টা করুন, বিষাদের মধ্যে না দিয়ে নিজের দর্পে বাঁচুন।
1: অনেক ধন্যবাদ, অনেক তথ্যমূলক কথা আপনার কাছ থেকে পেলাম আজকে। ভালো থাকবেন আপনি।
0: ভালো থাকবেন।
2: মনোবিদ পারমিতা মিত্র ভৌমিক বললেন প্রবীণদের ভালো থাকার কথা। আমাদেরও তো একদিন আস্তে আস্তে বয়স বাড়বে, আমরাও আস্তে আস্তে শিথিল হব, হাঁটা চলায় কষ্ট হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়ির নবীন যারা, তারা যদি আমাদের হাতটা না ধরে তাহলে আমরাও তো পারব না হেঁটে চলে বেড়াতে। অতএব হাতটা আমরা ধরি আমাদের উপরের জেনারেশনের, যারা ছায়া হয়ে আজও রয়েছেন আমাদের কাছে। ভালো থাক, সকলে ভালো থাকুন। আজ সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আরেকদিন।

0: এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন অনিন্দিতা মল্লিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় আমরা প্রত্যেক দিনই বিজ্ঞানের টুকরো খবর নিয়ে আসি, একই সঙ্গে আপনাদের শোনাই বিজ্ঞানের এমন কতগুলো কথা যেগুলো প্রত্যেক দিন আমাদের কানে আসে না। চারপাশে নানা রকম খবরের ভিড়ে আমাদের জানা হয় না আমাদের আবহাওয়াটা কিভাবে বলা যায় পরিমাপ হচ্ছে, তার খবরাখবর কিভাবে দিচ্ছেন বিজ্ঞানীরা, পূর্বাভাস কিভাবে করছেন। অথবা ধরে নিন অনেক দূরের একটা অরণ্য, সেই অরণ্য কতটা হ্রাস পেয়েছে।

0: ভেতরে তার ক্ষয় কতটা হয়েছে আমাদের বোঝা হয়ে ওঠে না। কিন্তু আজকের দিনে যে প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে দূর সংবেদন সম্ভব, রিমোট সেন্স করা সম্ভব, তার মাধ্যমে খুব সহজেই এগুলো বোঝা যায়। আর সে ব্যাপারে যিনি বলবেন তেমন একজন বিজ্ঞানী আমাদের সঙ্গে আছেন, তার কথা বলছি একটু পরে। আমরা প্রথমে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
1: জল বিশুদ্ধ রাখতে ওয়াটার পিউরিফায়ার থেকে ছড়াতে পারে সংক্রমণ। আইআইটি মাদ্রাজের সাম্প্রতিক গবেষণা ফিল্টারে জল পরিশোধনে সব ধারণাই বদলে দিল। বিজ্ঞানীদের দাবি, পিউরিফায়ার কিভাবে ব্যবহার করা হবে তার উপর নির্ভর করছে সবটা। রিভার্স অসমোসিস বা বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া এখন খুব জনপ্রিয়। অত্যন্ত সূক্ষ্ম পর্দার মধ্যে দিয়ে জলকে উচ্চ চাপে চালিত করা হয়। এই প্রক্রিয়ায় জলে থাকা ক্ষতিকারক পদার্থ, ভারী ধাতু বা জলে দ্রবীভূত রাসায়নিক ও অশুদ্ধি দূর হয়। তাই ফিল্টারে শোধিত এই জলে জীবাণু থাকার কথাই নয়। কিন্তু আইআইটি মাদ্রাজের গবেষকেরা চেন্নাইয়ের 262টি বাড়ির ফিল্টারের নমুনা থেকে 81টির মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া পেয়েছেন। গবেষকদের দাবি, ফিল্টার যদি সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে এর ভিতরে জীবাণু সংক্রমণ হতে পারে। দেখা গিয়েছে আরও ফিল্টারে বেশিরভাগ সময়ই জল সম্পূর্ণ পরিশোধিত হয় না। 10 লিটার জল পরিশোধন করে সেখান থেকে পরিশোধিত জল পাওয়া যায় মাত্র 3 লিটার, আর বাকি 7 লিটার জলে বেশি মাত্রায় ধাতু মিশে তা বাইরে বেরিয়ে আসে। টানা এমন ফিল্টার ব্যবহার করা স্বাস্থ্যকর নয় বলেই দাবি গবেষকদের। আরও পরিশ্রুতিতে জলে মিশে থাকা অশুদ্ধির সঙ্গে উপকারী প্রাকৃতিক খনিজও অনেক সময় নষ্ট হয়। তাই এই ধরনের ফিল্টার ব্যবহার করলে নিয়ম মেনে করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর তা জীবাণুমুক্ত করার কাজটা করতে হবে। সবচেয়ে ভালো ছোটদের জল ফুটিয়ে খাওয়ালে, উচ্চ তাপে জল ফোটালে তাতে কোনো জীবাণু থাকে না।
0: বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আমরা বাড়িতে হাতে একটা রিমোট রাখি, কেন? সেটা টিভি চালানোর জন্য। অনেক সময় দূরে যে কম্পিউটার রয়েছে তার জন্য আমরা রিমোট ব্যবহার করি, আরও অনেক কিছুর জন্য করি। কিন্তু এই রিমোট ব্যাপারটাকেই আমরা যদি অন্য আরও বড় কাজে ব্যবহার করতে চাই তাহলে দরকার হতে পারে একটা স্যাটেলাইট, দরকার হতে পারে সেই স্যাটেলাইট থেকে সংকেত নেওয়ার জন্য একটা পরিকাঠামো, এবং অবশ্যই দরকার হতে পারে সেই সব বিজ্ঞানীদের যারা পুরো পরিকল্পনাটা ছকে, পুরো সফটওয়্যারটা রচনা করে আমাদের সামনে হাজির করবেন তথ্যগুলো। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দিব্যেন্দু দত্ত, যাকে আমি পরিচয় করাবো এইভাবে। একজন মহাকাশ বিজ্ঞানী, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তিনি প্রাক্তন জেনারেল ম্যানেজার। আরও একটু নির্দিষ্ট করে বললে, যেহেতু আজকের বিষয়টা রিমোট সেন্সিং, তিনি RRSC রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কলকাতায় দায়িত্বে ছিলেন। তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমে আমরা শুরু করব এমন একটা বিষয় দিয়ে যেটা আমাদের খুব পীড়িত করছে। চারপাশে প্রচুর গরম, এয়ার কন্ডিশনিং মেশিন বন্ধ হচ্ছে না। এই তাপপ্রবাহ অনেকের কাছে মনে হচ্ছে অভূতপূর্ব, অনেকের কাছে মনে হচ্ছে না, অনেকের কাছে মনে হচ্ছে আকস্মিক, আবার যারা জানেন তারা বলছে না না কে বলেছে আকস্মিক, আমরা তো জানতাম এটা আসবে। এই জায়গা থেকে আপনার সঙ্গে আলাপটা আমরা শুরু করতে চাই। আপনি রিমোট সেন্সিং করেছেন, বৃহৎ আয়োজনের সঙ্গে যুক্ত থেকেছেন, আমাদের একটু বলুন তো আজকে যে তাপপ্রবাহ চলছে এটা কি আগে থেকেই জানা ছিল?
2: হ্যাঁ, একদম খুব ভালো একটা প্রশ্ন আপনি করলেন, কারণ একদম বাস্তব। এবং এই যে দাবানল বা এই যে তাপ প্রবাহে আমরা সবাই ভুগছি, এবার বলি যে এটা কিন্তু খুব একটা কিছু অস্বাভাবিক ঘটনা নয়, কারণ ডিসেম্বর মাসে গত বছরে কিন্তু জানা গিয়েছিল যে এইরকম একটা সাংঘাতিক তাপ প্রবাহ হবে, যেটাকে বিজ্ঞানীরা বলছেন যে এক্সট্রিম এল নিনো। এবার প্রশ্ন হচ্ছে যে কি করে জানছি, এইখানে চলে আসে সুদূর সংবেদনের ভূমিকা। সুদূর সংবেদনে কি হয়, আমাদের যে স্যাটেলাইট আছে সেটা করে কি, যেটা আমাদের সেন্ট্রাল বা যে ইস্টার্ন প্যাসিফিক যে ওশান আছে সেটার কন্টিনিউয়াসলি টেম্পারেচারটাকে সে মনিটর করছে। এবং যখনই দেখা যায় যে কনজিকিউটিভ 5টা পিরিয়ডে তার যে টেম্পারেচার সেটা 0.5 ডিগ্রির ওপরে চলছে, তার মানে সেটা ধরা হয় যে সেই জায়গাটাতে একটা এলনিনোর স্থিতি হবে। আর ঠিক উল্টো দিকে যদি বলি যে মাইনাস 0.5 ডিগ্রি এরকম যদি তার একটা অ্যানোমালি বা পরিবর্তন আসে, যে একটা দীর্ঘকালীন গড় যে একটা সংখ্যা তার থেকে, তাহলে তখন সেটাকে বলা হয় যে সেটা লার্নিনা, মানে

0: বলে যে এল নিনো ইন্ডেক্স বা নিনো ইন্ডেক্স বলে, সেইটা ওরা পরিমাপ করে।
1: তো এইখানে একটু থামিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, এই যে এল নিনো বা লা নিনা, আমরা ছোটবেলায় পড়েছিলাম এগুলো সামুদ্রিক প্রবাহ একটা অত্যন্ত উষ্ণ করে তোলে, এবং এটাকে আমরা যখন পড়েছিলাম তখন মনে আছে দক্ষিণ আমেরিকার প্রেক্ষিতে আমাদের কাছে বর্ণনা করা হয়েছিল। তার মানে কি সেটা সেই প্রবাহ, সেটাই পরিবর্তনটা ঘটায়?
0: এলনিনো অ্যাকচুয়ালি অনেকগুলো হয়, একটা নয়। তো আমরা যেটা বলি এলনিনো 3.14টা আমরা মানি, যেটা মানে আমাদের ভারতবর্ষে সব থেকে প্রভাব ফেলে এইটাই, যে জায়গাটা আমি বললাম। তো এরকম যে সমুদ্রের যে তাপমাত্রা, এটা নানান জায়গায় কিন্তু এরকমভাবে অ্যানুয়ালি যেটা বলি আমরা, যে স্বাভাবিক যেটা গড় যে তাপমান তার থেকে ওপরে বা নিচে অনেক জায়গায় হয়। কিন্তু এই যে যে জায়গাটা আমি বললাম, যেটাকে এলনিনো 3.14 হিসাবে জানা হয়, সেটাই কিন্তু ভারতে সব থেকে বেশি আমাদের প্রভাব মানে ফেলে, বৃষ্টিপাতের দিক দিয়ে, তারপরে তাপমাত্রার দিক দিয়ে। তো আমরা 3.14 এলনিনোটাকেই আমাদের ইন্ডিয়ার জন্য স্ট্যান্ডার্ড মানি সবসময়তে।
1: না, এর কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল আছে নাকি?
0: ভৌগোলিক অঞ্চল নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে যে নিরক্ষীয় যে সাগর, প্রশান্ত মহাসাগর, তার 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, আর হচ্ছে 120 ডিগ্রি থেকে 170 ডিগ্রি ওয়েস্ট লংগিটিউড, হচ্ছে ইস্ট না।
1: আচ্ছা,
0: তো এই জায়গাটাই কিন্তু ডিসাইড করে বা ঠিক করে যে আমাদের ভারতবর্ষে যে বর্ষা কীরকম হবে বা এলনিনো অবস্থা হবে কিনা। এই বছর যেমন একটা চরম এলনিনো চলছে, কারণ 0.5 ডিগ্রির ওপরে চলে গেছে অ্যানোমালিটা, মানে খুবই সাংঘাতিক এলনিনো। এবং সেই জন্যেই আমরা সবাই, আমার মনে হয় পুরো ভারত বুঝতে পারছে যে এই বছরের তাপমান অনেক ওপরে অন্য বছরের তুলনায়।
1: এইটুকু বলার পরে আমি যা বুঝতে পারছি, শ্রোতাদের প্রত্যাশা হবে তাহলে বলে দিন বৃষ্টিটা কবে আসবে। কিন্তু আমরা ঠিক সেই জায়গাটা যেতে চাইছি না, আবহাওয়ার পূর্বাভাসে যেতে চাইছি না, আমরা বরং একটু এই রিমোট সেন্সিংয়ের যে কারিকুরি সেটার মধ্যে প্রবেশ করি। ডক্টর দিব্যেন্দু দত্ত, তিনি পরিচিত একজন রিমোট সেন্সিং বিশেষজ্ঞ হিসেবে। তো আমরা ফিরে যেতে চাই আপনার শুরুর প্রজেক্টের দিনে। আমরা আসবো শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আসবো এলনিনোতে, আবারও বলবো এই কথা। কিন্তু আপাতত জানতে চাই যে যখন ডক্টর দিব্যেন্দু দত্ত একজন তরুণ বিজ্ঞানী, তরুণ বিশেষজ্ঞ, তখন তিনি প্রথম কোন প্রজেক্টে যুক্ত হলেন, কিভাবে সেটা হলো?
0: দেখুন, আমি ভারতের যে মহাকাশ অনুসন্ধান সংস্থান, সেটাতে দিল্লি থেকে পিএইচডি করার পরেই আমি 1992 সালে জয়েন করি। এবং প্রথমে জয়েন করার পরে নিঃসন্দেহে আমার অভিজ্ঞতা অতটা ছিল না, এবং আমার যারা সাথী সবার সাথে মিলে একসাথে কাজ শিখি, কারণ আমাদের ইসরোতে একটা কালচার আছে যেটা বলে টিম স্পিরিট এবং টিম কালচার। এখানে আলাদা করে কোনো ট্রেনিং দেওয়া হয় না, এবং সবাই মিলে একসাথে করে আমরা শিখি। তো ফিরে আসি, আপনি যেটা জিজ্ঞাসা করলেন, আমাদের সেই সময়তে একটা খুব নাম করা স্যাটেলাইট হলো, যেটার নাম ছিল যে IRS স্যাটেলাইট, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ফার্স্ট জেনারেশন স্যাটেলাইট। এবং সেই স্যাটেলাইট নিয়মিত রূপে ভারতের প্রত্যেকটা অঞ্চলকে মানে 16 দিনের অন্তরালে এবং দেখতে শুরু করলো। এবং সেই সময় তার যে রেজলিউশন সেটা অত বেশি ছিল না, দুটো ক্যামেরা ছিল, একটা ছিল 72 মিটার, একটা ছিল 36 মিটার। কিন্তু সেই ক্যামেরা দিয়ে আমরা পুরো ভারতবর্ষকে ম্যাপ করি। এবার ম্যাপিংয়ের মধ্যে নানান রকম হতে পারে, সেটা হতে পারে সেখানে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার হতে পারে, সেখানে যে হাইড্রোজিওমরফোলজি হতে পারে, সেখানে যে মাটির কীরকম অবস্থা সেটা হতে পারে, বনাঞ্চলের অবস্থা কীরকম হতে পারে। তো সেই প্রথম 2005 সালে প্রথম আমাদের একটা ন্যাচারাল রিসোর্সেস অ্যাটলাস বেরোলো, যেমন আমাদের এই পপুলেশন সেন্সাস হয়, সেই প্রথম কিন্তু শুরু হলো ন্যাচারাল রিসোর্সেস সেন্সাস কনসেপ্টটা। কিন্তু কি হয় না, সেই সময় ক্যামেরাগুলো ছিল মানে এত ফাইন রেজলিউশনের তো ইমেজ দিত না, 36 মিটারের একটা মানে একটা পিক্সেলের সাইজ। ধীরে ধীরে আমরা যে পরিবর্তন দেখলাম, এরপরে গেল IRS 3 সিরিজ, তারপর মাঝখানে ছিল 2 সিরিজ, এবং ধীরে ধীরে রেজলিউশনটা উন্নতি ঘটতে আরম্ভ করলো।
1: এইখানে একটু থেমে শ্রোতা বন্ধুদের একটু বলার চেষ্টা করি যে এই যে রেজলিউশন, এই যে বিশ্লেষণী ক্ষমতা ডক্টর দিব্যেন্দু দত্ত বলছেন, তার মানেটা এইরকম যে আমি যে ছবিটা তুললাম সেই ছবির একটিমাত্র একক, ছোট্ট একটি জায়গা, সেটা কতটা বড় অঞ্চল, মূল অঞ্চলের কতটা বড় এলাকাকে সূচিত করতে পারে। উনি যেটা বলছেন IRS সম্পর্কে, যে একটা ছোট পিক্সেল 36 মিটার জায়গাকে সূচিত করে, এটাতে বিজ্ঞানীরা সন্তুষ্ট নন, তারা চান 36 মিটার কেন, 3 মিটারে চলে আসুক, তাহলে আরও ছোট জায়গাকে উপর থেকে ছবির মাধ্যমে বুঝতে পারবো। সেই জায়গাটায় উনি অগ্রসর হচ্ছেন।
0: একদম খুব সুন্দরভাবে আপনি যুক্ত করলেন আমাকে। তো এরপরে যেটা হলো যে 36 মিটারে যখন আমরা ম্যাপ করলাম, তখন যে সমস্যাটা হলো যে ফিল্ড লেভেলে বা আমরা যখন মাঠে মানে কার্যকরী লেভেলে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাই তখন সেটা হয় না, কারণ সেটা অনেক বড় স্কেলে হয়ে গেল। এরপরে স্যাটেলাইটের সেই একসাথেই তার রিসার্চ হয়, নতুন ধরনের সেন্সর ডেভেলপ করতে করতে এরপরে এলাম আমরা

0: তেইশ মিটার, যেটা IRS-3 বলা হয়, 23 মিটার। 23 মিটার দিয়ে যখনই নতুন স্যাটেলাইট হয়, সেন্সার হয়, আমরা আবার নতুন করে ম্যাপিং করি। সবাই বললো যে এটা আগের থেকে অনেকটা ভালো, প্ল্যানিংয়ের পক্ষে ভালো, কিন্তু ফিল্ড লেভেলে হয়তো কাজ করার পক্ষে ততটা সুটেবল নয়। এরপরে আমরা এলাম 2022-এ এসে, তখন আমরা 5.6 মিটারে এলাম। 5.6 মিটার দিয়েও বললো যে হ্যাঁ অনেকটা ভালো কার্টোগ্রাফির পক্ষে বা এই যে টাউন প্ল্যানিংয়ের পক্ষে এগুলো খুবই সুন্দর। তারপরে আমরা 2024-এ গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে কার্টোস্যাট-3। আজকে সেটা কিন্তু যে বিদেশের যে কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সঙ্গে একদম পাল্লা দিতে পারে।
1: এবার সেটা কত রেজোলিউশন?
0: এবং সেইটাই বলছি যে সেটার প্যানক্রোমাটিক মানে সাদা কালো যে ইমেজটা, সেইটার রেজোলিউশন হচ্ছে 25 সেন্টিমিটার।
1: আচ্ছা,
0: আর যেটা মাল্টিস্পেকট্রাল মানে অনেক রকমের বর্ণ একসাথে করে যেটা হচ্ছে সেইটা হচ্ছে 1.1 মিটার।
1: আপনি যেভাবে বলছেন, আমরা যারা বিজ্ঞান এতটা বুঝি না, তারা যদি এভাবে বলি, এ তো প্রায় মাঠে গিয়ে হাতে খুরপি নিয়ে মাটি খুঁচিয়ে তোলার মতো ব্যাপার আমরা উপর থেকে যা করছি আর কি।
0: একদম, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। যেমন আজকাল আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে গুগল ইমেজ দেখা। গুগল ইমেজ তো হয় না, মানে গুগল একটা কোম্পানি, সেই ইমেজকে সেখানে হোস্ট করে, এবং আমরা চেষ্টা করি আমাদের বাড়িটাকে খুঁজে বার করার যে কোথায় আমার বাড়িটা মার্ক করবো সেটাকে। তো এখন এই অবস্থায় আমরা এসে গেছি, আজকে আমাদের টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে, সেন্সর এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা নিজেদের বাড়ি কেন, সে গলি এবং বাড়ির পাশে যদি আমাদের কোনো গ্যারেজ থাকে সেটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি।
1: আচ্ছা, এই কার্টোস্যাট-3 যেটা এই এত কম সেন্টিমিটার এই মাপে দেখছে মাটিটাকে, সেটা কত উঁচুতে আছে মাটি থেকে?
0: আমাদের যে স্যাটেলাইটগুলো আমরা তিনটে ভাগে ভাগ করি, একটাকে বলি LEO লোয়ার অরবিট, একটা বলি MEO যেটা মিডিয়াম আর্থ অরবিট, আর একটা জিও সিঙ্ক্রোনাস, তো অনেক উপরে। তো এই যে বেশিরভাগ স্যাটেলাইট এগুলো কিন্তু MEO মানে মিডল আর্থ অরবিট, 600 থেকে 750 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে, যে
1: মানে প্রায় আমাদের বায়ুমণ্ডলের সীমানায়,
0: সীমানায় প্রায় সেটা, তো সেটা অনেক উপর থেকে দেখে। এবং তাতে লাভটা কি হয় যে অনেকটা এরিয়া একসাথে দেখা যায়, আর ক্রমাগত যেটা বলে যে নিরবিচ্ছিন্নভাবে আমি সেটার একটা ইয়ে রাখতে পারি। আর আরেকটা যেটা হয় সেটাকে আমরা বলি যেটা হচ্ছে যে কন্টিনিউটি অফ সার্ভিস, মানে আমি আজকে দেখলাম আমার আরেকটা পরিবর্তন ঘটলো, আমি আবার 16 দিন বাদে দেখলাম, আবার 16 দিন বাদে দেখলাম, আর এটা হচ্ছে সুলভ। সব থেকে বড় কথা, রিমোট সেন্সিং এর ডেটাগুলোর কোনো পয়সা লাগে না, পুরো দুনিয়ার কাছে এটা ফ্রিতে পাওয়া যায়।
1: শ্রোতা বন্ধুরা, আমরা অন্বেষা অনুষ্ঠানে কথা বলছি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার ডক্টর দিব্যেন্দু দত্তের সঙ্গে। এই যে ছবি আপনারা তৈরি করলেন রিমোট সেন্সিং এর সাহায্যে, সেটা আমরা আন্দাজ করতে পারছি যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন যাতে তারা বিশ্লেষণ করে। এখন এটা তো ঘটনা যে ইসরো নিজে একটা প্রতিষ্ঠান হলেও তার যে কাজকর্ম সেটা শুধুমাত্র তার চার দেওয়ালের মধ্যে থাকা বিজ্ঞানীদের দিয়ে সম্ভব না, প্রচুর পরিমাণে কোলাবোরেশন দরকার। তো এইটা সম্পর্কে একটু আমাদের বোঝান না, কিভাবে চলে ব্যাপারটা?
0: আমরা যেমন ইসরোতে কি যেমন ডেটা প্রোডাক্ট তৈরি করি, আমাদের নিজেদের তো টিম আছেই যারা বেসিক্যালি ডেভেলপ করে, মেথোডোলজি ডেভেলপমেন্টের জন্য লাগে। এছাড়াও আমাদের প্রত্যেকটা স্টেটে বা যদি রাজ্যে দেখা যায় একটা করে যে রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার আছে প্রত্যেকটা স্টেটের নিজস্ব। তো যে কোনো কাজ যখন সর্বভারতীয় কোনো কাজ করা হয়, সেই যে রাজ্যের কাজ সেই স্টেট রিমোট সেন্সিংকে সেন্টারকে দিয়ে দেওয়া হয়। এছাড়াও রয়েছে প্রচুর এনজিও যারা আজ আমাদের সাথে একসাথে শুধু রিমোট সেন্সিং এর ডেটা অ্যানালিসিস করছে না, তারা তো স্যাটেলাইটও বানাচ্ছে, লঞ্চ ভেহিকেলও বানাচ্ছে, আজকে আমরা ওই অবস্থায় পৌঁছে গেছি। তো সেই জন্য কি হয়, একটা কোয়ার্ডিনেটেড সিস্টেম আমাদের একটা সেন্ট্রালি বানানো হয়েছে। কেন বানানো হয়েছে একটা কারণ আছে, তার কারণ হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। যখন আমি পুরো ভারতের একটা নকশা বা কোনো ম্যাপ বা কোনো অ্যানালিসিস প্রোডাক্ট বানাচ্ছি, আমাকে অ্যাসিওর করতে হবে যেটা কোয়ালিটি, যে কোয়ালিটি মেনটেন করছে কিনা, কারণ যেহেতু এতজন মিলে করছে সম্ভব যে কোয়ালিটির একটু ইয়ে হবে। তো এটা আমাদের একটা রিগোরাস টেস্ট চলে প্রায় 3-4 মাস ধরে, যখন কোয়ালিটির স্ট্যান্ডার্ডে কোয়ালিফাই করে তখন আমরা সেটাকে ন্যাশনাল রিপোজিটরি, যেটা আমাদের একটা গেটওয়ে আছে যেটাকে আমরা বলি ভুবন, যেটা আমাদের গেটওয়ে বলা হয়, ডেটা গেটওয়ে, সেই গেটওয়ে দিয়ে এই প্রোডাক্টগুলোকে তখন সমস্ত সাধারণ মানুষের জন্য এটা পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রিসার্চার ইউজ করতে পারে, একাডেমিশিয়ান ইউজ করতে পারে, বৈজ্ঞানিকরা ইউজ করতে পারে। তো এইটা হচ্ছে আমাদের প্রসিজার, যে একা তো আমি করতে পারবো না, আমার এই কটা লোক নিয়ে আমি কী করে করবো সারা ভারতের কাজ। আর আপনি যেটা বললেন, যত রেজলিউশন হাই হবে তত ভলিউম অফ ওয়ার্কটা বেড়ে যাচ্ছে, তত গুণ বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা সবাই মিলে করি একসাথে করে।
1: এইখানে আবার আমরা ফিরে আসি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ধরুন আমরা জানতে চাই কবে গরমটা খুব বেড়ে যাবে, কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি অতিরিক্ত হয়ে পড়বে, ইত্যাদি ইত্যাদি। এখন তার জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে, ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন রয়েছে, তারা আপনাদের তথ্য ব্যবহার করছে। কিন্তু এখানে একটা

0: প্রশ্ন, একই সঙ্গে তারা অন্যান্য তথ্য ব্যবহার করছে, সেক্ষেত্রে কতটা স্বনির্ভরতা এসেছে, মানে দেশীয় প্রযুক্তি দেশীয় তথ্য কতটা তারা নিচ্ছে?
1: দেখুন, এখানে কি হয়, যখনই আমরা কোনো ওয়েদার ফোরকাস্টিং হোক বা ক্লাইমেট অ্যানোমালি বলি আমরা, এটা কিন্তু আমরা শুধু স্যাটেলাইট ডেটা ইউজ করি না, এটার সাথে কিন্তু আমাদের থাকে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, মানে দীর্ঘকালীন যে ডেটা, সেই ডেটাটাও কিন্তু অ্যানালিটিক্সে নেওয়া হয়। তো আজকাল যে একটা কনসেপ্ট এসছে যেটা বলে ডেটা অ্যাসিমিলেশন, মানে স্যাটেলাইটের ডেটা থাকবে, গ্রাউন্ডের ডেটা থাকবে, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনের ডেটা থাকবে, যাতে করে আমি যে প্রেডিকশন দেবো বা যে পূর্বাভাসটা দেবো সেটা যেন খুব সঠিক হয়,
0: নানা দিক থেকে
1: নানা দিক দিয়ে তথ্য। তো এক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন এই সাইক্লোন, এই আসছে হয়তো মে মাসের শেষে বা জুন মাসে, আমাদের তো ফেস করতেই হয় তিন চারটে সাইক্লোন, এই সাইক্লোনের পূর্বাভাসটা কিন্তু স্যাটেলাইট নিখুঁতভাবে দেয়, এবং যখন সেটা সৃষ্টি হচ্ছে, যখন কিছু দেখা যাচ্ছে না, কেউ বুঝতে পারছে না, সেই সৃষ্টি থেকে কিন্তু রিমোট সেন্সিং বুঝতে পেরে যায় যে হাওয়াটা কোন দিকে ঘুরছে, কিভাবে ঘুরছে, হাওয়ার গতিবেগ কোন উচ্চতায় কতটা, সেইখান থেকে শুরু হয়। তারপরে শুরু হয় যখন সাইক্লোন ফর্ম হলো, তারপরে তার ট্র্যাকিং হচ্ছে, তার গতিবেগ সে কোন দিকে যাচ্ছে, এবং আপনি আশ্চর্য করবেন শুনলে যে আজকাল প্রায় 12 কিলোমিটার অ্যাকিউরেসিতে কোথায় ল্যান্ডফল হবে, কখন হবে, সেইটা কিন্তু 3 দিন আগে থেকে বলে দেওয়া হচ্ছে। তো তাতে করে কি হচ্ছে, একটা যে জানহানি, যেটা আমরা জানি যে 1999 ওড়িশার সুপার সাইক্লোনে প্রায় 10,000 লোক মারা গিয়েছিল, এখন দেখবেন যে প্রাণহানির সংখ্যা কিন্তু ভীষণ কমে গেছে।
0: ওড়িশা নিজেই শিক্ষা নিয়ে পরবর্তী ধাপে তারা আর হতে দেয়নি ব্যাপারটা। না, কিন্তু সেই প্রশ্নটা রয়ে গেল যে এই সুন্দর ব্যাপারটা যে করা সম্ভব হচ্ছে, সেটা কি পুরোটাই ভারতীয় তথ্যের উপর নির্ভর করে, নাকি এখনো আমাদের দরকার হয় বিদেশি তথ্য?
1: না, আমাদের কি হয়, এখন আমাদের কাছে 5খানা স্যাটেলাইট এই মুহূর্তে রয়েছে, ওয়েদার স্যাটেলাইট। তো এই ওয়েদার স্যাটেলাইটগুলো দিয়ে যে ডেটা দিচ্ছে আমাদের পক্ষে যথেষ্ট, আর আমাদের বাইরের ডেটা দরকার নেই, কেউ যদি ইউজ করতে চায় করতে পারে, কারণ ডেটা তো ফ্রি, ডেটা কোনো ইয়ে নেই, স্যাটেলাইট ডেটা পয়সা লাগে না। তো এখন যেটা হয়, IITM পুনেতে একটি অর্গানাইজেশন আছে, তারা এবং IMD যৌথভাবে করে কি, এই যে আমাদের যে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটের ডেটা, স্পেশালি ইনফ্রারেড মানে অবলোহিত যে সমস্ত ইমেজগুলো আসছে, অথবা ভিজিবল যেটা অ্যালবেডো ডেটা আসছে, এইগুলোকে অ্যাক্টিভলি ইউজ করে, কারণ এটা হচ্ছে বেজ।
0: একটা ছোট্ট কথা বলে গেলেন, অ্যালবেডো ডেটা, তার মানে প্রতিফলন থেকে আসা যে তাপমাত্রার সূচক বা ইত্যাদি, এগুলো বলা যেতে পারে, এগুলো মানে প্রত্যেকটা জিনিস জরুরি হয়ে যাচ্ছে।
1: অ্যাবসলিউটলি, যেমন ধরুন আমি একটু আপনার সময় নিচ্ছি, যে মেঘের ক্ষেত্রে আমরা মেঘের দুটো জিনিস দেখি স্যাটেলাইট দিয়ে, একটা হচ্ছে তাদের যে প্রতিফলন ক্ষমতা, যদি প্রতিফলন খুব বেশি হয় মানে সেটা অনেকটা এরিয়া নিয়ে একটা খুব ঠিক মানে মোটা একটা ইয়ে, আরেকটা যেটা দেখি আমরা, যেটা মেঘের ওপরে টেম্পারেচার, যেটাকে ইংরেজিতে বলে ক্লাউড টপ টেম্পারেচার, এটা যত কম হবে তত আপনার যে বৃষ্টির যে ইন্টেন্সিটি বা তীব্রতা তত বেশি হবে। তো এই দুটোকে আমরা একটা থার্মাল দিয়ে মেপে নিলাম, একটা অপটিক্যাল সেন্সর দিয়ে আমরা মেপে নিলাম, দুটো দিয়ে আমরা মেপে নিলাম।
0: আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো অনেক, সংখ্যায় অনেক, এবং সেগুলো সিনথেসাইজ করে বা সংশ্লেষ করে আপনারা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। তবে সিদ্ধান্তটা কি ইসরো নিজেই দেয় নাকি সিদ্ধান্ত ছেড়ে দেয় IMO এর উপর, আবহাওয়া দপ্তরের উপর?
1: না, ইসরো কখনোই সিদ্ধান্ত ব্যাপারে দেয় না, কারণ ইসরোর প্রধান কাজ হচ্ছে স্যাটেলাইট সেন্সর যেমন IMD বা IITM চায় তৈরি করা, এবং ডেটাকে যে হচ্ছে গ্রাউন্ড রিসিভ করে ডিসেমিনেট করে দেয়া, বা হয়তো কিছু প্রিলিমিনারি যে সমস্ত কারেকশনসগুলো আছে সেগুলো করে দেওয়া, এরপরে কিন্তু সমস্ত কাজ হয় IITM এবং IMD-তে, তারপরে কিন্তু ইসরো, ইসরোর ঘরোয়া রিসার্চ চলে, আমাদের একটা অ্যাটমসফিরিক সায়েন্স ডিপার্টমেন্ট আছে, সেখানে পুরো অ্যাটমসফিরিক সায়েন্সের কাজ হচ্ছে, কিন্তু যে পাবলিকের সাথে যে ইন্টারাকশন যেটা হচ্ছে বা পাবলিকের জন্য যে আউটপুট বা যে সমস্ত শর্ট টার্ম যে সমস্ত ইয়েগুলো অ্যালার্ম বা ওয়ার্মগুলো দেওয়া হচ্ছে সেগুলো সমস্ত IMD করে।
0: তার মানে আপনি বলছেন যেটা, যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরোলজি যেটা পুনের কথা বললেন বা এরকম প্রতিষ্ঠান, তারা তাদের দায়িত্ব হচ্ছে এগুলো জানানো। এগুলো খুব সুন্দর, মানে আমাদের কাছে এতটা তথ্য সবসময় থাকে না, আমরা যখন বুঝতে পারি তখন যেন আরও ভালো লাগে, আরও জানতে ইচ্ছে করে। যেমন একটা কথা জানার খুব মাঝে মাঝেই আগ্রহ হয়, যে অরণ্য, আমরা শুধু উষ্ণতা এখন বেশি বলে দাবানলের কথা বলছি না, আমরা অরণ্যের পরিমাণের কথাই বলছি, যে অরণ্য যদি একটা ঘন অরণ্য হয়, এবার ধরা যাক কোনো কারণে তার ভেতরের অংশটাতে কাঠ কাটা হচ্ছে বেআইনিভাবে, অথবা কোনো প্রাকৃতিক কারণে শেষ হয়ে যাচ্ছে অংশটা, বাইরে থেকে বোঝা যায় না, মাটিতে দাঁড়িয়ে সেটা বোঝা যায় না অরণ্যের ভেতরে কি হয়েছে, তখন তো রিমোট সেন্সিং একমাত্র পথ। আমাদের একটু উদাহরণ দিয়ে বলবেন এই জায়গাটায় রিমোট সেন্সিং কেমন ভাবে কাজে লাগে।
1: এর দুটো ব্যবহার তাহলে আমি বলবো। প্রথম যেটা হচ্ছে একটা নিয়মিত ব্যবহার, যেটা হচ্ছে ফরেস্টের ভেতরে বা অরণ্যে কোনো জায়গায় আগুন লেগেছে কিনা, যেটা একটা

0: সিস্টেমই আছে যেটা ফরেস্ট ফায়ার অ্যালার্ম সিস্টেম বলে, এবং সেটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করা আছে। কোনো বনাঞ্চলে আগুন লাগলেই সেটা সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ধরে ফেলবে এবং সেটা মেসেজ দেবে যে কোন কোঅর্ডিনেট বা কোন অক্ষাংশ দ্রাঘিমাংশ থেকে এই ঘটনাটা ঘটছে। তো এটা রেগুলার ঘটনা, যেটা পলিউশন কন্ট্রোল বোর্ডও এটাকে ইয়ে করছে দুটো কারণে, একটা হচ্ছে বনের ক্ষতি, আরেকটা হচ্ছে যে এটা পরিবেশ দূষণ করে। আচ্ছা, এবার দ্বিতীয়টাতে ফিরে আসি, একটা এক্সাম্পল দিয়েই বলি আপনি, যেমন যখন আইলা হলো, আইলা যে ঘূর্ণিঝড়টা হলো, আর সিডার তার আগে হয়েছিল 2008, সেই সময় কিন্তু সুন্দরবনের একটা, ভারতীয় যে সুন্দরবন তার একটা বিশাল অংশের প্রচুর ক্ষতি হয়, প্রচুর গাছ পড়ে যায় এবং সেটা মাটিতে মিশে যায় এবং ভিতরটা প্রায় খালি হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু ভারতের যে রিমোট সেন্স স্যাটেলাইট দিয়ে ধরা পড়ে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে পুরো অ্যানালিসিস করে যে কতখানি নোকসান হয়েছে এবং তারপরে তার রিকভারি কতটা হয়েছে, তারপরে আমি এক বছর স্টাডি করেছিলাম যে রিকভারি কতটা হয়েছে। এই ধরনের স্টাডিগুলো আমরা আজকাল যে কোনো ফরেস্টেই, যেখানেই কোনো রকম দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বা কিছু কারণে, এছাড়াও ধরুন আজকাল একটা নতুন সমস্যা হয়েছে যেটা পারভেসিভ স্পিসিস বলে, মানে যেটা সেই জায়গায় হওয়া উচিত নয় কিন্তু সেই ধরনের কিছু জঙ্গলা ছড়িয়ে পড়ছে, যেটা কিন্তু আমাদের যেমন সুন্দরবন এলাকায় এটা ক্ষতি করছে কিন্তু। তো এই ধরনের যেগুলো বাইরে থেকে আসা অবাঞ্ছিত স্পিসিস, সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করছি যে এই জায়গাগুলো এটা কিন্তু ডমিনেট করতে চলেছে, তো আমাদের সতর্ক হতে হবে।
1: সেখানকার গাছ নয় কিন্তু ঢুকে পড়ে হুহু করে অন্য গাছের জায়গা নিয়ে,
0: অন্য গাছের জায়গা নিয়ে, যেটা কিন্তু সুন্দরবন বা যে প্রাকৃতিক, যে আমি বলবো যে বাস্তুতন্ত্রের পক্ষে একেবারেই ভালো নয়।
1: এইগুলোই আমাদের কাছে খুব আকর্ষণীয়। যেমন এই আয়লার কথা বললেন, আমফানের কথা বললেন, আমাদের কাছে একটা জিনিস মনে হয় যখন অরণ্যের প্রসঙ্গ আসছে, আপনি যেহেতু বললেন যে গ্রাউন্ড ডেটাও আপনাদের দরকার হয় তুলনা করে দেখার জন্য, তার মানে এই ক্ষেত্রে বন দপ্তর তাদের তথ্য আপনাদের নিশ্চয় নিতে হয়, না হলে আগেরটার সঙ্গে পরেরটা মেলাবেন কি করে?
0: যখন কোর ফরেস্ট হয় তখন সেখানে ডেটা পাওয়াটা মুশকিল হয়, যেটা একদম কোর এরিয়া, কারণ ওখানে প্রচুর রিজার্ভেশনস থাকে, রেস্ট্রিকশনস থাকে, আমরা তো যেতেই পারি না, প্রশ্নই নেই। যেটা আমি বলবো যে ফ্রিঞ্জ এরিয়া, যেটা ফ্রিঞ্জ এরিয়াতে আমরা হয়তো অনেক সময় যাই, পারমিশন নিয়ে যেতে পারি, কিছু অবজারভেশন নিই, সেখানে আমরা তো বেশিরভাগটাই সাধারণত করি কি, যেটা গ্রাউন্ড ক্যামেরা দিয়ে ফটোগুলো নিই, কতটা নোকসান হয়েছে মাপার একটা চেষ্টা করি, কিন্তু সেটা অত বেশি যে সঠিক হয় সেটা আমি বলবো না, কারণ বিস্তীর্ণ এরিয়া। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে কাজ করতে হয় অনেকটা, এক হাঁটু কাদা জলের মধ্যে দাঁড়িয়ে ভালোভাবে আমরা যে মাপটা করব সেটাও করতে পারি না, তো অনেকটা কিন্তু সেক্ষেত্রে আমাদের মানে স্যাটেলাইট ডেটার উপরই নির্ভর করতে হয়।
1: একটা মজার প্রশ্ন করি, যখন এই ধরনের জল কাদায় দাঁড়িয়ে গ্রাউন্ড ক্যামেরা দিয়ে ছবি তোলেন, কেউ প্রশ্ন করে না মহাকাশ গবেষণা সংস্থা মাটিতে নেমে এরকম কাজ কেন করছে?
0: এটা তো আমাদের সত্যি কথা বলতে করতে হয়, কারণ সব ফিল্ডেই আমাদের কাজ করতে হয়, তো তাদের সাথে যুক্ত থাকতে হয়, এটা পারমিশন নিয়ে আমরা করি এবং আমরা স্থানীয় যারা লোকজন আছে তাদেরকে সঙ্গে নিয়ে নিই, কারণ আমরা ঠিক জলাভূমি বা ওই ধরনের জায়গা অভ্যস্ত নয় বা কোথাও অন্যরকম কোনো বিপদ আছে কি না, তো সেটা করি, কিন্তু এটা আমরা খুব এনজয় করি, কারণ আমাদের মনে হয় যেন একটা ব্রেক হলো আমার রেগুলারের ওই কম্পিউটারের সামনে বসার থেকে, তো এটা আমরা কিন্তু এনজয়ই করি।
1: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার ডক্টর দিব্যেন্দু দত্ত আজকে আমাদের অতিথি, তার কাছে আমরা জানছি দূর সংবেদী উপগ্রহ বা সামগ্রিকভাবে দূর সংবেদন রিমোট সেন্সিং আমাদের কেমনভাবে কাজে লাগছে। এখানে একটা কথা একটু বলবো, যে ধরুন ইসরোকে নিয়ে সাধারণভাবেই ভারতবাসীর একটা গর্বের জায়গা আছে এবং উৎসাহের জায়গা আছে, উচ্ছ্বাসের জায়গাও বটে, কিন্তু এখানে একটু ভাগ করতে চাইবো রুটিন যে ওয়ার্কগুলো, এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক এবং দেশের পক্ষে অত্যন্ত জরুরি কাজ, এ নিয়ে আমাদের কারোরই সংশয় থাকার কথা নয়, কিন্তু দৃষ্টি আকর্ষণ করে কোনগুলো? যেটা চাঁদে যায়, যেটা মঙ্গলে যায়, যেটা সূর্যের কাছাকাছি হয়তো যায়, তো এইটাও তো একটা বড় ব্যাপার যে দীর্ঘদিন ধরে এই রুটিন কাজটা, যেটা আপাতভাবে ততটা আকর্ষণীয় নয়, সেটার মান বজায় রেখে, সেটার নিগড় বজায় রেখে, হ্যাঁ, সেটা করে যাওয়া, এ তো কম কথা নয়। আমি জানি না এর উত্তরে আপনি কি বলবেন, আদৌ উত্তর আছে কিনা এটা ঠিক
0: না। দেখুন, সত্যি কথা বলতে যারা ইয়ং জেনারেশন হচ্ছে তারা কিন্তু বেশি উৎসাহিত বা রোমাঞ্চিত হয় যখন আমরা বলি চন্দ্রযান থ্রির কথা বা মার্স অরবাইটার মিশনের কথা বা এই ধরনের যে সমস্ত, যেটা অন্তর্গ্রহ যে সমস্ত আমরা যে এক্সপ্লোরেশনগুলো করছি সেইটাতে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এক্সপ্লোরেশন নয়, এর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। যেমন আমি যদি কদিন আগে আর্টিমিসের কথা বলি, আর্টিমিস মানে এই নয় যে চাঁদের পাশে ঘুরে চলে এলাম, আগে ছিল এক্সপ্লোরেশন, এখন আমরা ভাবছি চাঁদে থাকার পার্মানেন্ট একটা ব্যবস্থা এবং সেটাকে একটা গেটওয়ে করা যায় কি না, যেমন আমরা রেলওয়ে স্টেশনে দেখেছি যে এক স্টেশনে গাড়ি দাঁড়ায় সেখান থেকে

0: সামান সামগ্রী সেটার মধ্যে পূরণ করে আবার আমরা সেটা আগে চলি। এখন কিন্তু ভাবনা চিন্তাটাই পাল্টে গেছে, এবং এটা বলতেও দুবিধা নেই, আগামী দিনে হয়তো চাঁদকে আমাদের এক্সটেন্ডেড কন্টিনেন্ট হিসাবেও ঘোষণা করা হতে পারে, মানে সেই ধরনেরও পরিকল্পনার মধ্যে আছে। তো এগুলো আমাদের কিন্তু প্যারালালি চলে। হ্যাঁ, যারা এই বিষয়ে কাজ করে তাদের সঙ্গেও আমাদের খুব ফারাক নেই, কেউ কি সেই সেন্সার ঘুরে ফিরে সেই হচ্ছে সেন্সার। তো আমরা সেই নানান রকমের সেন্সার, এবার আমরা যদি তড়িৎ চুম্বকীয় যে ইয়েটা স্পেকট্রামটাতে যদি দেখি, ইলেকট্রনিক স্পেকট্রামের, সেটার মধ্যে অসংখ্য জায়গা আছে যেটা নিয়ে আমরা সেন্সার বানাতে পারি, এবং প্রত্যেকটা একটা নতুন নতুন ধরনের আমাদেরকে তথ্য দেয়, যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট। তো এইবার থার্মাল রিজিয়নে যদি নিই তাপীয় জায়গাতে, সেখানে আলাদা ফিঙ্গারপ্রিন্ট দেবে। আল্ট্রাভায়োলেট রিজিয়নে যদি নিই, সেখানে একটা অন্যরকম ফিঙ্গারপ্রিন্ট দেবে। তো কী হয়, আমরা সেন্সার ডেভেলপ করি এবং কী দেখতে চাই। আমি যদি ওজন দেখতে চাই পরিবেশে, তাহলে আমাকে কিন্তু আল্ট্রাভায়োলেট রিজিয়নে কোনো রকম সেন্সার ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এইবার আমি যদি মেঘের সম্বন্ধে কিছু জানকারি চাই, তাহলে আমাকে কিন্তু থার্মালের দিকে যেতে হবে, তাপীয়। তো এইভাবে কি হচ্ছে, সেন্সার ডিজাইনিং একটা প্যারালাল বেশ বড় ধরনের সেট আপ ইসরোতে। তো সেখানে সবাই মিলে মিশে কাজ করে, সেখানে এই নয় যে আমাকে খালি একই কাজ করতে হচ্ছে বা ইয়ে। তো আমরা কি করি, আমরা কাজের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে নিই, এবং প্রত্যেকে নিজস্ব রিসার্চ প্রজেক্ট আছে, যার যেদিকে স্কিল আছে, স্পেশালি এখন তো যেটা চলছে ক্লাউড কম্পিউটিং বলুন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো ওটাতে তো আমাদের করতেই হয়, কিছু করার নেই, প্যাটার্ন রিকগনিশন, ডেটা অ্যানালিটিক্স, তো আমরা ওগুলোকে খুব এনজয় করি ইনফ্যাক্ট।
1: এবং এই এআই নিশ্চয়ই রিমোট সেন্সিং এর ক্ষেত্রে একটা বড় ছাপ রেখেছে
0: ভীষণভাবে। এখন এআই, ক্লাউড কম্পিউটিং যদি বলেন, আর ডেটা সায়েন্স, কারণ এত ভলিউমের ডেটা আসে এবং তার ভেতর থেকে মানবিকভাবে দেখে একটা মানুষের পক্ষে সম্ভব না কি প্যাটার্ন বা কি ধরনের অসঙ্গতি তার মধ্যে আছে সময়ের সাথে। সেই অসঙ্গতিগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা খুব সহজে পেয়ে যাই। যখন পেয়ে যাই তখন আমরা বিশ্লেষণ করি যেটা কেন হলো, কী জন্য হলো, এটার কারণ কি ইত্যাদি। তো সেই জিনিসগুলো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে আগের থেকে।
1: শ্রোতা বন্ধুরা, শুরু করেছিলাম এল নিনোর কথা দিয়ে, তারপরে ডক্টর দিব্যেন্দু দত্তের যে নিজস্ব কাজ, শুরুটা যেখান থেকে তার হয়েছিল সেইটা দিয়ে, তারপর আমরা যে কোথায় হারিয়ে গেলাম নিজেরাও বলতে পারবো না, রিমোট সেন্সিং এর নানা কোণায় আমরা ঘুরে বেড়ালাম, অনেকটা বুঝলাম, একেবারেই নয়, কিছুটা বুঝলাম, কিছুটা আকর্ষণ বৃদ্ধি পেল, একটা উচ্ছ্বাসও তৈরি হলো। এই উচ্ছ্বাস নিয়ে আমরা তাকিয়ে থাকবো পরবর্তী অনুষ্ঠানের দিকে। তার মানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানেই, কেননা ঘড়ি চোখ রাঙাচ্ছে। ফলে আমরা বিদায় নেব আমাদের অনুষ্ঠান থেকে। ডক্টর দিব্যেন্দু দত্ত, মহাকাশ গবেষণা সংস্থা, ভারতীয় যে সংস্থা আমাদের গর্বের একটা বস্তু ইসরো, তার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার, তিনি আজকে আমাদের সঙ্গে বললেন তার নিজের জায়গা নিয়ে, তার নিজের গবেষণার জায়গা নিয়ে, এবং ইসরো কি করছে, কেমন অবদান রাখছে সেটা তুলে ধরলেন। আমরা ধন্যবাদ জানাই তাকে, কিন্তু এই ধন্যবাদের অর্থ হচ্ছে আপনার সঙ্গে আবার কবে দেখা হচ্ছে তার আগ্রহটাই বড়। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: এই সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: আকাশবাণী মৈত্রী, শুনছিলেন অন্বেষা, এখন শুনবেন আজ সন্ধ্যায়।

শ্রোতা বন্ধুরা, সারাদিনের কাজকর্ম, ব্যস্ততা আর ছোটখাটো দৌড়ঝাঁপের পরে সন্ধ্যাবেলা একটু নিজের মতো সময় কাটাতে কার না ভালো লাগে, কি তাই তো? দিনের শেষে এই মুহূর্তটাই হয়তো একটু আমাদের থামতে শেখায়, একটু ভাবতে শেখায়। কখনো একটা গান, কখনো একটা গল্প, কখনো আবার কোনো হয়তো অজানা তথ্যের হাত ধরে। আর সেই রকম কিছু গল্প, সেরকম মানুষ, সেরকম কিছু ভাবনা, এই নিয়েই কথা সাজিয়েছি আজ, আর হাজির হয়েছি আজ সন্ধ্যায়।

আজকের আয়োজনে থাকবে বিশেষ তরুণ শিল্পীর কথা, যার রং আর লেখার জগৎ অনেকের কাছেই অনুপ্রেরণা। থাকবে পুরাণের কম পরিচিত দেবী সত্তার কথা, ঘুরে আসব উত্তর কলকাতার পুরনো বাড়ির দরজা তাদের অজস্র ইতিহাসের কাছে, শুনব জুনাগড়ের নবাব মাহাবাত খানের বিচিত্র জীবন কাহিনী, আর অবশ্যই থাকবে ফুটবল প্রেমীদের জন্য ফিফা বিশ্বকাপের সাম্প্রতিক খবর, আর আমাদের প্রতিদিনের জীবনকে একটু সুন্দর করে তোলার ছোট্ট কিছু ভাবনা। আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠানে আমি সুকন্যা রায় জানাই দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা। ফিরছি আরও অনেক গল্পে, অনেক তথ্যে, তবে গানের

শ্রোতা বন্ধুরা, আমরা চারপাশের পৃথিবীকে সবাই একরকমভাবে কিন্তু দেখি না। কেউ রঙে দেখে, কেউ শব্দে, কেউ বা অনুভূতিতে। আর সেই অন্যরকম অনুভবের জগৎ থেকেই উঠে আসে কিছু অসাধারণ গল্প। আজ আমরা কথা বলব এক তরুণকে নিয়ে। তার নাম বিনায়ক রুকু ভট্টাচার্য। কলকাতার এই যুবক অটিজম স্পেকট্রামের অন্তর্ভুক্ত, কিন্তু তার পরিচয় শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়। তিনি লেখেন, ছবি আঁকেন, কাজ করেন আর নিজের অনুভূতির পৃথিবীকে রং ও শব্দে সাজিয়ে তোলেন। ছোটবেলায় কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করতে খুবই অসুবিধা হতো রুকুর। তখন তার বাবা মা তাকে একটা খাতা দিয়েছিলেন, একদিকে ছবি আঁকবে, অন্যদিকে লিখবে নিজের মনের কথা। সেই ছোট্ট অভ্যাসই আজ তার সৃজনশীলতার এক বড় দরজা খুলে দিয়েছে। রুকুর ডায়েরির পাতায় ধরা পড়ে তার আনন্দ, কষ্ট, অভিমান আর স্বপ্ন। তার ছবিতে থাকে নীল, বেগুনি, হলুদ আর লাল রঙের অনবদ্য সব ব্যবহার। শহর, মানুষ, প্রকৃতি সবই যেন তার নিজের চোখে দেখা এক অন্য পৃথিবীর গল্প। আজ তিনি শুধু একজন শিল্পী নন, অনেকের অনুপ্রেরণা। তার লেখা বই প্রকাশিত হয়েছে, তার ছবি দেশ বিদেশের প্রদর্শনীতেও স্থান পেয়েছে। আসলে অটিজম কোনো অসুখ নয়, এটি এক বিশেষ স্নায়বিক অবস্থা যেখানে মানুষ পৃথিবীকে একটু অন্যভাবে অনুভব করে। তাই প্রয়োজন হয় বোঝাপড়া, সহানুভূতি আর গ্রহণযোগ্যতার। বিনায়ক রুকুর গল্প তাই আমাদের শেখায় যে ভিন্ন হওয়া মানেই কিন্তু পিছিয়ে পড়া নয়। সুযোগ, ভালোবাসা আর বিশ্বাস বা ভরসা পেলে প্রতিটি মানুষই নিজের আকাশ খুঁজে নিতে পারে। তাই আজকের এই সন্ধ্যার আসরে বিনায়ক রুকুর গল্প বলতে বলতে একটা কথা তো আমরা বলতেই পারি, যে শিশুর কথা অন্যরকম তার স্বপ্ন অন্যরকম হতে পারে। আর সেই স্বপ্নের রং যদি আমরা দেখতে শিখি, তাহলে কিন্তু পৃথিবীটাও হয়তো আরও আরও সুন্দর হয়ে উঠবে।

আমাদের পুরাণের ভাণ্ডারে এমন অনেক চরিত্র রয়েছেন যাদের কথা খুব বেশি শোনা যায় না। পরিচিত দেবদেবীর আলোর বাইরে থেকে গিয়েও তারা বহন করে চলেছেন এক প্রাচীন ঐতিহ্যের গল্প। আজ তেমনই এক বিস্তৃত দেবী বিনায়কী বা গণেশিনীর কাহিনী রইল আপনাদের জন্য। অনেকেই তাকে গণেশের নারী রূপ বলে মনে করেন, তবে পুরাণের পাতা খুললে দেখা যায় তার পরিচয় আরও গভীর এবং রহস্যময়। মৎস্য পুরাণে বিনায়কীর উল্লেখ পাওয়া যায় মাতৃকা দেবীদের একজন হিসেবে। বলা হয় অশুভ শক্তির বিরুদ্ধে দেবতাদের যুদ্ধে এই মাতৃকাদের আহ্বান করা হয়েছিল। তারা শক্তির প্রতীক, তারা রক্ষার প্রতীক। পরবর্তীকালে বিষ্ণু ধর্মোত্তর পুরাণেও বিনায়কীর উল্লেখ দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি গণেশের শক্তিরূপ হিসেবেও পরিচিতি লাভ করেন, সেই কারণেই অনেক জায়গায় তাঁকে গণেশিনী নামেও ডাকা হয়। ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরের ভাস্কর্যে হাতির মুখ বিশিষ্ট এক নারী দেবীর মূর্তি দেখা যায়। গবেষকদের মতে সেগুলির অনেকগুলি বিনায়কীর প্রতিরূপ। আজকের দিনে তার উপাসনা খুব প্রচলিত না হলেও এই দেবীর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় ভারতীয় পুরাণ কত বৈচিত্র্যময় আর কত বিস্তৃত। সেখানে পরিচিত দেবতার পাশাপাশি লুকিয়ে আছেন এমন অনেক শক্তি প্রতীক যাদের কথা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আড়াল হয়ে গেছে। বিনায়কীর কাহিনী আমাদের এই কথাটাই শেখায় যে শক্তির রূপ এক নয়, তার প্রকাশও এক নয়। কখনো সে পরিচিত, কখনো সে বিস্তৃত, কিন্তু তার অস্তিত্ব তা কিন্তু চিরকালীন। আর তাই পুরাণের অজানা অলিন্দ থেকে উঠে আসা এই দেবীর গল্প আজও আমাদের কৌতূহলী করে তোলে, ভাবায় আর নতুন করে চিনতে শেখায় আমাদের নিজস্ব ঐতিহ্যকে। এখন শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এ কথা তো নিশ্চয়ই মানবেন যে একটা শহরের ইতিহাস শুধু তার বড় বড় স্থাপত্যে নয়, অনেক সময় লুকিয়ে থাকে তার দরজার আড়ালেও। আজ আমরা চলেছি উত্তর কলকাতার সেই সব পুরনো বাড়ির সামনে যেখানে কাঠের কপাট আর পিতলের কড়া এখনো ধরে রেখেছে অতীতের গল্প। শোভাবাজার, জোড়াসাঁকো কিংবা পাথুরিয়াঘাটার বনেদি বাড়িগুলোর দরজাগুলি শুধু প্রবেশপথ নয়, এক একটি শিল্পকর্ম। শাল, সেগুন কিংবা মেহগনি কাঠের তৈরি এই কপাটে দেখা যায় সূক্ষ্ম কারুকাজ, ফুললতার নকশা, কখনো আবার সিংহমুখ করা। একসময় এই কড়াগুলোরও ছিল এক একটা নিজস্ব ভাষা। কড়ানাড়ার ভঙ্গি শুনেই বাড়ির মানুষ বুঝে নিতেন এই বুঝি অতিথি এসেছেন, নাকি জরুরি কোনো সংবাদ। অনেক বড় দরজার ভেতরেই থাকত ছোট একটি খিড়কি দুয়ার, যার মাধ্যমে চলত নিত্যদিনের যাতায়াত। কোথাও রঙিন কাঁচ, কোথাও লোহার নকশা, আবার কোথাও ঘোড়ার নাল, সব মিলিয়ে দরজাগুলো হয়ে উঠেছিল সেই সময়ের জীবনযাত্রার প্রতিচ্ছবি। কিন্তু সময় বদলেছে, পুরনো বাড়ির জায়গায় উঠেছে বহুতল, হারিয়ে যাচ্ছে সেই কপাট আর মরছে পড়ছে পিতলের কড়ায়। অথচ এই দরজাগুলোই তো সাক্ষী থেকেছে বহু প্রজন্মের হাসি, কান্না, উৎসব আর ইতিহাসের। সে কথা অস্বীকার করার কি কোনো উপায় আছে? হয়তো তাই আজও উত্তর কলকাতার কোনো এক পুরনো গলিতে দাঁড়ালে মনে হয় একটি দরজায় আলতো টোকা দিলেই যেন জেগে উঠবে বহুদিনের ঘুমিয়ে থাকা কোনো অতীত, আর বলে উঠবে পুরনো শহরের কথা, পুরনো শহরের হাজারো জমানো গল্প।

ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন যেন রূপকথার গল্পের মতো। আজ আমরা কথা বলবো জুনাগড়ের শেষ নবাব মাহাবাদ খান তৃতীয়কে নিয়ে, যার জীবন একদিকে রাজকীয় ঐশ্বর্যে ভরা, অন্যদিকে নানা অদ্ভুত শখ এবং ব্যতিক্রমী ঘটনার জন্য আজও তিনি আলোচনায়। মাত্র 10 বছর বয়সে তিনি জুনাগড়ের সিংহাসনে বসেন। পরবর্তীকালে রাজ্যের শাসনভার হাতে নিয়ে তিনি পরিচিত হন একজন বিলাসী এবং পশুপ্রেমী শাসক হিসেবে। বিশেষ করে কুকুরের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। শোনা যায় তার প্রাসাদে 100 বিদেশি জাতের কুকুর ছিল। তাদের জন্য ছিল আলাদা আলাদা থাকার ঘর, পরিচর্যার ব্যবস্থা, এমনকি বিশেষ কর্মচারীও। কোনো পশু অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাও করা হতো অত্যন্ত যত্নের সঙ্গে। তবে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হল তার প্রিয় 2 পোষ্য কুকুরের রাজকীয় বিয়ে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কুকুর দুটির জন্য আয়োজন করা হয়েছিল জমকালো অনুষ্ঠান, ছিল শোভাযাত্রা, অতিথি আপ্যায়ন আর বিশেষ ভোজ। সেই ঘটনা সেই সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু এই নবাবের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী এবং গির অরণ্যের এশীয় সিংহ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকাও নাকি তিনি পালন করেছিলেন। শিকার নিয়ন্ত্রণ এবং সিংহ রক্ষার জন্য তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখিত রয়েছে। তাই মাহাবাদ খান তৃতীয়কে শুধুমাত্র তার অদ্ভুত শখ দিয়ে বিচার করলে কিন্তু ভুল হবে। তার জীবন যেমন ছিল ঐশ্বর্য আর বৈচিত্র্যে ভরা, তেমনই ছিল পশু এবং প্রকৃতির প্রতি গভীর মমতাও। ইতিহাসের এই ব্যতিক্রমী চরিত্র আজও আমাদের কৌতূহলী করে তোলে, কারণ মানুষটি ছিলেন একই সঙ্গে রাজকীয়, খামখেয়ালি এবং আশ্চর্য রকমের সংবেদনশীল। এখন সময় আরও একটি গান শোনার এবং শোনানোর। ফিরছি গানের পরে আরও অনেক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

যাবে এই খেল মজুদার বাবু মিলবে না তোমার এই খেল মজুদার বাবু মিলবে না তোমার হায় হায় পুড়িয়ে যাবে জুড়িয়ে যাবে ফুসকে যাবে ধসকে যাবে হায়।

0: ঢেকে যাবে ঢোকে যাবে হায় হায় হায় রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে এ রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে
1: এখন খেলা কেমন দেখলেন ফিফা বিশ্বকাপের উন্মাদনা বিশ্ব এখন ফুটবলের রঙে আর এখন তাই ফুটবলের কথা শ্রোতা বন্ধুরা এখন কথা বলবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরের কথা ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের আবহ পৃথিবীর নানা প্রান্তে এখন একটাই আলোচনা প্রিয় দল প্রিয় ফুটবলার আর বিশ্ব সেরার মুকুট বিশ্বকাপ মানেই তো শুধু কয়েকটি ম্যাচ নয় এটি কোটি কোটি মানুষের আবেগের নাম স্টেডিয়ামের গ্যালারি থেকে ঘরের ছোট্ট বসার ঘর সর্বত্র এখন ফুটবলের উন্মাদনা কেউ সমর্থন করছেন আর্জেন্টিনাকে কেউ ব্রাজিলকে আবার কারো ভরসা ফ্রান্স কিংবা স্পেন অথবা জার্মানির ওপর এবারের আসরে যেমন অভিজ্ঞ তারকারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তেমনই নজর কেড়েছেন বহু তরুণ ফুটবলারও গতি কৌশল দক্ষতা আর দলগত সমন্বয়ে প্রতিটি ম্যাচ হয়ে উঠছে অনিশ্চয়তায় ভরা ফুটবলের সৌন্দর্য আসলে সেখানেই শেষ বাঁশি না বাজা পর্যন্ত ফলাফল কখনো নিশ্চিত নয় বিশ্বকাপ আমাদের শেখায় যে ভাষা ধর্ম বা দেশের সীমারেখা পেরিয়েও একটি খেলা কিভাবে মানুষকে এক সুতোয় বেঁধে দিতে পারে একটি গোলে যেমন আনন্দে ভেসে যায় লক্ষ লক্ষ মানুষ তেমনি একটি হারে নেমে আসে নীরবতা কিন্তু খেলার প্রতি ভালোবাসা তা কখনো কমে না তাই শ্রোতা বন্ধুরা বিশ্বকাপের এই উৎসব মুখর সময় আপনাদের প্রিয় দলকে সমর্থন করুন খেলার সৌন্দর্যকে উপভোগ করুন আর অবশ্যই খেলাধুলার সম্পর্কে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না আজ আমাদের শ্রোতা বন্ধু সৌম্যদীপ ঘুরুই হাওড়া থেকে তিনি লিখছেন খেলা নিয়ে কাল মেসির পারফরমেন্স সত্যিই দুর্দান্ত ছিল তবে অস্ট্রিয়ার ডিফেন্সও খুব শক্তিশালী ছিল আর্জেন্টিনা দলে মেসিকে যেভাবে আলভারেজ সহ অন্য খেলোয়াড়রা সমর্থন করে সেটা ভালো লাগে আমি যদিও রোনাল্ডোর সমর্থক আমার মনে হয় পর্তুগাল দলের অন্য খেলোয়াড়দেরও রোনালদোকে আরও বেশি সমর্থন করা উচিত দলগতভাবে খেললে তারা আরও ভালো ফল করতে পারে এবছর স্পেনের ইয়ামাল এবং ফ্রান্সের এমবাপেও দারুণ খেলছেন আশা করি পর্তুগাল নিজেদের ডিফেন্স আরও শক্তিশালী

এবং আগামী ম্যাচগুলোতে ভালো ফল করবে। আমি চাই পর্তুগাল বিশ্বকাপ জিতুক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সৌম্যদীপ গুরুই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের খেলার খবরে অংশগ্রহণ করার জন্য। এরপর ধ্রুব চট্টোপাধ্যায়, তিনি কামারহাটি থেকে লিখছেন, আর্জেন্টিনা ম্যাচ সম্পর্কে একটাই কথা বলবো, ম্যাজিক্যাল মেসি এবং আর্জেন্টিনার রক্ষাকর্তা। যতক্ষণ উনি মাঠে আছেন, যে কোনো প্রতিপক্ষ চিন্তায় থাকে এবং তাদের সেরা খেলাটা খেলতে পারে না। তারা যতই হোমওয়ার্ক করে আসুক, কিন্তু শতাব্দীর সেরা খেলোয়াড়কে আটকানো সহজ তো নয়। তবে হ্যাঁ, বয়সটা ফ্যাক্টর, আর ফেভারিট ফ্রান্স তো জয় পেয়েছেই, নরওয়ে খুব লড়াই করে সেনেগালকে হারালো, আলজেরিয়া জর্ডানকে হারালো স্বাভাবিকভাবেই। নকআউটের আগে বলা কঠিন কে কতদূর যেতে পারে, মনে হচ্ছে ইউরোপের দেশগুলির দাপট থাকবে সেমিফাইনালে, আর মরক্কো ঢুকতে পারে। ধ্রুব চট্টোপাধ্যায়, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর উত্তরপাড়া থেকে লিখছেন সৌরভ রায়চৌধুরী, গতকাল মেসির পেনাল্টি মিস করা সবার কাছেই বিস্ময়কর ছিল, যদিও আর্জেন্টিনা শেষ পর্যন্ত 2 গোলে জয় পেয়েছে। ফ্রান্সও বেশ শৃঙ্খলাবদ্ধভাবে ফুটবল খেলেছে এবং ইরাকের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। এই বিশ্বকাপটি সব বড় দলের জন্যই কঠিন, কারণ এটি 48টি দল নিয়ে 3টি দেশে অনুষ্ঠিত দীর্ঘ একটি টুর্নামেন্ট। আমি সেমিফাইনালে একটি এশিয়ান দল, একটি আফ্রিকান দল, ফ্রান্স এবং ব্রাজিলকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ সৌরভ রায়চৌধুরী আপনাকেও। আমরা এতক্ষণ পড়ছিলাম শ্রোতা বন্ধুদের কমেন্ট, যারা ফুটবল নিয়ে বিশ্বকাপের এই উন্মাদনায়, যারা নিজেরাও উপভোগ করছেন এই উন্মাদনাকে এবং তার সঙ্গে বুঝছেন যে কোন দিকে এগোচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ খেলা কেমন দেখলেন এই সেগমেন্টে আপনাদের মতামত প্রকাশ করার জন্য। ফিরছি লাইফস্টাইল টিপস নিয়ে, তবে তার আগে সময় এখন একটি গান শোনার এবং শোনানোর।

শান্ত মন কিন্তু নতুন করে শক্তি পায়। হয়তো বহুদিন পরে আবার রং তুলি হাতে নিলেন, পুরনো হারমোনিয়ামটা একটু ধুলো ঝেড়ে নিয়ে বসলেন, কিংবা বইয়ের তাক থেকে নামিয়ে আনলেন প্রিয় কোনো উপন্যাস। দেখবেন অনেক পুরনো আনন্দ যেন আবার ফিরে এসেছে। মনে রাখবেন যে শখ কিন্তু কোনো বিলাসিতা নয়, শখ নিজের জন্য একটু সময়, নিজের সঙ্গে একটু কথা বলা। কারণ ব্যস্ততার ভিড়ে, কর্মব্যস্ততার অত্যন্ত ভিড়েও নিজের বন্ধু হওয়াটা আমাদের খুব দরকার। তাই ব্যস্ততার মাঝে ফিরে যান না একদিন হলেও আপনার পুরনো ভালোবাসার কাছে, কারণ কখনো কখনো পুরনো শখই নতুন করে বাঁচার আনন্দ ফিরিয়ে দেয়। লাইফস্টাইল টিপসের আজকে দ্বিতীয় বিষয়, প্রশংসা করার অভ্যাস। শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, কাজ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি শেষ কবে কাউকে আমরা মন থেকে প্রশংসা করেছি? একটা ছোট্ট প্রশংসা অনেক সময় একজন মানুষের সারা দিনের ক্লান্তি কিন্তু দূর করে দিতে পারে। কারো কাজ ভালো লাগলে বা কারোর চেষ্টা বা পরিশ্রম চোখে পড়লে সেটুকু স্বীকার করে নেওয়াও কিন্তু এক ধরনের সুন্দর অভ্যাস। আজকের এই ব্যস্ত জীবনে সমালোচনা আমরা খুব সহজেই করি, কিন্তু প্রশংসা করতে অনেক সময় আমরা সংকোচ বোধ করি। অথচ আন্তরিক প্রশংসা মানুষের আত্মবিশ্বাস বাড়ায় আর সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। বাড়িতে হোক, কর্মক্ষেত্রে হোক, কিংবা বন্ধুমহলে ছোট ছোট ভালো কাজগুলোর মূল্য দিন। হয়তো সন্তানের কোনো ছোট্ট সাফল্য বা সহকর্মীর পরিশ্রম, কিংবা ধরুন পরিবারের কারো যত্ন, একটি সুন্দর বাক্যই কিন্তু অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কিন্তু প্রশংসাকে হতে হবে অবশ্যই আন্তরিক, শুধুমাত্র খুশি করার জন্য নয়। সত্যি ভালো লাগা থেকে বলা একটা বাক্য জানবেন অনেক অনেক বেশি মূল্যবান। আর আপনার এই ছোট্ট বাক্যই হয়তো কোনো মানুষের মনে এনে দিতে পারে অনেকটা আনন্দ, আর মুখে এনে দিতে পারে অনেকটা হাসি।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকে রাত সন্ধ্যার শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। আজ কথা বললাম অন্যরকম এক তরুণ শিল্পীর, তার জীবন এবং সৃষ্টির কথা জানলাম, জানলাম পুরাণের এক কম পরিচিত দেবী সত্তার কথা, কথা বললাম বিশ্বকাপ নিয়ে, শুনলাম জুনাগড়ের নবাবের বিচিত্র জীবনের গল্প। আর আমাদের প্রতিদিনের জীবনকে যাতে একটু সহজ করে তুলতে পারি সেই কথাও কিন্তু বললাম, অর্থাৎ নিজের বন্ধু হয়ে ওঠার কথা। আসলে দিনের শেষে এই যে ছোট ছোট অনুভূতি, কিছু জানা অজানা গল্প আর একটু ভালো লাগাই, এগুলোই কিন্তু আমাদের একসঙ্গে বেঁধে রাখে। আপনাদের সঙ্গ, আপনাদের ভালোবাসা আর আপনাদের এই যে হাত বাড়িয়ে দেওয়ার টান, সেটাই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মানুষদের অনেকখানি সময় দিন, তাদের যত্ন করুন, কারণ আপনার যত্নেই সেই সম্পর্কগুলো আরও ভালো থাকবে। কথা হবে আগামী কোনো সন্ধ্যায় নতুন কিছু গল্প আর কিছু অনুভূতি নিয়ে। ভালো থাকবেন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 23 জুন অর্থাৎ 8ই আষাঢ়, খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি বিতান। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে থাকবে আলাপ আলোচনা এবং অবশ্যই কিছু আড্ডা, কিছু পর্যালোচনা তো নিশ্চয়ই থাকবে, এবং আজ বিশ্বকাপ নিয়ে থাকবে বিশেষ প্রতিবেদন। আমাদের বিশ্বকাপ রঙ্গমঞ্চে আপনারা জানেন প্রত্যেক দিনই প্রতিবেদন আমাদের থাকবে, গোটা বিশ্বকাপ জুড়ে যা যা খেলার খবর হয়েছে, এবং এই দিন অর্থাৎ আজকের দিনে বিশ্বকাপের বিশেষ কী মুহূর্ত আমরা পেয়েছি তাই নিয়ে বিশ্বকাপ রঙ্গমঞ্চে, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে আজকের আতস কাচের তলায়। আর প্রথমেই চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। ফুটবল বিশ্বকাপে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, স্বপ্নের ছন্দে লিওনেল মেসি। ফ্রান্সের হয়ে জোড়া গোল এমব্যাপের, এরই মধ্যে বিশ্বকাপে 16টি গোল করে তৈরি করলেন নজির।

0: নরওয়ের হ্যাল্যান্ড যেন ম্যাজিশিয়ান, 4-1 জয়ের মধ্যে জোড়া গোল এই তারকা স্ট্রাইকারের। আজ সমস্ত সমালোচনার জবাব দিতে মাঠে নামতে চলেছে পর্তুগাল, নজর থাকবে সেই CR7 এর উপরেই। শ্রোতা বন্ধুরা, চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়,
0: আর যেহেতু ফুটবল বিশ্বকাপ নিয়ে আজকের আতশ কাচের তলায় এবং আগামী কিছুদিন অর্থাৎ প্রায় গোটা বিশ্বকাপ জুড়েই থাকবে আতশ কাচের তলায় ফুটবল বিশ্বকাপের পর্যালোচনা, তাই এই অংশের নাম আমরা দিয়েছি ফুটবলের মহাযুদ্ধ।
1: ফুটবলের মহাযজ্ঞ, ফুটবলের মহাযজ্ঞ।
0: তিনি বয়স্ক, কেউ কেউ বলেছিলেন যে হয়তো এটি তার শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং এই বিশ্বকাপে তিনি নাও খেলতে পারেন কারণ বয়স এবং চোট। অথচ এক অদ্ভুত ছন্দে রয়েছেন, কেবল নয় কার্যত যেন কোনো চিত্রনাট্যকার একটি চিত্রনাট্য রচনা করে দিচ্ছেন তার খেলার মধ্যে। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি, তিনি অবশ্যই লিওনেল মেসি। তিনি কি সর্বকালের সেরা ফুটবলার? এই নিয়ে তো প্রচুর বিতর্ক, প্রচুর আলোচনা রয়েছে, থাকবেই। তবে সর্বকালের সেরার বিতর্কের পাশেই যে কথা প্রায় সবাই স্বীকার করবেন, তার যাত্রাপথ সত্যি অভাবনীয়। এখনো পর্যন্ত ফুটবল মঞ্চের যা যা প্রাপ্তি সবই রয়েছে তার ঝুলিতে, কেবল গোল্ডেন বুটটি বাদ দিয়ে হয়তো এই বছর সেটিও তিনি তার ঝুলিতে ভরবেন। এর মধ্যে একটি প্রশ্ন উঠে আসে, কে সেরা, মেসি নাকি ম্যারাডোনা? কখনো কখনো মনে হয় যে এই দুই উজ্জ্বল নক্ষত্র কি আসলে একজনই? কেন বারবার না হলে দুজন মিলে যাচ্ছেন? অলক্ষ্যে থাকা কোন ব্যক্তি মিলিয়ে দিচ্ছেন দুজনকে? খেয়াল করুন শ্রোতা বন্ধুরা, সময়টা 22শে জুন, এই দিনটার কথা নিশ্চয়ই মনে আছে অনেকেরই। ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগো ম্যারাডোনার সেই অমর গোল এবং একই সঙ্গে হ্যান্ড অফ গড বিতর্কের দিন, সোমবার সেই গোলের 40তম বার্ষিকী ছিল। আর এমন একটি দিনকেই যেন বেছে রাখা হয়েছিল মেসির নতুন নজিরের জন্য। 40 বছর আগের ম্যারাডোনার মতন তিনিও জোড়া গোল করলেন, মিরোস্লাভ ক্লোজেকে টপকে গিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে উঠলেন। ক্লোজের 16 গোলের রেকর্ড ভেঙে করলেন 18টি গোল এবং একই সঙ্গে ছাপিয়ে গেলেন জার্মান গোল মেশিনকে। তারপর চলতি বিশ্বকাপে সেরা ফুটবলারদের মধ্যে একমাত্র কিলিয়ান এমবাপ্পে রয়েছেন তার কাছে কারণ তিনিও 16টি গোল করে ফেলেছেন। কিন্তু এই মুহূর্তে এই সময়ের মেসির এই ফর্ম কি সত্যি অবিশ্বাস্য নয়? 30 বছর আগের ম্যারাডোনা রূপকথার মতোই মেসি মহাকাব্যে শুরুতে একটা ঝটকা থাকল। হ্যান্ড অফ গডের মতন বিতর্ক হয়তো হলো না, কিন্তু শুরু করলেন পেনাল্টি মিস দিয়ে। হতাশ হলো ফুটবল বিশ্ব কারণ মেসির মতন মানুষ পেনাল্টি মিস করছেন, এটা ভাবতেই তো কষ্ট করতে হয়। কিন্তু ডালাসের স্টেডিয়ামকে কেন বিশ্বকাপের সেরা বলা হচ্ছে তার প্রমাণ পাওয়া গেল গোটা ম্যাচ জুড়ে। আর গোটা আর্জেন্টিনার টিম যেন মেসিকে কেন্দ্র করেই খেলল গোটা মাঠে, শেষ মুহূর্ত পর্যন্ত খেলে গেলেন। কেউ কেউ মনে করেছিলেন 90 মিনিটের আগে হয়তো তাকে মাঠ থেকে উঠিয়ে নেবেন কোচ লিওনেল স্কালোনি, কিন্তু সেটি তো হলোই না, বরং শেষ মুহূর্ত পর্যন্ত সেই তার পা থেকে এলো জয়সূচক গোলটি। আর এই মুহূর্তে আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপে সর্বাধিক গোলের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, তার পরের স্থানেই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, তিনি 16টি গোল করলেন। মিরোস্লাভ ক্লোজে তিনি রয়েছেন 16টি গোল করে তৃতীয় স্থানে। রোনাল্ডো নাজারিও করেছেন 15টি গোল। ব্রাজিলের রোনাল্ডোর কথা আপনারা প্রায় সকলেই জানেন। গার্ড মুলার জার্মানি, তার ঝুলিতে রয়েছে 14টি গোল এবং তারপর আরও অনেক লম্বা তালিকা। কিন্তু মেসি ম্যাজিক এই বিশ্বকাপে হয়তো আরও আরও দেখবে ফুটবল প্রেমী সকল দর্শকেরা।

0: আর এই নিয়ে কি বললেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র আমাদের, আসুন শুনে নি।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র। অমিতবাবু, আপনাকে

0: আকাশবাণী ক্রীড়াঙ্গনে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: গতকাল আমরা একটা অদ্ভুত ম্যাচ দেখেছি বিশ্বকাপে। প্রথমে আসবো আর্জেন্টিনার সঙ্গে যে খেলাটি গতকাল হয়েছে, কার্যত অস্ট্রিয়াকে 2-0 তারা হারিয়েছে এবং লিওনেল মেসি, যাকে নিয়ে বারবার আলোচনা চলছে, তিনি প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর কালকেও 2 গোল করেছেন, এই ব্যাপারে কি বলবেন?
1: শুধু তাই না, মেসি না, খেলাটা শুরুই হয়েছিল, আরম্ভই হয়েছিল যখন সমস্ত স্টারদের দিকে আমাদের লক্ষ্য ছিল, এবং যতটা না আমরা আশা করেছিলাম, আমরা দেখলাম প্রত্যেকটা টিমেরই স্টারেরা, মেসিকে আলাদাভাবে তো পরে রাখবোই, কারণ তাকে যখন ফুটবলে রাখতাম আমরা শীর্ষে তাকে রাখি, তার আলোচনা তো আসবেই, কিন্তু আমাদের ধারণা ছিল যে তারা হয়তো এরকম পারফর্ম করতে পারবে না। দেখা গেল একদম জীবনের শেষের দিকে এসেও তারা বোধহয় জীবনের সেরা পারফরমেন্স তারা করলো, অন্তত মেসির ক্ষেত্রে প্রযোজ্য এটা। এমবাপ্পে এখনো কিছুটা জুনিয়র আছে, হল্যান্ডের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, তারা অনেকটাই জুনিয়র মেসির থেকে, কিন্তু মেসির ক্ষেত্রে যে 2 ম্যাচে 5 গোল আমরা কেউ স্বপ্নও ভাবিনি, সারা মানে মেসি যারা তারাও ভাবিনি যে মেসির এই পারফরমেন্স, মানে এটা থেকে শিখায় যে কতটা একাগ্রতা থাকে একটা লোক, সেই নিজের পারফরমেন্স এর উপর আরো বেশি ক্রুদার হয়ে গেল এবং কি শান্ত মাথায় খেললো। এবং আপনারা যদি গোলগুলো দেখেন, দেখেছেন নিশ্চয়ই, সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে, যে বিশেষ করে আমার ভালো লেগেছে যে সেকেন্ড গোলটা, বাকিটা তো সবই তার ধরুন নিখুঁত, তার পাসিং ফাসিং সবকিছুই আছে বলে, আগে সেকেন্ড গোলটা তো একজনকে দিয়ে দিয়েছিল, তার গোল করা উচিত ছিল, সেই গোলটা যখন একটা রিফ্লেক্ট হয়ে গোলকিপার থেকে 6 গজের মধ্যেই ঘুরছে, সেখান থেকে একটা এই বয়সে তার প্রচেষ্টা বা খিদে, দেখুন একটা স্লাইড করে বাঁপাটা তার যেহেতু বাঁপার দিকে পড়েছে, সে একটা অসম্ভব গ্রাউন্ডার রেখেছে, গ্রাউন্ডার রাখলে যা হয় সবাই একটু লাফালাফাই করলে পায়ের তলা দিয়ে তো এক এক করে সবাইকে ক্রস করে, 2-3 জনকে ক্রস করে গোলের জন্য ঢুকে গেল। এই খেলা দেখার জন্যই তো লোকে বসে থাকে, এবং এখান থেকে মানে যারা খেলোয়াড় অন্তত জুনিয়র খেলোয়াড় তারা শিক্ষা নেই। আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো আমাদের ইয়াং জীবনে পেলে হয়তো কিছুটা এখানে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারতাম, কিন্তু পরবর্তী জেনারেশনকে মেসি যেটা দেখিয়ে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে, নীরব ভাবে যেটা শিখিয়ে যাচ্ছে, কেউ তারা ফলো করলে সারা বিশ্বে ফুটবল উপকৃত হবে।
2: শ্রোতা বন্ধুরা, আমরা শুনে নিলাম কি বললেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, এবং এরপর যে খবরে আমরা আসব তা অবশ্যই ফুটবল বিশ্বকাপেরই খবর। ফ্রান্সের হয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে, সঙ্গে একটি গোল করলেন ব্র্যাডলি বারকোলা। সেনেগালের হয়ে একমাত্র গোলটি করলেন ইব্রাহিম এমবাই, আর কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, তার গোল সংখ্যা দাঁড়ালো 58। আর এই দুর্দান্ত পারফরমেন্সে রোমাঞ্চকর এক জয় পেল ফ্রান্স। অধিনায়কের জোড়া গোল নিশ্চিত করল যে 2002 সালের মতন আর কোনো অঘটন ঘটবে না, সেইবার পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের কাছে হেরে গিয়েছিল ফ্রান্স, যা ছিল আগের 8টি বিশ্বকাপ আসরের মধ্যে তাদের একমাত্র উদ্বোধনী ম্যাচের পরাজয়। তবে ম্যাচের শুরুতে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ ছিলই, এবং আক্রমণের ধার বেশ চোখে পড়ার মতন ছিল সেনেগালের দিক থেকে। নিউ ইয়র্ক নিউজার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে নিকোলাস জ্যাকসনের শট মাইক মেনিয়াকে পরাস্ত করলেও বলটি পোস্ট এবং গোলরক্ষকের গায়ে লেগে প্রতিকূলভাবে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে দেজিরে দুয়ের একটি সতর্কবার্তার মতন শট ফরাসি আক্রমণের সূচনা করে, এরপর মাইকেল অলিস এবং এমবাপ্পে দুজনেই সেনেগাল গোলরক্ষক এদুয়ার মেন্দিকে দুর্দান্ত সেভ করতে বাধ্য করেন। অবশেষে অলিসের বুদ্ধিদীপ্ত পাস থেকে এমবাপ্পে গোল করে ফ্রান্সের কিংবদন্তি অলিভার জিরুডের 57 গোলের জাতীয় রেকর্ডটি স্পর্শ করেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা এবং ইব্রাহিম এমবাপ্পে, উভয়েই দারুণ গোল করার পর এমবাপ্পে বক্সের বাইরে থেকে অসাধারণ একটি শট নিয়ে নিজের 58তম আন্তর্জাতিক গোলটি করেন। এখন তার সামনে নতুন লক্ষ্য হচ্ছে অবশ্যই মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপ রেকর্ডের 16টি গোল তিনি করেছিলেন সেটি ভাঙা, এবং অবশ্যই লিওনেল মেসি, যার এই মুহূর্তে গোল সংখ্যা 18, সেই রেকর্ড স্পর্শ করা। অন্য খেলায় হালান্ডের জোড়া গোলে নরওয়ের দাপট, ইরাককে হারিয়ে তারা বিশ্বকাপ মিশনে তাদের জয় বজায় রাখল। অনেকে এমনটাই হয়তো প্রত্যাশা করেছিলেন, এবং সেটাই স্বাভাবিক, কারণ বিশ্বের সবথেকে বড় ফুটবল মঞ্চে অভিষেক ম্যাচের ভাগ্য নির্ধারণকারী পারফরমেন্স

0: উপহার দিয়েছেন আর্লিং হ্যালান্ড। এর আগে সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের জয়ে জোড়া গোল করে আলো কেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে এবং সেই চ্যালেঞ্জের জবাব যেন দিলেন হ্যালান্ড। প্রথমার্ধে দুটি গোল করলেন হ্যালান্ড। এবার গোল্ডেন বুট জয়ের স্বপ্ন নির্ভর করছে নরওয়ে কতদূর পর্যন্ত বিশ্বকাপ এগোতে পারে তার ওপর, আর নরওয়ের দীর্ঘ পথ চলার আশা অনেকখানি নির্ভর করছে এই তারকা স্ট্রাইকারের উপর। ক্লাব ফুটবলে তার নামের পাশে হ্যালান্ড থাকলেও জাতীয় দলের জার্সিতে তিনি ব্রাউট হ্যালান্ড। তবে গোল করার নির্মম দক্ষতার কোনো পরিবর্তন নেই। মাত্র 25 বছর বয়সে ফরোয়ার্ডকে চোখের আড়াল করার সুযোগ নেই। ইরাক দুবার সেই ভুল করেছিল আর তাহলেই তারই মূল্য দিতে হয়েছে ইরাককে অবশ্যই। কি বললেন ম্যাচের পর হ্যালান্ড, আসুন শুনে নিই।
1: So the same energy, I will say, you have to decide this, but I think when I think about how I played today, I think I played in the same way, so it's about continuing and don't think too much. It's difficult at this stage, but focus on next and of course be happy, but also stay calm.
0: শ্রোতা বন্ধুরা, আজ মঙ্গলবার অর্থাৎ বাইরে ঘুরে এখন শুনে নেব যোগ দিবস নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন, আর তারপর আবারও ফিরে আসব ফুটবলের মহাযুদ্ধে।
2: বাইরে ঘুরে

0: আজ মঙ্গলবার, বাইরে ঘুরে। এই অনুষ্ঠানে আমরা নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে। শুনবেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আয়োজিত বিশ্ব যোগ দিবসের ওপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুরি, তিনি কথা বলেছেন বিশিষ্ট জনদের সঙ্গে। এখন শুনুন আয়োজক ইছাপুর রাইফেল ফ্যাক্টরি জেনারেল ম্যানেজারের এ কে সিং কি বললেন তিনি।
1: जैसा कि हमने अभी प्रोग्राम देखा और समझा और हम सब लोग जानते भी हैं कि योग हमारे स्वास्थ्य के लिए बहुत अच्छा है, तो मैं सिर्फ यही संदेश देना चाहूंगा कि नित्य थोड़ी देरी से, आधा घंटे से हम लोग को योग करना चाहिए। धन्यवाद।
2: नमस्कार, श्री शेखर रंजन सेन, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি এবং ইছাপুর মেটানাস্টিক ফ্যাক্টরি হসপিটালের ফিজিওথেরাপিস্ট এবং যোগ বিশারদ। আজকে আন্তর্জাতিক যোগা দিবস। 2015 সালে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 জন যোগ দিবস চালু করেন, তারপর থেকে আমরা রাইফেল ফ্যাক্টরি যোগ দিবস করছি। এবছর বয়স্কদের জন্য যোগ, অর্থাৎ বয়স্কদের শারীরিক নমনীয়তা এবং যোগের মাধ্যমে সুস্থতা বজায় রাখতেই, যোগ করলে সুস্থ থাকা যায়। এবং আমরা জানি প্রত্যেকে যোগ দিবস খালি নয়, 365 দিনই যোগব্যায়াম করতে হবে। যোগব্যায়াম করলে শরীর যেমন নমনীয় থাকে, শরীর সুস্থ থাকবে এবং বয়স্ক লোকদের আরও রোগমুক্ত করতেই যোগাসন অভ্যাস প্রতিনিয়ত করতে হবে। যেমন দেখুন, আমার হাই ব্লাড প্রেশার হয়েছে, আমি যদি শীতলি প্রাণায়াম করি আমার হাই ব্লাড প্রেশার কমবে, পবনমুক্ত আসন করি হাই ব্লাড প্রেশার কমবে। আমার ডায়াবেটিস হয়েছে, আমি যদি শশাঙ্গাসন করি, অর্ধকর্ম আসন করি, ভদ্রাসন করি, ভুজ উত্থান পদাসন করি, আমার ডায়াবেটিস কমবে। আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এবং আমার কোমরে বা ঘাড়ে স্পন্ডাইলাইটিস হয়েছে, আমি যদি নেক এক্সারসাইজ করি, আমি যদি ভুজাঙ্গাসন করি, স্বল্পাসন করি, সেতুবন্ধাসন করি, তাহলে ঘাড় এবং কোমরে বা বক্রাসন করি, তাহলে ঘাড় এবং কোমরে স্পন্ডাইলাইটিস থেকে মুক্ত পাবো। আবার দেখুন, আমার হজম শক্তি, আমি যদি উষ্ট্রাসন, পবনমুক্ত আসন, অর্ধকর্ম আসন, অর্ধহলাসন করি, তাহলে আমি এই রোগ থেকে মুক্ত পাবো। মানে সমস্ত রোগ ব্যায়াম। এবং আর একটা জিনিস যেটা আমরা বলে পারছি না, আমাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে, ফ্রোজেন শোল্ডারে ফিজিওথেরাপিস্টরা বলে ফিজিওথেরাপি করতে, কিন্তু আমি বলবো আপনারা তারাসন করুন। তারাসন করলে আপনারা সেই রোগের থেকে মুক্ত পাবেন। সাইড টুইস্টিং করুন। আবার আপনার নি হাঁটুর ব্যথা হয়েছে, আপনি উৎকট আসন করুন, উত্থান পদ আসন করুন, আপনি এগুলো থেকে মুক্ত পাবেন। এইভাবেই রোজ নিয়মিত যে কোনো বয়সে যোগাসন অভ্যাস করা যায়। আমরা আগে বলতাম 5 থেকে 80, এখন 5 থেকে না, এখন আমরা বলবো 3 থেকে 90। সুস্থ শরীরে যে কোনো রোগ ব্যায়াম করতে পারে, যারা অসুস্থ তাদের জন্য ব্যায়াম করা যাবে।

0: যোগাসন বিশারদ দিয়ে ধীরে ধীরে ব্যায়ামগুলো করতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে। যার জন্যই বলুন এবারের থিম হচ্ছে বয়স্কদের যুগ্ন যোগ। এটাই আজকের বার্তা, সুস্থ দেহ সুস্থ মন করতে চাই যোগাসন। অর্থাৎ সুস্থ থাকতে গেলে যোগাসনের বিকল্প কিছু নেই। আমাদের যোগ হচ্ছে 365 দিনই যোগ, যোগ মানেই সুস্থ।
1: নমস্কার, আমি ডক্টর জয়ন্ত কুমার সাহা, পেশাই বক্ষ বিশেষজ্ঞ বা চেস্ট ফিজিশিয়ান। যোগ আমাদের বহু পুরাতন একটি ধারা, ভারতবর্ষের মুনি ঋষিরা এটা করে গেছেন। আজ 2014 সালের পর থেকে বিশ্বে এটা স্বীকৃতি লাভ করেছে বিশ্ব যোগ দিবস হিসেবে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যোগের কোনো রকম কোনো বিরোধ নেই, বরং হচ্ছে দুটি সম্পৃক্তি। চিকিৎসার মাধ্যমে আপনি যেমন কোনো জিনিসের সমাধান করতে পারবেন, যোগ আপনাকে সেই রোগটা যাতে না হয় সেইটা আপনাকে সাহায্য করবে। আপনি যোগের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলুন, আপনি প্রাণায়াম বলুন, বিভিন্ন সন্ধি, বিভিন্ন মাংসপেশি, বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন স্নায়ুতন্ত্র, এগুলো অ্যাক্টিভেট হয় এবং এগুলো কোঅর্ডিনেট হয়, অর্থাৎ সামগ্রিকভাবে একসঙ্গে কাজ করে এবং তার ফলে শরীর এবং মনের প্রশস্তি লাভ, প্রশান্তি লাভ হয়। তাই আপনাদের ভালো থাকার জন্য যোগ অবশ্যই করা দরকার, রোগ অনেক কম হবে। আর রোগ হলে তো কিছু চিকিৎসা করতেই হবে, কিন্তু তখন আপনাকে যোগাসন অভ্যাস করতে হবে। যোগাসন অভ্যাসটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস। মনে রাখবেন, কিছু যোগ ব্যায়াম, কিছু প্রাণায়াম, কিছু ফ্রি হ্যান্ড আপনারা সিলেক্ট করে নেবেন এবং অন্তত পক্ষে সপ্তাহে 5 দিন আপনারা এটি 20 বা 30 মিনিট প্র্যাকটিস করেন নিজেদের যে কোনো টাইমে, তাহলে আপনারা খুব উপকৃত হবেন।
2: আমি শ্রী কৃষ্ণ বণিক, আমি খড়দায় থাকি। আমি একজন খো খো প্লেয়ার ছিলাম, ইন্টারন্যাশনাল অফিসিয়াল, কিন্তু আমি যোগে এসেছি। যোগের যে রোগ বিয়োগ হয়, মানে যোগ দ্বারা যে সমস্ত সমস্যা দূর হয় তাতে ওষুধে হবে না, সেগুলি দরকার নিজের জন্য যোগ করা। আমি এসেছি যে আমার নিজের ফিটনেস বা নিজের শরীরকে ঠিক রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। আমার পায়ের অনেক রকম প্রবলেম ছিল আমার অ্যাক্সিডেন্টে, আমার কাঁধের প্রবলেম ছিল, আমার কিছু পেটেরও প্রবলেম ছিল। নিয়মিত অভ্যাস করে আমি শরীরের ওজনও অনেক কমাতে পেরেছি, এখন অনেক ফিটনেস এসছে এবং অনেক কিছুই আমি এখন করতে পারি। আমি ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনেও গেছিলাম পন্ডিচেরিতে, সেখানেও 78 জন ক্যান্ডিডেটের মধ্যে অ্যাবভ 50 ওপরে, সেখানেও আমি 12 নম্বর পজিশন পেয়েছি। আমি চাই যে সবাই আসুক, যোগ নিয়মিত প্র্যাকটিস করে নিজেকে সুস্থ রাখুক।
3: নমস্কার, আমি ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরি হসপিটালের প্রিন্সিপাল মেডিকেল অফিসার ডক্টর বিশ্বজয় রায়। আমি একজন জেনারেল সার্জন। তো আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা যোগ হচ্ছে আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে আমাদের যুক্ত, যেটা যোগের সূত্রপাত কিন্তু আজকে নয়। যোগের সূত্রপাত হচ্ছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা বলে যে মহেঞ্জোদারো, হরপ্পা বা তারও আগে। কিন্তু দেখা গেছে যে মানুষ ধীরে ধীরে তার অভ্যাস এবং বিভিন্ন চেষ্টার মাধ্যমে দেখা গেল যে যোগ বলে যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে অভ্যাস করলে মানুষ যদি অন্তত 8 ঘন্টাও যদি দিনে করতে পারেন, তাহলে তারা শরীরকে সুস্থ সবল এবং নিরোগ ভাবে রাখা যেতে পারে। এবং এর মাধ্যমে বিভিন্ন যেরকম রক্তচাপ, হার্ট অ্যাটাক, অনিদ্রা, মনোযোগের অভাব, উত্তেজনা, আপানি ফুলতা, তারপরে হচ্ছে গিয়ে কোলেস্টেরলের বিভিন্ন প্রবলেম, নিউরোলজিক্যাল বিভিন্ন প্রবলেম ইত্যাদি, এগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। যোগ হচ্ছে এমন একটা পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই। সবাই আসুন, যোগ প্র্যাকটিস করুন এবং ভারতকে এগিয়ে নিয়ে চলুন।

এতক্ষণ আপনারা শুনছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরে অনুষ্ঠিত ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আয়োজিত বিশ্ব যোগ দিবসের ওপর ভিত্তি করে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় রতন কুড়ি, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ। অনুষ্ঠানটি এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, চলে আসব খেলার দুনিয়ার অন্যান্য খবরে, এবং আজ বড় ম্যাচে মুখোমুখি পর্তুগাল এবং উজবেকিস্তান, আর বলা যেতে পারে যেন গৃহযুদ্ধের মধ্যে সাম্রাজ্য রক্ষার লড়াই করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের ম্যাচে তার প্রতিপক্ষ কি উজবেকিস্তান নাকি খোদ তার দল, অনেকটা মনে হতে পারে যে হয়তো পরেরটাই সত্যি। কারণ প্রথম ম্যাচের পর যেভাবে সমাজ মাধ্যমে ঝড় উঠেছে, যেভাবে একের পর এক সমালোচনা চলছে, তা নজিরবিহীন। ফুটবল প্রেমীদের মধ্যে ঝামেলা তো লেগে রয়েছে।

0: একদিকে খ্রিস্টান ভক্তরা, অন্যদিকে তার বিরোধী শিবির। এবং জোয়াও নেভেজের একটি মন্তব্য কার্যত এই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কেউ কেউ মনে করছেন। তিনি মনে করছেন যে, জানিয়েছেন সাংবাদিকদের, পর্তুগাল দল খুব প্রতিভাবান এবং অনেক ভালো ফুটবলার রয়েছে, আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ, তাই কিভাবে সব কিছু সামলাচ্ছেন আপনারা। তাতে তিনি বলেছেন যে বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের অবদান এবং ক্রিশ্চিয়ানোর অবদান সকলেই জানেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হয় যে তিনি বাকি সদস্যদের মতোই একজন, আলাদা কেউ নন। বাকিরা যেমন দলের প্রতি অবদান রাখার চেষ্টা করছেন, তেমনই ক্রিশ্চিয়ানোও চেষ্টা করছেন। আর অন্যদিকে মেসির সাফল্য কার্যত চাপ যেন আরও খানিকটা বাড়িয়ে দিচ্ছে। একদিকে নেইমার, যিনি আদৌ খেলতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে, তার পাশাপাশি তরুণ হল্যান্ড বা এমব্যাপের দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু রোনাল্ডোর ওপরে বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই আজ অবশ্যই অত্যন্ত গুরুদায়িত্ব ক্রিশ্চিয়ানোর হাতে, এবং পর্তুগাল তাদের ওপরও থাকবে নজর, কারণ তারা কিন্তু এই বছর বিশ্বকাপের অন্যতম দাবিদার। দেখা যাক খেলা কোন দিকে এগোয়। অন্য খেলায় ইংল্যান্ডের প্রতিপক্ষ আজ ঘানা, এবং সেট পিসের দিকেই জোর রাখতে চাইছে ইংল্যান্ড, কারণ প্রথম ম্যাচে তারা ক্রোয়েশিয়াকে 4-2 গোলের বিপুলভাবে পরাজিত করে নজর কেড়েছিল। অবশ্যই আজকেও তারা সেই দিকেই থাকবে, তাদের যে আক্রমণ প্রতি আক্রমণের ফুটবল, হ্যারি কেন থেকে শুরু করে সাকা, প্রত্যেকের দিকে নজর থাকবে, এবং অবশ্যই থাকবে র্যাশফোর্ডের দিকেও বাড়তি নজর, তিনি গত ম্যাচে একটি গোল পেয়েছেন। তাই ঘানার বিরুদ্ধে আজকে অবশ্যই ভালো লড়াই করার চেষ্টা করবে ঘানা, কিন্তু অবশ্যই শক্তিশালী ইংল্যান্ড। ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা খুশির খবর, কারণ বিশ্বকাপে পরের ম্যাচে হয়তো আশা পূরণ হতে চলেছে তাদের, কারণ নেইমারের প্রতীক্ষায় তারা ছিলেন এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারের খেলার আশা আরও বেড়েছে। নেইমার অনুশীলনরত ছবি তিনি দিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে, এবং তিনি জানিয়েছেন তিনি ভীষণ খুশি। তার বার্তা অবশ্যই ফুটবল প্রেমীদের মনেও একটি আনন্দের জায়গা তৈরি করেছে। হয়তো তিনি অবশ্যই স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরবেন, এবং অনেকটা এইরকম আনসেলত্তিও বার্তা দিয়েছিলেন, চোট সারিয়ে ফিরতে গত কয়েকদিন ধরে নিবিড় অনুশীলনের মধ্যে ছিলেন 34 বছরের ব্রাজিলীয় এই তারকা। হাইতির বিরুদ্ধে খেলতে ফিলাডেলফিয়া ব্রাজিল গেলেও নেইমার কিন্তু নিউ জার্সিতে একাই অনুশীলনে ব্যস্ত ছিলেন। শ্রোতা বন্ধুরা, আমরা জানি প্রতি বিশ্বকাপে জানাচ্ছি আপনাদের সেই দিনের বিশেষ বিশেষ খবর, এবং যাকে আমরা এই নামে শিরোনাম দিয়েছি যে বিশ্বকাপ রঙ্গমঞ্চ। আসুন আজ সেই বিশ্বকাপ রঙ্গমঞ্চে আমরা চলে যাই, এবং আজকের দিনে বিশ্বকাপ ইতিহাসে কি কি বিশেষ নজির তৈরি হয়েছিল তা আপনাদের জানাই।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ১৯৫৪ সাল 23শে জুন বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল হওয়া ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। সেই ম্যাচে গোলের সংখ্যা শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়, 7-5 ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রিয়া, মানে গোটা ম্যাচে মোট 12 গোল হয়। বাবা দেয় শ্রোতা বন্ধুরা, কি অবিশ্বাস্য সেই ম্যাচ হয়েছিল। এই দিনেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ঘটনা ঘটিয়েছিল আলজেরিয়ার ন্যাশনাল ফুটবল টিম, তারা জাতীয় দল হিসেবে ওয়েস্ট জার্মানিকে 2-1 ব্যবধানে পরাজিত করেছিল। এই দিন গোল বন্যায় ভরা গ্রুপ পর্বের শেষ দিনে নেদারল্যান্ডস, তারা 2-0 গোলে হারিয়েছিল চিলির আন্তর্জাতিক দলকে এবং গ্রুপ সেরা হিসেবে পরের পর্বে উঠেছিল। অন্যদিকে বিদায়ের আগে অস্ট্রেলিয়াকে স্পেন 3-0 ব্যবধানে পরাজিত করেছিল, এবং রাশিয়া বিশ্বকাপ এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিল টনি ক্রুজ। অতিরিক্ত সময়ে তার অসাধারণ ফ্রিকিকে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ন্যাশনাল ফুটবল টিম, তারা 2-1 ব্যবধানে নাটকীয় প্রত্যাবর্তনে জয় পেয়েছিল সুইডেন ন্যাশনাল ফুটবল টিম, অর্থাৎ সুইডেনের জাতীয় দলের বিরুদ্ধে, এবং সেই গোলটি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। 2018 বিশ্বকাপ আপনাদের মনে থাকবে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন মৈত্রী ক্রীড়াঙ্গনে প্রত্যেক দিন আপনাদের জন্য থাকে আজকের দিনে, আর এই ফুটবল বিশ্বকাপ যখন চলছে, যখন তার উন্মাদনার এবং উষ্ণতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, তখন আজ আজকের দিনেও থাকবে।

এক অদ্ভুত ফুটবলারের গল্প। আজ তার জন্মদিন এবং তিনি কার্যত ফুটবল বিশ্বকে শাসন করেছেন অনেকটা একার ক্ষমতায়। ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক এবং স্ট্রাইকারদের মধ্যে বিবেচিত হন তিনি। আপনারা বুঝতেই পারছেন জিনেদিন জিদানের কথা বলছি। পরাক্রমশালী ব্রাজিলকে পর্যন্ত ঠেকিয়ে দিয়েছিল জিদানের জাদু। ফরাসি ফুটবলের অন্যতম সেরা তারকা তো বটেই, ক্লাব পর্যায়ে তিনি খেলেছেন রিয়েল মাদ্রিদ জুভেন্টাসের মতন দলে। ফ্রান্সের হয়ে 108 আন্তর্জাতিক ম্যাচে খেলেন। 1998, 2000, 2003 সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান অর্জন করেন। 1998 জয় করেন ব্যালেন্ডিয়র। 1998 বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিদান। এছাড়া ইউএফা ইউরো 2000 ফ্রান্সে শিরোপা জয় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 2006 বিশ্বকাপে ফাইনালে বিতর্কিত লাল কার্ড দেখলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয় করেন। কোচ হিসেবে রিয়েল মাদ্রিদ সিএফকে টানা তিনি ইউএফা চ্যাম্পিয়নশিপ লিগে জেতান, একমাত্র প্রথম কোচ তিনি। জিদানের জন্মদিনের পাশাপাশি আজ ভিলমা রুডলফের জন্মদিন। কিংবদন্তি মার্কিন দৌড়বিদ, শৈশবে যিনি পোলিও এবং শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করেছিলেন, দীর্ঘদিন ব্রেস ছাড়া হাঁটতেও পারতেন না, অথচ তিনি একসময় 1996 সালের মেলবোর্ন সামার অলিম্পিক্সে 100x4 মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জয় করলেন। এরপর 1960 সালের রোম সামার অলিম্পিক্সে 3 স্বর্ণপদক জুড়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেন। ইতিহাসের তাকে বলা হয় অবিশ্বাস্য গতির কারণে দ্রুততম নারী। আর আজই প্রয়াত হন মার্কিন অ্যাথলিট ডিহার্ট হারবার্ট। 1924 সালের অলিম্পিকে দীর্ঘ লম্ফ অর্থাৎ হাই জাম্পে তিনি স্বর্ণপদক জয় করে অলিম্পিকের প্রথম কোনো ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ী আফ্রিকান আমেরিকান ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত হন। শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213-2213-1342, আমাদের ইমেল আইডি arkolkatasports@gmail.com, ইমেল আইডি, ফেসবুক পেজ আমাদের AIR কলকাতা স্পোর্টস পেজ। আমাদের চিঠি পাঠাতে পারেন ঠিকানা প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বিতান্ধে, শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। শুরু করছি আজকের অনুষ্ঠান। বিষয়, উন্নত প্রথায় আমন ধানের চাষ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা তৈরি হচ্ছেন আমন ধান চাষ করার জন্য। কেউ কেউ হয়তো বীজ সংগ্রহের কাজ শুরুও করে দিয়েছেন বা করবেন বলে মনে মনে ভাবছেন, তাই তো? এই অবস্থায় আপনাদের যদি একটু উন্নত প্রথা সম্পর্কে জানানো যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। তাই এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের এই পরিবেশনা বা উপস্থাপনা যাই বলুন না কেন। বিষয় আবারও বলছি, উন্নত প্রথায় আমন ধানের চাষ। এই বিষয়ে বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজ্য কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত যুগ্ম কৃষি অধিকর্তা মাধব চন্দ্র ধাড়া।
2: নমস্কার।
1: যিনি, একটু বলে দিই মাধববাবু আপনার পরিচয়টা, যে যিনি বর্তমানে, আপনি তো এখন কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টে যে রয়েছে, কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন আদার, যাকে আমরা সাধারণভাবে সিএডিসি বলে থাকি, সেই সংস্থার কোথায় রয়েছেন? বৈচি প্রজেক্টে। আপনার তো দীর্ঘ কর্মজীবন, এর একটা বড় সময় কেটেছে আমাদের রাজ্যের সরকারি খামার চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে। তো ধান সম্পর্কে আপনার যে বিশেষ অভিজ্ঞতা, আমরা নিশ্চয়ই চাইব আজ আপনি সেটা ভাগ করে নেবেন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে, তাই তো? তাহলে প্রথমে বরং আমরা একটু জেনে নিই শ্রোতা বন্ধুরা মাধববাবুর পরিচয়। উনি রাজ্য

0: সরকারে যুগ্ম কৃষি অধিকর্তা হিসেবে ছিলেন, বর্তমানে সিএডিসির বঞ্চি প্রজেক্টে কর্মরত আছেন। তো মাধববাবু, একটু আপনার কর্মজীবনের ধান চাষের অভিজ্ঞতা যদি আমাদের বন্ধুদের বলেন।
1: আমি চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে 1989 থেকে কাজ করেছি। সেই সময় থেকে আমরা বিভিন্ন ধানের উপর, বিভিন্ন জাতের ধান কি পরিস্থিতিতে কিভাবে চাষ করা যাবে, নতুন নতুন প্রযুক্তি আমরা কি, যেমন আমরা এসআরআই, এসএআরপি, সিস্টেম অফ রাইস ইনটেন্সিফিকেশান, ঠিক একেবারে সিস্টেম অফ অ্যাসুরাইস প্রোডাকশান, জিরো টিলেজ প্রসেস, ড্রাম সিজার প্রসেস, এইগুলো চাষিদের মধ্যে যেমন দিয়েছি, ঠিক একইভাবে যে নতুন নতুন ধানগুলো আমাদের গবেষণা কেন্দ্র থেকে তৈরি হয়েছে, কি পরিস্থিতিতে সেগুলো চাষ করা যাবে, কিভাবে করা যাবে, সেই পদ্ধতিটাও আমরা দিয়েছি। একইভাবে আমরা প্রতিকূল পরিবেশে, অর্থাৎ খরা পবনশীল এরিয়া, যেমন আমি ধর বাঁকুড়া পুরুলিয়া এরিয়া, সেখানেও আমাদের গবেষণা কেন্দ্র আছে, বাঁকুড়াতে আছে, পুরুলিয়ার হাতোয়াড়ায় আছে, সেখানে আমরা খরা সহনশীল যে জাতগুলো নতুন নতুন হয়েছে সেগুলোকে কি বিশেষ পদ্ধতিতে চাষ করা গিয়ে চাষিরা তাদের লাভ বেশি করতে পারে, ঠিক একবারে নোনা সহনশীল নোনা এরিয়ায়, আমাদের বিশাল এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া বিশাল এরিয়া আছে, আমাদের গবেষণা কেন্দ্র গোসাবাতে আছে, সেখানে আমরা নতুন নতুন যে জাতগুলো বের করিয়েছি সেগুলো কীভাবে চাষ করা যায়, এবং আমাদের প্রতি বছরই কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে বন্যা পবন মানে জলে নিমগ্ন হয়ে যায়, সেই নিমজ্জনাত্মক অবস্থায় জলে মানে জলে ডুবে থেকে কীভাবে ধান চাষ করা যায়, এবং তার জন্য বিশেষ বিশেষ জাত সেগুলো এবার বিশেষ কী পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলো আমরা চাষের মধ্যে দিয়েছি। এই জ্ঞানগুলো নিয়ে আমি আমার দীর্ঘ জীবন চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে যেমন বিভিন্ন পদে, এবং সর্বশেষে 8-10 বছর আমি প্রায় ইনচার্জ হিসাবে চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে কাটিয়েছি।
0: তা বন্ধুরা বুঝতেই পারছেন, চুচুড়ার মতো রাজ্যের একটা নামী ধান্য গবেষণা কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু আর কেউ নন, আমার পাশেই বসে রয়েছেন আমাদের হয়ে আপনাদের কিছু বলার জন্যে, যে বিষয়টা এখন কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের রাজ্যে ধান চাষ করছেন, ধান আমাদের মুখ্য ফসল বা প্রথম ফসল, তো আমরা সকলেই ভাত খেয়ে থাকি, সেই হিসেবে আমাদের রাজ্যে উৎপাদিত ধানের কিন্তু একটা বিশেষ গুণগত মান রয়েছে বলে এটা আমাদের দেশে সর্বজন বিদিত। যে কথাটা প্রথমেই বলতে হয় ধান চাষের ক্ষেত্রে, যে জাত নির্বাচন করতে হবে, সঙ্গে দেখে নিতে হবে ভালো বীজ কিভাবে সংগ্রহ করা যায়, সেসব বোঝা দরকার। মাধববাবু কি বলেন?
1: প্রথমে বলি, ভালো বীজ সংগ্রহ করতে হবে, সার্টিফাইড বীজ সংগ্রহ করতে হবে, এবং সরকারি যে সব প্রতিষ্ঠান আছে, আমি প্রথমেই বলি চাষি ভাইদের, আপনারা বিভিন্ন গবেষণা কেন্দ্র, যেমন আমাদের আগে চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র এখনও আছেন, থাকবেও, ঠিক বাঁকুড়াতে আছে, পুরুলিয়া আছে, এইসব গবেষণা কেন্দ্র থেকে আপনারা বীজ সংগ্রহ করুন, বা আমাদের বিভিন্ন ব্লক লেভেল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত বিভিন্ন ফার্ম আছে, সেখানে ভালো ফাউন্ডেশন বীজ থেকে সার্টিফাইড সিড প্রোডাকশন হয়, এবং সেখানে রেটটা সর্বনিম্ন, চাষি ভাইদের জন্য চিন্তা করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা খুবই কম, সেখান থেকে বীজ সংগ্রহ করুন, অথবা আপনারা আমাদের যে সিড কর্পোরেশন আছে ওয়েস্টবেঙ্গল সিড কর্পোরেশন, সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, তারাও বিভিন্ন কম রেটে বিক্রি করছেন, সেই সব জায়গা থেকে সংগ্রহ করুন এবং সার্টিফাইড ভালো বীজ সংগ্রহ করুন। এছাড়া আমাদের সিএডিসি, আমি যেখানে বর্তমান কর্মরত, প্রায় প্রতি জেলাতেই আছে, সেখানেও আপনারা কম রেটে বীজ পাবেন এবং সার্টিফাইড ভালো বীজ পাবেন। এই সম্বন্ধে সংগ্রহের জায়গা থেকে আমরা যদি বীজ সংগ্রহ করেন, আপনাদের বীজের যে দামটা সেটা অনেক কম পড়বে, তার মানে আপনার লাভ প্রফিটেবল হবে এবং ভালো বীজ পাবেন, কারণ এই সব জায়গা থেকে যে বীজের দাম তা হাফ থেকে 1/4 কম রেটে পাবেন, যেগুলো প্রাইভেট কোম্পানিগুলো যে রেটে বিক্রি করে, এবং ভালো বীজ পাবেন সেটা কিন্তু মনে রাখবেন।
0: তাহলে মাধববাবু, এই জিনিসটা কিন্তু কৃষক বন্ধুদের মাথায় রাখতেই হবে যে বীজ আমরা সে সমস্ত জায়গা থেকে সংগ্রহ করব যে প্রতিষ্ঠান নাকি
1: সরকারি
0: প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই যে বিশ্বস্ত কথাটা, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কোথাও যেন দায়বদ্ধতা, যে আমি আপনাকে আপনার যে উৎপাদনের

0: দায় সেটা বহন করছি। অর্থাৎ সরকার কিন্তু এখানে বীজের গ্যারান্টি দিচ্ছেন, মাধববাবু সেই কথাই বলছেন। তো এ তো গেল বীজ সংগ্রহের বিষয়। জাত নির্বাচনের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝে নেব কখন কোন জাত কি মাটির জন্য কি জাত, কোন জলের জন্য কি ধরনের জল, কোন সিচুয়েশনে কি ধরনের জাত ব্যবহার করব,
1: সেই সবগুলো নিয়ে আমি বলছি। প্রথমে আসি আমরা খরা সহনশীল, খরা সহনশীল খরা পবন এরিয়া আমাদের পশ্চিমাংশ, পশ্চিমের পশ্চিমাংশ বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু পার্ট, দুর্গাপুর আসানসোল এরিয়া, বীরভূমের কিছু পার্ট, ঝাড়গ্রাম, এগুলো হচ্ছে খরা পবন এরিয়া। সেই সব অঞ্চলের জন্য যে জাতগুলো আমরা সুপারিশ করেছি তার মধ্যে আছে আদিত্য, অন্নদা, যামিনী, খণ্ডগিরি, হীরা, প্রভাত, অঞ্জলি, ডিয়ারার ধান 42 42, এইটার সম্বন্ধে একটু বলে, এটা IR-64 DRT বলে, অর্থাৎ
0: IR-64
1: DRT নন রেজিস্ট্যান্ট জিন, যেটা সেটাকে ওর মধ্যে ঢুকানো হয়েছে।
0: আচ্ছা,
1: তার মানে এটা ডট রেজিস্ট্যান্ট, মানে খরা খরা সহনশীল জন্য যে গুণটা, এর যে এই জিনটা এর মধ্যে ঢুকানো হয়েছে, তার মানে এ বেশি খরা হলেও সেখান থেকে কিছু প্রোডাকশন দেবে,
0: ও সহ্য করতে পারবে।
1: এইরকম একটা চার্চ IR-64 DRT হওয়ার, যেমন সুখাধান 5 সুখাধান 6 5 6, এই দুটো এই ঠিক একই ধরনের গুণ আছে। ঠিক আছে, পনধান 16 জলদি ধান 13 14 ভূপেন সহভাগী ধান, এই সহভাগী ধান কিন্তু পশ্চিমবঙ্গে খুব নাম করেছে, সহভাগী ধান এই যে ভালো, মানে খরা অবস্থায় ভালো একটা প্রোডাকশন দিচ্ছে। সেই জন্য এই খরা পবন এরিয়ায় এই সব জাতগুলো যদি আপনারা চাষ করেন তাহলে আরও বেশি পাবেন। ঠিক একইভাবে খরা পবনশীল এরিয়া যেগুলো চাষ এগুলো উঁচু জমি, খরা পবন এরিয়া মানে উঁচু জমিতে চাষ, এগুলো আমাদের অন্যান্য জায়গায় যে উঁচু জায়গা আছে সেই জায়গার জন্য আমরা এই জাতগুলো সুপারিশ করতে পারি। এবার মাঝারি উঁচু জমি যেগুলো, যেগুলো মাঝারি মানে যেগুলো 10-20 সেন্টিমিটার পর্যন্ত জল দাঁড়ায়, সেই সব জায়গার জন্য আমরা পন ধান 12 M2-10-10, ঠিক আছে, IT-47-S6 IT-409-4 IT-47-S1 মিনিকিট, যেটা আমাদের চুচুড়া কেন্দ্র থেকে উদ্ভাবন হয়েছে, IT-47-S6 যেটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বোরো সিজনে ম্যাক্সিমাম এরিয়া কভার করে, ঠিক আছে, বোরো আমন সিজনেও করে, যেটা শতাব্দী নামে পরিচিতি। হ্যাঁ, এই জাতটা ঠিক IT-4094 যেটাকে আমরা এই 4094 এই জাতটা যেটা, এটাও চুচুড়া থেকে উদ্ভাবন হয়েছে। হ্যাঁ, এটাও ভালো এরিয়া চাষ হয়, M2-10-10 এইগুলো। ঠিক আছে, মাঝারি জমির যেখানে, মাঝারি জমি যেখানে জলটা 20-30 সেন্টিমিটার ধরে, সেখানে আমরা সশস্যী, দয়া, ত্রিগুণা, পূষা 1221, গীতাঞ্জলি, প্রতীক্ষা, প্রতীক্ষা বলে একটা খুব ভালো জাত, এটা হচ্ছে IT-15191 বলা হয়। এই প্রতীক্ষা জাতটাও খুব অনেকেই বেশি চাষ করে, বেশ ভালোভাবে চাষ করে। আর যেখানে আরেকটু জলের অগভীর নিচু জমি, অর্থাৎ থেকে 30-50 সেন্টিমিটার জল দাঁড়ায়, সেই সব জায়গার জন্য আমাদের যেমন আছে IT-15847 IT-15848, এই এরিয়ায় হচ্ছে ম্যাক্সিমাম যে জায়গাটা চাষ হয় সেটা হচ্ছে M2-7029 যেটা স্বর্ণ নামে, স্বর্ণ নামে
0: স্বর্ণ ধান মানে ভীষণ ভাবে বিখ্যাত, সকলের মুখে মুখে নামটা।
1: এইখানে একটা ব্যাপার আছে, অনেকে স্বর্ণ ধান বলে, অনেকে স্বর্ণ মাসুরি বলে, ব্যাপারটাকে তিনটে কিন্তু আলাদা জিনিস।
0: তাহলে স্বর্ণ আর স্বর্ণ মাসুরি তো আলাদা,
1: আলাদা। স্বর্ণ মাসুরি একটা দেশি ধান, স্বর্ণ হচ্ছে M2-7029,
0: সেটা উন্নত উন্নত
1: উন্নত ধান, আর IT-5656 সেটা হচ্ছে স্বর্ণ ধান, তিনটে আলাদা জিনিস। কিন্তু চাষিরা অনেকেই
0: কনফিউজ
1: হয়ে যায়। M2-7029 এই প্রসঙ্গে একটা কথা বলি, এই M2-7029 এর মধ্যে আমাদের বৈজ্ঞানিকরা সাবমার্জেন্স টলারেন্স জিনকে ঢুকিয়েছেন, তার মানে জলে ডুবে থাকলেও 8-10-12 দিনও জলে ডুবে থাকলে সেখানে কি হয়, ওই ধান থেকে
0: পরবর্তীতেও আমরা কিছু ফলন তুলে নিতে পারবো,
1: সেটাকে বলা হয় স্বর্ণ সাবান। ঠিক একইভাবে সাবিত্রী সাবান, সাবিত্রী বলে একটা জাত আছে যেটা নিচু জমিতে হয়, ঠিক একইভাবে ঠিক একইভাবে সাম্মা মাসুরি সাবান, যে সাম্মা মাসুরি বলে একটা জাত আছে, সেই সাম্মা মাসুরি সাবানের সঙ্গে এইরকম সাম্বাজেন্স টলারেন্স, এইরকম সাম্বাজেন্স টলারেন্সের উপর গবেষণা করে এইসব কাজগুলো আছে। তার ম্যানেজমেন্ট কী করে

0: করে করা যায় সেগুলো আমরা দিয়েছি, সেগুলো এখন পরে যদি সম্ভব হয় আপনাদের কাছে আনতে পারবো। ঠিক একইভাবে এখানে কৌশল্যা সুজলা আছে, আর একইভাবে আমাদের আরেকটা সূচনা গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে, আমি একটু বলে নিই, অজিত, অজিত বলে একটা ধান যেটা 115 থেকে 120 দিনের মধ্যে হয়, এটাও মাঝারি উঁচু জমিতে করা যায়। এই ধানটাও খুব পপুলার হয়েছে বোরু ও আমন সিজনে। আর একটা মুক্তশ্রী, মুক্তশ্রী মানে আপনাদের ধরেন আর্সেনিক পবন এরিয়া, যেটা আমাদের গঙ্গার পার প্রায় সব জেলায় যেই আর্সেনিক পবন এরিয়া আছে, সেই আর্সেনিক পবন এরিয়া যদি আমরা গবেষণা করে দেখেছি, এবং একটা আমাদের চুচুড়া গবেষণা কেন্দ্র থেকে মুক্তশ্রী বলে একটা জাত বেরিয়েছে, সেই জাতে কি দেখা যাচ্ছে সেটা যদি ওই এরিয়ায় চাষ করা যায়, খুব মিনিমাম পার্সেন্টেজ একবার থাকবে না তা নয়, যেটা অন্যান্য ধানের ক্ষেত্রে যে পরিমাণ আর্সেনিক থাকে ডানার মধ্যে, খোসার মধ্যে, খড়ের মধ্যে, এটাতে খুব মিনিমাম লেভেল থাকে।
1: তার মানে বলতে পারা যায় না থাকারই মতো,
0: না থাকারই মতো মানে এটা সহনশীল। এই মানে মাটির মধ্যে আছে কিন্তু সে ধানটা সেটা গ্রহণ করছে না, মাটিতে আর্সেনিক আছে কিন্তু অন্যান্য ধানটা সেটা পাচ্ছে না, সেই সব জাত আছে। ঠিক একইভাবে আমাদের নিচু জমিনের যেগুলো আছে খুব গভীর জমি, সেখানে আর যেমন আছে অগভীর, যেখানে 30 থেকে 50 সেন্টিমিটার জল ধরে, সেই জায়গায় যেমন আছে শালিবাহন, মানস সরোবর, সি আর হাজার সতেরো, হাজার আঠারো, ঠিক একইভাবে আছে সি আর হাজার 30, এইসব ধারগুলো আছে। এবার প্রায় গভীর জমি মানে যেখানে জলটা আপনার 50 থেকে 70 সেন্টিমিটার দাঁড়ায়, সেখানে সুধীর, মানন্দা, ভূদেব, এইসব জাতগুলো আছে। আরও গভীর জনের জন্য জিতেন্দ্র, যারপর নীরজা, এখন যেটা আরও ধান চাষ করা হচ্ছে যেগুলো বর্ষা ধান।
1: আচ্ছা,
0: বর্ষা ধান
1: এইটা বর্ষাকালে চাষ করা যায়
0: না, ধানটার নাম বর্ষা ধান
1: কেন
0: কেন বলো হয়, এটা হচ্ছে খুব গভীর জমিতে। ঠিক আছে, আমাদের সবিতা NC 492 বলে একটা জাতও আছে, যেটা ওইসব মানে যেটা হচ্ছে নিচু জমির জন্য।
1: আচ্ছা,
0: ঠিক আছে, বর্ষা ধান, এই বর্ষা ধান হচ্ছে এই গভীর জমিতেও চাষ করা যায়। এইরকম মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জাতগুলো আছে, এই জাতগুলো যদি চাষ করা যায় তাহলে খুবই লাভবান হবেন আপনারা। আমি অনেকগুলো নাম বললাম, আপনারা কতটা মনে রাখতে পারবে জানি না, তবুও আপনারা চেষ্টা করবে বিভিন্ন সরকারি যে অফিসগুলো আছে বা আমাদের যে ব্লক লেভেল থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই নামগুলো আপনারা গিয়ে জিজ্ঞেস করলে আমাদের যে ব্লকের লেভেলে আমাদের আমাদের বন্ধুরা আছেন তারা আপনাদের সুপারিশ দেবেন।
1: সেটা তো মাধববাবু, যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করছেন তো তারা মূলত ব্লক লেভেলেই রয়েছেন, পঞ্চায়েত এলাকায় রয়েছেন, তো ব্লক লেভেলে বন্ধুরা আপনারা জানেন যে একজন কিন্তু ব্লক লেভেলে কৃষি কর্মকর্তা রয়েছেন, যাকে আমরা ADA অ্যাসিস্ট্যান্ট
0: ডিরেক্টর অফ
1: এগ্রিকালচার বলে জানি, তো ওনার দপ্তরে গিয়ে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই জাতগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা চলে আসবো
0: না, এইখানে আরেকটু বলে নিই, এইখানে নিচু জমির জন্য আমাদের কিন্তু বর্তমানে বছরে বছরে বলবো না কয়েক বছর ধরে আমরা যে রাজদীপ আর কনক এই দুটো আমাদের চুচুড়া ধান গবেষণা কেন্দ্রে বেরিয়েছে, সেগুলোরও বীজ ফাউন্ডেশন বিডার থেকে ফাউন্ডেশন সার্টিফাইড এইভাবে করা হচ্ছে। আর এই প্রসঙ্গে একটু কথা বল, যে আমাদের নোনা সহনশীল জাত যেটা আমি এড়িয়ে যাচ্ছি বলতে সময় পাইনি, সেইখানে কিন্তু নোনা এরিয়ার জন্য সেখানে জারাভা, নুনিশ্রী, নোনা সম্পদ, গোসাবা 5 যেটা আমাদের চুচুড়া গাছান্ন গবেষণার যে সাব শাখা আছে গোসাবাতে সেখান থেকে রিলিজ হয়েছে, নোনা স্বর্ণ যে স্থানটা খুব পপুলারিটি পেয়েছে, IR 42078, CSR 10, এবং আগে যে জাতগুলো ছিল আপনারা জানেন মালাবতী, চামরমণি, আমলমোনা, মোহন, হ্যামিল্টন, ভূতনাথ, পোখখালি, নোনা বোগরা, মরিশাল, এগুলো তো আগের জাত, নতুন যেগুলো আগে বললাম জারাবা, নুনিশ্রী, নোনা সম্পদ, গোসাফা 5, নোনা স্বর্ণ, এগুলো হচ্ছে খুব উন্নত জাত বর্তমানে রিলিজ হয়েছে।
1: তাহলে কৃষক বন্ধুরা নিশ্চয়ই বর্তমানে যে উন্নত জাতগুলো উদ্ভাবন হয়েছে যেগুলোর কথা বললেন, সেই পুরনো জামানায় না গিয়ে সেই জাতগুলো না ব্যবহার করে যদি বর্তমানে যে সমৃদ্ধি পাচ্ছে সেগুলো ব্যবহার করে তাতেই তো ভালো হয়,
0: তাতে ফলনটা অনেক বেশি।
1: হ্যাঁ, ফলনটা বেশি হয়। এবার পাবেন কোথায় সেই জাতগুলো সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে ওনারা কি এই যে সরকারি খামারগুলোতে গেলে
0: অবশ্যই পেয়ে যাবেন? অবশ্যই পেয়ে যাবেন।
1: তাহলে

0: নোনা এরিয়া সম্বন্ধে আমাদের যে গোসাবা আমাদের সাবস্টেশন আছে, হ্যাঁ, সল্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটির যে প্যাডি রিসার্চ স্টেশন, সেখানে গিয়ে এইগুলো
1: পাওয়া যেতে পারে। তো এবারে তাহলে চাষী বন্ধুরা, আমরা ধরে নিলাম যে জাতি নির্বাচন হয়ে গেল, বীজ আমরা সংগ্রহ করে নিলাম, তো পরবর্তী পদক্ষেপ কি হবে? বীজতলা কিভাবে প্রস্তুত করব?
0: বীজতলা শুকনো করা যায়, আবার কাদা জমিতেও করা যায়, দুটো প্রসেস করা যায়। অনেকে বাধ্য হয়ে, আর বিশেষ করে যেগুলা নাবি জাত, সেগুলো লং ডিউরেশন যে জাতগুলো, সেগুলো বাধ্য হচ্ছে, হ্যাঁ, সেখানে বাধ্য হচ্ছে তারা যে শুকনো জমিতে ধান পেলা। আবার যদি কারো জলের সংস্থান থাকে, অর্থাৎ সামনে ডিপটির পুকুর আছে, তখন কাদা করে জমিতে চাষ করা, এই কাদা করে জমিতে চাষ করার জন্য তারা আগে কি করবে, জমিটাকে যেখানে সূর্যালোক ভালো পায়, জলের সংস্থান আছে, সেখানে জমিটাকে দু তিনবার ভালো করে চাষ দেবে। এবং আমরা যে কথা বলি, অর্থাৎ যে জমি রোয়া করবে, ধরে এক একর জমি রোয়া করবে, এক একর জমি মানে 4,000 স্কোয়ার মিটার, তার 1/10 যা জমি রোয়া করবে, তার 1/10 অর্থাৎ 400 স্কোয়ার মিটার জমিতে বীজতলা তৈরি করবে, 400 স্কোয়ার মিটারে বীজতলা তৈরি করবে। এই 400 স্কোয়ার মিটার এরিয়া যখন বীজতলা তৈরি করবে, মানে এক একর জমি রোয়া করার জন্য, সেখানে তারা দু তিনবার ভালো করে চাষ দেবে, প্রথমে জৈব সার দেবে, সেই জৈব সার 1 থেকে 1.5 টন ওই জায়গা 400 স্কোয়ার মিটার মধ্যে দেবে, সেইখানে দিয়ে তারপর কি করবে, জমিটা ভালোভাবে তৈরি করলো, এবং মূল সার হিসাবে, মূল সার হিসাবে তারা কি দেবে, যেটা দেবে 2 কেজি নাইট্রোজেন, 2 কেজি ফসফেট, 2 কেজি পটাশ, NPK, হ্যাঁ, ওই জায়গার জন্য
1: ঠিক
0: এই এইটা দেবে। এটা ব্যাসাল্ড হিসাবে জমি তৈরি করে তারপরে অঙ্কুরিত বীজ ফেলে, অঙ্কুরিত বীজ কত লাগবে, বীজ এক একর জমি রোয়া করার জন্য যদি সরু ধান হয় তাহলে হচ্ছে 15 থেকে 18 কেজি একরের জন্য, মাঝারি মোটা হয় তাহলে 18 থেকে 21 কেজি পার একর, আর যদি মোটা ধান হয় তাহলে 21 থেকে 24 কেজি এই পরিমাণ মোটা বীজ সংগ্রহ করবে আমন ধানের জন্য।
1: তাহলে কৃষক বন্ধুরা, আপনারা কিন্তু জেনে নিলেন যে কি পরিমাণ কি করতে হবে, সে মাধববাবু কিন্তু আপনাদের পরিষ্কার করে বললেন। এরপর
0: বীজটা তৈরি করে এই বীজ অঙ্কুরিত করবেন, তার আগে বীজ শোধন করতে হবে।
1: হ্যাঁ, এই যে আপনি বীজ শোধনের বিষয়টাতে আসলে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল কিন্তু কৃষক বন্ধু, আপনারা জানেন যে আমরা শুধুমাত্র বীজ শোধনের কথা বলি না, চারা শোধন এবং জমি মাটি শোধন, প্রতিটা শোধনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতে ভালো উৎপাদন বা খরচ কমানোর জন্য, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাধববাবু যদি একটু বিস্তারিত বলেন।
0: এই বীজ শোধন করার জন্য আমরা কি করব, বীজটা যখন অঙ্কুরিত করার আগে যখন জলে ভিজাবো, শেষ 8 ঘন্টা সময় আমরা কি দেব, থাইরাম বা ক্যাপটান 3 গ্রাম প্রতি 1.5 লিটার জলে, কারণ 1 লিটার জলে কেন বলছি, 1 কেজি বীজের জন্য 1.5 লিটার জল লাগবে, হ্যাঁ, অথবা ব্যাভিসিন 2.5 গ্রাম। এখন আমরা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম এর যে মিক্সড পাওয়া যায় সেটাও আমরা 2.5 গ্রাম, এই হিসাবে বা রিডোমিল 2.5 গ্রাম, এই ধরনের যেগুলো পাওয়া যায় সেগুলো যদি বীজ শোধন করি জলে, মানে শেষ 8 ঘন্টার সময় আমরা যখন জলে ভিজে রাখবো সেই সময় ওই ওষুধটা দিয়ে মিশ্রি করে নিতে হবে, তারপরে আমরা অঙ্কুরিত করে ফেলবো। এছাড়া যদি আমরা অজৈব থেকে জৈবতে করি তাহলে আমাদের টাইকোডার্মা ভেরিন্ডি, টাইকোডার্মা হারজিনিয়াম, এগুলো আমাদের কত 4 থেকে 5 গ্রাম, এই যে দুটো বললাম পিসিস হচ্ছে আমার জীবাণু, জীবাণু দিয়ে আমরা বিশোধন করতে পারি।
1: এইটা পরিমাণও তো খুব কম লাগে,
0: পরিমাণও কম লাগে প্রতি কেজি বীজের জন্য। এবং মূল জমিতে যদি আমরা যে জমিতে বীজতলা করব বা মূল জমি রোয়া করব, তার মাটি শোধন করার জন্য ঠিক ওই দুটোই, টাইকোডার্মা ভেরিন্ডি বা টাইকোডার্মা হারজেনিয়াম, এগুলো আমরা 3 কেজি প্রতি হেক্টরে একরে লাগবে 1 কেজি 250 গ্রাম, 200 থেকে 250 গ্রাম। যদি আমরা 10 গুণ মাটির সঙ্গে মিশিয়ে মাঠে ছড়িয়ে দিই তাহলে দেখা যাবে সেই যে জায়গাটা মানে মাটিটা শোধন হয়ে যাচ্ছে। এবার বীজ শোধন, মাটি শোধন দুটোই করতে পারি, বীজতলাও শোধন করতে পারি, মূল জমিও শোধন করতে পারি, এইভাবে করতে পারি।
1: আচ্ছা, এটা কি জরুরি, কেউ যদি বীজ শোধন করেন তারপর কি আবার চারা শোধন, মাটি শোধন, সব শোধনগুলো কি একসঙ্গে করতে হবে, মানে একবার লাগানোর জন্য?
0: একবার লাগানোর জন্য বীজ শোধন করলাম,

0: আমরা আলোচনাটা চালিয়ে যাচ্ছি, আমাদের হাতে সময় কিন্তু আর বেশি নেই, হয়তো মিনিট পাঁচেক আমরা বলতে পারবো। একটু আপনার কাছে জেনে নেব, এই বীজতলা প্রস্তুতি ও সার প্রয়োগের ব্যাপারটাও আমরা মোটামুটি হয়ে গেল, আলোচনার মধ্যে এসে গেল। রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা সামান্য আপনি একটু তুলে ধরলেন, এবার মূল জমির ব্যবস্থাপনা সম্পর্কে দু চার কথা যদি বলেন।
1: মূল জমি যেটা, যেহেতু মূল জমি তৈরি করার সময় আমরা বিশেষ করে জোর দেব জৈব সারের উপর। জৈব সার সে অ্যাজোলাও হতে পারে, সে গোবর সারও হতে পারে,
0: ভার্মিকম্পোস্ট
1: হতে পারে। এইগুলো যে কোনো জৈব সার অবশ্যই আমরা দেব, অবশ্যই। ইভেন আমরা অ্যাজোলা চাষ করতে পারি জমিতে, দ্বৈত চাষ হবে ধান আর ধানে, ধানের সঙ্গে একসঙ্গে। অথবা আমরা কি করতে পারি, আমরা ধনচা চাষ করতে পারি, ছ সপ্তাহ বয়সে সেটাকে মাটির সঙ্গে মিশে দিতে পারি। ইভেন আমরা একই জমিতে যদি আমরা কলাই চাষ করি, সেই কলাই ফার্স্ট সেকেন্ড পিকিং করে নিয়ে সেটা পুরোটা যদি আমরা মাটির সঙ্গে মিশে দিই, এইভাবে মানে আমরা অনেক ধরনের জৈবর কথা সবসময় চিন্তা করব। এই যেটা বললাম কলাই চাষ
0: করার কথা, কেন চিন্তা করব,
1: হ্যাঁ কেন চিন্তা করব, জৈবর কথা এই কারণে চিন্তা করব, আমরা অজৈব প্রসেস রাসায়নিক যে সারগুলো দিয়ে থাকি সেখানে আমরা কি দেখি, দুটো কি তিনটে কোনো বা একটা মূল খাদ্য উপাদান পায়।
0: ঠিক।
1: আর গাছের কি দরকার, গাছের হচ্ছে ধান গাছের জন্য শত ধরনের, শতর সিরিকন এক্সট্রা ধানের ক্ষেত্রে, এই শত ধরনের খাদ্য প্রাণ দরকার। হ্যাঁ, সে তিনটে তৈরি করতে পারে, আর বাকিগুলো নিজে তৈরি করতে পারে না গাছ, আমরা সবাই জানেন। এই সেইগুলো সবগুলো একসঙ্গে পেতে হলে কোথা থেকে পাবে, জৈবর কাছ থেকে,
0: মানে সেক্ষেত্রে জৈব সারই উপযুক্ত। এই প্রসঙ্গে একটু মাধব বলেও রাখি, কৃষক ভাইরা কিন্তু আজকাল দেখছেন এবং নিজেরা বুঝতে পারছেন যে অতিরিক্ত সার, মানে রাসায়নিক সার বলছি, ব্যবহার করেও কিন্তু জমির উর্বরা শক্তি আর বাড়ছে
1: না। এই কারণটা এইখানেই, মানে উর্বরতা বাড়ছে না কেন, মানে এই যে তার প্রশ্ন হচ্ছে মাটির মধ্যে অন্যান্য যে খাদ্য উপাদানগুলো দরকার, সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আছে, সেইগুলো তো আমরা দিচ্ছি না ঠিক মতো।
0: ঠিক।
1: একটা না করে একটাই যদি কোনো উপাদানের অভাব হয় তার জন্য, তার একটা আর পুষ্টি সাধনের জন্য, গাছ গাছের যে শারীরবৃত্তীয় কার্যকলাপ পুষ্টি সাধন, সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটছে। সেই কারণেই আসলে রোগ পোকার আক্রমণ এবং ফলনের পরিমাণ কমছে। এই জন্য আমাদের যে আপনারা কৃষক বন্ধুদের কাছে যে আমরা বলেছি জেনে আজ 20 বছর আগে যে ফলন পেলাম এখন পেরছি না কেন, কারণটা ওইখানে। আপনি জৈব সার ঠিক মতো দিন, তারপর রাসায়নিক আমরা মাটির পরীক্ষার ভিত্তিতে দিন, দেখবেন আপনার ফলন ঠিক আগের মতোই পাবেন। জৈব সার দিয়ে জমি তৈরি করবেন, এবং যদি মাটি পরীক্ষার ভিত্তিতে আমাদের অম্ল মাটি হয়, অ্যাসিডিক মাটি হয়, তাহলে চুন দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ সেটা যেমন সুপারিশ করবে সেইটা দেবে।
0: সেই সুপারিশটার জন্য নিশ্চয়ই ওনারা যে ব্লক স্তরে এরিয়া অফিস রয়েছেন সেখানে যোগাযোগ করতে পারেন। আপনার কাছে জেনে নেব যে উপযুক্ত সময়ে ও কত বয়সে বা কত দূরত্বে চারা রোপণ করা উচিত।
1: উপযুক্ত সময়ে হচ্ছে যেগুলো দেশি জাত, যেগুলো দেশি জাত বেশি দিনের জাত, সেগুলো হচ্ছে আপনারা জেনারেল রুল আমাদের যেটা আছে যে জ মাসের ফসল তত সপ্তাহ বয়সে
0: রাখা
1: করা উচিত। জ মাসের ধান, ওটা 5 মাসের ধান হলে 5 সপ্তাহ, 4 মাসের ধান হলে 4 সপ্তাহ, এটা জেনারেল রুল। এই রুলটা ফলো করা আছে। যেগুলো নাবি জাত, দীর্ঘমেয়াদী দেশি জাত, সেগুলো হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় মাসের এই সময়ের মধ্যে কিন্তু ফেলে দেওয়া উচিত। আর যেগুলো হচ্ছে স্বল্প মেয়াদী কম দিনের ধান, সেগুলো আরও পরে করলে চলবে, আরও 1 মাস পরেও করলে আপনাদের অসুবিধা কিছু নেই। এবং রোয়া করার চেষ্টা করব আমরা শ্রাবণ মাস থেকে রোয়া করা আরম্ভ করব। শ্রাবণ মাসের শেষ পাক্ষিক যেটা, সেটা থেকে ভাদ্র মাসের প্রথম যে 15 দিন তার মধ্যে কিন্তু রোয়া
0: কমপ্লিট হয়ে যেতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে ছোট্ট করে যদি একটু বলেন আগাছা নিয়ন্ত্রণ সম্পর্কে তাদের কিভাবে সচেতন হওয়া উচিত।
1: আগাছা সম্বন্ধে তারা যেভাবে সম্বোধন হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে বনার যে 3 দিন পরে যেগুলো বিউটাকোর বা পিটিলাকোর, বিউটাকোর যদি 335 মিলিলিটার পার বিঘে 3300 জমিতে, পিটিলাকোর 50 সিসি যদি দেয় 135 মিলিলিটার 3 দিনের মধ্যে, যদি 20 পাইরিবেক সোডিয়াম, এটা হচ্ছে যখন গাছের বয়স প্রায় 15 থেকে 20 দিন হবে, তখন যদি 1 মিলিলিটার 500 গ্রাম দেয়, এইভাবে করতে পারেন।

0: অথবা প্রথম হার্বিসাইড দিল, আগাছানাশক দিল, দ্বিতীয়বার যদি তারা হাত দিয়ে মুছে নেয়, তুলে দেয় এগুলোকে, আগাছাগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, সেটাও করতে পারে।
1: মাধববাবু, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে রয়েছি, আপনার কাছে এক মিনিটে জেনে নিতে চাই, এই যে দীর্ঘ সময় ধরে আপনি ধান্য গবেষণা কেন্দ্রের সঙ্গে কর্মজীবনে জড়িত ছিলেন এবং পরবর্তী সময়ে অবসরপ্রাপ্ত হয়েও আপনি সিএডিসিতে যুক্ত রয়েছেন, তো আপনার এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কৃষক ভাইদের কিভাবে সমৃদ্ধ করছে?
0: ওখানে গিয়ে যেটা করছি যে বিভিন্ন সার্টিফাইড বিদ্যার্থীর থেকে সার্টিফাইড থেকে ফাউন্ডেশন বীজ চাষের মাঠে তৈরি করে চাষিদের কম পয়সায় কীভাবে দেওয়া যায় তার প্যাকেটিংয়ের ব্যবস্থা করছে, এক নম্বর কথা। দ্বিতীয়ত ডিআরডিসির প্রকল্পের মাধ্যমে যে সেলফ হেল্প গ্রুপ, মহিলা গ্রুপ আছে, তাদের বিশাল গ্রুপকে আমরা প্রায় ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিছু মাশরুম চাষের পদ্ধতি, চারা তৈরির প্রসেসটি, মানে এই যে ভেজিটেবল যে চারাগুলো আছে, ঠিক একইভাবে আমরা ফলের চারা, সেগুলো কম পয়সা দিচ্ছি, মাশরুমের স্পনও কম পয়সায় দিচ্ছি, এবং তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে জৈব প্রসেসে কীভাবে মাশরুম তৈরি করা যাবে। এই যে মহিলা গ্রুপকে আমরা প্রায় ট্রেনিংয়ের মাধ্যমে যে তাদের সমৃদ্ধ করছি।
1: তাহলে মাধববাবু, একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি, সিএডিসি অর্থাৎ কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা কিন্তু একটা সুসংহত চাষবাসের কথা বলে এবং সুসংহত চাষবাসের মধ্য দিয়ে চাষিদের গ্রাম উন্নয়ন, মান উন্নয়ন বা জীবন জীবিকা উন্নয়নের কথা ভাবে। সেখানে কিন্তু আপনার ভাবধারাটা ঠিক সেইভাবেই প্রভাবিত হয়েছে। আমরা আলোচনা এখানেই শেষ করব। আমরা কথা বলছিলাম উন্নত প্রথায় আমন ধানের চাষ নিয়ে, আর এই প্রসঙ্গে এতক্ষণ বিশেষজ্ঞের মত রাখলেন যুগ্ম কৃষি অধিকর্তা, অবসরপ্রাপ্ত রাজ্য কৃষি দপ্তরের যিনি ছিলেন চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে, মাধবচন্দ্র ধারা, বর্তমানে রয়েছেন সিএডিসির বৈঁচি প্রজেক্টের দায়িত্বে। মাধববাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, আপনাকেও ধন্যবাদ।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন শুনবেন বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, বলছেন কল্যাণী এইমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট অরিন্দম চৌধুরী। আজ প্রথম পর্ব।
3: ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রেডিওথেরাপি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র, কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল প্রায় 130 বছর আগে। 1995 সালে জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রয়েনজেন এক্স রে আবিষ্কার করেন। চিকিৎসা বিজ্ঞানে এটি ছিল এক যুগান্তকারী ঘটনা। এর মাত্র এক বছরের মধ্যে 1996 সালে ক্যান্সার চিকিৎসায় প্রথম এক্স রের ব্যবহার শুরু করা হয়। এরপর 1998 সালে আমরা সকলে জানি ম্যাডাম কুরি এবং পিয়ারি কুরির সেই বিখ্যাত আবিষ্কার, ওনারা রেডিয়াম আবিষ্কার করেন। রেডিয়ামের তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম বলে খুব শীঘ্রই প্রমাণিত হয়। ফলে 20 শতাব্দীর শুরুতে রেডিয়াম ভিত্তিক চিকিৎসা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রেডিয়ামের অত্যন্ত বেশি হাফ লাইফ এবং তার ক্ষয় রেট কম হওয়ার দরুন এবং রেডিয়াম থেকে তেজস্ক্রিয় রেডন গ্যাস নির্গত হওয়ার কারণে সেই সময় থেকেই নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলে কিভাবে রেডিয়ামকে বাদ দিয়ে আমরা ক্যান্সার রোগীদের চিকিৎসা, রেডিওথেরাপি চিকিৎসা দিতে পারি। প্রথম দিকের যন্ত্রপাতি খুব সাধারণ ছিল এবং নির্ভুলতাও তাদের কম ছিল। প্রথম দিকে অর্থোভোল্টেজ রেডিওথেরাপি দেওয়া হতো, যেগুলোর পেনিট্রেশন ক্ষমতা ভীষণ কম ছিল, শুধুমাত্র সুপারফিশিয়াল টিউমার এবং স্কিনের উপর যে টিউমারগুলো রয়েছে সেইগুলোকে একমাত্র ট্রিট করতে সেগুলো সক্ষম হতো। ধীরে ধীরে আরও গবেষণা চলতে থাকে। সেই সময়ের যে যন্ত্রপাতিগুলো ছিল তার চিকিৎসার মাধ্যমে সুস্থ টিস্যুর অত্যন্ত ক্ষতি হতো। তার কারণ হচ্ছে প্রতিটি ক্যান্সার আমরা জানি তার চারপাশে সুস্থ টিস্যুর একটি বেল্ট থাকে এবং আমাদের চেষ্টা এইটাই থাকে যে ক্যান্সারের কোষগুলোকে যতটা বেশি সম্ভব রেডিয়েশন দিয়ে তাকে অলমোস্ট পুড়িয়ে দেওয়ার মতন একটি অবস্থায় নিয়ে যেতে এবং তার আশপাশে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে সেগুলোকে যতটা বেশি সম্ভব হয় তাদেরকে প্রোটেক্ট করতে। তো সেই সময় দাঁড়িয়ে সেটা সম্ভব ছিল না। আস্তে আস্তে ধীরে ধীরে বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নত হতে থাকে এবং তার সাথে সাথে রেডিওথেরাপিও ক্রমশ নিরাপদ ও অধিক কার্যকর হয়েছে। 1950-এর দশকে কোবাল্ট 60-এর ব্যবহার শুরু হয়। কোবাল 60 যন্ত্র প্রথম কানাডায় তার ব্যবহার শুরু করা হয়। তার অলমোস্ট

0: সমসাময়িক সময়েই 1953 সালে লিনিয়ার অ্যাক্সেলারেটর বা লিনাক ইংল্যান্ড শহরের লন্ডনে প্রথম আবিষ্কৃত হয়, এবং এই দুই মেশিনের মাধ্যমে এর উচ্চ শক্তির এক্স রে উৎপন্ন করা সম্ভব ছিল, যার কারণে টিউমারের উপর আরও নির্ভুলতার সহিত আমরা বিকিরণ প্রয়োগ করতে সক্ষম হই। গত কয়েক দশকে কম্পিউটার প্রযুক্তির উন্নতির ফলে 3D কনফর্মাল রেডিওথেরাপি, IMRT, SGRT, IGRT, VMAT, SRS এবং SBRT এর মতো আধুনিক প্রযুক্তি চলে এসেছে। এখন চিকিৎসকেরা টিউমারের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে পারে, অর্থাৎ টিউমারের 3D ম্যাপিং করতে সক্ষম হয়, এবং অত্যন্ত নিখুঁতভাবে আমরা টিউমারের চিকিৎসা পরিকল্পনা করতে পারি, যাতে বেশি পরিমাণে টিউমারের চারিদিকে যে নর্মাল টিস্যুগুলো রয়েছে তাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারি। ভারতেও রেডিওথেরাপির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। স্বাধীনতার পরে সরকারি হাসপাতাল ও ক্যান্সার কেন্দ্রে রেডিওথেরাপি পরিষেবা বিস্তৃত হয়েছে, কিন্তু প্রথম রেডিওথেরাপি বিভাগ আমাদের কলকাতা মেডিকেল কলেজে স্থাপিত হয়, এবং সেটি স্বাধীনতার অনেক আগে 1910 সালে। বর্তমানে দেশের বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেই রেডিওথেরাপি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা বিস্তৃতি লাভ করেছে। আজ রেডিওথেরাপি শুধুমাত্র ক্যান্সার নিরাময়ের জন্য নয়, ব্যথা উপশম, রক্তপাত নিয়ন্ত্রণ এবং রোগীর জীবনমান উন্নত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব সেই এক্স রে আবিষ্কার থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI নির্ভর চিকিৎসা পরিকল্পনা পর্যন্ত রেডিওথেরাপির ইতিহাস হল বিজ্ঞান, প্রযুক্তি এবং মানব কল্যাণের এক অসাধারণ যাত্রার ইতিহাস।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন আজ। বিকিরণ চিকিৎসার নবদিগন্ত বললেন কল্যাণী এমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট অরিন্দম চৌধুরী। শুনলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন, তার অনুষ্ঠান সূচি সম্পর্কে। চলছে এখন আমাদের দ্বিতীয় অধিবেশন। এতক্ষণ শুনছিলেন আপনার স্বাস্থ্য। এর পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুগের হাওয়া। উপস্থাপনায় থাকবেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে কবি অদিতি বসুরায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন হৈমন্তী রায়, সম্পাদনায় দীপজ্যোতি কর। শুনবেন আজকে অনুষ্ঠানটি প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রভাত সাহা, প্রযোজনা তনয়া বিশ্বাস। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 9টায় শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শরৎবাদনে সঞ্জয় কবিরাজ, রাগ জয় জয়ন্তী, তবলায় সঙ্গত করবেন সুরজিৎ সাহা। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 শুনতে ভুলবেন না হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 12:00।

Sel, sel, έξω ρε γαλιά, ναι, έξω ρε γαλιά.

শুনছেন, এই যে নীরবতাটুকু, তারপর সেই নীরবতা ভেঙে এই যে একটা অডিও ট্র্যাকে এই সাইলেন্স বা নীরবতার স্পেসটুকু তৈরি করা, সেটা করতে কতটা যত্ন লাগে বলুন তো? সেটা হয়তো আমরা অনেকেই রোজকার জীবনে ভেবে দেখি না। আমরা নীরবতাকে ভয় পেতে শুরু করেছি। একটু কেউ চুপ করে থাকলেই আমাদের মনে হয় কোথাও একটা শূন্যতা তৈরি হচ্ছে না তো? আমাদের চারপাশটায় এত আওয়াজ, এত রং, এত গভীর তীব্রতায় মোরা, আমরা স্থির হতে প্রায় ভুলেই গেছি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, শেষ কবে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া, কোনো স্ক্রিনের দিকে না তাকিয়ে, মোবাইল ফোনে না দেখে, শুধুমাত্র নিজের সঙ্গে, নিজের ভাবনার সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন? মনে পড়ছে? আমার তো খুব একটা মনে পড়ছে না, কারণ সেই ফাঁকা স্পেসটা, সেই নীরবতাটুকু তৈরি করতে যতটা যত্ন লাগে, যতটা এফোর্ট লাগে, সেটা হয়তো আমরা ধীরে ধীরে দিতে ভুলে যাই। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আড্ডা দিতে চলে এসেছি আমি আপনার যুববাণীর বন্ধু প্রিয়সমা, আর আগামী আধ ঘন্টা আপনাদের সঙ্গেই কাটাবো। আর এই যে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করলাম, এই যে নীরবতা, সেই নীরবতা ভেঙে কিছু শব্দ, কিছু শব্দ থেকে আবার কিছু কথা, এই যে প্রত্যেকটা ট্রানজিশন, এগুলো কিন্তু কোনোটাই প্রথাগত সম্ভাষণ নয়, কোনো ধরাবাঁধা নিয়মের বেড়াজালে নয়। আজ শুরুটা একটু অন্যরকমভাবেই হোক না হয়, আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অথচ আমরা তার পরিবর্তনটা ঠিকভাবে খেয়ালই করে উঠতে পারিনি। আজ আমাদের এই আড্ডার বিষয়টা, মানে যে যুগের হাওয়ায় আজকে তোমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি, সেই আড্ডার বিষয়টা কিন্তু বেশ অন্যরকম। সেটা হচ্ছে বিনোদন এবং সংস্কৃতির পরিবর্তন। এই যে নীরবতা থেকে অবিশ্রান্ত কোলাহলের একটা শব্দ তোমরা শুনলে, আপনারাও শুনলেন, এই যে যাত্রাটা, এই যে পথটা, এই যে থিয়েটারের কাঠের মঞ্চ থেকে শুরু করে আমাদের পকেটে থাকা এই 6 ইঞ্চির ছোট্ট মোবাইল স্ক্রিনটা, এটা সবটাই কিন্তু বিনোদনের রূপ বদল। আজ আমরা সেই কিছু বিনোদনের রূপ বদলেরই আমরা একটু অলি গলি হেঁটে দেখবো, একটু ছুঁয়ে দেখবো। আসলে কি বলুন তো, সভ্যতার শুরু থেকেই না এই যে আমরা মানুষ, তারা বিনোদন খুঁজেছি। গুহার দেওয়ালে ছবি আঁকা থেকে শুরু করে আগুনের চারপাশে বসে গল্প করা, এগুলোই তো আমাদের আদিম বিনোদন, তাই না? কিন্তু যুগের হাওয়া সেই বিনোদনের সংজ্ঞা কিন্তু অনেকটা বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে। সেটা কি আমরা বুঝতে পারি?

0: ধরুন ভিজুয়াল আর্ট বা ছবির জগৎ, এই ব্যাপারটা থেকে বরং শুরু করা যাক। একটা সময় ছিল যখন একটা পোর্ট্রেট বা একটা ছবি আঁকতে মাসের পর মাস সময় লাগতো, এবং সেই সময়ের সঙ্গে লাগতো আরেকটা জিনিস, কি বলুন তো, ধৈর্য। তারপর কি এলো? তারপর এলো ফটোগ্রাফি, ডার্ক রুমের সেই রহস্যময় পরিবেশ, আর তারপর কেমিক্যালের গন্ধ, আর একটা নেগেটিভ থেকে ধীরে ধীরে একটা আস্ত ছবি ফুটে ওঠা, সেটাও ছিল একটা জাদুর মতো প্রক্রিয়া। আর আজ, আজকের এই ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা সহজ কথায় ওই কোট অনকোট এআই বলি, সেই এআই এর দৌলতে শিল্পের ব্যাকরণটাই যেন আমূল বদলে গেছে। এখন আর ঘন্টার পর ঘন্টা ক্যানভাসের সামনে বসে থাকতে হয় না, শুধু স্ক্রিনের সামনে বসে কয়েকটা ছোট্ট ছোট্ট শব্দের প্রম্পট দিতে হয়। আপনি হয়তো লিখলেন যে, ধরুন লিখলেন আর্টিস্টিক ইলাস্ট্রেশন অফ আ গার্ল ইন রেট্রো স্টাইল, এই কটা শব্দ, মানে ছোট ছোট ছোট ছোট শব্দ লিখলেন। লেখার পর কি হলো? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে ফুটে উঠল নিখুঁত আর অবিশ্বাস্য একটা ছবি বা কিছু ছবি। এই যে প্রকৃতির বা এই প্রযুক্তির চরম উৎকর্ষ, সেটা কিন্তু আমাদের কল্পনার জগৎটাকে কিছুটা ধুয়ে মুছে দিচ্ছে। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন তুলছে না যে শিল্পের মধ্যে থাকা সেই হিউম্যান টাচটা, সেই ছোঁয়াটা, সেই একটা মানুষের ত্রুটিপূর্ণ কিছু ছোঁয়া, সেগুলো কি আমাদেরকে অনেকটা যান্ত্রিক করে দিচ্ছে না? আমার তো মনে হয় আমরা অনেকটা বেশি আগের থেকে অধৈর্যশীল হয়ে পড়েছি, মানে আমাদের সেই ধৈর্যটা কাজ করে না। আমরা সেই ধৈর্য নিয়ে একটা কাজ করতে বসলে সেখানে কনসেন্ট্রেট করতে পারি না, বা কনসেন্ট্রেট কিছুটা থাকলেও সেখানে গিয়ে মনে হয় যে ইস, এই কাজটা আমি এতক্ষণ ধরে করছিলাম, এই কাজটা তো এক্ষুনি এআই দিয়ে হয়ে যাবে, বা এক্ষুনি আমি দুটো প্রম্পট বলবো বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এই যে আমাদের ইমাজিনেশন পাওয়ারটা, এই যে আমাদের করার খিদেটা, সেটা যে হারিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এই বিনোদন এবং সংস্কৃতির কিছুটা বিবর্তন, তাই না? কারণ ধীরে ধীরে ধীরে ধীরে এই যে গুহার চলচ্চিত্র বললাম, গুহাতে ছবি আঁকা, তারপর ধীরে ধীরে প্রজেক্টরে চলচ্চিত্র দেখানো, তারপর সেটা বদলে হয়ে গেল ফোন, তার আগে টিভি, তারপর ফোন, এই যে বদলাতে বদলাতে বদলাতে আমাদের দুনিয়াটাই বদলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা একটু সময় নিয়ে বসে কখনো ভাবার সুযোগ পাই না। তো তেমনই দুনিয়া পাল্টানোর একটা গান শুনে আবার এই আড্ডায় ফিরবো যুগের হাওয়ায়, তোমাদের সঙ্গে আর আপনাদের সঙ্গে থাকবো আমি প্রিয়সমা। তাহলে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে সেই দুনিয়া পাল্টানো আবেগ ঘন গান শুনে আবার ফিরে আসছি, কেমন?
1: মানুষে মানুষে টান, অসাব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবে। মানুষে মানুষে টান, অসাব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবেই।

সত্যি তো দুনিয়া তো পাল্টাবি। আর এই যে বিভিন্ন ছবির কথা বলছিলাম, পোর্ট্রেটের কথা বলছিলাম, সেখান থেকে যদি আমরা একটু চলচ্চিত্র দিকে এগোই তাহলে এই বিবর্তনের ছবিটা কিন্তু আরও স্পষ্ট হয়ে ওঠে। যেমনটা বলছিলাম না যে প্রজেক্টরে দেখা, তারপর সিনেমা হল, তারপর টিভি, তারপর ফোন, এই যে বিষয়গুলো বাঙালির একটা অদ্ভুত নস্টালজিয়া জড়িয়ে আছে কিন্তু এই শব্দটার সঙ্গে। রোমান্টিক হোক, কমেডি হোক, বা ইতিহাসকে তুলে ধরা কোনো গম্ভীর পিরিয়ডিক ড্রামা হোক, বা রাতের ঘুম কেটে নেওয়া কোনো গা ছমছমে হরর মুভি হোক, এই সব কিছু মানেই কিন্তু, সেই সিনেমা মানেই কিন্তু আমাদের কাছে একটা আস্ত অন্য পৃথিবী, তাই না? বা ধরো এই যে রবিবার সকালবেলা খবরের কাগজে কোন হলে কোন সিনেমা চলছে সেটা দেখে তড়িঘড়ি গিয়ে আগের দিন টিকিট কাটা, আবার তারপর ওই সেই বিকেলে গোটা পরিবার মিলে লম্বা লাইনে দাঁড়িয়ে সেই অন্ধকার হলে ঢোকা, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট জায়গা আর একদল অচেনা মানুষের সঙ্গে বসে সেই ইমোশন শেয়ার করা, এটাই তো ছিল সিনেমার আসল ম্যাজিক, তাই না? কিন্তু এই ম্যাজিকের পিছনের বাস্তবতাটা কেমন? স্ক্রিনে আমরা যে নিখুঁত চকচকে ফ্রেমটা দেখি তার পেছনে কত মানুষের হাড় ভাঙা খাটুনি লুকিয়ে থাকে তা হয়তো আমরা দর্শক হিসেবে খুব একটা টের পাই না। ওই যে কথায় বলে না যে অ্যাকশন আর কাট, এই দুটো শব্দের মাঝখানের দুনিয়াটা বড্ড কঠিন। তেমনি আমাদেরও জীবনের কিছু অ্যাকশন এবং কাট আছে। এই যে প্রতিদিন আমরা ছুটে চলেছি, কিছু পাওয়ার চেষ্টায় ছুটে চলেছি, কিছু হারিয়ে ফেলার চেষ্টায় তো ছুটে চলি না কখনো, কারণ হারিয়ে যায় আস্তে আস্তে। ছুটে চলতে চলতে আমাদের সেই জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, আবার সেই হারানো জায়গাগুলো আবার নতুন কিছু ফিরে আসে। এই যে সব কিছু তাড়াতাড়ি পাওয়ার একটা নেশা, এই দৌড়নোর সঙ্গে সঙ্গেই চলে আসে। আমি ছুটছি ছুটছি এবং ছুটছি কিসের জন্য? কিছু পাওয়ার আশায়, নেশায়, তাই না? এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের এই যুগ, এটা কিন্তু আমাদের বিনোদনের অভ্যাস নয়, আমাদের মনস্তত্ত্ব বা কগনিটিভ প্রসেসকেও ভীষণভাবে প্রভাবিত করেছে। কারণ যখনই আমরা খুব বেশি করে একটা জিনিস চাইছি, মন প্রাণ দিয়ে চাইছি, তখনই আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা ফুটে উঠছে বা আমাদের ওই মনের যে বিকাশ সেটাকে কমিয়ে দিচ্ছে। যেমন ধরুন আজকাল এই যে ডিজিটাল এক্সপোজার আমাদের সেই স্বাভাবিক বিকাশের পথে একটা বড় সড় ধাক্কা দিয়ে ফেলছে, এটা কিন্তু আমরা সবাই জানি। যেমন ওটিটিতে একটা ওয়েব সিরিজের এপিসোড শেষ হওয়ার পর পরবর্তী এপিসোড শুরু হওয়ার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হয়, আজ আমাদের কাছে সেটাও কিন্তু একটা মানে বিশাল ওয়েট টাইম। আমরা ঝপাত করে ওই নেক্সট এপিসোড অপশানটাই টিপে ফেলি, তাই না? আমরা বাটন খুঁজি স্কিপ ইন্ট্রো করার বা স্কিপ প্রজেক্ট করার। কিন্তু আমরা যখন ছোটবেলা থেকে বা আপনার ছোটবেলা বা তারও আগের মানুষদের ছোটবেলার কথা যদি ভেবে দেখেন, এই যে টিভিতে কোনো একটা সিনেমা দিল, সেই সিনেমাটা দেওয়ার সময় আমরা সবাই অপেক্ষা করে থাকতাম যে কবে এই সিনেমাটা দেবে, হলে দেখিনি, আমাদের এই সিনেমাটা টিভিতে দেখতে হবে। টিভিতে দেওয়া মানে সেটার কিন্তু একটা আলাদা অপেক্ষা যে আজকে ঠিক সন্ধ্যে 7টায় এই সিনেমাটা দেবে। এবং এই যে সিনেমা দেখতে বসে অ্যাড দেওয়া, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে ব্রেকে ব্রেকে, তো সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা বড় বিরক্তির কারণ ছিল যে কতক্ষণে দেখবো, এই যে কতক্ষণে দেখবো, এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটা কিন্তু আমাদের সেই কনসেন্ট্রেশনটা, সেই অ্যাটেনশানটা অনেকটা ধরে রাখত। কিন্তু আমাদের এখন আর সেটা নেই। আমরা কি করি? আমরা ফোনে সেই সিনেমাটা ডাউনলোড করে ফেলি আর সঙ্গে সঙ্গে সেই সিনেমাটা দেখে ফেলি। এবং সেই সিনেমাটার মাঝখানে কোনো অ্যাড নেই, বা মানে তাও অ্যাড দিলেও কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে দেখলে সেখানে অ্যাড দিলেও সেখানে কতক্ষণে ওই 15 সেকেন্ড যাবে আর আমি কতক্ষণে সেই অ্যাডটা স্কিপ করব সেই জায়গাটা। প্লাস ধরো কোনো একটা মানে সিন ভালো লাগছে না, সেই সিনটাকে হঠাৎ করে আমি স্কিপ করে দিলাম, কোনো একটা গান স্কিপ করে দিলাম, 10 সেকেন্ড আর একটু বাড়িয়ে দিলাম স্পিডটা। এই যে বিষয়টা, এখন তো মানুষ, এখনকার কিছু জেনারেশন রয়েছে, তারা তো আবার যে মুভিটা হয়তো দেখার খুব একটা ইচ্ছে নেই কিন্তু দেখতে হবে, মানে নইলে পিছিয়ে পড়তে হবে, তারা তো 2x স্পিডে দেখে সিনেমা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো ধীরে ধীরে বিবর্তনেরই মাধ্যম, তাই না? এই যে ধীরে ধীরে অনেকগুলো বিষয় পাল্টে যাচ্ছে, আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে হয়তো মানে আমাদের সেই মন, মানে আমাদের কাছে অপশন প্রচুর, কিন্তু সেই অপশনগুলো উপভোগ করার মতো মানসিক শান্তি কিন্তু আমাদের কাছে নেই। আর এই বিষয়গুলোকে যদি ম্যাজিক বলতে হয়, যদি ম্যাজিক বলার মতোই কোনো কাজ হয়, তাহলে বলবো হ্যাঁ সত্যি ম্যাজিক, মানে ম্যাজিকের মতো সব কিছু এক মুহূর্তে বদলে যায়। এবং হয়তো আগামী জেনারেশনের কাছে ম্যাজিকগুলো ভীষণ উপাধেয় এবং খুব আরামের একটা জিনিস হবে, কিন্তু আমাদের

কাছে যারা এর আগের বিষয়গুলো দেখেছি, শুনেছি এবং উপভোগ করেছি, তাদের কাছে এই ম্যাজিকগুলো হয়তো খুব একটা রিওয়ার্ডেবল নয়, খুব একটা মানে খুব পছন্দের কিছু নয়। কিন্তু আমরাও সেটাকে উপভোগ করতে করেই চলেছি, তাই না? আমরাও সেটার সুবিধে নিচ্ছি। এই যে বাড়িতে এখন বিভিন্ন ডেলিভারি অ্যাপে বাজার চলে আসছে, বিভিন্ন জিনিসপত্র চলে আসছে, সেটাও তো একটা মানে বিবর্তন। আমাদের কাছে অ্যাপস রয়েছে, আমরা ঝপ করে একটা কিছু অর্ডার করে ফেললাম, মানে আমার একটা টমেটো লাগবে, আমার 1 কিলো আলু লাগবে, আমি দোকানে গেলাম না, এই যে বৃষ্টি পড়ছে বাইরে, আমার খুব একটা সময় নেই, আমার বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করছে না, আমি একটা ঠিকঠাক একটা ডেলিভারি অ্যাপ থেকে আমি বিনা ডেলিভারি চার্জে বা একটা ন্যূনতম ডেলিভারি চার্জে আমি দিয়ে দিলাম অর্ডারটা। এবার এই যে বিষয়টা, সেটা কিন্তু মানুষের মধ্যে একটা বিনোদনই, মানে আমার তো ভালোই লাগছে, বেশ বলছি, অর্ডার দিচ্ছি, চলে আসছে। এই যে বিষয়টা, এই যে বাজারে গিয়ে, রবিবার মানেই বাজারে গিয়ে সবজি কেনা, মাছ কেনা, মাংস কেনা, এই যে আনন্দটা, সেটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে না? আর এখন মানে আমারই কিছু মানে ভাই বোন রয়েছে, তারা বলছি রবিবার সকালে কেউ বাজারে যায় নাকি, রবিবার তো ঘুমোনোর দিন। কে মানে আমাদের ছিল হচ্ছে রবিবার সকাল মানেই বাবার হাতটা ধরে বা বাবার বাইকে চেপে বাজারে যাব, বাজারে গিয়ে হয়তো বাবার বাজার ঠাজার হলো, সব ঘুরে টুরে তারপর বাবা একটা কিছু কিনে দেবে, সেই আশায় যাওয়া, সেই যে অপেক্ষাটা, এই জিনিসগুলো কিন্তু হারিয়ে গেছে। তো এটাও বিবর্তন, তাই না? তো এই বিবর্তন নিয়েই যখন কথা বলছি, কখনো কখনো মনে হয় যে ওই সেই ম্যাজিক স্টিক দিয়ে যদি এই দিনগুলোকে আবার সেই ম্যাজিকের মতো ফিরিয়ে আনা যেত, তাহলে কি ভালো হতো, তাই না? তো সেই ম্যাজিকেরই গান হবে আপনাদের জন্য অনুপম রায়ের কণ্ঠে। তাহলে গানটা শুনে আমরা কিন্তু আবার ফিরে আসছি আড্ডায়, এখনও রয়েছি, একদম যাচ্ছি না। তাহলে কানে রাখুন যুববাণী আর শুনতে থাকুন যুগের হাওয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু প্রিয়শমা।

ওই যে বললাম, যদি সত্যি এরকম কিছু একটা ম্যাজিক ঘটানো যেত তাহলে কি ভালো হতো, তাই না? তবে এই যে দ্রুত বদলাতে থাকা আমাদের এই যে সময়টা বা যুগটা, এই যুগের

তার মধ্যেও কিন্তু এমন কিছু জিনিস আছে যা আজও তার শেকড় আঁকড়ে ধরে বেঁচে আছে আর আমাদের বাঁচার রসদ জুগিয়ে যাচ্ছে। আর তার মধ্যে একদম প্রথম সারিতে বসে আছে কে বলুন তো? আমাদের থিয়েটার। আঞ্চলিক থিয়েটারের ইতিহাস কিন্তু আজকের নয়, এর পেছনে রয়েছে একটা বিশাল বড় ঐতিহ্য। গিরিশ ঘোষ থেকে শুরু করে শম্ভুমিত্র, উৎপল দত্ত, কত কত দিকপালের হাত ধরে বাংলার থিয়েটার আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সেই সিংহাসনে তার গতি এবং সেই সিংহাসনে বসে তার সেই গাম্ভীর্য এখনও ফুটিয়ে তুলছে। আর এই থিয়েটারের বিবর্তনে একটা ভূমিকা পালন করছে একাংক নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে, যেটাকে আমরা বলি। খুব কম সময় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমিত চরিত্রে একটা গোটা গল্পকে, একটা তীব্র ইমোশনকে দর্শকের সামনে তুলে ধরার যে মুনশিয়ানা একাংক নাটক এই দেখায়, তা কিন্তু সত্যি অনবদ্য। কারণ থিয়েটারের মঞ্চের একটা নিজস্ব গন্ধ আছে। যখনই আপনারা হয়তো সবাই মোটামুটি থিয়েটার হলে গেছেন, শুধুমাত্র সিনেমা হলে না, থিয়েটার হল যেগুলো রয়েছে সেখানে গেছেন, আপনারা কখনো সেই গন্ধটা অনুভব করেছেন বা পেয়েছেন? ওই যে কাঠের পাটাতন, উইংসের ধুলো, গ্রিন রুমের মেকআপের গন্ধ, আর সব থেকে বড় কথা, অভিনেতাদের চোখের জল আর গলার স্বরের সেই কাঁচা আবেগ। ওটিটি বা সিনেমার পর্দায় আপনি চাইলে VFX দিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারেন, কিন্তু থিয়েটারের মঞ্চে কোনো রিটেক নেই। যেমন আমাদের এই জীবনের মঞ্চে কোনো রিটেক নেই, তেমনই ওই থিয়েটারটা কিন্তু আমাদের জীবনের মতো, কোনো রিটেক নেই। একটা ভুল করে ফেলা মানে সেটা ভুলই, আর যেটা দারুণ একটা অভিনয় দর্শকদের সামনে দিলাম সেটাও কিন্তু সেই দারুণ কথাটার যোগ্য। কারণ আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা আমাদের নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে হয়, তেমনই থিয়েটারের মঞ্চে কিন্তু এরকম বহু মুহূর্ত প্রতিদিন হয়। মঞ্চের ওপর দাঁড়িয়ে থাকা মানুষটা যখন একটা ভারী সংলাপ বলেন, তার সেই এনার্জিটা সোজা এসে ধাক্কা মারে অন্ধকার অডিটোরিয়ামে বসে থাকা দর্শকের বুকে। এবং লাইভ পারফরমেন্সের এই যে সরাসরি শক্তির আদান প্রদান, এই যে চরম সততা, এটা কোনো ডিজিটাল স্ক্রিন কোনো দিন রিপ্লেস করতে পারবে না, এটা গ্যারেন্টেড। এবং এই যে বিনোদনের বিবর্তনের গল্প বলছি, তার মধ্যে আরেকটা বিষয়ে, আরেকটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের মনে একেবারে গেঁথে থাকে, কি বলুন তো? সেটা বরং আপনারা গেস করুন। ততক্ষণে কিছুটা রূপকথার জাল বুনে আমরা আবার আড্ডায় ফিরব। ততক্ষণ অপেক্ষা করুন, কোন প্ল্যাটফর্মের কথা বললাম তাহলে? এইটা ভাবতে ভাবতে বরং গানটা শুনে নিন, কেমন?

এই যে রূপকথার গল্পটা আপনারা শুনলেন, সেই রূপকথার গল্পে যাওয়ার আগে যে বিষয়টা বলে গেলাম, যে বিষয়টা আপনাদেরকে একটু ভাবতে বললাম, যে কোন প্ল্যাটফর্মের কথা বলছিলাম বলুন তো? আর এই যে বিনোদনের এই বিবর্তনের গল্প মানে গল্প বলতে গেলে যে বিষয়টার গল্প না বললেই নয়, সেটা হলো অডিও মাধ্যম, বা এই যে রেডিও শুনছেন, এই রেডিওর কথা। তাহলে তো মানে যদি রেডিওর কথা না বলি তাহলে পুরো আড্ডাটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেই পুরোনো দিনের ট্রানজিস্টারের যুগ থেকে আজকের এই পডকাস্ট বা FM অডিও মাধ্যম কিন্তু বারবার নিজেকে নতুনভাবে প্রমাণ করেছে এবং আবিষ্কার করেছে। এই যে আপনার সঙ্গে আমি এখন আড্ডা দিচ্ছি, সেই আড্ডাটা আপনাদের কাছে কেমন করে পৌঁছচ্ছে এবং কিভাবে পৌঁছচ্ছে সেটা খুব পরিষ্কার রেডিওর মাধ্যমে, তাই তো? কিন্তু এই যে আমি একা একা বসে আপনাদের সঙ্গে স্টুডিওতে গল্প করছি, আমি একা বসে রয়েছি এবং আমার সামনে রয়েছে একটা মাইক এবং একটা পপ ফিল্টার। আপনারা কেউ আমাকে দেখতে পাচ্ছেন না, তবু এই আওয়াজটার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। সেটা কি অস্বীকার করা যায় বলুন তো? আপনারা হয়তো কেউ এখন রাতে ডিউটি করছেন, কেউ হয়তো ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিচ্ছেন, বা কেউ হয়তো সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে আমার কথাগুলো শুনছেন, তাই তো? আপনাদের এই যে আলাদা আলাদা পৃথিবী, এই আলাদা আলাদা পৃথিবীতে এই নীরবতার মধ্যে দিয়ে তো আমার গলা দিয়ে একটুখানিও সঙ্গ দেওয়ার চেষ্টা করছি আমি। অডিওর মাধ্যমের এই চরম অন্তরঙ্গতা, এই ইন্টিমেসি, এটা কিন্তু ডিজিটাল যুগে একটু ম্লান হয়নি। মানুষ সারাদিনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে পড়ে, চোখের নার্ভগুলো যখন একটু বিশ্রাম চায়, তখন তারা আবার ফিরে আসে এই শব্দের পৃথিবীতে। তারা চোখ বন্ধ করে শুধু একটা গলা শুনতে চায়, কিছু শব্দ শুনতে চায়, কিছু গল্প শুনতে চায়, যা তাদের রোজকার জীবনের যান্ত্রিকতা থেকে একটু হলেও মুক্তি দেবে, তাই তো? আপনারা কি একটু হলেও এই বিষয়টার সঙ্গে রিলেট করতে পারছেন? বিনোদন হোক বা আমাদের মস্তিষ্ককে সমৃদ্ধ করার জন্যে কোনো উপায় হোক, আমাদের কল্পনা শক্তিকে ডানা মেলার সুযোগ করে দেওয়ার জন্যে, আমাদেরকে গ্রাস করে ফেলার জন্যে কিন্তু এই বিবর্তনগুলো কখনোই হবে না। আজকের মতো এখানেই থামছি, কারণ হাতে তো সময় খুব কম, তাই না? আপনাদের সঙ্গে আবার কোনোদিন কখনো কথা হবে। আজকের মতো টাটা। আর আপনাদের জন্য রেখে গেলাম এক আকাশ জানলার একটা গান। কার কণ্ঠে? অবশ্যই অঞ্জন দত্তের কণ্ঠে। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমি প্রিয়সমা।

এখন আপনাদের জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। সুর নিজেই এক ভাষা, ভৌগোলিক সীমানায় তার বিস্তার মাপা অসম্ভব। আর সেই সুর যদি জন্ম নেয় শিশি বোতল দিয়ে তৈরি বোতল ফোন থেকে, কিংবা গ্লাসোফোন, স্টিলোফোন, বেলোফোন, টাইপরাইটার, সাইকেলের ঘন্টি বা মুসুরির ডাল হয়ে ওঠে সঙ্গীতের উৎস। সুরের আনন্দের সঙ্গে উৎসের এই আশ্চর্যকে মিলিয়ে দিয়েছিলেন যিনি, তার সুরের জাদুতে মোহিত সারা দেশ। আজ থেকে 104 বছর আগে একটি শার্ট আর প্যান্ট কাগজে মুড়ে পকেটে মাত্র 3টি টাকা নিয়ে মুম্বাই থেকে কলকাতায় চলে এসেছিলেন তিনি, ভিএস্তাপ আর দেশের বালসারা। তারই সুর, আবহ ও সঙ্গীত, এই দিয়ে সাজানো আজকের হারানো দিনের গান, স্মরণে ভি বালসারা। সুরের সফরের সঙ্গী হবেন কিয়া মুখোপাধ্যায়। ঠিক রাত 11টায় শুনতে ভুলবেন না হারানো দিনের গান। আজকের বিষয় স্মরণে ভি বালসারা, তার সুর, তার আবহ আর তার সঙ্গীতের এই আয়োজন শুনবেন আকাশবাণীর মৈত্রী প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে, ঠিক রাত 11টায়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীতশিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ড মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ড মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি

0: কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: আনে ওয়ালে দো সালো মে সহকারিতা মন্ত্রালয় সুনিশ্চিত করেগা কি দলহন কা এক দানা ভি এনসিসি এফ ও নাফেড মে ব্যাপারিও কে মাধ্যম সে না আয়ে সিধা কিসানো কে মাধ্যম সে আয়ে জিসে মুনাফা পুরা কিসানো কে পাস হমনে ইনফ্রাস্ট্রাকচার বনা দিয়া হ্যায় অব এই ইনফ্রাস্ট্রাকচার কো নিচে তক পৌঁছানা হ্যায় আর উসমে মে মানতা হুঁ কি নাফেড আর এনসিসি এফ নে ভি দৃঢ়তা কে সাথ শুদ্ধ তরিকে সে কাম করনে কি শুরুয়াত করনি পড়েগি তবি যাকর পরিণাম মিলেঙ্গে।
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10,00,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনমুক এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন।

0: দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এর পরবর্তী সময় থেকে আপনাদের সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু কেয়া মুখোপাধ্যায়। এখন শুনবেন কবি কণ্ঠে
2: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি অদিতি বসু রায়, তার সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায়। আজ প্রথম পর্ব।

0: যেসব মেয়ে একলা ফেরে রাতে, তাদের পথে কাঁটা পাথর ভরা। তোমরা বলো রাত করো না বেশি, তোমরা বলো নষ্ট মেয়ে তারা। মেয়েরা কেন একলা কোথায় যাবে? মেয়ে হওয়ার নিয়মকানুন মানো, কেন তুমি জামা পরবে ছোট? কোথায় মেয়ে জব্দ হয় জানো? হাত পা ভাঙো, মুখ ঘষে দাও পথে, জোর করে ওর শরীরখানি ছেঁড়ো, ভুলিয়ে দাও পদ্ম বিনা বই, কিংবা ওকে মেরেও দিতে পারো। এসব হলে মশাল জালে যারা, আদি থেকে তারাই ছিল যেন। মেয়েরা আজ কথা বলছে জোরে, গলা তোলাই জন্ম বদল মেনো। প্রকাশ প্রবণ সূর্যমুখী জানে ভোর এসেছে কাজলা দিঘির পারে, সুজেট নামের মেয়েটা জিতে গিয়েও কামদুনিতে আদ্যপান্ত হারে। আবার এলো প্রহরণের পালা, নোটে গাছটি লুটিয়ে গেছে ঘাসে, আরজিকরের মলিন ধুলোটুকু মিলিয়ে গেল কসবা থানার পাশে। আমরা তবু হাল ছাড়িনি, শোনো বারুদ আছে ইস্তাহার লেখো, ইতিহাসের বুকের ডান দিকে জিতে যাওয়ার সাহস জমা রেখো।
1: অদিতি বসু রায় কবি। অদিতি যে ভালো লেখেন আমরা যারা তাঁর কবিতার সঙ্গে পরিচিত সকলেই জানি, কিন্তু এত ভালো বলেন সেটিও আমার মতো বন্ধুরা শুনলেন। তাহলে আজকের কবি কণ্ঠে অনুষ্ঠানে কবি অদিতি বসু রায়, 8টি কবিতার বই প্রকাশিত। অদিতি, প্রথমেই যেটি জানতে ইচ্ছে করছে, এই কবিতা লেখার শুরু কবে থেকে? মানে ছোটবেলায় ডায়েরির পাতায় কবিতা লিখে রাখার অভ্যেস ছিল?
0: কবিতা লেখার শুরু, হ্যাঁ, আমি আসলে আমার বাবার কাছে ছন্দ মিলিয়ে লিখতাম দুজনে মিলে, বাবা শিখিয়েছিলেন। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার জ্যাঠতুতো দাদা প্রায় আমার সামনেই মারা যান। তো সেই সময় না আমি অনেক সময় কথা বলতাম না, কারোর সাথেই কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তখন আমি খালি লিখতাম। এবং সেগুলো কি হতো সেসব না ভেবে আমার অনেক কথা লেখার ছিল, আর যদি কখনো দেখা হয়, আর যদি দেখা হয় না, বা এই যে আর কখনোই দেখা হবে না, একটা 13 বছরের মেয়ের সামনে প্রথম এলো। সেই সময় থেকে না আমি ওই কবিতার সঙ্গে যুক্ত একদম হয়ে গেলাম, এবং মনে হতে থাকলো যে আমার যেগুলো বলার আমি এভাবেই লিখবো এবার থেকে। তারপর আমি আস্তে আস্তে আবার কথা বলা শুরু করি, আবার বন্ধু বান্ধবদের সঙ্গে, মানে জীবন যেভাবে চলতে থাকে। তো খুব মানে প্রিসাইসলি বলতে গেলে এইটা হচ্ছে কবিতা লেখার শুরু।
1: জীবনে একটা শোক নেমে এলো,
0: হ্যাঁ,
1: এবং তারপরে তখন এই যে কথা বন্ধ হয়ে গেল, তারপরে মনের মধ্যে যেসব আবেগ অনুভূতি এগুলো আসতে শুরু করলো, সেগুলো কবিতা হয়ে অদিতির লেখার শুরুটা হলো। আচ্ছা, এটা তো হলো অদিতির লেখার শুরু। বাবা উৎসাহ দিতেন যেটি আমরা শুনলাম, বাড়িতে বাবা মা বা পরিবারের আর কেউ কবিতা লিখতেন বা কবিতার চর্চা করতেন বা সাহিত্য জগতের অন্য কোনো

0: দিকে যুক্ত ছিলেন?
1: না, ছোটবেলায় কেউই যুক্ত ছিলেন না। আমার দাদা, সে একেবারেই পড়াশুনোর লোক, মা স্কুলে পড়াতেন, আর বাবা খুব পড়তেন। আমরা, আমাদের বাড়িতে সবাই খুব পড়তো, মানে আমরা সবসময় ছাত্রানাং অধ্যয়নাং তপ এই শুনে বড় হয়েছি, যে আর কিছুই না এই অবধি।
0: আচ্ছা, আমরা অনেকেই মানে স্কুলে পড়াকালীন অনেকেই আমরা স্কুলের ম্যাগাজিনে একটা কবিতা লেখার হাতে খড়ি আমাদের অনেকেরই হয়েছে। তো আপনি যেটি বললেন যে লেখার তো একটা শুরু হলো, তো স্কুলের কোনো শিক্ষক কি কখনো বুঝতে পেরেছিলেন যে মানে লেখার হাতটি ভালো, বা স্কুলের কোনো ম্যাগাজিনে লেখা হয়েছিল, এরকম কিছু অভিজ্ঞতা আছে?
1: আসলে ওই যে সময় আমি স্কুলে পড়েছি সেই সময় না, খুব যে আমাদের স্কুল থেকে বসিরহাটের মফস্বলের একটি স্কুল যে ম্যাগাজিন বেরোতো সেরকম কিছু হতো না। বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধা বাধায় যে স্কুলে লেখালেখির চর্চা, কিন্তু আমার যে মাস্টারমশাইরা ছিলেন, আমার বাংলা মাস্টারমশাই, আমার ইতিহাসের দিদিমণি, ইতিহাসের দিদিমণি এখন আর পৃথিবীতে নেই, গৌরী দিদিমণি, তিনি সবসময় না সকলকে বলতেন, এ তো পড়াশুনো কিছু করে না, সবসময় শুধু বাইরের বই পড়ে, তারপর একটা কি লেখে সেই লেখাটা না একদম অন্য রকম। এইটা আমাকে সবসময় বলতেন যে তোকে ওরকম পড়তে হবে না, তুই যেটা করিস ওটাই করবি। আমি একটা বিষয় নিয়ে দু তিনটে বই পড়তাম, একটা হয়তো প্রশ্ন বা কিছু লিখতাম না, তারপর গিয়ে লিখে দিয়ে চলে আসতাম, তাতে খুব ভালো নম্বর কিছু পেতাম যে তা নয়, কিন্তু আমার যে দিদিমণি গৌরী দিদিমণি সারা জীবন যতদিন বেঁচেছেন শেষে আমার হয়তো যোগাযোগ কিছু করতে পারিনি আমি স্কুলের পরে, কিন্তু উনি সবসময় বলে গেছেন যে এ না সবসময় উল্টো দিক দিয়ে ভাবে। তর্ক করতাম স্কুলে, খুব ঝামেলা করতাম, কেউ মেয়ে, কোনো মাস্টারমশাই হয়তো বলেছেন মেয়ে ছেলে, আমি উঠে চেঁচিয়ে বলতাম না মেয়ে ছেলে কথাটা বলা যাবে না
0: একদম।
1: এবার সেই সব নিয়ে বলা হতো, কেউ কেউ বলতো দ্বিতীয় তসলিমা নসরিন নাকি, দেখো তুমি নিজেকে সোফিয়া লরেন ভাবো। কিন্তু গৌরী দিদিমণি সবসময় আমার বাবা মাকেও বলেছেন যে ও যেদিক দিয়ে ভাবে ওকে ওরকমভাবে আটকানোর দরকার নেই, ও ঠিক বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু যে পড়ার অভ্যাসটা, এবং আমি আজ অব্দি জানি লিখতে হলে পড়তে হবে। কেউ যদি কখনো বলে যে লেখার জন্য কি দরকার, আমি জানি না পড়লে আমি কিছু লিখতেই পারবো না। আমি দিনের মধ্যে যদি 3 ঘন্টা লিখি তাহলে আমি 5 ঘন্টা পড়ি, যেভাবে হোক।
0: মানে এখন যারা কবিতা লিখতে চাইছেন তাদের সকলকেই এইটি বলার আর কি, যে আগে পড়ো,
1: আগে পড়ো,
0: আগে অনেক বেশি পড়ো, জানো, তারপর
1: লিখতে,
0: সেখান থেকে লেখা শুরু হবেই হবে। আর এই যে মানে একজন শিক্ষক, এই যে নামটা উঠে এলো গৌরী দিদিমণি, তিনি খুঁজে পেয়েছিলেন একটা দামাল, একটা ডানপিটে ছোট্ট অদিতির মধ্যে সুপ্ত প্রতিভাগুলো, সেই জন্যই তিনি কিন্তু বারবার বলতেন যে ওকে বাধা দিও না, ওকে ওর মতো বেড়ে উঠতে দাও। তো অদিতি, আপনি নিজেও তো শিক্ষকতার মানে পেশায় আপনি বহুদিন করেছেন, আপনি স্কুলে বা অধ্যাপনা করেছেন কলেজে, তো আপনার জীবনেও কি এরকম হয়েছে যে এমন কোনো ছাত্রর মধ্যে আপনি কবিতার সম্ভাবনা বুঝতে পেরেছেন, বা আপনার লেখা পড়ে কেউ অনুপ্রাণিত হয়েছে, আপনার কাছে এসেছে এই নিয়ে আলোচনা করতে লেখালেখি নিয়ে, বা এইরকম?
1: আসলে আমি স্কুলে খুব বেশি দিন পড়াইনি, বছরখানেকের মতো, কলেজও সেরকম, কারণ আমি তারপর বাইরে চলে গেছিলাম। তো সেই সময়তে আমার আসলে স্কুলের যে যারা আমার ছাত্রছাত্রী ছিল তাদের সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো ছিল, কিন্তু তারা প্রায় জানতোই না আমি কিছু লিখি। আর কলেজের সময়টাও প্রায় সেরকমই, যে আমার যা অন্য একটা পরিচয় আছে সেটা কেউ আলাদা করে জানতো না, কিন্তু আমি নিজের থেকে তাদের সবসময় যেভাবে আমাকে গৌরী দিদিমণি বলতেন আমি চেষ্টা করতাম তাদের বলার যে সিলেবাসের বাইরে ওই বিষয়ে যতগুলো বই আছে পড়ে ফেলো, তাহলে ওই অধীত বিদ্যাটা তুমি প্রয়োগ করতে পারবে। পড়াশোনা করার উদ্দেশ্যটা কি, আমার তো মনে হয় যেটা আমি শিখছি, যেটা আমার অধীনস্থ হচ্ছে, সেটাকে প্রয়োগ করা বাস্তব জীবনে।
0: ঠিক,
1: সেটা পরীক্ষার খাতায় যদি নম্বর একটু কম হয় তাতে কিছু হয়তো এসে যায় না, কিন্তু সেটা সে যে শিখলো তার মধ্যে যে পরিপক্কতা এলো, পরিণতি বোধ এলো, সেটাকে আমি চেষ্টা করেছিলাম এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু কেউই প্রায় জানতো না যে আমি লিখি।
0: হ্যাঁ, এইবারে একটু লেখার ব্যাপারে জিজ্ঞেস করব। প্রথম বই প্রকাশ, কবিতা বাছাই পর্বটি কিভাবে করেছিলেন, আর নামকরণের ক্ষেত্রেও কোনো ভাবনা কি কাজ করেছিল, মানে বাছাই পর্বটি কিভাবে হলো, বা প্রথম বই প্রকাশ সেটি কিভাবে এলো?
1: প্রথম বই 2009-তে কৃত্তিবাস প্রকাশনা থেকে, আর সেটা যে আমার যে একটা বই হবে এটা আমি ভাবতেই পারতাম না। তখন কৃত্তিবাস নিয়মিত বেরোতো সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদনা, এবং দেখতেন কবিতাগুলো পিনাকি ঠাকুর, তো আমি তখন ডাকে কবিতা পাঠাতাম এবং বিদেশ থেকেও পাঠিয়েছি, লেখা ছাপা হয়েছে। তারপর এসে একদিন গড়িয়াহাটে মোড়ে কৃত্তিবাসের দপ্তর ছিল, সেখানে দেখা করতে যাই।

0: যেখানে গেলে পিনাকি ঠাকুর আমাকে বলেন যে আপনি লিখুন, লেখা আরো পাঠান। আর আমরা খুব হাসতাম যে পিনাকিদা সকলকে আপনি বলতেন। তো সেই সময় পাণ্ডুলিপি তৈরি হয়। কিভাবে যে পাণ্ডুলিপি করতে হয় সেটাও আমি জানতাম না, পিনাকিদা শিখিয়েছিলেন। এবং হাতে লেখা পাণ্ডুলিপি, যে 42টা কবিতা থাকতে হবে, তারপরে যদি কম বেশি হয় দিয়ে এসে। এবার নাম কিছুতেই ঠিক হচ্ছে না। আমার প্রথম বইয়ের নাম ছিল ব্যাকরণ মানি না। এবার প্রথম বইয়ের নামই যদি ব্যাকরণ মানি না হয়, আমি বলো কেউ তো ছাপবে না। কিন্তু আমি পরে শুনেছিলাম যে এই নামটার জন্যই পরে ছাপা হয়েছিল, যে কি স্পর্ধা, মানে কি সাহস আর কি কলার তোলা। আর আমি সবসময় ভাবতাম যে কবি মানে তো কলারই তুলবে, মানে কবি কি একটা পিছনে থাকবে কেন, কবি সামনে থাকবে কলার তুলবে। হ্যাঁ, এটা নয় যে সে অসভ্যতা করবে সেটাকে অ্যাকসেপ্ট করবো, সেটা নয়। কিন্তু এই কলার তোলা ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। মানে যেটাকে এই পিনাকিদার একটা কবিতার বইয়ের নাম ছিল বসন্ত মাস্তান, এই মাস্তান শব্দটা আমাকে খুব অ্যাট্রাকটিভ লেগেছিল আর কি। তো পরে আমার বইয়ের সময় আমি ওই সুকুমার রায়ের ওই কবিতা থেকেই ভেঙে নিয়েছিলাম আর কি, যে ব্যাকরণ মানি না।
1: আচ্ছা, তো এই যে একটা মানে ব্যাকরণ না মানা, তার মানে কবিতা, কবিতা যে অনেকেই মনে করেন যে কবিতার একটি বিশেষ নিয়ম কানুন থাকবে কবিতা লেখার ক্ষেত্রে, তো সেই ব্যাপারটি অতটা গুরুত্বপূর্ণ নয়। মানে কবিতা মানুষ যখন লিখবে, কেউ যখন কবি লিখছেন, তখন অবশ্যই তিনি তার মতো করে কবিতাকে ভেবে তারপর কবিতার সৃষ্টি হবে। এক একজনের এক একটা ধরন হতেই পারে লেখার, তো সেই ব্যাপারটি আর কি। এটি খুবই ভালো লাগলো। এবার যে কথাটা জিজ্ঞেস করব, মানে ভীষণ ভীষণ জানতে ইচ্ছে করছে যে পড়াশোনা তো ইংরেজি সাহিত্য নিয়ে, তাই না? তো প্রচুর পড়া তো এমনি, তো আমরা তো শুনলাম যে আপনি প্রচুর বই পত্তর পড়তে ভালোবাসেন, প্রচুর বই পড়েন। তো বাংলা বইয়ের বাইরেও তো ইংরেজি সাহিত্যের প্রচুর বই পড়া হয়েছে, তো যখন পড়ছিলেন তখন ইংরেজি সাহিত্যের কোন কোন কবিদের কবিতা বেশি পছন্দ হতো বা ভালো লাগতো, এরকম কি কিছু আছে?
0: আমার কোলরিজ, রবার্ট ফ্রস্ট আর ইয়েটস, এই তিনজন খুব প্রিয় কবি। পরবর্তীকালে লোরকা, আর একটু যখন বড় হয়েছি এমএ পড়তে গেছি, তো এই চারজনকেই আমার, মানে এই চারজনের কবিতা আমি ফিরে ফিরে পড়ি। আরও তো অজস্র কবি আছেন, কিন্তু আমার প্রিয় কবি বলতে গেলে ইংরেজির ভাষার এই চারজন।
1: আচ্ছা, তো গল্প তো চলছে, কিন্তু সঙ্গে যখন কবি তখন আবার কবিতা শুনতে ভীষণ ইচ্ছে করছে, এবং নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা শুনতে চাইবেন। একটি কবিতা যদি পড়ে শোনান আমাদের জন্য।
0: এই কবিতাটা যেটা আমি পড়ব সেটা হচ্ছে অসুখে অন্ধ দেশ বলে একটি বই আছে আমার, সেটা পুরোটাই আমাদের যখন পুরো দেশ লকডাউন হয়ে গেল, করোনা চলছিল, সেই সময় আমরা অনেক রকম ছবি দেখতাম। এই কবিতাটি যেটা পড়ব সেটা হচ্ছে, মুজফ্ফরপুর স্টেশনে একটি বাচ্চা, তার মা, দুজনে নামার পর মা মারা যান, এবং বাচ্চাটি দীর্ঘ সময় ধরে, সেই মৃত মা, সে তো জানে না মা মারা গেছে, সে ওই আঁচল নিয়ে খেলছিল, এবং যারা ছিলেন তারা একটা ভিডিও করেন, ভিডিও ভাইরাল হয়। পরবর্তীকালে অনেক পরে আমি খবর পেয়েছিলাম আমরা যে তার বাবা তাকে নিয়ে যায়। কিন্তু এই যে দৃশ্য আবার অনেক এসছে, যে পিঠে বাচ্চাকে বেঁধে মা হেঁটে যাচ্ছেন, সেই সময় ছবিগুলো নিয়ে আমাদের মতো অসহায় লোক আর কি করতে পারে। আমি তখন সেগুলো নিয়ে পরপর লিখতাম, পরে ওটা বই হয়ে বেরিয়েছে। সেটা আমি পড়ছি, মুজফ্ফরপুর স্টেশনের ঘটনাটা নিয়ে। লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, কত কত নাম আদরের ডাক ছিল। লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, বয়স আড়াই, ছবি ভাইরাল হলো। রাজধানী থেকে টানা দুদিনের পথ, অসুখ এসেছে, আর নেই রোজগার, সরকার থেকে রেলগাড়ি দেওয়া হলো, জল রুটিহীন, কামড়ায় হাহাকার, শিশু বুকে করে মা ক্ষীণ হয়ে আসে, যাত্রীরা সব অনাহারে অসহায়, লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর ছটফট করে, মার বুক ফেটে যায়। মাঝে একবার ভাত দিয়ে গিয়েছিল, টোকে যাওয়া ডাল এবং শুকনো রুটি, ছেলেকে খাইয়ে মা খালি পেটে ঢোকে, জ্বর আসে তার, ঢিলে হতে থাকে মুঠি। কোনো মতে ওরা ট্রেন থেকে নেমেছিল, মা মরে গেল, প্ল্যাটফর্ম ভরা লোক, লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, বয়স আড়াই, জানে না বোঝে না শোক। সারা দেশ কাঁদে, সারা দেশ চোখ মোছে, দেশ তো দেখেছে মায়ের সবের পাশে, লক্ষ্মণ সিং, সোনাবাপা, মহাবীর, দুধের শিশু, সে অবুঝ করুণ হাসে, মোড়ে কাটকাট মায়ের আঁচল নিয়ে, ছেলে বাক সাজে, মাকে ডাকে, কোল চায়, মা চলে গেছে, ফেলে রেখে তার গান, ভারতবর্ষে রাত গাঢ়তর হয়, মা চলে গেছে, ফেলে রেখে তার গান, ভারতবর্ষে রাত গাঢ়তর হয়।
1: সত্যি এই কবিতাটা যখন শুনছিলাম তখন

0: সত্যি মনে হচ্ছিল মানে কি কি দৃশ্য, যে মা চলে গেছে আর ছোট্ট শিশুটি মায়ের আঁচল ধরে খেলছে। সে তো বুঝতেই পারছে না যে তার পৃথিবীতে এখন আর মা রইল না। বড় সুন্দর, সত্যি কবির কাজই বোধহয় এই রকম না? একটা ঘটনা আমাদের চোখের সামনে তো মানে কত ঘটনাই ঘটে, কিন্তু সেই ঘটনাকে এইভাবে মনটা যখন নাড়া দেয় একজন কবির, তখনই বোধহয় এমন কবিতার সৃষ্টি হয়। আচ্ছা, এই যে সাহিত্য চর্চার কথা হচ্ছিল, যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, আমাদের বিশ্ব সাহিত্যের ভাণ্ডার তো প্রচুর, নানান ভাষার নানান সাহিত্য সৃষ্টি হয়ে চলেছে, এবং এই যে এত ভাণ্ডার সেইটি পড়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের অনুবাদের সাহায্য তো নিতেই হয়, কারণ সব ভাষা তো আমাদের জানা সম্ভব নয়, তাই না? যেমন ধরুন কেউ যদি এখন বোদলেয়ার পড়তে চায়, তো তার পক্ষে তো সবসময় ফরাসি ভাষাটা জেনে তারপরে বুঝে পড়া তো সম্ভব নয়, আমরা তো ওইভাবেই পড়ি। তো অনুবাদ সাহিত্যের তো একটা বিশাল দায়বদ্ধতা রয়েছে আমাদের প্রত্যেকে, আমরা যারা সাহিত্য চর্চা করতে চাই তারা বারবার অনুবাদ সাহিত্যের কাছে পৌঁছই। তো আপনিও তো অনুবাদ সাহিত্য নিয়ে প্রচুর কাজ করেছেন, তো কি মনে হয় অনুবাদের কতটা গুরুত্ব রয়েছে এই সাহিত্য জগতে?
1: অনুবাদের তো অবশ্যই আছে, কারণ সাহিত্য বলতে তো সাহিত্য একটা দেশের মানচিত্রের মধ্যে আটকে থাকার জিনিস নয়, কারণ সাহিত্য আমার মনে হয় আকাশের মতো, যে সারা পৃথিবীতে তাকে আটকে রাখলে আমাদের বোঝাটাই অপরিমিত থাকবে, অপূর্ণ থাকবে, পুরোটাই সম্পূর্ণ হবে না। তো সেক্ষেত্রে আমি নিজে অনুবাদের সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, যেমন আমাদের প্রধানমন্ত্রী যে মন কি বাত যে রেডিও টকটা হয় বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে, সেই বইটি প্রথম 100টি পর্ব বাংলা ভাষায় আমি অনুবাদ করেছিলাম, ওটা আমার প্রথম অনুবাদের বড় কাজ। তারপর বিভিন্ন সময় করেছি, অনুবাদটা না থাকলে ধরুন একজন সাহিত্যের যারা শিক্ষার্থী পড়তে এসছে তাদেরও পড়াশুনোটা পুরোপুরি সম্পূর্ণ হবে না, কারণ সাহিত্য বলতে তো শুধু আমার পশ্চিমবঙ্গ, শুধু ভারতবর্ষ, শুধু এশিয়া তা নয়, গোটা পৃথিবী জুড়ে যে সাহিত্যের সম্মান সেগুলো যদি আমি না জানতে পারি, আমি নিজেকে যদি সাহিত্যের ছাত্র বা ছাত্রী যাই ভাবি সেটা তো আমি তো জানতে পারবো না যদি না হয়। এবং আমার এক জায়গা দিয়ে দেখতে গেলে সমস্ত পৃথিবীর যে ধ্রুপদী সাহিত্যগুলো আছে তাদের মধ্যে সাংঘাতিক মিল আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জীবনযাত্রা, মানুষের যে মরাল ভ্যালুসগুলো সেগুলো, তারপরে প্রত্যেক দিন আমরা যে জীবনটা বাঁচি সেখানে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আমার অনেকটা মনে হয় যে গীতার বদলে আমরা যদি খুব এই সাহিত্য নিয়ে খানিকক্ষণ চর্চা করতে পারি প্রত্যেক দিন, তাহলে সেই একই রকম প্রায় ফল হতে পারে, যে আমার কাছে এই ব্যাপারগুলো একদম একটা নিজস্ব ধর্মের মতো লাগে। সেক্ষেত্রে অনুবাদের একটা বিরাট বড় ডেফিনেটলি ভূমিকা আছে, মানে নিশ্চিতভাবেই একটা ভূমিকা আছে অনুবাদের।
0: অবশ্যই সিনেমার ক্ষেত্রেও তো আমরা যে ওয়ার্ল্ড সিনেমা যে আমরা দেখতে পারছি, বুঝতে পারছি, ওই যে সাবটাইটেল,
1: হ্যাঁ,
0: সেটাও তো একটা অনুবাদের কাজ হয়ে যাচ্ছে।
1: অবশ্যই
0: সাহিত্যের জন্য ভীষণ মানে জরুরি,
1: সাহিত্যের জন্য, এবং শুধু সাহিত্য না, ধরুন সিনেমাটা তো আমরা ধরি বিনোদনের একটা অংশ, মানে একটা বিনোদনের জায়গাতেও অনুবাদটা থাকতে হবে, না হলে আমি একটা ফরাসি ছবি দেখতে পারবো না, একটা স্প্যানিশ ছবি যদি দেখি আমি তো ভাষাটা জানি না, ফলে সেখানে যদি ইংরেজি সাবটাইটেল না থাকে তাহলে আমার দেখাটাই হবে না। তো বিনোদনের জায়গাতেও কিন্তু অনুবাদের একটা বড় ভূমিকা আছে।
0: তো বেশ, গল্প তো হচ্ছে কিন্তু কবি যখন সামনে থাকেন না তখন বারবার ইচ্ছে করে কবিতা শুনতে, তাহলে আরেকটি কবিতা শোনা যাক।
1: জাদুবিদ্যা,
0: বাহ বেশ অন্যরকম নাম তো।
1: জাদুবিদ্যার নকশা জানো না বলে তোমার অহংকার এত বেশি, তুমি রাজার দরে ভায়োলিন কেন, বাঁশি কেন, হা হা করে উড়ে যায় চোখের জল আমার, তীব্র ফনাতলে অনিঃশেষ ক্রোধ, বিষে জলে দিন জলে পথ, তুমি অন্ধের মতো সাজ করো, মণিমুক্ত খুঁজে বেড়াও, জাদুকর সব দেখে, তোমার সপ্তডিঙার মিনারে বসে থাকে কালো কাক, আমি লণ্ঠন আনি তুমি কাঁচ ভাঙতে ওস্তাদ, জাদুকর ভগবান বটে, সে বলে যায় আসলে থাকে না কিছুই, আসলে থাকে না কিছুই, আসলে থাকে না কিছুই, তোমার ধারণা বাঁচবে অনন্তকাল, মাটির প্রতিমা তোমার বিশ্বাসে আসেনি বলে আজীবন তুমি একা, খড়ের কাঠামো আগলে পোশাকের আড়ালে আয়ু লিখতে গেলে, লিখেই গেলে, জাদুকর জানে চাঁদের মৃত্যুর দিন দেখা হবে আমাদের এবং বিয়েও।
0: বাহ, জাদুকর জানে। তা এই যে কবিতা লেখা এবং বিভিন্ন বইপত্র পড়া, এই সবের বাইরে কি ভালো লাগে? একটা তো

0: আমরা বলতেই পারি সিনেমা, কারণ আমি কবিতার বই বেড়াতে যেতে ভাল লাগে। এই যে কথা উঠে এলো বারবার যে বিদেশ যাওয়ার কথা উঠে আসছে, তো ভারত আর বিদেশ কোন জায়গাটা বেড়াতে যেতে বেশি ভালো লাগে?
1: আমার ভারতবর্ষেই বেড়াতে বেশি ভালো লাগে। আরো আরো ছোট করে আসলে আমার নর্থ বেঙ্গল যেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আরো আরো কাছে একটু গেলে শান্তিনিকেতন যেতে ভালো লাগে, আরো কাছে এলে ছাদে যেতে ভালো লাগে। মোট কথা, আমি ঘরের মধ্যে থাকতে চাই না। ঘরের মধ্যে কিছুক্ষণ থাকলে, একটা দিন গোটা দিন যদি আমি বাড়িতে থাকি, সন্ধ্যাবেলা পর থেকে আমার মনে একটা কিছু বাদ চলে গেল। তখন আমি হিসাব করতে থাকি, আমি এতদিন বেঁচে ফেলেছি, এতদিন বাঁচবো, আজকের দিনটা গোটাটা আমি ঘরের মধ্যে কাটিয়ে ফেললাম, তাহলে অ্যাটলিস্ট ছাদে যাই। তো বেড়াতে আমার আসলে ক্লস্ট্রোফোবিয়া একটা ব্যাপার হয় ঘরের মধ্যে থাকলে, সেটার জন্য বেড়াতে যাওয়াটা আমার কাছে ওই আরেকটা নিজস্ব ধর্মের মতো, যে ওটা আমাকে করতেই হবে, তা না হলে আমার আমি যেমন হয়তো জানুয়ারি মাসে ফিরে এলাম শিলং থেকে, ফেব্রুয়ারি গোড়া থেকে বললাম সেই জানুয়ারিতে শিলং গেছিলাম, কিচ্ছু যাওয়া হলো না।
0: তো মানে যত যত বেশি বেড়ানো যায় ততই
1: ততই ভালো।
0: এবং এই যে যখন বেড়াতে যাওয়া হচ্ছে, এই যে কখনো ছাদে যাওয়া হচ্ছে, সেটাও মানে মনের দরজাটা খুলে যাচ্ছে। সেই সব বাইরে যাওয়ার মধ্যে দিয়ে কবিতা চলে আসে, মানে প্রকৃতি কি কবিতার হাত ধরে তখন?
1: না, আমার আমার না, আমি কখনোই বেড়াতে গিয়ে লিখেছি বলে তো আমার মনে পড়ে না।
0: আচ্ছা,
1: এসেও লিখেছি বলে মনে পড়ে না। একবারই একটি ডাউহিল নিয়ে কবিতা লিখেছিলাম, আর তাছাড়া সমস্ত সময় ধরে খালি লিখে গেছি যে যা হচ্ছে পৃথিবীতে, ওই যা হচ্ছে, আই এম দ্য পার্ট অফ দ্য অল থিংস, তো সেগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করে।
0: মানে পৃথিবীর চারপাশে যা ঘটছে, আমরা যা দেখছি, সেইটা ভীষণ ভাবে নাড়া দেয়। এবং সেটা তখন
1: আমার মনে হয় যে আমার তো কিছু, আমি কি করব, আমাকে তো একটা কিছু করতে হবে। যখন মানুষ রাস্তায় নামছে, একটা বীভৎস অন্যায় হচ্ছে, একটা মেয়েকে মেরে ফেলা হচ্ছে, কিংবা অনেক দূরে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, কিংবা আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন আগে একটা জায়গায় পুরো অ্যামাজনের জঙ্গল পুরো, আমাকে তো একটা কিছু করতে হবে। আমি তো এই জল বাতাস থেকে খাচ্ছি, পড়ছি, বড় হচ্ছি, একদিন শেষ হয়ে যাবো, কিছু তো একটা করে গেলাম। তো আমার তো লেখা ছাড়া কিছু কাজ নেই, মানে আমি আর কিছু করতে পারি না, ফলে আমি সেটাই করে গেছি।
0: মানে আমরা যেটা করতে পারি, আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা যেটা করতে পারি, এই যে পৃথিবীতে এত রকম সমস্যা রয়েছে, তো তখন সেখান থেকে কবিতার জন্ম হচ্ছে, বারবার কবিতার জন্ম হচ্ছে। এই যেমন একটা প্রসঙ্গ উঠে এলো লকডাউন, লকডাউনের যে চরম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল,
1: বইটাই লকডাউন নিয়ে,
0: পুরো বইটাই তখন লকডাউন নিয়ে, বা কখনো কোনো যুদ্ধ হচ্ছে পৃথিবীর কোনো প্রান্তে, তখন সেটা থেকে কবিতার জন্ম হচ্ছে। তো এই যে কবিতার জন্ম হচ্ছে, এই যে একটা দায়বদ্ধতার কথা এলো, কবিতা যখন লেখা হয় তখন কবি কি পাঠকের প্রতি কতটা দায়বদ্ধতা থেকে কি লেখেন, নাকি নিজের তাগিদ থেকে? মানে দায়বদ্ধতাটা ঠিক কিভাবে আসে?
1: আমার তো পাঠকের জন্য দায়বদ্ধতা খুব বেশি করে আছে, কারণ আমি সবসময় মনে করি পাঠকই প্রণম্য এবং ভগবানের কাছাকাছি। কারণ পাঠক না থাকলে আমার কবিতার যে লেখারই উদ্দেশ্য, কমিউনিকেশন তৈরি, সেটাই তো হবে না। আমার তাগিদ তো থাকতেই হবে, বরং আমি যখন দেখি আমার পাঠকরা আছেন, তারা কি ভাবছেন, তাদের দেখে আমার আরো কবিতা লিখতে ইচ্ছা করে, কোথাও সৎ থাকতে ইচ্ছা করে, যে এ তো বলেছে, ও তো সপ্তাহে লেখে, সপ্তাহে আওয়াজ দেয়, আমি কেন করতে পারছি না? তো পাঠকের জন্য অনেক লেখার জায়গা, অনেকটা অনুপ্রেরণা পাঠকের থেকে আসে সব সময়, এবং তাগিদটা তৈরি করেও দেন তারা, এমন এমন মানুষ আছেন।
0: ঠিক, এই এখন যেসব শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান, তাদের মধ্যেও অনেকে নিশ্চয়ই আপনার পাঠক রয়েছেন, তো সেই পাঠকদের যদি এখন কোনো কবিতা শোনাতে হয়, কোন কবিতাটি বেছে নেবেন?
1: আমি দুর্গা বলে একটা লেখা লিখেছিলাম, সেটা প্রহার বইতে আছে, আমি ওটা পড়ি।
0: ঠিক,
1: দুর্গা ঠাকুর শেষ ট্রেনে বাড়ি ফেরে, দুর্গা ঠাকুর রুটি কিনে খায় রাতে, দুর্গার ঘর কলকাতা থেকে দূরে, দুর্গা একাই বাগান করেছে ছাতে, দুর্গা ঠাকুর রেশন দোকানে যাবে, দুর্গার ঘরে ছেলেপিলে চারখানা, কাপড় ছিঁড়েছে তবুও ত্রিশূলে ধার, ভাত নাই থাক, মান আছে ষোলো আনা, দুর্গা আসলে তিন চোখ কালো মেয়ে, দশ হাত ফেলে দুই হাতে চুল বাঁধে, সারাদিন মান খেটে খেতে হয় বলে অবসর পেলে সিরিয়াল দেখে কাঁদে, দুর্গা ঠাকুর আমাদেরই ডাকনাম, বাধা পেলে সে গালাগালো দেয় খুব, খড়ের কাঠামো পুড়ে গেছে কোন কালে, দুর্গা এখন আগুনে দিয়েছে ডুব, প্রতিমায় লাগে ওই পাড়ার মাটি, প্রতিমার মুখে গর্জন তেল আলো, আমার মেনকা দূর থেকে হাহা হাসে, দেবীর গল্পে মেয়েরাই চমকালো, এখন দুর্গা বুঝেছে বিরুদ্ধতা, পুজোর ওপারে পোড়া।

0: জনি চেরা পেট, তুলসীতলায় বাপ একা বসে থাকে, শঙ্খ চক্র ভুবনের মাথা হেঁট, বাতিল হয়েছে ধূপধুন প্রহরণ, দশভুজা ফাঁদ, দর্পণ, ডাকসাজ, পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে। দুর্গা বাংলা কবিতা লিখবে আজ।
1: দুর্গা নিয়ে এই রকম একটি ভাবনা, আর শেষ লাইনটি তো বড় ভালো লাগলো, দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। অদিতি, আপনার লেখায় এই যে নারী শক্তি, যে নারীদের নিয়ে আপনার লেখায় বারবার আমরা পাই সেরকম কবিতা, যেমন দুর্গাকে পেলাম, তো সেরকম আরো কবিতার মানে নাম কিছু মনে পড়ছে যে নারী শক্তি নিয়ে লেখা হয়েছে বা নারীদের নিয়ে লেখা হয়েছে এরকম?
0: হ্যাঁ,
1: আমার যতদূর মনে পড়ছে সীতা,
0: অন্নপূর্ণা, কালীপুজো, তারপরে আমি কিছুদিন আগে লক্ষণের স্ত্রী, তাকে নিয়ে লিখলাম উর্মিলা। তো এগুলোকে মানে ওটা লেখার ছিল একটা পত্রিকার জন্য কবিতাই। তো এই এরকম হ্যাঁ মেয়েদের বিষয়ে লেখা তো সবসময় উঠেই আসে, কারণ আমি নিজে যে জীবনযাপনটা করি সেখানে আমার মনে হয় মেয়েদের ব্যাপারগুলো বলার অনেক জায়গা আছে, যে জায়গাগুলো বলা হচ্ছে না।
1: ঠিক ঠিক, ওই বারবার যে কথাটা আসছে যে অনেক কিছু আমাদের বলার ইচ্ছে হয় কিন্তু আমাদের জায়গা থাকে না বলার, তো যার যেটি জায়গা, আপনার জায়গা হচ্ছে লেখালেখি কবিতা। তো কবিতার মধ্যে দিয়ে বারবার ওই সমাজ দর্পণ সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শুধু তো কবিতা নয়, অদিতি তো গল্পও লেখেন, গদ্য অদিতির হাতে আসে, কিন্তু সমস্যাটি হচ্ছে যে হাতে এই মুহূর্তে আমাদের খুব বেশি সময় নেই, কিন্তু অদিতির অনেক অনেকগুলো দিক কিন্তু বাকি রয়ে যাচ্ছে। যেমন অদিতির একটু আগে যে কথাটা বললাম, আপনার কথা বললাম যে আপনি গল্প লেখেন, মানে লিখেছেন, আপনার বোধহয় একটি উপন্যাসও তো,
0: উপন্যাস এবার প্রথম উপন্যাস বেরিয়েছে।
1: হুম হুম,
0: এর আগে আমার মেয়েকে নিয়ে একটা রম্য রচনার লেখা ফেসবুকে বেরোতো, সেটা বেরিয়েছে দেশ থেকে পদ্য গদ্য বলে। আর প্রথম একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার একটা বই প্রথম যেটা বেরোয় সেটা হচ্ছে পরশুদিনের কাগজ। তো তিনটে গদ্যের বই আছে।
1: তো সেই বিষয়ে অনেক অনেক কথা তো বাকি রয়ে গেল, কিন্তু ওই যে সময়, সময় এখন আমাদের বলছে যে এখন কবিকণ্ঠে থেকে আমাদের বিরতি নিতে হবে, আমাদের থামতে হবে। কিন্তু অদিতি বসু রায় তিনি তো শুধু কবি নয়, তিনি গল্পকারও বটে, এবং তার আরও অনেক অনেক দিক রয়েছে, সেসব নিয়ে কিন্তু গল্প বাকি রয়ে গেল। তাহলে উপায়, উপায় তো আছে, আমরা আবার অদিতিকে নিয়ে চলে আসব কবিকণ্ঠের পরবর্তী পর্বে, কি অদিতি কথা দিচ্ছেন তো?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: তাহলে কবিকণ্ঠের এই পর্বে অদিতি বসু রায়কে আমরা পেয়েছি, এবং অদিতি বসু রায় কথা দিলেন যে তিনি পরবর্তী পর্বে আবার থাকছেন আমাদের সঙ্গে, কারণ অনেক অনেক অনেক গল্প বাকি।
0: একদম, গল্প কখনো শেষ হয় না।
1: শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন বাকি গল্পের। আজ এই পর্যন্তই। অদিতি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিকণ্ঠে আসার জন্য।
0: আপনাকেও।

শুনছিলেন কবি কণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি অদিতি বসু রায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন হৈমন্তী রায়। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে।

শেষ হলো কবি কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন এক মাটি এক সুর। আজকের অনুষ্ঠানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন প্রভাত সাহা, প্রযোজনা তনয়া বিশ্বাস। লোকশিল্পী আমিরুল খান আজ দ্বিতীয় পর্ব।

0: নমস্কার বন্ধুরা, এক মাটি এক সুর অনুষ্ঠানে এর আগে আমরা আমিরুল খান ফকিরের গান শুনেছি, তার গানের যাত্রা সম্পর্কে কিছু আলাপ আলোচনাও করেছিলাম। আজকে সেই অনুষ্ঠানেরই আরেকটি পর্ব, এই পর্বেও আমরা তার গান শুনব। আমিরুল খান ফকির এসছেন নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের গোড়ভাঙা গ্রাম থেকে, যে গ্রাম মূলত গৌরলীলার গান, কৃষ্ণপ্রেমের গান এবং মহাজনী পদের চর্চা, একটা সময় যেখানে গান বাজনাকে আটকানোর যথেষ্ট প্রচেষ্টা হয়েছিল একদল মানুষের দ্বারা, সেই ধ্যান ধারণাকে ভেঙে এখন গোটা গ্রাম আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে এবং সেই আন্তর্জাতিকভাবে পরিচিত বাউল ফকিরের গ্রাম গোড়ভাঙা, সেখান থেকে আমাদের আজকের অতিথি আমিরুল খান ফকির। আমিরুল, নমস্কার।
1: নমস্কার।
0: আজকের অনুষ্ঠানে আমরা তো গান শুনবই, কিন্তু তার আগে জানব যে আপনাদের গ্রামে, এই গ্রামে এককালে গান বাজনা আটকানোর খুব চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে গ্রামের মানুষ, একদল মানুষ রুখে দাঁড়িয়েছেন এবং সেই মৌলবাদকে পরাজিত করে গানের বাজনার চর্চা সেখানে হয়েছে এবং এখন গোড়ভাঙার ঘরে ঘরে অনেক শিল্পী। কিন্তু এই গোড়ভাঙার আগামী, মানে এখন যাদের 15-20 বছর বয়স, এই রকম নতুন শিল্পী কি উঠে আসছে, সেই চর্চা কি চলছে?
1: হ্যাঁ হ্যাঁ, চলছে সব। আমার যেমন আমার প্রজন্মে আমার ভাই পোষা আলম ও দুতারা নিজে শিল্প এবং শিল্পী, বিখ্যাত একটা বাজিয়া দুতারাও নিজে তৈরি করে এবং দুতারা খুব সুন্দর বাজায় এবং নিজে শিল্পী।
0: আচ্ছা, আপনাদের গ্রাম যত চর্চার মধ্যে থেকেছে তার একটা বড় অংশ জুড়ে কিন্তু মনের মানুষ ছায়াছবির গান গেয়ে গোলাম ফকির বিখ্যাত হয়েছে, সেখান থেকে একটা বড় পরিচিতি এসেছে।
1: একদম,
0: এই যে সাধু সঙ্গ চর্চা, এর বাইরে ছায়াছবির গান, এই ব্যাপারটা কেমন ভাবে দেখেন আপনারা?
1: এটা বলতে গেলে এটা আমাদের একটা বিশাল, যেমন আমি একটা গান গেয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিনেমাতে, একটা পল্লীগীতি গান আছে আমার আর কি।
0: আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা,
1: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমারও একটা খুব ভালো লাগছে। আর সিনেমার পর্দায় বা টিভি চ্যানেলেও আমরা সব প্রোগ্রাম করি, এগুলো হয়তো ভালো লাগে, একটা প্রচার আমাদের, এগুলো তো আমরা দাগ ফেলে যাচ্ছি।
0: আপনাদের এই গানের চর্চা, চর্চা তো গ্রামে হচ্ছে, সাধুসঙ্গ গ্রামে হচ্ছে, এই সাধুসঙ্গ গ্রামের বাইরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে তো হয়।
1: হ্যাঁ,
0: বর্ধমানে হয়, কেঁদুলি জয়দেবে হয়, বোলপুরে হয়, বোলপুরে তেপান্তর যাকে বলে সেখানে হয়, বা রাজ্যের অন্যান্য শহরে জেলায় হয়, কলকাতাতেও বেশ কিছু অনুষ্ঠান এরকম হয়। তা সেই জায়গাগুলো তো কি আপনারা সকলেই যান একসঙ্গে, নাকি যার যেখানে?
1: না, বলতে গেলে এগুলো যার যেখানে প্রয়োজন ডাক। আমাদের অনেক শিল্পী আছে হয়তো যেখানে যেরকম, হয়তো হয়তো গোলাম ফকিরকে কোথাও ডাকলো, মনসুর ফকিরকে কোথাও ডাকলো, আমার সঙ্গে একটা মানে মহিলা গান করে চাকদায় বাড়ি উত্তরাবদ্য, আমরা দুজনায় এখন 10 বছর থেকে আমরা একসঙ্গে অনুষ্ঠান করি বেড়াই, যেখানে যার যখন ডাক সেখানে যেতে হয়।
0: এরকম কি কখনো হয় যে একটা জায়গায় সাধু সঙ্গ হচ্ছে, খবর পেয়ে আপনারা নিজেরাই চলে গেলেন ডাক ছাড়া?
1: হ্যাঁ, এরকম যাই আমরা।
0: এই আমাদের রাজ্যে ধরুন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, যে সুন্দরবন অঞ্চল, এই অঞ্চলে গানের চর্চা কেমন হয়?
1: গানের চর্চা আছে ওদিকে, মানে সুন্দরবন এলাকায়, মানে সব প্রান্তে আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি বা যাই আমরা। সেদিনকে একটা প্রোগ্রাম করে আসলাম ঝড়খালিতে, আমরা এই অনুষ্ঠানটা গত 2 বছর হয়ে গেল এবার স্টার্টিং করলাম, যে ওখানে এক বাঁশিয়াল রঞ্জন বলি, ও সুন্দর বাঁশি বাজায়, সুন্দরবন ঘুরতে যাই, ওর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমাদের আসিফ বলে একটা বন্ধু আছে, আসিফ ইকবাল বা সৌরিন ঘোষ, এরা দুই বন্ধু মিলি বেড়াতে যাওয়ার পরে ওখানে ওয়াদা করলো যে তোমার এখানে একটা আমরা মেলা করবো আমরা।
0: আচ্ছা,
1: এইতে থেকে
0: মেলা না সাধুসঙ্গ কোনটা?
1: না, গান সাধুসঙ্গ মেলা আর কি, বাউল ফকির উৎসব।
0: তাহলে বন্ধুরা, আমিরুল খান ফকির আজকে আমাদের অতিথি, তার কাছ থেকে একটা গান শুনে নিই, গান শুনে নিই, আরো আলোচনায় আসছি।

0: আমিরুল, এবারে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে জানলাম যে রাজ্যের সব প্রান্তেই গান হচ্ছে, গ্রামেও গানের চর্চা যথেষ্ট পরিমাণে, আপনাদের গ্রামে নতুন প্রজন্ম উঠে আসছে একে একে।
1: হ্যাঁ, উঠে আসছে,
0: এইখানে কোনো ঘাটতি নেই?
1: না না না না না।
0: আচ্ছা, আপনারা তো মূলত মহাজনী পদ করেন,
1: মহাজনী পদ,
0: কিন্তু রাজ্যের সব প্রান্তে তো মহাজনী পদ, একই মহাজনের পদ সমান জনপ্রিয় না। যেমন ধরুন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায়
1: কিছু
0: বিজয় সরকারের পদ ভীষণ ভাবে জনপ্রিয়।
1: হ্যাঁ, যেমন নমশূদ্র এলাকায় ওরা বিজয় ভক্ত। এবার আমাদের কিছু ইসলামী সমাজে আছে যারা পীর মুর্শিদ ধরা মানুষ, তারা ওখানে দরবার মাজারে, আমরা সেখানে কিছু ইসলামী গান গেতে হয় পীর মুর্শিদের,
0: মুর্শিদি গান, ফকিরি গান,

0: তার সঙ্গে মহাজনী পদ,
1: মহাজনী পদ কিন্তু
0: ভাগ ভাগ হয়ে যায় বিভিন্ন জায়গা অনুযায়ী, মানে ভাব বুঝে ব্যবস্থা।
1: হ্যাঁ, এবার হয়তো মন্দিরে আমরা পূজা মণ্ডপে হয়তো গান গেতে গেলাম, দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায়, বিভিন্ন জায়গাতে, সেখানে তো লীলাকারী গান গেতে হয় আমাদেরকে।
0: আচ্ছা, রং বাউলের অনুরোধ তো আসে
1: না, সেখানে বলেই দিই আমরা যে আমরা কিন্তু নাচা কুদার গান, লারে লাপ্পা, মহাজনের বাণীর ভিতরে আমরা হয়তো নাচ গান করতে পারি, কিন্তু আমরা লারে লাপ্পা গান খুব একটা করিনি, আমরা সেখানে বলেই দিই যেখানে হয়তো কন্টাক্ট হয় আমাদের আর কি।
0: আপনার বাড়িতে গানের চর্চা আর কে করে?
1: আমার আমার মেজি ভাই আসগর আলী খান, ও গান করে, বিভিন্ন জায়গায় যায় না, হয়তো সাধু সঙ্গতে যাই। আর আমার বড় ভাইয়ের ছেলে শাহ আলম ফকির খান, এর আগে তো বললাম, ও কিন্তু বিভিন্ন জায়গায় যায় দূর দূরত্বে।
0: আচ্ছা, এই দক্ষিণবঙ্গে আপনাদের যে গানের চর্চা, এই গানের চর্চা উত্তরবঙ্গের দিকে কেমন হয়, আপনারা কি যান উত্তরবঙ্গে?
1: উত্তরবঙ্গে আরো মানে প্রভাব, পাবলিক বা গান শোনা দর্শক প্রচুর পরিমাণে, ও এলাকাটা মানে এক সপ্তাহ ব্যাপী কোনো কোনো জায়গাতেই হয়, মানে ওদিকে আবার আরো সুন্দর কালচার।
0: কিন্তু ধরুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই এলাকায় কি এই দক্ষিণবঙ্গের যে মহাজনী পদ সেই গান ওদিকে চলে, নাকি ওদিকে ভাওয়াইয়া ভাটিয়ালি ওইগুলো নিয়েই থাকতে হয়?
1: সকল রকমই চলে, এবং মানে অধিকার একটা ভাব আলাদা তো, একটা শিল্পীকে তিন ঘন্টা, দুটো শিল্পীকে তিন ঘন্টা গান মানে গাওয়ার সিস্টেম করে দেয়।
0: আচ্ছা,
1: মানে যেটা দেখেছি আর, মানে একদম সারা রাত্রি ব্যাপী হয়,
0: সারা রাত্রি ব্যাপী
1: একদম।
0: বন্ধুরা, আমরা আজকে তো আমিরুল খান ফকিরের সঙ্গে কথা বলছি এবং তার গান শুনছি, আর একটা গান শুনে নি, আমাদের হাতে তো সময় খুব কম, গানটা শুনে নি আবার আসছি আলোচনায়।

0: আমিরুল, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা উপস্থিত হয়েছি একমাটি একসুর এই অনুষ্ঠানে। আজকে আমিরুল খান ফকির আমাদের অতিথি। এর আগের একটা পর্বে তার গান আমরা শুনেছি, তার কথাও শুনেছি। আমার আজকে মোটামুটি অনুষ্ঠানের শেষ দিকে যে বিষয়টা জানতে ইচ্ছে করছে যে এই গান চর্চা, এখন তো এই বিভিন্ন মাধ্যমে গানের চর্চা চলতে থাকে, গানে যন্ত্রপাতির ব্যবহার অনেক বেড়েছে, তার সঙ্গে ব্যান্ড তৈরি হয়েছে গানের, এই ব্যান্ড তৈরি হওয়ার ফলে আপনাদের গ্রামের যে গানের বিশুদ্ধতা, মাটির কাছাকাছি থাকা যে গান, সেই গান কতটা পাল্টেছে?
1: বলতে গেলে আমরা মানে মাটির গানের সুরটা আমরা ধরে রাখার চেষ্টা করি। যেমন আমাদের ডুগি একতারা, হয়তো বাংলা ঢোল, এখন দুতারা, বাঁশি, হারমোনিয়াম, এগুলো আমাদের দেশীয় যন্ত্র মাটির গানের সঙ্গে মানে সেটিং আর কি। আর কিছু কিছু জায়গায় হয়তো ইলেকট্রিক যন্ত্র, হয়তো প্যাড, অর্গান, হয়তো এগুলো মানে বিদেশি যন্ত্র, এগুলো এগুলো লারে লাপ্পা গানে কিছু কিছু জায়গায় আমাদেরকেও নিয়ে যেতে হয় এগুলো।
0: হ্যাঁ, কিন্তু এই ইলেকট্রনিক যেসব যন্ত্রপাতি, তার ব্যবহারে গানের কি বিশুদ্ধতা নষ্ট হচ্ছে নাকি ভালোই হচ্ছে? আরো
1: এগুলো মাটির গানগুলো আমাদের পক্ষে একটু খুব কষ্টকর,
0: কষ্টকর। কিছু গান তো একদম প্রত্যেকটা অনুষ্ঠানে গাইতেই হবে এরকম হয়ে গেছে, এবং যে গানগুলোতে হয়তো বেশি চিৎকার চেঁচামেচি নাচন কোদন করা উচিত নয় কিন্তু সবাই নাচতে থাকে, এইরকম কিছু গান কি মনে পড়ছে?
1: হ্যাঁ হ্যাঁ, কিছু গান গেতে হয়, যেমন ওই তালের গান, যেমন ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না,
0: প্রত্যেক অনুষ্ঠানে গাইতে,
1: দে দে পাল তুলে দে, মিলন হবে কতদিনে, ধন্য ধন্য বলি তারে, এগুলো একটু রিদিমিক গান, এগুলো হয়তো গেতে হয়।
0: আপনাদের অনুষ্ঠানে মাতালের উৎপাত কেমন হয়?
1: কোন কোন জায়গায় আছে, আমে ডুমুরে বাগান না থাকলে বাগান মানায় না, সকল রকম দর্শক,
0: বাগানে আমও থাকবে ডুমুরও থাকবে,
1: একদম একদম।
0: আচ্ছা বেশ, আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন আমিরুল খান ফকির। আমিরুল, গানের ভবিষ্যৎ সম্পর্কে কতটা আশাবাদী?
1: দেখি, যতদিন হয়তো ঈশ্বর আল্লাহ ভগবান আমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন হয়তো, গান যদি এখন হয়তো বন্ধ হয়ে যায় বা যে কোনো ব্যতিক্রম ঘটে গেল, খুব কষ্টকর ব্যাপার।
0: আকাশবাণীতে এসে কেমন লাগলো?
1: খুব ভালো, আমাদের খুব সৌভাগ্য যে আপনাদের রকম মানুষের সঙ্গে একটু এখানে আমরা পা দিতে পেরেছি, এটাও খুব আশাধারী ছিলাম, খুব ভালো লেগেছে।
0: আমিরুল খান ফকিরকে আমরা ধন্যবাদ জানাই, তার মূল্যবান সময় তিনি আমাদের দিয়েছেন, গান শুনিয়েছেন। ভালো থাকবেন আমিরুল, আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।
1: জয় গুরু, নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

এতক্ষণ শুনলেন এক মাটি এক সুর। এই অনুষ্ঠানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনলেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রভাত সাহা, প্রযোজনা তনয়া বিশ্বাস।

0: News at 9. The headlines. Prime Minister Narendra Modi says BRICS has vital role in deepening security cooperation and addressing.
1: Akashbani Moitri. এখন কথায় গানে। ছোটবেলা থেকেই চমৎকার গান গাইতে পারত ছেলেটি, কিন্তু সে যখন পঞ্চম শ্রেণীতে পড়ে চোখ নষ্ট হয়ে গেল। তাই মা রত্নমালার উদ্যোগে শুরু হল সঙ্গীত প্রতিভার নতুন করে বিকাশের চেষ্টা। ছেলেটি অভিনয় করতে পারত, কিন্তু চোখে দেখতে না পারলে অভিনয় করা কি সম্ভব? তাই গানের তালিম শুরু হল জোরদার। অনেক পরে তিনি লিখেছেন, ঈশ্বরের কথা আগে কখনো মনোযোগ দিয়ে ভাবিনি, কিন্তু অন্ধ হয়ে যাওয়ার প্রচণ্ড আঘাতে কিছুদিন মনটা অসার হয়ে রইল হতাশায়, তারপর ঈশ্বর এলেন আমার ভাবনায়। কার কাছে দুঃখ জানাবো, কার কাছে নালিশ জানাবো, কার শরণ নিয়ে সান্ত্বনা পাব, এমন কাউকে তো দরকার। তাই ঈশ্বরকে শরণ করে একান্তভাবে সুরের সাধনা করতে লাগলাম। যিনি লিখছেন তিনি কৃষ্ণচন্দ্র দে। তার সঙ্গীত প্রতিভা, তার গান আমাদের মুগ্ধ করেছে বারবার। আজকের প্রথম গানটি এমন এক বর্ষাস্নাত সন্ধ্যের উপযুক্ত।

এক ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিন তার জন্ম, আরেক ভাদ্র মাসে পুনর্জন্ম হল। সেদিন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শশীভূষণদের কাছে শুরু হল কৃষ্ণচন্দ্রের সঙ্গীত চর্চা। টপ্পা শিখলেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে, তারপর নানা সঙ্গীতগুরুর সান্নিধ্যে এলেন, কেরামতুল্লাহ খাঁ, শনি মহারাজ, মোহাম্মদ দাবির খাঁ, এদের কাছে তালিম নিলেন। এসব গুণীজনের সান্নিধ্যে তাকে আসতে সাহায্য করলেন চিৎপুরের হরেনশীল। এই প্রসঙ্গে আরেকজনের কথা উল্লেখ করতেই হয়, তিনি মল্লবীর গোবর গুহ, যার আসল নাম যতীন্দ্রচরণ গুহ। তার ভালোবাসার একটি দিক ছিল সঙ্গীত চর্চা। তিনি নিজে যেমন সেতার বাদন শিক্ষালাভ করতেন, তেমনি কৃষ্ণচন্দ্রের সঙ্গীত চর্চার প্রতি অসীম আগ্রহ আর খেয়াল রাখতেন। ১৯২৭ সালের ২৬শে আগস্ট কলকাতা রেডিও, তখন নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, প্রথম সম্প্রচার। সেদিনের প্রথম শিল্পী ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন, আর দ্বিতীয় শিল্পী ছিলেন কৃষ্ণচন্দ্র দে।

সময় এমন অবস্থা হয়েছিল যে কৃষ্ণচন্দ্রদের গানের রেকর্ড বাজারে বেরোলেই রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত। কি বেসিক রেকর্ড, কি সিনেমার গান, হিন্দি ভজনও গেয়েছেন।

উর্দুতেও তার কিছু গানের রেকর্ড ছিল, আর সারা ভারত জুড়ে জনপ্রিয় ছিল তার গান। পরের গান যেখানে খেলে যায় বিদ্যুৎ চমক আজকের সন্ধ্যের সঙ্গে তাল মিলিয়ে।

0: রাখিলে কিনে গমে দুরকান চাই রাখিলে কি নয়নে পিজুরি আনি চারিলে কি ঘন চায়ে চায়ে আসিলে কি মেঘমে দুরকান চায়ে আসিলে কি মেঘমে দুরকান চায়ে মেঘ
1: দ্বিজেন্দ্রলাল রায় চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের ভূমিকায় অভিনয় করতেন। এই নাটকে শিশির কুমার ভাদুরী স্বয়ং অভিনয় করতেন। বলা হয় তার অভিনয়কেও সাময়িক সময়ের জন্য ম্লান করে দিত ভিখারির বেশে কৃষ্ণচন্দ্রদের গাওয়া ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এই গানটি বারবার শুনতে চাইতেন দর্শকরা। নাট্যাচার্যের অভিনয়কে ছাপিয়ে যেত ভিখারী বেশে কৃষ্ণচন্দ্রদের গান। পঙ্কজ কুমার মল্লিক তার আত্মজীবনীতে লিখেছেন, কবি গিয়েছেন অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। অন্ধজনকে আলো দিয়ে বিশ্ববিধাতা বিশ্বকবির প্রার্থনা পূরণ করেছিলেন কিনা জানি না, তবে দেখেছি আপনার সাধনার বলে অন্ধ মানুষও আলোকের সন্ধান পান, আর সেই আলো বহু আয়তচক্ষু মানুষেরও দৃষ্টির অগম্য। কৃষ্ণচন্দ্রের অন্তরে সঙ্গীতের পথ বেয়ে সেই আলোর উৎসার ঘটেছিল। কথায় গানে আজ এই পর্যন্ত। আমাদের আলোচনায় সঙ্গীতে আজ ছিলেন কৃষ্ণচন্দ্র দে। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এখন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনাম, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে, হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর হবে, নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে 11টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে আসছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
0: দেশ প্রথম এই চেতনায় গত এক দশকে ভারতের সাফল্য এবং বিশ্বশক্তি হিসেবে উত্থানের চালিকা শক্তি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহনশীল অর্থনীতি গড়ে তুলতে, সুস্থিত উন্নয়নের গতি বাড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ সুনিশ্চিত করতে বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গৃহীত, সরকারি সম্পত্তি রক্ষায় আরও কড়া আইন, অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি, মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইনের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
1: ইরান তাদের পরমাণু কর্মসূচি খতিয়ে দেখতে আন্তর্জাতিক পরিদর্শকদের সামনে দরজা খুলে দিয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, সাব জানালো তেহরান।
0: পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র আখ্যা দিয়ে বালুচ কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের নিন্দা মানবাধিকার সংগঠনগুলির।
1: বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 3-0 গোলে ইরাককে, আর্জেন্টিনা 2-0 গোলে অস্ট্রিয়াকে, আলজেরিয়া 2-1 গোলে জর্ডানকে, নরওয়ে 3-2 গোলে সেনেগালকে হারিয়েছে। আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে।
0: আসি বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর হবে, সার ও রাসায়নিকের মতো পণ্যের চাহিদা সহজেই পূরণ হবে। ডোভাল জোর দিয়ে বলেন ওই অঞ্চল ও তার বাইরে অবাধ নৌ চলাচলের পরিসর বৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
2: India welcomes the MOU reached between the US and Iran. We have got cautious optimism and we hope that it will work. It will help energy security. Opening of the Strait of Hormuz is a very welcome development. It will remove supply chain bottlenecks and many of the shortages in the field of say, fertilizers and chemicals etc. will be met with. And the freedom of navigation that will be available to the countries in the region and beyond probably will also greatly improve.
1: শ্রী ডোভাল বলেন সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপসহ বিভিন্ন সমস্যার দরুন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এখন শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নেই, সামান্য কারণে অস্থিরতা তৈরির প্রচেষ্টা বর্তমান বিশ্বের কাছে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সম্মিলিতভাবে এর মোকাবিলায় আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী 11টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। 10টি জাহাজ এখনও পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে, সেই ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
3: Since the signing of the MOU on 17th of

0: June, 11 India-bound vessels have transited through the Strait of Hormuz. The vessels include 3 India-flagged crude oil tankers, each carrying 2,85,000 metric tons of crude oil, 1 foreign-flagged LPG carrier, 1 foreign-flagged crude oil tanker, and 6 foreign-flagged bulk carriers carrying fertilizer cargo. And it is our expectation and hope that the remaining Indian-flagged vessels would also be able to cross the Hormuz soon.
1: কাতারে রাস লাফান শিল্পতালুকে বিস্ফোরণের ঘটনায় শ্রী জয়সওয়াল জানান, এতে 12 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন, 66 জন আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। শ্রী জয়সওয়াল জানান, নিহতদের শবদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতার সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রেখে চলেছে।
0: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
2: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের বক্তব্য আসলে তাদের নিজেদের ব্যর্থতা আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে নজর ঘোরানোর এক মরিয়া প্রচেষ্টা। আসিফের দাবিগুলিকে স্পষ্টভাবে খারিজ করে দিয়ে তিনি জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে সংঘটিত বিক্ষোভে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের সরবরাহ বন্ধ রেখেছে, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করেছে এবং নিরস্ত্র নিরীহ নাগরিকদের ওপর প্রাণঘাতীভাবে বলপ্রয়োগ করেছে।
0: Such remarks are desperate attempts by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. We categorically reject these fabricated claims with the contempt that they deserve. The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
2: নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকাল ইরান, ইথিওপিয়া, চীন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ভারত ও সংযুক্ত আরব আমির শাহির সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্বের বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমির শাহির সঙ্গে ভারতের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে দেবদেবী ও তাঁদের মূর্তি অবমাননার ঘটনা সম্পর্কে যে খবর পাওয়া গেছে তাই নিয়ে সেখানে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করবে বলে ভারত আশা করে।
1: মঙ্গোলিয়া সফরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সেদেশের বিদেশমন্ত্রী বৎসেৎসেক বাতমুং এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদিনিয়ামের সঙ্গে ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সহযোগিতায় গড়ে ওঠা মঙ্গল রিফাইনারি প্রজেক্টের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, এই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পের কাজে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। বিদেশমন্ত্রী সেখানে কর্মরত ভারতীয় ও মঙ্গোলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার চিফ ক্যাবিনেট সেক্রেটারি বাতুমুর এনেকবায়ারের সঙ্গে খনি, জ্বালানি, প্রযুক্তি এবং মানব সম্পদ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ প্রথম এই চেতনাই গত এক দশকে ভারতের সাফল্য এবং বিশ্বশক্তি হিসেবে উত্থানের চালিকা শক্তি। নতুন দিল্লিতে গতরাতে এক বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পথে এগিয়ে চলার সময় এই পথনির্দেশক দর্শনই দেশের নীতি, অগ্রাধিকার এবং আকাঙ্ক্ষাকে রূপদান করে চলেছে।
3: পিছলে 12 বর্ষোঁ কে জো ভি সিদ্ধিয়াঁ দেশ কি রহি হ্যায় उनके मूल में राष्ट्र प्रथम की भावना ही केंद्र में है। स्वच्छ भारत अभियान से लेकर मेक इन इंडिया, खादी खरीदने पर जोर, स्थानीय वस्तुएं खरीदने पर जोर, ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए আপনা কর্তব্য নিভায়া।
1: প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে ভারতের পরিবহন এবং সংযোগ পরিকাঠামোর উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে। কর সংস্কারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী করদাতাদের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি এবং নিয়মকানুন পালনের বোঝা কমানোর লক্ষ্যে গৃহীত

0: পদক্ষেপগুলির উপর আলোকপাত করেন। শ্রী মোদী বলেন, ভারত আজ কেবল বিশ্বের অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবেই নয়, একে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেও আবির্ভূত হয়েছে।
1: ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়, অর ভারত রাইজিং পাওয়ার কে সাথ সাথ সুপার পাওয়ার তক লে গয়ে, লেকিন মাই ইতনা জরুর কহুঙ্গা कि भारत रिलायबल पावर है। मैं अभी दो तीन दिन पहले जी समिट से लौटा हूं और दुनिया का हर नेता, हर देश इस बात को भली भांति समझता है कि आज के भारत के लिए नेशन फर्स्ट ही सबसे बड़ा मंत्र है, सबसे बड़ा सिद्धांत है।
2: প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল কেবল ব্যক্তিগত সুবিধাভোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা সমগ্র সমাজের সমৃদ্ধিতে অবদান রাখে। 140 কোটি ভারতীয়ের সম্মিলিত প্রয়াস ও আকাঙ্ক্ষা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
1: ভারত আজ রিফর্ম এক্সপ্রেস পর সবার হয়ে চুকা হয়, এই গতি আগে আর তেজ হোগি, কি হামারা সপনা জিতনা বড়া হয় হামারে প্রয়াস ভি उतने ही विराट होंगे, और 140 करोड़ देशवासियों का यही साझा प्रयास विकसित भारत बनाकर रहेगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা বিষয়ক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ব্রিক্সের পৌরোহিত্যের সময় ভারত বাস্তব সচেতনভাবে সহযোগিতার প্রসার, গ্লোবাল সাউথের অগ্রাধিকার গুলির প্রতি মনোযোগ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নির্মাণে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার সংসদীয় নির্বাচনে জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং তাঁর দল প্রসপেরিটি পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইথিওপিয়ার সঙ্গে ভারতের নিবিড় ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী গত বছর তাঁর ইথিওপিয়া সফরের কথা স্মরণ করেন এবং দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন। ভারত ও ইথিওপিয়া জনগণের মধ্যে মিত্রতার বন্ধন আরো সুদৃঢ় করার বিষয়েও শ্রী মোদী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে, সুস্থিত উন্নয়নের গতি বাড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত করতে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্তঃসংযুক্ত বিশ্বের সমৃদ্ধি ও চ্যালেঞ্জ যেমন সবার জন্য অভিন্ন, তেমনই সংঘাত ও অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব উন্নয়নশীল দেশ ও দক্ষিণী বিশ্বের দেশগুলির উপর তুলনামূলকভাবে বেশি পড়ে, তাই এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত বিশ্বব্যাপী উদ্যোগ অত্যন্ত জরুরি। ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের বিকাশ মূলত অভ্যন্তরীণ চাহিদা নির্ভর এবং বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার সমর্থন পেয়ে তা এগিয়ে চলেছে। ভারত এখনও বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং আগামী মধ্যমেয়াদে দেশের আর্থিক বৃদ্ধির হার 7% কাছাকাছি থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে উন্নত ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। G7 দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, চীন, কেনিয়া, দক্ষিণ কোরিয়া এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF-এর প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
2: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন ক্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। উভয় পক্ষই 24 জুলাই এর আগে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ওই দিনে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আমদানির ওপর আমেরিকার আরোপিত সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হতে চলেছে।
0: ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাশ মরিশাসের পোর্ট লুই বন্দর সফর শেষ করে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করেছে। মরিশাসে জাহাজটির নাবিক ও আধিকারিকরা বিভিন্ন বন্দরভিত্তিক কর্মসূচিতে অংশ নেন। মরিশাস ন্যাশনাল কোস্টগার্ডের সদস্যদের জন্য পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চলতি মাসের 21 তারিখে জাহাজটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। ওই দিন ভারতীয় প্রবাসী সম্প্রদায় এবং স্থানীয় বাসিন্দাসহ প্রায় 450 মানুষ জাহাজটি পরিদর্শন করেন।
2: সরকারি সম্পত্তি রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার আরো কড়া আইন আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য বিধানসভা

0: সভায় আজ রাজ্যপাল আরএন রবির অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের জবাবী ভাষণে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার অধিবেশনে আনা এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার হিংসা এবং বিভিন্ন ক্ষেত্রে সীমাহীন দুর্নীতিতে যুক্ত ছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন। তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 100,000-এরও বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন, 57 জনের মৃত্যু হয়েছিল। সেই সময় বিভিন্ন থানায় প্রায় 2,000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই কোনো পদক্ষেপ করেনি। তার নিজের নামেও 102 মামলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে ফিকিকে অনৈতিকভাবে 324,73,00,000 টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। বীরভূমের পাথর খাদানগুলি থেকে আগের সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে বলে তিনি জানান। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী আবারও বলেন। মহিলাদের সুরক্ষা দিতে রাজ্য সরকার যে কমিটি তৈরি করেছে তার মাধ্যমে আর্চিকর সহ মহিলাদের উপর অত্যাচারের সব ঘটনার বিচার হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নাম্বার চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। নির্বাচনের পরে তাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি আলোচনার সূচনা করে রাজ্যপালের অভিভাষণের বিরোধিতা করেন। আজকের আলোচনায় বিজেপির সজল ঘোষ, পার্থসারথী চ্যাটার্জি ছাড়াও তৃণমূল কংগ্রেসের বাহারুল ইসলাম, আকরুজ্জামান, সিপিআইএমের মুস্তাফিজুর রহমান, কংগ্রেসের জুলফিকার আলী সহ 30 জন অংশ নেন। মুখ্যমন্ত্রীর জবাবী ভাষণের শেষ দিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াক আউট করে। পরে ধনী ভোটে রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আরও এক দফা পদ্ম পুরস্কার প্রদান করেছেন। 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ এবং 56 জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাংবাদিক পি নারায়ণন পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। সমাজসেবায় অসামান্য অবদানের জন্য প্রাক্তন বিচারপতি কেটি থমাসকে পদ্মবিভূষণ প্রদান করা হয়। প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুট্টি, সমাজসেবী ডক্টর এস কে এম মৈলানন্দন, সমাজকর্মী বেল্লাপল্লী নটেশন, চিকিৎসক দত্তাত্রেয় নরি এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে মরণোত্তর পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়। পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয় 56 জনের হাতে। এবছর কেন্দ্রীয় সরকার মোট 131 পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী। এর আগে গত 25 মে রাষ্ট্রপতি প্রথম দফায় পদ্ম পুরস্কার প্রদান করেছিলেন।
1: সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতার এসএন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, কলকাতা হাইকোর্ট চত্বরে ভেঙে পড়ে একাধিক গাছ। এর জেরে বহু জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তিও ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর কলকাতা, ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট, নিউ আলিপুর, আলিপুর এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তায় জল জমে যায়। স্কুল ছুটির সময় ঝড় বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়ে পড়ুয়ারা। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে।
0: পাহাড়ে দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ঢাক, মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সিকিমের বিভিন্ন রাস্তা ধসপুরে বন্ধ হয়ে গেছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। 110 জাতীয় সড়ক সারাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে। কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকের ভোজনের ছড়া ও বড়চুকিয়ার ছড়া গ্রামে মানসাই নদীর ভাঙন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।
1: এদিকে ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রীবোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। পুরুলিয়ায় বাস পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, যখন 10 জন। কোচবিহারে বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন।

0: শীতলকুচির শাটিমারি এলাকায় বৃষ্টি চলাকালীন মাঠে গরু আনতে মেনকা বর্মন নামে এক মহিলা বজ্রাহত হন। শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন চারজন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
1: এবার বিদেশের খবর। সুইজারল্যান্ডে মার্কিন ইরান আলোচনার প্রথম পর্বের পর তেহরান পরমাণু কর্মসূচি পরিদর্শকদের পুনরায় সেদেশে প্রবেশের অনুমতি দেবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স যে দাবি করেছেন তা খারিজ করে দিয়েছে ইরান। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন আলোচনার পর তেহরান পরমাণু কর্মসূচি পরিদর্শকদের সেদেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। আলোচনার পর ভ্যান্স জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা আজই শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজ মাধ্যমে দাবি করেছিলেন যে ইরান অস্ত্রাগার পরিদর্শনের বিষয়ে সম্মত হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন এ বিষয়ে তেহরান কোনো প্রতিশ্রুতি দেয়নি।
0: মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন এক দফা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতিকে কার্যকর করা এবং দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়াই এই আলোচনার লক্ষ্য। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে আলোচনার নেতৃত্বে রয়েছেন বিদেশ দপ্তরের কাউন্সিলর ড্যান হলার এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স ড্যান জিমারম্যান। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন ওয়াশিংটনের বৈঠকের আগে গত শুক্রবার সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলেছেন।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের M777A2 আল্ট্রালাইট হাউইজারগুলির রক্ষণাবেক্ষণ এবং কার্যক্ষমতা বজায় রাখার জন্য $230 মিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে। প্রস্তাবিত প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন। তিনি বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
0: কমিশন ফর দ্য ইনভেস্টিগেশন অব অ্যাবিউস অব অথরিটি CIAA নেপালে কাঠমান্ডুর বিশেষ আদালতে পাসপোর্ট বিভাগের মহানির্দেশক তীর্থরাজ আড়িয়াল সহ 16 জন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে। সরকারি আধিকারিক এবং সরবরাহকারী কোম্পানিগুলির মধ্যে পারস্পরিক যোগসাজশের দরুন দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বেআইনিভাবে পরিচালিত হয়েছিল বলে অভিযোগ। পাসপোর্ট বুকলেট মুদ্রণ সংক্রান্ত বিষয়ে CIAA ওই বিভাগের মহানির্দেশক তীর্থরাজ আড়িয়াল এবং তথ্য প্রযুক্তি নির্দেশক সুনীল কুমার কেসির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে।
1: বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা 4 জন বালুচ কর্মীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের তীব্র নিন্দা করেছে। তারা এই রায়কে ন্যায় বিচারের চরম লঙ্ঘন এবং পাকিস্তানের বিচার বিভাগীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছে। পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত ফ্রন্টিয়ার কোরের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই 4 কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট পাকিস্তানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছে ইসলামাবাদ বালুচিস্তানে ভয় ও আতঙ্ক ছড়াতে নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।
0: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত 267 জনের মৃত্যু হয়েছে। 371 জন রোগী আইসোলেশনে বা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, 112 জন সুস্থ হয়ে উঠেছেন।
1: এবার খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাকে হারিয়ে দিয়েছে। ফ্রান্সের হয়ে 2টি গোল করেন কিলিয়ান এমবাপে, 1টি গোল করেন ওসমান দেমবেলে। মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে প্রথমে 15 মিনিটে প্রিন্স সারমন গোল করেন, এরপর মিশরের হয়ে মোস্তাফা জিকো 58 মিনিটে, মোহাম্মদ সালাহ 67 মিনিটে এবং থ্রেজিগুয়েত 82 মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে যান।
0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 30:30। গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। সকালে গ্রুপ জি এর খেলায় আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে।
1: বিশ্বকাপে আগামীকাল গ্রুপ এল এর খেলায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পানামা। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:30। গ্রুপ কে এর খেলায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30।
0: ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত আজ 2টি রূপো ও 1টি ব্রোঞ্জ সহ 3টি পদক পেয়েছে। জার্মানির সুলে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল জুনিয়র ইভেন্টে ব্যক্তিগত বিভাগে শিবা নারোয়াল রূপো জয় করেন। একই ইভেন্টে যুগপ্রতাপ সিং রাঠোর ব্রোঞ্জ পদক জেতেন। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল জুনিয়র মিক্সড ইভেন্টেও ভারতের শিবা নারোয়াল, সন্দীপ বিষ্ণই এবং চিরাগ শর্মার দল রূপো পেয়েছে।

0: আছে।
1: এবার দৃষ্টিকোণ, আজ শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের সাক্ষাৎকারের অংশবিশেষ। এটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

ঠিক প্রথম জীবনে যে আমি গানের কোনো শিল্পী হব সেটা কিন্তু আমার ভাবনায় ছিল না। সবাই যেমন গান করে তেমনি ভাবেই আমি ছোটবেলায় গান শিখেছি মার মুখ থেকেই, কারণ আমার মা খুব সুকণ্ঠী ছিলেন। তারপরে মা বাড়িতেও একটু গানের রেওয়াজ ছিল, সেইভাবে আমার প্রথম শুনে শুনে গান শেখা। তারপরে আমি ক্লাসিক্যাল শিখেছি স্বর্গত ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে, নানা ধারার গান আমি শিখেছি, বাউল, ভাটিয়ালি, কীর্তন, পল্লীগীতি, রামপ্রসাদী গীত, ভজন ইত্যাদি। এইরকম নটা সাবজেক্টে আকাশবাণী কলকাতা আমি গিয়েছি। যখন রবীন্দ্রভারতীতে জয়েন করলাম তারপর থেকে আমি আর রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য গান করিনি। আমি রবীন্দ্রনাথের গানের মধ্যে যে জিনিস পেলাম তখন আমার অন্য গান গাইতে ইচ্ছে করলো না। আমি কিন্তু কোনো গানকে ছোট করছি না, আমি সব গান গাইতে ভালোবাসি, যার জন্য আমি কীর্তন পর্যন্ত সব গান গিয়েছি। কিন্তু এই যে উপলব্ধিটা একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়, রবীন্দ্রনাথের গান যারা করেন, যারা পড়েন, রবীন্দ্রনাথকে জানেন, তারা এটা বুঝতে পারবেন। এই যে সমাজের অবক্ষয় এবং অরাজকতা, এইগুলোকে ঢাকতে গেলে আমাদের একটা শক্তি দরকার, সেই শক্তিটা আমরা পাই রবীন্দ্রনাথের গানে কবিতায়। সেইভাবে আমরা রবীন্দ্রনাথকে আরাধনা করি, মানে রবীন্দ্রনাথের গান যেভাবে আমাদের আকৃষ্ট করে। রবীন্দ্রনাথের গান হচ্ছে কথা আর ভাব, গান তাই হয়, কিন্তু রবীন্দ্রনাথের যে কথা, যে বাণী, এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আমি কোনো গানকে ছোট না করে বলছি, রবীন্দ্রনাথের গানের যে বাণী অন্য কোনো গানের বাণীর সঙ্গে তার তুলনা হয় না। আমরা রবীন্দ্রনাথকে ছেড়ে কোথাও যেতে পারি না, উনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন সাহিত্য সংস্কৃতি যে কোনো প্রসঙ্গেই হোক, আমরা সেই পথ ধরে চলেই আমরা এগিয়ে আছি। তাকে স্মরণ করতে গেলে তার গান, কবিতা, যত কিছু আছে সবকিছু যে চর্চা সেটা আমাদের মধ্যে রয়ে গেছে। সেইভাবে আমরা রবীন্দ্রনাথকে কাছে পাই আর কি, সেই রবীন্দ্রনাথকে কখনোই আমরা দূরে ফেলতে পারি না। কপিরাইট উঠে যাওয়ার সময় সত্যি একটা ভীষণ গেল গেল রব উঠেছিল, সবাই ভীষণভাবে শঙ্কিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গান নিয়ে একটা যথেচ্ছাচার হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। দু এক জায়গায় হয়তো একটু চেষ্টা হয়েছিল একটু অন্যরকম করার, সেইটা একেবারেই গ্রাহ্য হয়নি। আমাদের গানের ক্ষেত্রে যেমন রবীন্দ্রনাথের গানের স্বরলিপি, এই

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে। হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় জটিলতা দূর হবে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল,
1: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে 11টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে আসছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
0: দেশ প্রথম এই চেতনাই গত এক দশকে ভারতের সাফল্য এবং বিশ্বশক্তি হিসেবে উত্থানের চালিকা শক্তি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহনশীল অর্থনীতি গড়ে তুলতে, সুস্থিত উন্নয়নের গতি বাড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ সুনিশ্চিত করতে বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গৃহীত। সরকারি সম্পত্তি রক্ষায় আরও কড়া আইন, অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি, মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইনের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
1: ইরান তাদের পরমাণু কর্মসূচি খতিয়ে দেখতে আন্তর্জাতিক পরিদর্শকদের সামনে দরজা খুলে দিয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের, এমন কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি, সাফ জানালো তেহরান।
0: পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র আখ্যা দিয়ে বালশ কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের নিন্দা মানবাধিকার সংগঠনগুলির। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: 1947 সালের এই দিনে অবিভক্ত বাংলার আইনসভায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল এই সিদ্ধান্তের মাধ্যমেই। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবছর প্রথম উদযাপিত হল 20 জুন, পশ্চিমবঙ্গের জন্মদিন। এই উপলক্ষে নানা প্রতিষ্ঠানে স্মরণ করা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। কলকাতার ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস বিষয়ক সেমিনারে উপস্থিত ছিল আকাশবাণী মৈত্রী। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ও ইতিহাস নিয়ে জানালেন প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক উজ্জ্বল রায়।
1: প্রথমেই বলে রাখি, আমরা যারা ইতিহাস চর্চা করেছি, আমাদের কাছে এই দিনটির তাৎপর্য কখনোই সেভাবে তুলে ধরা হয়নি। আমরা যখন স্কুলে পড়তাম বা তারপরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, কোনোদিনই আমরা এই জুন মাসের 20 তারিখ 1947 সালে কি ঘটেছিল এই সম্পর্কে কোনো লিখিত আমাদের আলোচনা আমরা কিন্তু পাইনি। বলা যেতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা যারা ছিলেন, তারাও কিন্তু এই দিনটি সম্বন্ধে বিশেষ কিছু বলতেন না। বলা যেতে পারে এই দিনটি মানুষের নজরের বাইরেই চলে গিয়েছিল। আজকে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে গোটা 40-এর দশক ধরে বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসে একটা উলটপালটের অবস্থা চলছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ তার পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করেন এবং মোহাম্মদ আলী জিন্না, তিনি সেই তার দ্বিজাতি তত্ত্বের সেই দিনই সেটা তার প্রচার শুরু করেছিলেন। এরপরে আমরা দেখেছি যে 1942 সালে গান্ধীজি 9ই আগস্টে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন। তারপরে বাংলার ইতিহাসে আরেকটি অত্যন্ত দুঃসময় আমরা বলব, সেটা হচ্ছে 1943 সালে, যখন গোটা বাংলা জুড়ে প্রবল দুর্ভিক্ষ, যেটাকে বলা হয় গ্রেট বেঙ্গল ফেমিন, বহু লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। এরপরে আসছি আমরা 1946 সালে। এই 1946 সালে তাৎপর্যটা হলো তেভাগা আন্দোলন, কৃষকদের জমিদার বিরোধী আন্দোলন, যেটা প্রধানত বামপন্থী নেতৃবৃন্দের পরিচালনায় সেটা চলেছিল। আমাদের ক্যাবিনেট মিশন যখন আসেন, তাদের প্রথম একটা পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে যেটাকে বলা হয় প্ল্যান বলকান। অর্থাৎ জিন্না যখন পাকিস্তান প্রস্তাবে অনড় হয়ে থাকলেন এবং তার সঙ্গে কংগ্রেস নেতৃবৃন্দের আলোচনা যখন ভেস্তে যাচ্ছে একের পর এক, তখন ব্রিটিশ সরকার মনে করেছিল যে ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে। এখন প্রভিনশিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতায় পরিচালিত হচ্ছিল আমাদের বাংলায়, সেখানে নানা ধরনের তর্ক বিতর্ক এবং মতামতের আমরা সমাহার দেখতে পাচ্ছি। এবং একদিকে যেমন জিন্না, তিনি পাকিস্তান প্রস্তাবে অনড় ছিলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে তার যে আলোচনা সেটা ফলপ্রসূ হয়নি। অন্যদিকে শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় এবং বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী বলা হতো, তখন চিফ মিনিস্টার নয়, সুহরাবর্দী একত্রিতভাবে একটি প্রস্তাব এনেছিলেন, বিশেষ করে প্রথম দুজন শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায়, যে অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলার অর্থাৎ কিনা পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিতভাবে একটি স্বাধীন বঙ্গদেশের কল্পনা তারা করেছিলেন এবং সেটাকে তারা বলেছিলেন ভারত বা পাকিস্তান কারোর সঙ্গেই সেটা অন্তর্ভুক্ত হবে না বা তার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে না। এখন এই পরিস্থিতিতে আজকের দিনটা, যেটা 1947 সালে 1947 সালে 20 জুন প্রভিনশিয়াল অ্যাসেম্বলিতে যখন এই বিষয়ে ভোটাভুটি হয়, তখন দেখা যায় যে এই বাংলার যে মুসলিম প্রধান অঞ্চলগুলি, তারা পাকিস্তানের অন্তর্ভুক্তির সপক্ষে তারা তাদের মত প্রকাশ করেন এবং তারা সেখানে জয়ী হয়। এই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার যে দল হিন্দু মহাসভা, তিনি এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন এবং দেখা যায় যে আলাদা করে বাংলার হিন্দু

0: অধ্যুষিত জেলাগুলি সেখানে একটি ভোট হয় এবং সেই ভোটে দেখা যায় যে হিন্দু বাঙালিরা দ্বারা ভারতবর্ষের অন্তর্ভুক্তি হওয়ার কথাই তাদের ভোট প্রয়োগের দ্বারা ব্যক্ত করেছিলেন। এবং আমরা যেটা জানতে পারি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টাতেই আজকের পশ্চিমবঙ্গের ভারতভুক্তি ঘটেছিল। এবং যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এটাই যে তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ তারা প্রথম কথা যেমন তারা অখণ্ড বাংলার প্রস্তাবে সায় দেননি। একমাত্র জিন্না সাহেব তিনি মনে করেছিলেন যে অখণ্ড বাংলা স্বাধীন হোক কিন্তু তা অল্পদিনের মধ্যেই পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, কেননা তখন সাম্প্রদায়িক সংঘাত প্রচণ্ডভাবে শুরু হয়ে গিয়েছিল। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটা বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পারার ফলে তিনি এটা অনুধাবন করেন যে আজকে যদি এই অখণ্ড বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তা সেখানে তাদের হিন্দু জনসমাজের দুর্দশা আর শেষ থাকবে না। ফলত তিনি এটা বলেছিলেন যে এই বাংলার হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল সেটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে। এবং সেই সময় সেই প্রস্তাব গৃহীত হয় এবং ভাইসরয় লর্ড মাউন্টব্যাটন তিনিও সেই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের অস্তিত্ব অনেকটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেই সম্ভব হয়েছিল। আজকের এই দিনটির কথা আমরা সত্যি কথা বলতে কি যে ইতিহাসের আড়ালে চলে গিয়েছে এবং আজকে যখন আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা এই ঘটনাগুলি তুলে ধরব তখন নিশ্চিতভাবে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বিরাট অবদান তা আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব। এটাই আজকের পশ্চিমবঙ্গ দিবসের সবচেয়ে বড় তাৎপর্য যে বাঙালি হিন্দুদের অস্তিত্বের একটা সমাধান উনি করে দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির করে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা।
1: আমাদের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানের জনসংযোগ আধিকারিক অবর্ণ চট্টোপাধ্যায়। প্রথমেই তিনি জানালেন এই প্রতিষ্ঠানের ইতিহাস এবং আদর্শ সম্পর্কে।
2: 1961 সালে ডক্টর শিবপদ সেন ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ প্রতিষ্ঠা করেন এবং ওনার একটাই লক্ষ্য ছিল যে সারা ভারতের ইতিহাসবিদদের এক মঞ্চে আনা, একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণা হবে, চর্চা হবে, ইতিহাসবিদদের একটা আদান প্রদানের জায়গা, একটা মঞ্চ হিসেবে উনি এটা গড়ে তুলেছিলেন। এবং 1961 সাল থেকে আজকে 2026 এই দীর্ঘ 64 বছর পেরিয়ে গেছে, এখনও ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের কাজ চলছে এবং আমি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সাহায্যপ্রাপ্ত যে ইনস্টিটিউট, যখন ইনস্টিটিউট প্রথম প্রতিষ্ঠা হয় ডক্টর এসপি সেন ওনার নিজের টাকায় উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার সঙ্গে ওনার বেশ কিছু সহৃদয় বন্ধু ইতিহাসবিদ এবং সুরিদ তারাও তাকে সাহায্য করেছিলেন এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্য।
1: অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম চাকদা কলেজের ইতিহাসের অধ্যাপিকা শরণিকা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বললেন পশ্চিমবঙ্গ দিবসে আয়োজিত এই সেমিনারের গুরুত্ব সম্পর্কে, জানালেন বাঙালি হিসেবে তার অনুভূতি।
3: সবার আগে আমি এটাই বলবো, এটা খুব দুঃখজনক যে ভারত স্বাধীন হওয়ার এত বছর পরেও এই সেমিনার আগে হয়নি। এবং আমরা কিন্তু বিশেষ করে অন্য স্টেটের থেকে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো হিস্ট্রি টেক্সট বই, সেটা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সেখানে ভারতের স্বাধীনতার ইতিহাস আছে, কিন্তু স্বাধীনতার সঙ্গে যে পশ্চিমবঙ্গ দিবস অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেইটাকে পুরো স্কিপ করে দেওয়া হয়েছিল। তো এই সেমিনারগুলোর মাধ্যমে শুধুমাত্র স্টুডেন্ট না, স্টুডেন্টের মাধ্যমে তাদের ফ্যামিলি, তাদের লার্জার সোসাইটি, তাদের পাড়া প্রতিবেশী এই ব্যাপারগুলো জানতে পারবে যে এগুলো ঘটেছিল। এবং শুধু মানে এবং এর দ্বারা আমরা শুধু স্টুডেন্ট বা ইউথকে কেটার করছি সেটা নয়, তাদের বাড়িতে যতগুলো এজ গ্রুপ আছে সবগুলোকে কেটার করছি, তারা গিয়ে তাদের বলবে। এবং এখনো অবধি আপনি দেখবেন যে যখন কোনো বাইরের কেউ কোনো বক্তৃতা বা কিছুতে এই ধরনের পশ্চিমবঙ্গ দিবসের কথা বলে সেটার অনেক রকম দিক থাকতে পারে, অনেক রকম রং থাকতে পারে, কিন্তু যখন বাড়ির ছেলে বা বাড়ির মেয়ে দাদু বা ঠাকুমাকে

0: বলবে সেটা কিন্তু একটা পার্সোনাল টাচ থাকবে, এবং সেটা কিন্তু একটা লাস্টিং ইম্প্যাক্ট রেখে যাবে। মানে তারাও হয়তো জানে না এগুলো ঘটেছিল, এবং অন্যান্য রাজ্যে না জানলেও অতটা খারাপ লাগে না, কিন্তু এটা যদি পশ্চিমবঙ্গের মানুষেরা যদি না জানে, তাহলে এটা পশ্চিমবঙ্গ মানুষের পক্ষে এটা একটা তাদের কাছে একটা ফেলিয়ার বড়, যে তারা তাদের ইতিহাসটাই জানে না। এবং এটা সেই ইতিহাস, মানে এমন নয় যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো, এরকম ইতিহাস নয়, এটা হচ্ছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ইতিহাস। তারা তো আজ বেঁচেই থাকতো না যদি এই দিনটা না হতো। তো সেই জন্যে এই ধরনের সেমিনার, কনফারেন্স, মিটিংস এগুলো মানে একটু বেশি বেশি এবং ঘন ইন্টারভ্যালে করা উচিত। আর বিশেষ করে ইউথের মাধ্যমে কেন করা হচ্ছে, তার কারণ ইউথ ইজ দ্য ফিউচার। তারা যদি বোঝে, তারা বুঝবে যে হিস্ট্রি কীভাবে আমাদের এই ইভেন্টের মধ্যে দিয়ে আমাদেরকে শেখাচ্ছে যে কী হয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের কীভাবে চলতে হবে। তো তারা দে উইল ডেভেলপ এ টেন্ডেন্সি টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট ইন্টেগ্রিটি অফ বেঙ্গল, এবং সে তাদের পরবর্তী জেনারেশনকেও উদ্বুদ্ধ করবে যে তোমরা এগুলো করো। তো সেইখানেই, সেই উদ্দেশ্য নিয়েই এই সেমিনারটা করা, এবং সেটা সফলতাপূর্বক করা হয়েছে। আশা করি এটার অনেক লার্জার ইম্প্যাক্ট থাকবে।
1: বাঙালির অখণ্ডতা, বাঙালি অস্মিতাকে আরও একবার নতুন করে মনে করিয়ে দেয় এই ধরনের কর্মশালাগুলো, এই ধরনের আলোচনা সভাগুলো। বাঙালি হিসেবে একজন সাধারণ আপনি এই সেমিনারে যোগদান করে বাঙালি হিসেবে আপনার অনুভূতিটা যদি একটু তুলে ধরেন।
0: বাঙালি হিসেবে অনুভূতি একদম কি বলবো, অবর্ণনীয়। মানে এই বিষয়ে কিছু বলতে পারা এটা মানে পরম সৌভাগ্য। তার কারণ এখনও অবধি আমার যেটা এক্সপিরিয়েন্স, বয়স্ক মানুষ থেকে শুরু করে ইভেন আমাদের এজেরও বেশির কিন্তু এই বিষয়টা জানে না। তো এই বিষয়ে প্রথমত আমি যখন জানতে পারি, সেটা কিন্তু আমার স্টুডেন্ট লেভেলে নয়, মানে আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু এটা জানিনি, কিন্তু যখন থেকে জানতে পারলাম তখন থেকে মনে হতো যে এটা কেন কোথাও আমি বলতে পারবো না। তো সেইটাকে এখন বলতে পেরে মানে আমি নিজেকে মানে পরম সৌভাগ্যবতী মনে করছি, এবং মানে বাঙালির কন্ট্রিবিউশন ভারতবর্ষের স্বাধীনতায় অনেকটাই বেশি। তো সেখানে একটা একটা অন্য মাত্রা এনে দেয় যখন পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসের চর্চা হয়, এবং আমরা এটা দেখি যে বাঙালিদেরকে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল তাদেরকে একটা সময় প্রচণ্ড সম্মান করা হতো, যে সম্মানটা আনফর্চুনেটলি এখন নেই। মানে বাঙালি ইজ অল অ্যাবাউট মাছ, মাছের ঝোল, ভাত, সেটা যে নয়, সেটা এই ইভেন্টগুলো সেলিব্রেট করে, অবজার্ভ করে আমরা আবার সারা ভারতকে একটা বার্তা দিতে পারি যে বাঙালি শুধু মাছের ঝোল ভাত নিয়ে মানে এটা নয়, তার আরও অন্যান্য অনেক দিক আছে, এবং এটা আমরা হয়তো ভুলে গেছিলাম, যেটা করা উচিত হয়নি, কিন্তু এখন আমরা সেটা আবার রিস্টোর করবো, রেজুভিনেট করবো।
2: কলকাতা কলতান শেষ হলো। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ আয়োজিত সেমিনার থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে

0: পড়ায় কৃষিক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিকস সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই দেশের লক্ষ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ড মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।

0: আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃতি অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপরে ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 এফআইআর দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
1: আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের আইন কার্যকর করে ধরো আর বিএসএফকে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না।
0: এবারে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ পুরুষদের প্রো লীগ 2025-26 এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 24 জুন তারিখের মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আগামীকাল বুধবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5

8:56। সকাল 6:05 সুচিন্তন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে ভাটিয়ার ও বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:30 এই মহাজীবন, শুনবেন রাধানাথ শিকদারের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শুনবেন সুতনু মিত্রের কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প বিষয়ে বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য অসমের শৈল শহর উমরাংসু, উপস্থাপনায় জ্যোথিকা নাজির। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় জ্যোথিকা নাজির। 8:30 বুধ সকালে, বিষয় আমাদের এই বসুন্ধরা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ এবং প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আহির ভৈরব রাগে সেতার পরিবেশন করবেন অঞ্জন সাহা, তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে শুনবেন শ্যামাসঙ্গীত, পরিবেশনে মধুরা ভট্টাচার্য। এরপর ভায়োলিনে শুনবেন লঘু সঙ্গীতের সুর, পরিবেশনে সন্দীপন গঙ্গোপাধ্যায়। 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 12:30 নজরুল গীতির অনুষ্ঠান। 1:00 নাটক মানুষ, রচনা কৃষ্ণচন্দ্র, নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, কলকাতা কুস্তির আখড়া, শুনবেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, বিশ্বকাপ বিষয়ে ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় নীলাদ্রি সেন। শুনতে 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে শুনবেন গবেষণা কেন্দ্রিক বিষয়ের উপর অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর। শুনতে 6:50 আপনার স্বাস্থ্য কথিকা, বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী, দ্বিতীয় পর্ব শুনবেন। শুনতে 7:00 নাটক মানুষ, রচনা কৃষ্ণচন্দ্র, নাট্যরূপ অনিল দে, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বিষয় চলচ্চিত্র সংরক্ষণ, এ বিষয়ে অনির্বাণ সাহার সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুদ্ধকল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর এবং 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 12:00।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন শরৎবাদন। আজকের শিল্পী সঞ্জয় কবিরাজ, রাগ জয় জয়ন্তী, তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। শরৎবাদনে সরোজ কবিরাজ।

আকাশবাণী মৈত্রী। এখন উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনামে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে, হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় জটিলতা দূর হবে, নতুন দিল্লিতে ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

0: যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের নিন্দা মানবাধিকার সংগঠনগুলির।
1: বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 3-0 গোলে ইরাককে, আর্জেন্টিনা 2-0 গোলে অস্ট্রিয়াকে, আলজেরিয়া 2-1 গোলে জর্ডানকে, নরওয়ে 3-2 গোলে সেনেগালকে হারিয়েছে। আজ পর্তুগাল উজবেকিস্তানের মুখোমুখি, ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে।
0: আসছে বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় জটিলতা দূর হবে, সার ও রাসায়নিকের মতো পণ্যের চাহিদা সহজেই পূরণ হবে। শ্রী ডোভাল জোর দিয়ে বলেন, ওই অঞ্চল এবং তার বাইরে অবাধ নৌ চলাচলের পরিসর বৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
2: India welcomes the MOU reached between the US and Iran. We have got cautious optimism and we hope that it will work. It will help energy security. Opening of the Strait of Hormuz is a very welcome development. It will remove supply chain bottlenecks and many of the shortages in the field of say, fertilizers and chemicals etc. will be met with. And the freedom of navigation that will be available to the countries in the region and beyond probably will also greatly improve.
1: শ্রী ডোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ সহ বিভিন্ন সমস্যার দরুন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয়গুলি তুলে ধরে তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এখন শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নেই, সামান্য কারণে অস্থিরতা তৈরির প্রচেষ্টা বর্তমান বিশ্বের কাছে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সম্মিলিতভাবে এর মোকাবিলায় আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের পর থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী 11টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন, ভারতীয় পতাকাবাহী 10টি জাহাজ এখনও পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে, সেই ভারতীয় জাহাজগুলিও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
3: Since the signing of the MOU on 17th of June, 11 India-bound vessels have transited through the Strait of Hormuz. The vessels include 3 India-flagged crude oil tankers, each carrying 2,85,000 metric tons of crude oil, 1 foreign-flagged LPG carrier, 1 foreign-flagged crude oil tanker, and 6 foreign-flagged bulk carriers carrying fertilizer cargo. And it is our expectation and hope that the remaining Indian-flagged vessels would also be able to cross the Hormuz soon.
1: কাতারের রাসলাফান শিল্প তালুকে বিস্ফোরণের ঘটনায় শ্রী জয়সওয়াল জানান, এতে 12 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন, 66 জন আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। শ্রী জয়সওয়াল জানান, নিহতদের শবদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতার সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রেখে চলছে।
3: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের বক্তব্য আসলে তাদের নিজেদের ব্যর্থতা আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে নজর ঘোরানোর এক মরিয়া প্রচেষ্টা। আসিফের দাবিগুলিকে স্পষ্টভাবে খারিজ করে তিনি জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে সংঘটিত বিক্ষোভে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের সরবরাহ বন্ধ রেখেছে, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করেছে এবং নিরস্ত্র নিরীহ নাগরিকদের উপর প্রাণঘাতিকভাবে বলপ্রয়োগ করেছে।
3: Such remarks are desperate attempts by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. We categorically reject these fabricated claims with the contempt that they deserve. The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
1: মঙ্গোলিয়া

0: সফরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেক বাতমুং এবং শিল্প ও খনি মন্ত্রী গঙ্গার দামদিনিয়ামের সঙ্গে ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সহযোগিতায় গড়ে ওঠা মঙ্গল রিফাইনারি প্রজেক্টের নির্মাণ কাজ পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। বিদেশমন্ত্রী সেখানে কর্মরত ভারতীয় ও মঙ্গোলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা বিষয়ক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্সের পৌরোহিত্যের সময় ভারত বাস্তব সচেতনভাবে সহযোগিতার প্রসার, গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলির প্রতি মনোযোগ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নির্মাণে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে, সুস্থিত উন্নয়নের গতি বাড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত করতে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত গ্লোবাল কনজারভেন্স ফর গ্রোথ সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্তঃসংযুক্ত বিশ্বের সমৃদ্ধি ও চ্যালেঞ্জ যেমন সবার জন্য অভিন্ন, তেমনি সংঘাত ও অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব উন্নয়নশীল দেশ ও দক্ষিণে বিশ্বের দেশগুলির উপর তুলনামূলকভাবে বেশি পড়ে। তাই এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত বিশ্বব্যাপী উদ্যোগ অত্যন্ত জরুরি। ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের বিকাশ মূলত অভ্যন্তরীণ চাহিদা নির্ভর এবং বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার সমর্থন পেয়ে তা এগিয়ে চলেছে।
1: কমিশন ফর দ্য ইনভেস্টিগেশন অফ অ্যাবিউজ অফ অথরিটি সিআইএএ নেপালে কাঠমান্ডুর বিশেষ আদালতে পাসপোর্ট বিভাগের মহানির্দেশক তীর্থরাজ আড়িয়াল সহ 16 জন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে। সরকারি আধিকারিক এবং সরবরাহকারী কোম্পানিগুলির মধ্যে পারস্পরিক যোগসাজশের দরুন দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বেআইনিভাবে পরিচালিত হয়েছিল বলে অভিযোগ। পাসপোর্ট বুকলেট মুদ্রণ সংক্রান্ত বিষয়ে সিআইএএ ওই বিভাগের মহানির্দেশক তীর্থরাজ আড়িয়াল এবং তথ্য প্রযুক্তি নির্দেশক সুনীল কুমার কেসির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে।
0: বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা 4 জন বালুচকর্মীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের তীব্র নিন্দা করেছে। তারা এই রায়কে ন্যায় বিচারের চরম লঙ্ঘন এবং পাকিস্তানের বিচার বিভাগীয় সন্ত্রাস বলে অভিহিত করেছে। পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত ফ্রন্টিয়ার কোরের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই 4 কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট পাকিস্তানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছে, ইসলামাবাদ বালুচিস্তানে ভয় ও আতঙ্ক ছড়াতে নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: সরকারি সম্পত্তি রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার আরও কড়া আইন আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপাল আর এন রবির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের জবাবি ভাষণে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার অধিবেশনে আনা এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার হিংসা এবং বিভিন্ন ক্ষেত্রে সীমাহীন দুর্নীতিতে যুক্ত ছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন। তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন, 57 জনের মৃত্যু হয়েছিল। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। তার নিজের নামেও 102 মামলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। বীরভূমের পাথর খাদানগুলি থেকে আগের সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে বলে তিনি জানিয়েছেন। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মহিলাদের সুরক্ষা দিতে রাজ্য সরকার যে কমিটি তৈরি করেছে তার মাধ্যমে আরজিকরসহ মহিলাদের উপরে অত্যাচারের সব ঘটনার বিচার হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। নির্বাচনের পরে তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জী আলোচনার সূচনা করে রাজ্যপালের অভিভাষণের বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণের শেষের দিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াক আউট করে। পরে ধ্বনিভোটে রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গৃহীত হয়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী

0: মুর্মু নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আরও এক দফা পদ্ম পুরস্কার প্রদান করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, সাতজনকে পদ্মভূষণ এবং 56 জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাংবাদিক পি নারায়ণন পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। সমাজসেবায় অসামান্য অবদানের জন্য প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে পদ্মবিভূষণ প্রদান করা হয়। প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুট্টি, সমাজসেবী ডক্টর এস কে এম মায়ালানন্দন, সমাজকর্মী বেল্লাপল্লী নটেশন, চিকিৎসক দত্তাত্রেয়ু নড়ি এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে মরণোত্তর পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়। এবছর কেন্দ্রীয় সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী।
1: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে। খেলার 26 মিনিট পর্যন্ত পর্তুগাল ম্যাচে 2-0 এগিয়ে রয়েছে। প্রথম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্বিতীয় গোলটি করেছেন নুনো মেন্ডেস। গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আজ সকালে আলজেরিয়া জর্ডানকে 2-1 হারিয়ে দিয়েছে। গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে হারিয়েছে 3-2।
0: বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 ইরাককে হারিয়ে দেয়। ফ্রান্সের হয়ে 2টি গোল করেন কিলিয়ান এমবাপে, 1টি মাত্র গোল করেন ওসমান ডেম্বেলে। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 হারিয়ে দেয়। ডালাস স্টেডিয়ামে 38 মিনিটে প্রথম গোল করেন মেসি, দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় আবার আরও 1টি গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন।
1: বিশ্বকাপে আগামীকাল গ্রুপ এল এর খেলায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পানামা। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:30। গ্রুপ কে এর খেলায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30।
0: আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত আজ 2টি রূপো ও 1টি ব্রোঞ্জ সহ 3টি পদক পেয়েছে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভারত 5টি সোনা, 3টি রূপো ও 7টি ব্রোঞ্জ সহ 15টি পদক পেল।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে। হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর হবে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে 11টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে আসছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহনশীল অর্থনীতি গড়ে তুলতে, সুস্থিত উন্নয়নের গতি বাড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ সুনিশ্চিত করতে বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গৃহীত। সরকারি সম্পত্তি রক্ষায় আরও কড়া আইন, অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি, মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইনের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
1: পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র আখ্যা দিয়ে বালোচ কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের নিন্দা মানবাধিকার সংগঠনগুলির।
0: বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 3-0 ইরাককে, আর্জেন্টিনা 2-0 অস্ট্রিয়াকে, আলজেরিয়া 2-1 জর্ডানকে, নরওয়ে 3-2 সেনেগালকে হারিয়েছে। আজ পর্তুগাল উজবেকিস্তানের মুখোমুখি, ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়।

সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙুলগুলি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে, কখনো চারুকেশীর দুঃখিনী চলনে আলাপ, কখনো ইউরোপীয় ছন্দের মৃদু উত্তাপ, স্বরচিত সুরে তার কল্যাণ ঠাট খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে। এসেছিলেন একটা শার্ট আর প্যান্ট কাগজে মুড়ে সোজা মুম্বাই থেকে, পকেটে

একটি মাত্র টাকা। কিন্তু এর পরের অর্ধ শতক ধরে বাংলা তথা দেশ জুড়ে তিনি ছড়িয়ে দিলেন অনির্বচনীয় সুরমূর্ছনা। পিয়ানো থেকে বেহালা, পিয়ানো অ্যাকোর্ডিয়ন থেকে হারমোনিকা কিংবা ইউনিভক্স, এমনকি শিশি বোতল টাইপরাইটার তাঁর স্পর্শে বেজে উঠত আশ্চর্য সুরে। ভি বালসারা গতকাল ছিল তার 104তম জন্মদিন। আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান সাজানো তাঁরই সুরে, নানা শিল্পীর সঙ্গীতে, তাঁর সঙ্গীতায়োজনে আবহে। আজকের প্রথম গানে ভি বালসারার সঙ্গীতায়োজনে এবং সুরারূপে হেমন্ত মুখোপাধ্যায়।

1922-এর 22 জুন তার জন্ম পারসি পরিবারে। ছোট্টবেলা থেকেই মায়ের কাছে তার সঙ্গীতের শিক্ষা। বাবা একটি টিউটোরিয়াল হোম চালাতেন, সেখানে অঙ্ক শেখানো হতো, বিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গীত। 6 বছর বয়স যখন মায়ের সঙ্গে স্টেজে একটি অনুষ্ঠানে প্যাডেল হারমোনিয়াম বাজালেন, উপস্থিত যারা ছিলেন তাদের একেবারে তাক লেগে গেল। আসলে নানা অনুষ্ঠানে ছোটবেলা থেকেই বাজিয়েছেন তিনি। একটা সময় 1942, তখন সদ্য তরুণ বালসারা উস্তাদ মুস্তাক হোসেনের নজরে এলেন, আর সেই বিখ্যাত বাদল ছবি, সেখানে তিনি প্রথম

অহকারী মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করলেন, পিয়ানো বাজিয়েছিলেন তিনি। এই যে সময়টা, তখন পঙ্কজ কুমার মল্লিক মুম্বাইতে কাজ করছেন এবং নানা মিউজিক ডিরেক্টর যারা বোম্বের, তাদের সঙ্গে পঙ্কজ মল্লিকের একসঙ্গে এই যে যোগাযোগ, তাদের মিউজিককেও প্রভাবিত করেছিল পঙ্কজ কুমার মল্লিকের সুর সংযোজনা। বালসারার যখন নিজের কাজ থাকত না তেমন, বারবার চলে যেতেন সেই সব স্টুডিওতে যেখানে পঙ্কজ কুমার মল্লিক কাজ করছেন। উপরি পাওনা হিসেবে মিলত উদাত্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত পিয়ানো বাজিয়ে। বাংলা ভাষাটা না তখনও তেমনি সুবিধে করে উঠতে পারেননি, কিন্তু পঙ্কজবাবুর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের সুর তাকে একেবারে সম্মোহিত করে ফেলত। আর সেই জন্যেই মনে মনে কোথায় যেন একটা বাংলার প্রতি, বাংলার সংস্কৃতির প্রতি টান তৈরি হয়েছিল। এই সময় কিন্তু অনেকগুলো নতুন কাজ, দারুণ কাজ করতে লাগলেন। তার মধ্যে একটি সঙ্গীতায়োজন সেই বিখ্যাত আওয়ারা ছবির, হেমন্ত মুখোপাধ্যায়ের যে সঙ্গীতায়োজন, সেখানেও হিন্দি ছবি যখন করছেন হেমন্তবাবু, পিয়ানো, ম্যান্ডোলিন, ভায়োলিন, ইউনিভক্স, এই যে আবহ, সেখানে ভি বালসারার একটি বিশেষ ভূমিকা।

এরপরে যখন পুরোপুরি চলে এলেন কলকাতায়, ওই পকেটে তিনটি টাকা সম্বল করে, তখন সঙ্গীতায়োজনের পাশাপাশি একটু একটু কাজ করতে শুরু করলেন গানের সুরারোপে। এবং তেমনি করে আমরা পেয়ে গেলাম এই গানটি, যেটি দিকদর্শনকারী একটি গান অপরেশ লাহিড়ীর কণ্ঠে। এবং এই গানটি বাংলা গানে প্রথম সুরারোপ বিবাস।

আমরা সচরাচর সোনার যুগের যে বাংলা গানের কথা বলি, তার সম্পদ কিন্তু আসলে অসামান্য সুর আর তার সঙ্গে দুর্দান্ত সঙ্গীতায়োজন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট। যে গানটি আমরা শুনলাম অপরেশ রাহির কণ্ঠে, এই গানের গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। এবং কিভাবে এই প্রথম বাংলা গানে সুর করার সুযোগ হল ভি পালসারার, সে প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তখন 1953-তে কলকাতায় আসার পর একটু একটু করে পরিচিতি হচ্ছে, সেখানে জ্ঞানপ্রকাশ ঘোষ জ্ঞানবাবুর একটি বিশিষ্ট ভূমিকা আছে, সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেন তাদের ভূমিকা রয়েছে, তারা নানা জায়গায় এই পার্সি ছেলেটিকে নিয়ে যাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন যাতে সে একটু সুযোগ পায় বাজাবার। এরকম সময় শিবদাস বন্দ্যোপাধ্যায়কে অপরেশ লাহিড়ী ভি পালসারার ঠিকানা জোগাড় করে পাঠিয়ে দিলেন, বললেন তোমার গান দুখানি এই ছেলেটির কাছে পৌঁছে দাও। পালসারার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায় শুনেছেন, কিন্তু তিনি বাংলাভাষী নন, মনে কোথায় যেন একটা দ্বিধা থেকে গেছিল। দ্বিধা নিয়েই তিনি দুটি গান দিয়ে এলেন, একটি তো আমরা যেটি এক্ষুনি শুনলাম লাইন লাগাও লাইন লাগাও, আরেকটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আমি জন্মে মুখে কান্না নিলাম তোমার কোলে এসে, দু চোখ ভরে অশ্রু নিলাম তোমায় ভালোবেসে। এই দুটি গানই ইতিহাস তৈরি করল এবং শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে সুর দিয়েই বাদ্যযন্ত্রী থেকে সুরকার হয়ে পরিচিতি পেলেন ভি পালসারা। তার জীবনে সর্বপ্রথম সুর করলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখায়। একইভাবে শিবদাস বন্দ্যোপাধ্যায় তার যে সঙ্গীত জীবন, সেখানে চারটি খুঁটির হিসেবে, চারটি খুঁটির একটি হিসেবে আজীবন উল্লেখ করেছেন ভি পালসারার কথা, আর বাকিরা ছিলেন অপরেশ লাহিড়ী, রুমা ঘোষ ঠাকুরদা এবং কিশোর কুমার। এদের প্রত্যেকের প্রতি তার আজীবনের ঋণ এবং কৃতজ্ঞতার কথা তিনি লিখে গেছেন। 1953 সালে প্রথম যখন কলকাতা এলেন, তখন সোজা চলে গিয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওয়, কারণ সামান্য একটু পরিচয় হয়েছিল তার আগে জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে। আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষকে সেখানে পাওয়া গেল না, একজন সহৃদয় ব্যক্তি তাকে পৌঁছে দিলেন ক্যালকাটা অর্কেস্ট্রা কোম্পানির অফিসে, সেখানে গিয়ে খুঁজে পেলেন জ্ঞানবাবুকে। এবং তারপর একটা সময় আসবে যখন জ্ঞানবাবু রম্যগীতি তৈরি করছেন, এই অনুষ্ঠানের নতুন নতুন গান, নতুন ধরনের গান, সেখানে আসছেন নানান শিল্পী, তারা যেমন বেসিক রেকর্ডের গান গাইছেন, তারা যেরকম ছায়াছবির গান গাইছেন, পাশাপাশি এই রম্যগীতি বাংলা সঙ্গীত জগতে একটা অন্যরকম ধারা তৈরি করল। সেই রম্যগীতির গানেও পরবর্তীকালে ভি পালসারা সুর দিলেন এবং অত্যন্ত জনপ্রিয় হল বেশ কিছু গান।

বিবানসারা সুরে রম্যগীতির এই যে গানটি আমরা শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, সেখান থেকে আসুন চলে আসি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গানে, সুরারোপে বিবানসারা।

হেমন্ত মুখোপাধ্যায়, বিবাল সারা, এই জুটির অবিস্মরণীয় কিছু কাজ আছে। আমরা একটি গান ইতিমধ্যেই শুনেছি। এরপরে 1976 সালে পুজোর গান হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং একই সঙ্গে শ্রাবন্তী মজুমদার দ্বৈত কণ্ঠে তারা একটি গান করলেন। এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের। এই যে গান, এই গানটি রীতিমতো কালোজয়ী। এই গানের সুরারোপ বিবাল সারার। একই সময়ে তিনি আরেকটি গান করেছিলেন যেটি বাংলার প্রথম পপ গান, এবং সেই গান গেয়েছিলেন হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়। আমরা দুটি গানই শুনি পরপর।

আমি ডর যাই, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যাই, চিক চিক করে ওঠে চোখ দুটো তার, যখন শোনাই তাকে চাচা দায় ভাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল এই শহরে আছি একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে ঝপাপ খায় না কিছু ফলে না কি চায়।

একটা বেনামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলে ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতে বালা। সেই থেকে কি

শ্রোতা বন্ধুরা, এখন সময় আপনাদের জানিয়ে দেওয়া আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। ও আকাশ সোনা সোনা গাইতে গাইতে অজানা শপথ সিনেমায় কয়েকজন বন্ধুর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় খুশিয়াল মেজাজে সাইকেল চালিয়ে যান। অরুন্ধতী দেবীকে যখন প্রথম ধরেছে কলি গাইতে দেখে বিচারক সিনেমার একটি দৃশ্যে, মোহিত হয়ে সাইকেল নিয়ে বেসামাল হয়ে পড়েন উত্তম কুমার। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনেমায় মুক্তির আনন্দে ভানু বন্দ্যোপাধ্যায় সাইকেল চালাতে চালাতে গাইতে থাকেন এই বেশ ভালো। আবার লোকগানেও ফুটে ওঠে সাইকেলের অনন্যতার কথা। দূষণহীন কমদামি দু চাকার এই যানটিরই সওয়ারি হবে আগামীকালের হারানো দিনের গান। আর কথায় ও গানে সাইকেলকে দোসর করে আপনাদের সঙ্গী হবেন মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

আমাদের প্রাচ্য সঙ্গীতের জগতই হোক কিংবা পাশ্চাত্য সঙ্গীতের জগৎ, সবই একেবারে অতলান্ত সমুদ্রের মতো। এই একটি বিষয় সঙ্গীত, যেখানে ভাষা কোনো বাধা নয়, সঙ্গীতের কোনো সীমারেখা নেই। প্রাচ্য পাশ্চাত্য মিলেমিশে একাকার। পাশ্চাত্য সঙ্গীতে অসামান্য দখল ছিল ভিবালসারার। 1968 সালে বালসারা অ্যান্ড হিজ সিঙ্গিং সেতার এই অ্যালবামটি রিলিজ হল। সেখানে পিয়ানো এবং সেতারে বাজানো পাশ্চাত্য সুর আমাদের যে খাঁটি দেশি মন তাকে উতলা করে সাত সমুদ্র তেরো নদী পার করে একেবারে যেন অন্য দেশে নিয়ে চলে যায়। আগেই বলেছি, পপ গান প্রথম বাংলায় তারই সুরে হল। অনেক কাজেই প্রথম তিনি। মুকেশ যখন প্রথমবার বাংলা গান গাইলেন, সেখানেও সুর করলেন প্রথম ভি বালসারা।

সেবার ছবির গান রেকর্ড হবে, লেখা হয়ে গেছে গৌরী প্রসন্ন মজুমদারের, সঙ্গীতায়োজন হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের, অতল চলের আহ্বান ছবির নাম। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়কে সে সময় ব্যস্ততার জন্য পাওয়া যাচ্ছে না, তাহলে এ ছবির গান গাইবেন কে? গৌরীপ্রসন্ন বাবু নতুন এক শিল্পীর কথা বললেন, সুজাতা চক্রবর্তী। ভি বালসারা, তার অর্কেস্ট্রেশন হবে এই ছবির, সঙ্গীতায়োজন তার। রেকর্ড হল একেবারে অন্যরকম একটা সুরমূর্ছনা, ধীরে ধীরে যেন সুর হেঁটে চলেছে, আর তার মাঝখানে একেবারে আনকোরা নতুন একটি কণ্ঠ, তার এক আশ্চর্য উজ্জ্বলতাও রয়েছে, সে সুরের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে সেই কণ্ঠ। গান শেষ হলে সকলেরই ভালো লাগলো, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় ছবির পরিচালক অজয় করকে বললেন, আমার মনে হয় গানটা না রাখাই ভালো। তার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল, একেবারে আনকোরা নতুন কণ্ঠ মানুষ কি শুনবেন? স্টুডিওতে সকলে গম্ভীর, কি সিদ্ধান্ত হবে বোঝা যাচ্ছে না। এরকম সময় ভি বালসারা খুব স্বাভাবিক শান্ত গলায় বললেন, এ গান থাকবে, এ গান এমন গান, এ গানকে সরানো যাবে না। অতিরিক্ত উত্তেজনা নেই, অতিরিক্ত কোনো ব্যাখ্যা নেই, আর তার ওই একটি বাক্যে এই গানটি নিজের আসন পেয়ে গেল অতল জলের আহ্বান ছবিতে। আর বন্ধুরা, আমরা জানি এই একটি গানই সুজাতা চক্রবর্তীকে বিখ্যাত করে রাখল চিরদিনের মতো।

তাঁর যখন মাত্র 15 বছর বয়স তখন বালসারা বাড়ি থেকে পালিয়ে গেলেন। কাজের চেষ্টায় ঘুরে বেড়াতে লাগলেন নানা জায়গায়। মিলিটারি ক্যাম্পে ঘোড়াকে স্নান করানোর কাজ জুটল, ততটা ভালো লাগল না। মনে হল এবার বাড়ি ফিরে যাওয়াই ভালো। ফিরে এলেন, ফিরে এসে শুরু করলেন পার্সি বিয়ে বাড়িতে জ্যাজ বাজানোর কাজ। এদিকে কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষা এগিয়ে আসছে, পড়া হয়নি, সেসবতেই পরীক্ষায় ফেল করলেন না, আর লেখাপড়া করার ইচ্ছে করল না। লেখাপড়ার পাঠ চুকিয়ে পুরোপুরি ঝুঁকে পড়লেন যন্ত্রসঙ্গীতের দিকে, সমস্ত আগ্রহটুকু নিয়ে। খালি শিশি জোগাড় করে তৈরি করলেন বটল ফোন। একের পর এক আশ্চর্য সব সৃষ্টি, আশ্চর্য সব উদ্ভাবন তার। গ্লাসোফোন, স্টিলোফোন, বেলোফোন, এমনকি সাইকেলের গোটা বারো ঘন্টি জোগাড় করে একটা সাইকেলের বিভিন্ন জায়গায় রেখে তারপর স্টেজে সাইকেল চালিয়ে সেগুলোকে সুরেলা সঙ্গীতে বাজিয়ে তুলতেন ভি বালসারা। এর সঙ্গে ছিল টাইপরাইটার। টাইপরাইটারে তাল রাখার খেলা, সেখানে তার হাতের জাদু মুগ্ধ করে দিত মানুষকে। ধরুন মঞ্চে কোনো একটা বিখ্যাত গানের সুর বাজানো হচ্ছে, তার সঙ্গে একেবারে সমান লয়ে বজায় রেখে পুরো গানটি সাদা কাগজে টাইপ করতেন ভি বালসারা। টাইপিংয়ের শব্দটা উড বক্সের মতো শোনাত। গানের শেষে টাইপ করা কাগজ দেখে বিস্মিত হতেন দর্শকরা। এভাবেই সঙ্গীতের সঙ্গে তার একেবারে অন্তরের যোগাযোগ। পরের গানটি শুনি, শ্যামল গুপ্তের কথায় কণ্ঠ দিলেন তালাত মামুদ ভি বালসারা সুরে।

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরকার ভি বালসারার জুটিও অত্যন্ত বিখ্যাত। আমরা ইতিমধ্যেই শুনে নিয়েছি সেই গানটি যেটি চিরকালের বাবা মেয়ের গান হয়ে আছে, আয় খুকু আয়। আরেকটি গান, এই গানে কণ্ঠ দিলেন আবারও শ্রাবন্তী মজুমদার, এবং অত্যন্ত জনপ্রিয় গান।

সুর আসলে নিজেই একটা ভাষা, ভৌগোলিক সীমা দিয়ে তার কোনো বিস্তার মাপা একেবারে অসম্ভব। সেই সুরের উৎস কত রকম যে হতে পারে তা একেবারে পরীক্ষা নিরীক্ষা করে মুগ্ধ করে আমাদের জানিয়ে গেছেন ভিবাল সারা। ভিএস্তাপ আর দেশির বালসারা, ভিএস্তাপ শব্দের মানে তেজি ঘোড়া, তেমনি তেজ ছিল তার সঙ্গীতায়োজনে। পাশ্চাত্য সুরে মিশিয়ে দিয়েছেন দেশি ছোঁয়া, আবার দেশি সুরে কোথায় যেন মিলেমিশে গেছে পাশ্চাত্যের সুর। পরের গানটি একেবারে অন্য রকম একটি গান, আকাশবাণীর সংগ্রহশালা থেকে রম্যগীতির গান, কণ্ঠে আলপনা বন্দ্যোপাধ্যায়, সুরকার ভিবাল সারা।

স্বরলিপি করে রাখা অর্কেস্ট্রার যন্ত্রণা, রবীন্দ্রনাথ তাঁর কানে কানে দেন মন্ত্রণা, ইউনিভক্সে তার ব্যথা চুপি চুপি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে, এসেছেন, জয় করেছেন, ভালোবেসেছেন। বাংলা ছবি, বাংলা জিঙ্গল, বাংলা কবিতা কোথায় সুর করেননি তিনি? প্রথম বাংলা পপ গান সেখানেও ভি বালসারা, আর তার পাশাপাশি ছিল

মঞ্চ সফল নাটকে তার সুরসৃষ্টি। রবীন্দ্রসঙ্গীতের প্রতিও তার ছিল আমৃত্যু অসামান্য ভালোবাসা। প্রতিটি অনুষ্ঠানে একবার অন্তত বাজাতেন এ মনিহার আমায় নাহি সাজে। আজ ভি বালসারা স্মরণে আমাদের হারানো দিনের গানের পরিক্রমণ এই পর্যন্ত। শেষ গানটির সুরে বিদায় নিতে নিতে আপনাদের জানিয়ে দেব, মৈত্রীবন্ধু @gmail.com এই ঠিকানায় ইমেল করে আমাদের জানান, আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে জানান হারানো দিনের গান অনুষ্ঠান আপনাদের কেমন লাগে। আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে। আজকের শেষ গানটির সুরে সুরে বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়।

শেষ হলো হারানো দিনের গান, এর সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56, বাংলাদেশ সময় 6:28, এখন ভারতীয় সময় 11:59 হয়ে 59 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 16 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12টা পেরিয়ে 40 সেকেন্ড পেরিয়ে গেছে। আর আজকের এই রাতে নিশাচরের মতন জাগব 4টে ঘন্টা, রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত আপনাদের জন্য নানা ধরনের গানের ডালি নিয়ে প্রস্তুত থাকব। আর এই রাত জাগা পাখিদের মতোই আপনাদের জন্য খুঁটে খুঁটে বেছে বেছে বিভিন্ন গান সাজিয়ে রেখেছি আজকের প্লে লিস্টে। এই 4টে ঘন্টা শুরু করব আধুনিক গান দিয়ে। এই আধুনিক গান শুরু হবে যার সুরেলা কণ্ঠ দিয়ে, তিনি নির্মলা মিশ্র। নির্মলা মিশ্রর কণ্ঠে আধুনিক গান দিয়ে শুরু করব আজকের আসর। আর এই সুরের যে মায়াজাল তাতে নিজেকে সঁপে দিতে আপনারাও নিশ্চয়ই রেডিওর ওপারে প্রস্তুত হয়েছেন। রাত যত বাড়বে, আমাদের চারপাশটা যখন একটু একটু করে শান্ত হয়ে যাবে, তখন আমাদের মনের ভেতরের চেনা গানগুলো কিন্তু একে একে বেরিয়ে আসবে আমার ছোলা থেকে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে গানে গানে তৈরি রয়েছেন নির্মলা মিশ্র।

উন্মনা মনকে সুরের সাগরে ভাসিয়ে দিয়ে আমরা চলে যাব নির্মলা মিশ্রের পরের গানে। রাতের আকাশে এখন কোটি কোটি তারা জেগে উঠেছে, আর সেই তারাদের সাথে যদি দুটো কথা গোপনে বলতে ইচ্ছা করে, যদি বলা যেত, এই তারাদের কানে কানেই এবারের গান শোনাবেন নির্মলা মিশ্র।

চাঁদ এমন কথা কেমন কেন বলল, কেন এই গান গাইল, সেই উত্তর লুকিয়েছে পরের গানে। আধুনিক গান শুনছেন নির্মলা মিশ্রের কণ্ঠে।

না, আকাশ পাড়ে রাত্রি যতই ঝলমল করুক, গান কিন্তু আমার ফুরিয়ে যায়নি। গান এখনো অনেকখানি বাকি রয়েছে, আর আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 12:20:10। এই ঘন্টায় শুনছেন বাংলা আধুনিক গান। নির্মলা মিশ্রের কণ্ঠে পরপর চারটি গান শোনানোর পর এবারে শিল্পী মান্না দে।

গান শুনছেন মান্নাদের কণ্ঠে। জীবনের অনেক চেনা মানুষ, অনেক চেনা সম্পর্ক সময়ের স্রোতে হারিয়ে যায়। আমরা হয়তো আর তাদের খুঁজে পাই না, কিংবা খোঁজার চেষ্টাও করি না। যাদের ঠিকানা আমরা আর রাখতে চাই না, তাদের গানই শোনাচ্ছেন মান্না দে আজকের আধুনিক গানের আসরে।

চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলেছি। আর এত রাত্রে আপনারাও কি কেউ কেউ চাঁদ দেখতে গিয়ে এমন কাউকে দেখে ফেলেছেন নাকি ভুল করে? না, সে গল্প আমি শুনতে চাইব না, সেই গল্প আপনাদের মনে মনেই থাকবে। কিন্তু আমি যেটা করতে পারি সেটা আপনাদের মনটাকে ওই চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলার যে মুহূর্তটা, সেই মনটাকে বৃষ্টিতে এলোমেলো করে দিতে পারি, বৃষ্টিতে ভিজিয়ে দিতে পারি। ঠিক যেরকম আজকে প্রায় গোটা দিন জুড়ে বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ধরে পাহাড়েও বর্ষণ চলছে। মন ভিজবে প্রেমে, মন ভিজবে বৃষ্টিতে, এবং মন ভিজবে অবশ্যই গানে, গানের কথায় গানের সুরে। এই মুহূর্তে বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন। এবারে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

গানে গানে মন তো তৃষ্ণার্ত হয়েই ওঠে, পিয়াসী হয়েই ওঠে, আরও অনেক গান শুনতে ইচ্ছা করে। আর সেই জন্যই আমরা রাত এই 12টা থেকে 4টে পর্যন্ত বিভিন্ন রঙের গান নিয়ে সাজিয়ে রাখি আমাদের ডালি আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনছেন আধুনিক গানের আসর, শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এয়ার অ্যাপের স্টুডিওর ঘড়ি বলছে রাত ১২টা বেজে ৫২ মিনিট হয়ে ১৫ সেকেন্ড।

গান শোনাচ্ছি, বাংলা আধুনিক গান। এতক্ষণ গান শুনছিলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পরবর্তী শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের কাছে এসে বসা এবারে।

সময়ও বইতে থাকে। গান শোনানোর ফাঁকে ফাঁকে এই যে আমি এসে কথা বলছি এবং আপনাদের জানিয়ে যাচ্ছি যে স্টুডিওর ঘড়ির সময়টা ঠিক কি হয়েছে, কিন্তু সময়ের কাঁটাটা তো টিক টিক টিক টিক করে এগিয়ে চলেছে সামনের দিকে, আর আমাদের গানের যাত্রাও এগিয়ে চলেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। স্টুডিওর ঘড়ি বলছে আমরা কিন্তু প্রথম ঘন্টা ইতিমধ্যেই পেরিয়ে গেছি। এখন রাত 1:07 হয়ে 50 সেকেন্ড। পরবর্তী শিল্পী আমাদের সঙ্গে

কথার বাঁধনে রয়েছে কথারা, সুরের বাঁধনে রয়েছে সুর, আর সবেতেই রয়েছে শব্দের বুনন। এইভাবে বেঁধে রেখেই চলছে আমাদের দু ঘন্টার আধুনিক গানের আসর। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। এতক্ষণ গান শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী ভূপেন হাজারিকা।

গান শোনাচ্ছি আকাশবাণী কলকাতায় ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 1:08:45। দ্বিতীয় ঘন্টার সময়ও ছুটতে ছুটতে পাড়ি দিচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গেই ছুটন্ত সময়কে একটু থামিয়ে রাখছি গানে গানে। ভূপেন হাজারিকার গান এতক্ষণ শুনছিলেন আপনারা, এবারে আধুনিক গান শুভমিতার কণ্ঠে।

আমাদের চোখের কোণে আশার তারাগুলো এখনো জল জল করছে। যদিও স্টুডিওর ঘড়ির সময় বলছে যে এই ঘন্টা, অর্থাৎ রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে 2টো ঘন্টার দীর্ঘ সময়, সেই জার্নিকে এবার সমাপ্তি দিতে হবে। তবে আমাদের আশাই যে গানের অনুষ্ঠান কিন্তু শেষ হচ্ছে না। আধুনিক গান থেকে আমরা সরে গিয়ে এবারে পা রাখব বাংলা ছায়াছবির গানের জগতে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন আজকে রাতের অনুষ্ঠান।

ঠিক যেমনটা জানাচ্ছিলাম একটু আগে, আমাদের স্টুডিওর ঘড়িতে রাত দুটো বেজে গেছে। দুটো বেজে আমরা 20-25 সেকেন্ডের দিকে এগোচ্ছি। আর এই হাঁটাতে এবার আমাদের সঙ্গী হবে বাংলা ছায়াছবি। শুরুতেই যে ছায়াছবির নাম কবিতা, এবং তার থেকে গান শুরু করবেন যিনি, তার নাম সবিতা। অর্থাৎ কবিতা ছায়াছবির গান শোনাবেন সবিতা চৌধুরী, প্রথম গান এটি। এবং তারপরে থাকছে কিশোর কুমারের কণ্ঠে গান, এবং তারপরে আরও দুটো গান লতা মঙ্গেশকরের কণ্ঠে এই একই ছায়াছবি থেকে। শুরুতেই সবিতা চৌধুরী।

শুনছেন সবিতা ছায়াছবির গান, কিশোর কুমারের পর লতা মঙ্গেশকর।

ছায়াছবির গান সবিতা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলেন এই গানগুলি। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় স্টুডিওর ঘড়ির সময় রাত দুটো বেজে 21 মিনিট হয়ে 12 সেকেন্ড। পরবর্তী ছায়াছবি আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত ছায়াছবি মৌচাক। মৌচাক থেকে এবারের গান মান্নাদের কণ্ঠে। মান্নাদের কণ্ঠে পরপর দুটি গানের পর থাকছে মান্না দে ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠের গান, এবং সব শেষে মৌচাক ছায়াছবির গান আশা ভোসলের একক কণ্ঠে। এখন শুরুতে মান্না দে।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মা ধাই কিছু মনে করো না যদি।

0: বড়,
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

বাংলা ছায়াছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এতক্ষণ গান শোনাচ্ছিলাম মৌচাক ছায়াছবি থেকে মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে। পরবর্তী ছায়াছবি অযোগ্য, শুরুতে শিল্পী অরিজিৎ সিং, পরবর্তী গানে থাকবেন শ্রেয়া ঘোষাল, তার পরের গানটি রয়েছেন অনুপম রায় এবং একেবারে শেষে অযোগ্য ছায়াছবি থেকে ইমন চক্রবর্তী ও শিলাজিতের দ্বৈত কণ্ঠ। পরপর চারটি গান অযোগ্য ছায়াছবি থেকে আপনাদের জন্য, শুরু হচ্ছে অরিজিৎ সিং এর কণ্ঠে।

খুঁজে একা একা ফিস ফিস করে বলি কথা, সেই কথা রাত হলে প্যাঁচাদের পালকে

আমাদের আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ করব তানসেনের তানপুরা ছায়াছবি দিয়ে। শুরুতেই তুষার দত্তের কণ্ঠে গান শুনবেন, তারপরে পিউ মুখোপাধ্যায় এবং জিমুথ রায়ের দ্বৈত কণ্ঠ, পরবর্তী কণ্ঠে এককভাবে থাকবেন জিমুথ রায়। এখন ছায়াছবির গানে তানসেনের তানপুরা।

তানসেনের তানপুরা ছায়াছবি দিয়ে আমরা শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের এই আসর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে রাত 3:10। এই ঘন্টায় আপনাদের শোনাব নানান রঙের গান, বিভিন্ন সুরে, বিভিন্ন ছন্দে, বিভিন্ন গুণী শিল্পীদের গান এই ঘন্টায়। শুরুতেই অতুল প্রসাদী গানে রেণুকা দাশগুপ্ত।

অতুল প্রসাদের গান শুনছিলেন রেণুকা দাশগুপ্তর কণ্ঠে আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আপনারা শুনছেন নানা রঙের গান, এবারে বাউল গান পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বাউল গান, শিল্পী পূর্ণ দাস বাউল। এখন নূপুর সেনের কণ্ঠে শুনুন নজরুল গীতি।

নজরুল গীতি এতক্ষণ শুনছিলেন নূপুর সেনের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান, পরবর্তী শিল্পী বিভাস চট্টোপাধ্যায়, তার কণ্ঠে শোনাব রজনীকান্তের গান।

নানা রঙের গানের অনুষ্ঠান। এতক্ষণ রজনীকান্তের গান শুনছিলেন বিভাস চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 3:54 হয়ে 20 সেকেন্ড। এই ঘন্টার গানের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, রাত 12 থেকে 4 পর্যন্ত বিভিন্ন ধরনের গান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। এখন শেষ করব যেই গানের সঙ্গে, বাংলা ব্যান্ডের গান দোহারের সঙ্গে, দোহারের পরিবেশনায়। এই গান দিয়েই শেষ করব আজকের গানের অনুষ্ঠান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:40, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন আহির ললিত রাগে খেয়াল শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আহির ললিত রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে সালাগ বরালি টোড়ির আগে গিটার শুনবেন শিল্পী দেবাশিস ভট্টাচার্য।

0: 107 FM Rainbow Project Tarange Prabhati Bhurir Shastriya Shongiter Anushthane Etokkhon Prothome Ahir Lalit Ragi Khyal Shunlen Shilpi Chilen Pandit Arun Bhaduri 107 FM Rainbow Project Taranger Prabhati Bhurir Shastriya Shongiter Anushthan Shunchilen প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন সালাক বরালি রাগ টোডি রাগে গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 20 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

সুন্দর শ্যামল, সুন্দর বর্ষা, এই প্রকৃতির মধ্যে যখন খেলা করা শুরু করে তখন সত্যিই আমাদের মনটা অদ্ভুতভাবে সেই ময়ূরের মতো নেচে ওঠে একেবারে নতুন রূপে। আসলে যখনই আমরা গরমের হাওয়া থেকে যখন চিরবিরিয়ে উঠি, যখন আমাদের গরম যখন আমাদেরকে অত্যধিক সহ্যের বাইরে চলে যায়, ঠিক তখনই যখন শ্যামল সুন্দর বর্ষা আমাদের মনোহর রূপে ধরা দেয়, তখনই যেন আমাদের মনটা একেবারে অন্যরকম হয়ে ওঠে। আর তার যে কণ্ঠ, সেই যে মনের মাঝে পেখম মেলে ময়ূরের মতো নেচে ওঠা, আমাদের মনটাও একদম যেন তখন ঠিক সেই রকম ময়ূরের মতো হয়ে যায়। এরকম ঘটনা আমরা আমাদের জীবনে ছোটবেলায় বহু দেখেছি। এই সেদিন স্কুল মাঠের কদম গাছের কদমকুলি কিংবা সবুজ কচি আদুরে কামিনী ফুলে সাদা হয়ে ওঠা গাছে তখনও ফোঁটা ফোঁটা জল, চাঁপা ফুলের ফোঁটার ফোঁটার সময়টাও প্রায় এগিয়ে এসেছে। ঠিক সেইখানেই, সেই সময়ে যখন ওই ফোঁটা ফোঁটা জল টুপটুপ করে যখন পড়তে থাকে অদ্ভুতভাবে, তখন আমাদের অনেকেরই সেই ভেজা বৃষ্টি ভেজা সময় আর কাদামাটি খেলা, সে এক অদ্ভুত সময়। সে সময় আমরা অনেকেই দেখেছি, অনেকেই বৃষ্টির জলে ভিজেছি, অনেক রকমভাবে সেই সময়টাকে আমরা পেরিয়ে এসেছি। কিন্তু এই যে রবীন্দ্রনাথের এই যে লেখা, যখন আকাশের অভিমান গলা জল চুঁয়ে চুঁয়ে পড়ছে পৃথিবীর মাটিতে, যখন কাজল ধোয়া জলের সেই সৌন্দর্যকে আমরা যখন উপভোগ করার চেষ্টা করি, তখন তার রূপ, তার গন্ধ, বর্ণ, তার অদ্ভুত মহিম এক রূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা যারা পুকুর কিংবা নদী তার সামনে যারা থাকি বা সেই রকম বৃষ্টির ধারা ঝরে পড়ার সেই দৃশ্য যখন পুরো সাদা হয়ে যায়, দূর থেকে যখন বৃষ্টিটা আসছে একদম প্রবল ধারায়, মনে হয় যেন একটা সাদা মেঘের পুঞ্জ আস্তে আস্তে এগিয়ে আসছে, তারপর যখন আমি দাঁড়িয়ে থাকি আর তখন আমাকে ভিজিয়ে দিয়ে চলে যায়, সেই যে একটা অদ্ভুত অনুভূতি, সেটাই রবীন্দ্রনাথ অদ্ভুতভাবে ব্যাখ্যা করেছেন তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে। কত রকমভাবে তিনি বলে গেছেন এই বৃষ্টির কথা, বৃষ্টিকে তিনি কত রকমভাবে ধরেছেন, কত রকমের সেই ব্যাখ্যা, কখনো সেই কাজল ধোয়া জলের সৌন্দর্য, আবার কখনো মনের রূপ জলের মধ্য দিয়ে, বর্ষার রূপের মধ্য দিয়ে বলে গেছেন, আবার কখনো বাদল মেঘে মেঘে যখন মাদল বাজে সেই মাদলের কথাও তিনি আমাদেরকে বলেছেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।